সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্সে, এবং নিউজ অন AIR অ্যাপে। আজ বুধবার 31 আষাঢ় 1948 শকাব্দ, 22 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 5ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। ঘড়িতে এখন সময় সকাল 5:58। আমাদের আজকের প্রথম অধিবেশন শুরু হলো।

এতক্ষণ শুনলেন বন্দনা অনুষ্ঠানটি। বন্দনা অনুষ্ঠানটিতে আজ শিল্পী ছিলেন অমর পাল। আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী শিলিগুড়ি, এবারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবার সম্ভাবনা রয়েছে। এই বর্ষার সময়ে জলাবদ্ধতা রোধ করতে অবিলম্বে সেচ কাজ বন্ধ করুন এবং সবজি ক্ষেত, ফলের বাগান, ধান ইত্যাদির ক্ষেত্রে জল নিষ্কাশন নালাগুলো পরিষ্কার করুন। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে টমেটো, লঙ্কা, আদা এবং কুমড়ো জাতীয় ফসলে ব্যাকটেরিয়াল উইল্ট অর্থাৎ ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোদে রোগের লক্ষণগুলোর ওপর কড়া নজর রাখুন। এর পাশাপাশি সমস্ত সংগৃহীত ফসল এবং গবাদি পশুকে ছত্রাক ও স্যাঁতস্যাঁতে ঠান্ডাজনিত ধকল থেকে রক্ষা করতে অবিলম্বে শুকনো ও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিন। বড় এলাচের ক্ষেত্রে বলা হয়েছে এই সময় লাল পিঁপড়ের আক্রমণ রোধ করতে জল, গোমূত্র এবং নিম তেলের মিশ্রণ সাপ্তাহিক ব্যবধানে প্রয়োগ করা যেতে পারে। কিউই ফলের ক্ষেত্রে বলা হয়েছে এই সময় বাগানে নিয়মিত নজরদারি করবার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া এই সময় ছত্রাকজনিত রোগ দমনে আক্রান্ত গাছের অংশ কেটে সরিয়ে ফেলুন এবং গাছে পর্যাপ্ত বাতাস চলাচলের উপর ব্যবস্থা বজায় রাখুন। এছাড়া কপার অক্সিক্লোরাইড ও প্রতি লিটার জলে 2.5 থেকে 3 গ্রাম হারে স্প্রে করুন। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাসটি শুনলেন। এবারে শুনবেন চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজ শুনবেন আনারস চাষে ফুল নিয়ন্ত্রণ, এ নিয়ে বলবেন কৌশিক দাস।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন
2: আনারস চাষে ফুল নিয়ন্ত্রণ, বলছেন কৌশিক দাস, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, হর্টিকালচার, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র।
3: আনারসের ক্ষেত্রে মূল আরেকটি যেটি সমস্যা সেটা হচ্ছে ফুল নিয়ন্ত্রণ করা এবং ফুল সঠিক সময় ফুল আনা। তো সেই ফুলকে যদি সঠিকভাবে ধারণ করানো এবং ফুল আনা নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের আনারসের সঠিক পরিচর্যা করাটা খুবই দরকার। অনেক সময় দেখা গেছে সঠিক পরিচর্যা করার পরেও 15 মাস পরে আমরা 30 থেকে 40% ফুল পাচ্ছি এবং অনিয়মিত হারে ফুল পাচ্ছি। তো এই অনিয়মিত হারে ফুল পাওয়াটাকে বা একত্রে ফুল আনার জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে গাছের বয়স যখন চারা রোপণের থেকে 11 মাস হবে তখন আমরা একটি দ্রবণ তৈরি করতে পারি। সেটি তৈরি করার জন্য 1 লিটার জল নেবেন, তার মধ্যে 0.25 ml ইথারেল, তারপরে 20 গ্রাম ইউরিয়া আর তার সাথে আপনার 4 গ্রাম 0.4 গ্রাম সোডিয়াম কার্বনেট মিশ্রিত তরলটা তৈরি করবেন। সেই তরলটা তৈরি করে তার 50 ml প্রতি গাছ প্রতি গাছের মাথায় ঠিক আপনার সন্ধেবেলা আর না হলে ভোরবেলা প্রয়োগ করবেন। মাথায় রাখবেন এই তরলটিকে ভালোভাবে গাছে কাজে লাগানোর জন্য সন্ধেবেলা বা ভোরবেলা প্রয়োগ করাটা অত্যন্ত জরুরি। এবং এই তরলটা প্রয়োগ করার পরে দেখবেন প্রায় 4 থেকে 5 মাস গ্রীষ্মকালে এবং শীতকালে প্রায় 5.5 থেকে 6 মাস পরে ফুল চলে আসবে এবং ফল ধরবে।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটিতে আজ শুনলেন আনারস চাষে ফুল নিয়ন্ত্রণ, এ নিয়ে বললেন কৌশিক দাস। এবারে কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার এক দু স্থানে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরটি শুনলেন, আর এর সাথে শেষ হল আজকের চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানটিতে আজ শুনবেন স্কিজোফ্রেনিয়া, এ নিয়ে বলবেন ডক্টর কমল হোসেন।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানে আজকের বিষয় সিজোফ্রেনিয়া, বলছেন ডক্টর কামাল হাসান।
2: হাজার হাজার বছর ধরে চিকিৎসক ও দার্শনিকরা মানব মনের এই বিচিত্র ভয়ঙ্কর ব্যাধিটির সম্পর্কে নানাভাবে কৌতূহল প্রকাশ করেছেন। অবশেষে 1896 সালে জার্মান সাইকিয়াট্রিস্ট এমিল ক্রেপলিন রোগলক্ষণগুলিকে চিহ্নিত করলেন ডিমেনশিয়া প্রিকক্স বলে। 1911 সালে সুইস সাইকিয়াট্রিস্ট ইউজিন ব্লয়লার আরও নির্দিষ্ট করে নতুন নাম দিলেন সিজোফ্রেনিয়া, যার আক্ষরিক অর্থ স্প্লিট মাইন্ড বা খণ্ড বিখণ্ড মন। এই রোগে চিন্তা ও অনুভূতির ভেতরকার সম্পর্কে সঠিক ভারসাম্য থাকে না, বাস্তব জগৎ সম্পর্কে ধ্যান ধারণাগুলি ধীরে ধীরে রোগীর মন থেকে হারিয়ে যেতে থাকে। মনোবিজ্ঞানী কুর্ট স্নাইডার রোগলক্ষণের বর্ণনা দিয়েছেন এইভাবে, নিজের মনের চিন্তাভাবনা রোগী কথার আকারে নিজের কানে শুনতে পায়। আশেপাশে কেউ নেই অথচ কানের কাছে কেউ কথা বলে যাচ্ছে, যার নাম অডিটরি হ্যালুসিনেশন। বাইরের কোনো অদৃশ্য শক্তি রোগীর সমস্ত চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করছে। সে মুখ না খুললেও তার মনে হচ্ছে তার মনের কথা বাইরের সবাই জেনে যাচ্ছে, কিছুই গোপন থাকছে না। নানা রকম ডিলিউশন বা ভ্রান্ত বিশ্বাস, নানা রকম হ্যালুসিনেশন বা অবাস্তব অনুভব, আবেগে অস্বাভাবিকতা, অনুভূতিতে নিষ্ক্রিয়তা। সিজোফ্রেনিক রোগীর মননে স্বাভাবিক চিন্তার গঠনেই থাকে খুব বড় ধরনের অসামঞ্জস্য। কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে পারে না সে, পরপর ছবির মতো কিছু সম্পর্কহীন টুকরো টুকরো চিন্তা তার কাছে আসে, কোনোটার সঙ্গেই সে বাস্তবকে মেলাতে পারে না, সব এলোমেলো বোধ হয়। কখনো কখনো তার মনে হয় কোনো অজানা শক্তি তার চিন্তাগুলো মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মাঝে মাঝে মনে হয় তার নিজের চিন্তাগুলো মনের মধ্যে গোপন থাকছে না, বেতার তরঙ্গের মতো চারপাশে ছড়িয়ে পড়ছে সেই সব চিন্তা। কোনো কোনো রোগী ভাবে রাস্তায় তার পিছু পিছু কেউ অনুসরণ করছে, পথে ঘাটে অন্যান্য পরিচিত বা অপরিচিত লোকজন নিজেদের মধ্যে কথাবার্তা বললে রোগী ভাবে তাকে নিয়েই সকলে আলোচনা করছে, ব্যঙ্গ করছে কিংবা ষড়যন্ত্র করছে। ক্রমশ ধীরে ধীরে এ ধরনের রোগীরা অনুভূতির উষ্ণতা গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলে, কেমন যেন ভোঁতা জড়ভরত প্রকৃতির হয়ে যায় কেউ কেউ। অবস্থা অনুযায়ী সঠিক আবেগ প্রকাশের ক্ষমতাও অনেকে হারিয়ে ফেলে, অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, চোখ থেকে ঘুম যায় হারিয়ে, কেউ আবার ঘরের মধ্যেই পেচ্ছাপ পায়খানা করতে থাকে, কেউ তার নিজের পায়খানা খুব তৃপ্তি সহকারে খেয়ে ফেলে, কারোর স্মৃতি হারিয়ে যায়, কিছুই আর মনে পড়ে না। সিজোফ্রেনিয়ার অনেক রকম শ্রেণীবিন্যাস আছে, যেমন হেমিফ্রেনিক টাইপ, সাধারণত শুরু হয় কিশোর বয়সে, অনাবশ্যক হাসি, বিচিত্র ম্যানারিজম, অনেক সময় অদ্ভুত অশ্লীল ব্যবহারের প্রবণতা দেখা যায়। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নানা রকম অঙ্গভঙ্গি করে। সিম্পল টাইপ, খুব সূক্ষ্মভাবে কখন থেকে রোগটা শুরু হয়েছে প্রথম দিকে কারোর নজরে পড়ে না। একটা সময় দেখা যায় চারপাশের পরিবেশ থেকে রোগী নিজেকে ক্রমশ গুটিয়ে নিয়েছে, সামাজিক মেলামেশাও বন্ধ করে দিয়েছে। প্যারানয়েড টাইপ, এদের প্রচণ্ড সন্দেহ প্রবণতা থাকে, স্বামী স্ত্রীর চরিত্রে কিংবা স্ত্রী স্বামীর চরিত্রে সন্দেহ করে। কখনো কখনো সন্দেহের বশে কেউ কেউ হত্যাও করে ফেলে। অনেক সময় সামাজিক জীবনে রোগীর স্বাভাবিক ব্যবহার দেখে বাইরে থেকে এ ধরনের রোগীকে চিহ্নিত করা বেশ মুশকিল হয়ে পড়ে।

এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানটিতে আজ শুনলেন স্কিজোফ্রেনিয়া, এ নিয়ে বললেন ডাক্তার কামাল হোসেন। আকাশবাণী শিলিগুড়ি। এবারই শুনবেন সঞ্জয় মণ্ডলের কণ্ঠে লোকগীতি।

এতক্ষণ শুনলেন সঞ্জয় মণ্ডলের কণ্ঠে লোকগীতি আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। প্রথম গানটির শিল্পী সুমিত্রা সেন।

0: রামন্ত্রণে দুয়ার কাপি।
1: এবারের গানটির শিল্পী মৃণাল চক্রবর্তী।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে প্রত্যুষা।

সুপ্রভাত। আজকের প্রত্যুষের প্রথমেই যাকে স্মরণ করব, তিনি বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারিচাঁদ মিত্র, যার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। প্যারিচাঁদ মিত্র কলকাতায় জন্মগ্রহণ করেন 1814 সালে। প্যারিচাঁদ মিত্র বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। শৈশবে একজন গুরুমশায়ের কাছে বাংলা, পরে একজন মুন্সির কাছে ফরাসি শেখেন। ইংরেজি লাভের জন্যে হিন্দু কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। ওই সময় ডিরোজিও নামে একজন বিখ্যাত অধ্যাপক ছিলেন হিন্দু কলেজে, তিনি তার শিষ্য ও ভাবশিষ্য ছিলেন। স্ত্রী শিক্ষা প্রচারে যথেষ্ট সক্রিয়তার পরিচয় দেন। বিধবা বিবাহ সমর্থন করতেন, বাল্যবিবাহ এবং বহু বিবাহের বিরোধিতা করেন। তিনি আমদানি ও রপ্তানি এবং চালের ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। আলালের ঘরের দুলাল তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। এছাড়াও অভেদী, আধ্যাত্মিকা, যৎকিঞ্চিত, রামারঞ্জিকা, বামাতোষিনী, গীতাঙ্কুর প্রভৃতি তার উল্লেখযোগ্য সৃষ্টি। প্যারিচাঁদ মিত্র জন্মগ্রহণ করেন 1894 সালের 22শে জুলাই। এবারে চলে আসি প্রত্যুষারে মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষারে মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় হাত বাড়ালি বন্ধু। এ নিয়ে চিঠি লিখেছেন কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট, নদিয়া থেকে। আপনি লিখছেন, জীবন সমুদ্রের মধ্য গগনে পৌঁছে মর্মে অনুভব হচ্ছে মানব জীবনের সবচেয়ে সেরা সম্পদ বন্ধু। বন্ধুত্বের না আছে কোনো নির্দিষ্ট বয়স, না আছে নির্দিষ্ট কোনো রং। যার সাথে মনের মিল ও সম প্রকৃতির, তাঁর সাথেই গড়ে ওঠে বন্ধুত্ব। তবে এই মুহূর্তে বন্ধুত্বের সংজ্ঞা, মানে ও ব্যাকরণ পাল্টে গেছে। প্রযুক্তির পায়ে ভর দিয়ে হাত বাড়ালি কোটি কোটি বন্ধুত্বের হাতছানি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে এ কথাও ঠিক, বন্ধু ছাড়া কেউই সুখী হতে পারে না। তাই প্রকৃত বন্ধু যে পেয়েছে সে তো সুখী ও ভাগ্যবান। বন্ধুহীন নিঃসঙ্গ জীবন ঠিক যেন নাবিকহীন ভাসমান জাহাজের মতো। কিন্তু বর্তমানে প্রকৃত বন্ধু চেনাটা ভীষণ কঠিন, কারণ কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা উন্মোচন করাটা ভীষণ শক্ত। এখন তো বন্ধুত্বের মধ্যেও আবির্ভাব ঘটেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রিয় বন্ধুরা, ক্ষুদ্র অভিজ্ঞতার আয়না থেকে তুলে ধরলাম বন্ধু চেনার কিছু উপায়। প্রকৃত বন্ধু খারাপ সময়েও পাশে থাকবে, শুধু প্রশংসা নয়, প্রয়োজনে বন্ধুর খারাপ দিকগুলো তুলে ধরবে। আবার বন্ধুর বলা গোপন কথা রাখবে গোপনে, পাশাপাশি বন্ধুর সাফল্যে নিজেও গর্ববোধ করবে, হিংসা নয়। প্রয়োজনে বন্ধুর খারাপ কাজকে সমর্থন নয়, শাসন করতেও দ্বিধাবোধ করবে না। সেই তো প্রকৃত বন্ধু। তবে আমার প্রিয় বন্ধুরা হলো নানান গাছের চারা, যাদের সযত্নে লালন পালন করে বড় করে বসুন্ধরা বুকে রোপণ করে বাঁচিয়ে চলেছি বিনা শপথে। লিখেছেন কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট, নদিয়া থেকে। শর্মানী আদক, আপনি লিখছেন বিরাটি, কলকাতা থেকে। সমাজবদ্ধ জীবনে বন্ধুর ভূমিকা অপরিসীম, নির্বান্ধব অবস্থায় বাস করা যায় না। যার বন্ধু নাই সে সুখী নয়। গাছপালা, জীবজন্তু, মাছ, বই, শিক্ষক, ভগবান ইত্যাদি সকলেই বন্ধু হতে পারে। বয়স, ধর্ম, ভাষা, জাতি, সম্প্রদায় কোনো কিছু দ্বারা বন্ধু সীমাবদ্ধ নয়। বন্ধু একটি দিব্য অনুভূতি। মানুষ ছাড়া যাকে বন্ধু বানাই না কেন, তারা প্রকৃত বন্ধু হবে। তবে মানুষেরই দুর্লভ ক্ষমতা আছে, যারা বন্ধুর মুখোশের আড়ালে ধূর্ত হয়। সমগ্র পৃথিবীর মানুষ তাদের কর্মের দ্বারা আমাদের বন্ধু বা শত্রু হতে পারে। বন্ধুত্ব নিঃশর্ত ভালোবাসা, বিশ্বাস, আস্থার এক গভীর সম্পর্ক। সুখে দুঃখে পাশে থাকেন, সামনে ভালো চাইবে, প্রশংসা করবে, পেছনে নিন্দা করবে না, খারাপ আর প্রয়োজনে সাহায্য করবে, সাহস যোগাবে। প্রকৃত বন্ধুর কাছে কোনো কিছু আড়াল করতে লাগে না, নিজের ভালো মন্দ দুর্বলতা প্রাণ খুলে বলা যায়। এইসব ব্যক্তি বন্ধুর সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে নিজের সাফল্য ভেবে আনন্দিত হয়। কখনো পারস্পরিক মতামতের অমিল হলেও বন্ধুর পছন্দ, অপছন্দ ও ব্যক্তিগত ইচ্ছেকে সম্মান দেখায়। ব্যক্তিগত জীবনে এমন বন্ধু পাওয়া কষ্টের। এ প্রসঙ্গে কবিগুরুর পুরাতন বৃত্ত কবিতার কেষ্টর কথা মনকে

ভীষণভাবে নাড়া দেয়। বৃহত্তর ক্ষেত্রে প্রকৃতি জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সর্বত্র শান্তি প্রতিষ্ঠা, মানব সভ্যতার সংকটমোচন, বিশ্বকে সকলের বাসযোগ্য করে তোলার জন্যে বন্ধু প্রত্যুষা তোমার বিষয়ভাবনা হাত বাড়ালেই বন্ধু এই কথা সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং কাম্য। তাহলে আমরা সবাই কঠিন পরিস্থিতিতে হাত বাড়ালেই বন্ধু পাব, আর পাশাপাশি অন্যদেরও বিপদে আমি নিজে সাহায্যের বন্ধু হতে পারব, পাশে থাকব, সাহস যোগাব, এই আশা রেখে শেষ করছি। লিখেছেন সর্বাণী আদক, বিরাটি, কলকাতা থেকে। সৌমিত্র ভৌমিক, আপনি লিখছেন গ্রাম আনন্দপুর পোস্ট ময়না জেলা পূর্ব মেদিনীপুর থেকে। যখন মনের মধ্যে বিশ্বাস জন্মায় পরিবেশ পরিস্থিতি আমাদের সবার অনুকূল, হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়, তখন বাঁচার অর্থটাই আলাদা হয়ে যায়। এই না হলে সুখ শান্তি স্বস্তিতে ভরা মজার এ পৃথিবী, আর কোনো ভয় নেই, চিন্তা ভাবনা নেই, দুঃখও নেই। আমার চারপাশে ভরসা করার মতো, বিশ্বাস করার মতো একাধিক মানুষ রয়েছে। হাত বাড়ালেই বন্ধু পাওয়া যাবে, তখন জীবন পাবে গতি, কর্মে আসবে বল, সমাজ সংসারটা উন্নত থেকে উন্নততর দিকে এগিয়ে যাবে। জীবনে চড়াই উতরাই তো আসতেই পারে, কিন্তু পরিবেশ পরিস্থিতি যখন অনুকূল থাকবে তখন জীবনে কখনোই নিজেকে একা অসহায় মনে হবে না, মেরুদণ্ডটা ঋজু থাকবে। তখনই মনে হবে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সবার সঙ্গে সকলকে নিয়ে বেঁচে থাকার মজাই আলাদা, কিন্তু বর্তমানে সমাজে সংসারে যেভাবে অবক্ষয় অবমূল্যায়ন ঘটেছে তা দেখে শুনে শিউড়ে উঠতে হয়। এ কোন সমাজ, কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। হত্যা, খুন, নারী নির্যাতন প্রভৃতি কুসামাজিক কাজগুলো আজ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অপমৃত্যু ঘটছে মানুষের সকল সুকোমল বৃত্তিগুলোর, কারো বিপদে সহসা কেউ কাউকে কাছে পায় না। সহমর্মী, সহধর্মী হয়ে সহযোগিতা করা, বিপদে পড়লে পাশে এসে দাঁড়ানো, তেমন আজ সেভাবে দেখা যায় না আজকের সমাজে। পাশে কাউকে পাওয়া এখন তো ভাগ্যের ব্যাপার, সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত, অন্য কিছু দেখার সময় কোথায়? শুধু নিজে খাবো, নিজে পড়বো, সিংহভাগ মানুষের এমন মানসিকতা। সেখানে হাত বাড়ালেই বন্ধু পাওয়া তো আকাশ কুসুম ব্যাপার। তবু এই ঘুম ধরা সমাজে, স্বার্থপর সমাজে, সুখের সঙ্গে আনন্দের সঙ্গে সবাইকে নিয়ে একসঙ্গে এক হয়ে হাতে হাত রেখে মিলেমিশে কাজ করে সমাজটাকে, সংসারটাকে সুখের স্বর্গে এগিয়ে নিয়ে যাব। কোনো অজুহাত কেউ দেখাবো না, এমন কল্পনা করতে, স্বপ্ন দেখতে খুব খুব ভালো লাগে। এমন কেন সত্যি হয় না? আহা, সমাজটাকে কলুষিত আমরাই তো করেছি। আমরা যদি আমাদের নিজেদের সুকোমল বৃত্তিগুলোর আবার জাগরণ ঘটাতে পারি, দয়া মায়া মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারি, সমাজেও তার প্রতিফলন পড়বে এবং সমাজটা ধীরে ধীরে সুন্দর মনোরম হয়ে উঠবে। তখন হাত বাড়ালেই বন্ধু পাওয়া যাবে, সেই রামধনুর স্বপ্ন আমরা কি দেখতে পারি না? চেষ্টা করলে কি না হয়, দুঃখের রাত্রির শেষে একদিন সুখের রামধনুর উদয় হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে, ভবিষ্যৎ বংশধরদের তেমন একটি সুন্দর সকাল উপহার দিয়ে যেতে আমরা কি পারব না? লিখেছেন সৌমিত্র ভৌমিক, আনন্দপুর পোস্ট ময়না জেলা পূর্ব মেদিনীপুর থেকে। সোনালী মিত্র, আপনি লিখছেন প্রেমবাজার হিজলি খড়গপুর থেকে। প্রিয় প্রত্যুষা, প্রথমেই কবির ভাষায় বলি, বন্ধু মানেই উৎসব। বন্ধু হলো সূর্য দিয়ে আকাশ লিখে রাখা, সেই আকাশে মেঘ বাতাসে নীল খুশিতে থাকা। সত্যি বন্ধু হলো মুক্ত আকাশ, শুদ্ধ বাতাস, ভালোবাসায় আঁকা। বন্ধু তো তাকেই বলা যায় যাকে সুখে দুঃখে আনন্দে সব কিছুতেই আপন করে তার হাতটি ধরা যায়, যাকে বিশ্বাস করে মন খুলে সব কথা বলা যায়, যার নিঃস্বার্থ ভালোবাসা সহযোগিতা বিপদের দিনে ছায়ার মতো সঙ্গে থাকে। হাত বাড়ালেই তার হাতটি হাতের মধ্যে আসে, রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধনে জড়িয়ে থাকে যারা, সেই তো পরম বন্ধু। সেখানে কোনো বয়সের সীমারেখা থাকে না, যার ছায়াতে বিপদের ভ্রুকুটি সরে যায়, সেই তো মেঘ বাতাসের নীল খুশির মতো, নির্মল বাতাসের মতো যার মন, সেই তো বন্ধু হয়ে হাত বাড়িয়ে দিতে পারে তার ভরসা মাখানো ভালোবাসার নির্ভরতার হাতটি। বন্ধু মানেই একটি সকাল, বন্ধু মানেই হাত বাড়ানো নির্ভরতার

আলোয় আলোয় ভরা। প্রত্যুষা, তুমি বলো ঠিক বলেছি কি না? লিখেছেন সোনালী মিত্র, প্রেমবাজার হিজলি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। অন্তরা রায়, আপনি লিখছেন পূর্ব বারো ঘড়িয়া সাপটি বাড়ি ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে। তোমার এই মাসের বিষয় প্রসঙ্গে মনে পড়ছে রবি ঠাকুরের সেই বিখ্যাত বাণী, আমারে তুমি করেছ চেনা সবারে, দিলে আসন অনাহত পরবারে, দূরেরে করিলে নিকট বন্ধু, পরেরে করিলে ভাই। মানুষ সামাজিক জীব, সে একা বাঁচতে পারে না। জীবনের চলার পথে প্রতিটি মানুষেরই অন্যের সহযোগিতা ও সহমর্মিতার প্রয়োজন হয়। হাত বাড়ালেই বন্ধু, এই ধারণার প্রধান ভিত্তি হল পারস্পরিক নির্ভরতা এবং নিঃস্বার্থ মানবিকতা। বিপদ বা সংকটের সময়ে যখন কেউ কোনো স্বার্থ ছাড়াই পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তখনই প্রকৃত বন্ধুত্বের প্রকাশ ঘটে। এই বন্ধুত্ব শুধুমাত্র আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নয়, এটি সংকটে পাশে দাঁড়ানোর এক বলিষ্ঠ প্রতিশ্রুতি। জাতি ধর্ম বা সামাজিক দূরত্বের প্রাচীর ভেঙে এই মানবিক হাতগুলোই মানব সমাজকে বাঁচিয়ে রাখে। একে অপরের প্রতি ভরসা এবং বিপদে এগিয়ে আসার মানসিকতাই আমাদের পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলে। লিখেছেন অন্তরা রায়, পূর্ব বারো ঘড়িয়া সাপটি বাড়ি ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে। রেশমি ভৌমিক দেশবন্ধু পাড়া শিলিগুড়ি থেকে লিখছেন, বন্ধু শব্দটির গভীরতা অপরিসীম। বন্ধু শব্দটির মধ্যে এমন এক বিশ্বাস, ভালোবাসা, নির্ভরতা ও আবেগ জড়িয়ে আছে যা ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা যায় না। আমাদের চারপাশে অনেক পরিচিত, স্বল্প পরিচিত বহু বন্ধু আছে, যাদের হাত বাড়ালেই কাছে পাওয়া যায়। কিন্তু কঠিন বাস্তব হল, সেই সকল বন্ধুর মধ্যে প্রকৃত বন্ধুর সংখ্যা খুবই কম অথবা শূন্যও হতে পারে। অনেকেই শুধুমাত্র স্বার্থের প্রয়োজনে বন্ধুত্বের মুখোশ পরে কাছে আসে। প্রথম দিকে তাদের আমরা চিনতে পারি না, কিন্তু খুব অল্প দিনের মধ্যেই সুযোগ সন্ধানী স্বার্থপর মুখোশধারীদের শনাক্ত করে ফেলি এবং কঠিন পরিস্থিতি তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করে, আর দুঃসময়ে তাদের আর কোথাও খুঁজে পাওয়া যায় না। প্রকৃত বন্ধু সেই হয় যে সুখে দুঃখে আনন্দে বেদনায় সাফল্যে ব্যর্থতায় নিঃস্বার্থভাবে পাশে থাকে, যার কাছে মনের গভীরে লুকিয়ে থাকা সব কথা নির্দ্বিধায় বলা যায়। তবু আমাদের মনে হয়, আমাদের সমাজে যখন হাত বাড়ালেই বন্ধুর দেখা মেলে, তখন প্রথমেই প্রকৃত বন্ধুর সন্ধান করার চেয়ে মানবিকতার খাতিরে সকলের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্যের হাত বাড়িয়ে দেওয়া অধিক বাঞ্ছনীয়। কারণ সত্যিকারের বন্ধুকে খুঁজে পাওয়া যায় না। সময়, বিশ্বাস ও আন্তরিকতার মধ্যে দিয়েই তিনি ধীরে ধীরে আমাদের জীবনে ধরা দেন। লিখেছেন রেশমি ভৌমিক দেশবন্ধু পাড়া শিলিগুড়ি থেকে। শিশির কুমার দাস, আপনি লিখছেন প্রান্তিক নগর মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু ছাড়া জীবন অচল, আর এই বন্ধুত্ব গড়ে ওঠে মনের মিল, পারস্পরিক বিশ্বাস আর নিখাদ ভালোবাসা থেকে। মন আমাদের ভীষণ হিসেবে, সে যতটা দেয় ঠিক ততটাই ফেরতের প্রত্যাশা করে। সুতরাং ভালো বন্ধু পেতে গেলে ভালো বন্ধু হতে হবে, বাড়িয়ে দিতে হবে ভালোবাসার হাত। জগতে সবাই ভালোবাসার কাঙাল, মানুষ মনুষ্যতর জীব, এমনকি পাখ পাখালিও ভালোবাসার প্রত্যাশী। সাহিত্যে এমন নির্ভেজাল ভালোবাসার কাহিনী নেহাত কম নেই। রবীন্দ্রনাথের শুভা, শরৎচন্দ্রের মহেশ কিংবা প্রভাত কুমারের আধুরিনী তারই উজ্জ্বল দৃষ্টান্ত। একটা সত্য ঘটনা বলি, আমার অনুজপ্রতিম সহকর্মী ভীষণ পশুপ্রেমী, বাড়িতে সন্তান স্নেহে লালন করছে এক সার্মীয় শিশু। সম্প্রতি তার নির্মল অপত্যের স্বাদ পেয়ে গেছে স্কুল এলাকার এক প্রভুহীন প্রভুভক্ত ভুলু। মিড ডে মিলের সময় উচ্ছিষ্টের অধিকার নিয়ে স্বগোত্রীয়রা যখন সম্মুখ সমরে রণং দেহি, ভুলু তখন চরম উদাসীনতায় রণাঙ্গন ছেড়ে বন্ধুর কৃপা প্রার্থনায় স্টাফ রুমের চৌকাঠে হত্যে দিয়ে হাজির। রোজ দশটা বাজলে হাজির স্কুল গেটে, বন্ধু গাড়ি থেকে নামলেই নাছোড়বান্দা, গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করলে তবে ক্যাম্পাসে ঢোকার অনুমতি, আবার ছুটির আগে স্টাফ রুমের সামনে ঘুরঘুর, তারপর আদর খেতে খেতে এগিয়ে দেয় আধ কিলোমিটার। একটা দিন বন্ধুকে দেখতে না পেলে ভুলুর সে কি আকুতি, আমি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছি, দু একবার খাবার দিয়ে পরীক্ষাও নিয়েছি ভুলুর, পাত্তা পাইনি। আসলে

খাবারের লোভে তো আসে না সে। আমার বন্ধুকে কোনোদিন খাবারের কণাটিও দিতে দেখিনি, তবু ভুলু তাকেই খোঁজে। কেনই বা খুঁজবে আমাদের? তেমনভাবে কখনো কি বাড়িয়ে দিয়েছি বন্ধুত্বের হাত? লিখেছেন শিশির দাস, প্রান্তিক নগর, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে। তৎসৎ চাকি, আপনি লিখছেন হাকিমপাড়া শিলিগুড়ি থেকে। প্রথমেই বলি আমার কোনো বন্ধু নেই। ছোট ছেলেদের যেমন বন্ধু থাকে, আমার তেমন কোনো বন্ধু তৈরি হয়নি। দু চার দিন বন্ধুত্ব হলেও তারা সব কোথায় হারিয়ে যায়, কারণ আমি বেশি দিন ওদের সঙ্গে থাকতে পারতাম না। ওরা আমার কথা ভালোবাসত না। আমার গল্প ছিল শুধু গুরুজিদের জীবন কাহিনী, শুধু তাদের বই কেনা আর ওই জীবন কাহিনী পড়া। তাই ছোট বয়সে ওরা বন্ধু হয়ে থাকল না। একটু বড় হলে বন্ধু হলেন আশ্রমের স্বামীজিরা, পাড়ার দাদুরা। ছুটে ছুটে তাদের কাছে যাওয়া, গল্প আর নাড়ু মোয়া খাওয়া, এখন তারাই আমার বন্ধু। অনেক দাদুরা তো স্বর্গে চলে গেছেন, আছেন যারা, তাদের সবাইকে উপকার করার চেষ্টা করি। প্রত্যুষা পরিবারের দাদু দাদিদের অনেক ভালোবাসা পেয়েছি, সারা জীবন এই ভালোবাসা থাকবে। অনেক লিখেছি আশ্রমের স্বামীজিদের সাথে, বন্ধুত্বটা সারা জীবন থাকবে, আর বন্ধুত্ব থাকবে প্রত্যুষার সাথে। লিখেছেন তৎসৎ চাকি, হাকিমপাড়া শিলিগুড়ি থেকে। সাজিনা শাহনাজ, 42 আমতলা চয়নপাড়া শালুগাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন। বাংলার ধূসর পথ বেয়ে হাঁটতে হাঁটতে কখন যে সন্ধ্যা নামে, টের পাওয়া যায় না। শিমুলের ছায়া, কাশফুলের সাদা ঢেউ, নদীর কালচে জল আর ঘাসের গন্ধে মানুষ কখনো নিজের নিঃসঙ্গতাকেও আপন ভেবে বসে। তবু কোনো এক বিকেলে তালগাছের মাথায় শেষ আলোটি নিভে যাওয়ার আগে আরেকটি হাত নিঃশব্দে এসে ছুঁয়ে দেয় হাত। সে হাত কোনো প্রতিশ্রুতির নয়, সে হাত মাঠের উপরে উড়ে যাওয়া সাদা বকের মতো সহজ, ভোরের শিশিরের মতো নির্মল। সেখানে ভাষার প্রয়োজন হয় না, থাকে শুধু মাটির গন্ধ, আকাশের নীল আর মানুষের প্রতি মানুষের আদিম বিশ্বাস। এই বাংলার নদী যেমন শতবার ভেঙেও আবার নতুন তীর খুঁজে পায়, তেমনি মানুষও বন্ধুর স্পর্শে ফিরে পায় তার হারিয়ে যাওয়া পথ। তাই আজও মনে হয় এই শ্যামল দেশের বাতাসে, ধানের ক্ষেতে, শালিকের ডানায় কিংবা গোধূলির নরম আলোয় একজন সত্যিকারের বন্ধু খুব দূরে থাকে না, শুধু হৃদয় খুলে একবার হাত বাড়াতে জানতে হয়। লিখেছেন সাজিনা শাহনাজ, 42 আমতলা চয়নপাড়া, পোস্ট শালুগাড়া, জেলা জলপাইগুড়ি থেকে। এই দেশ আমার মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। যে ধূলিকণায় আমরা বড় হই, যে বায়ু সেবন করে আমাদের জীবন সচল থাকে এবং যে মাটির কোলে আমাদের শৈশব কাটে, সেই মাতৃভূমিই হলো আমাদের দেশমাতৃকা। দেশমাতৃকা আমাদের অস্তিত্বের শেকড়। দেশমাতৃকা কোনো জড় বস্তু বা নিছক মানচিত্র নয়, এটি হলো সমগ্র দেশবাসীর সম্মিলিত সত্তা। নদী, পাহাড়, বনভূমি, শস্য ক্ষেত এবং বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে গড়ে ওঠা এক বিশাল পরিবার। জন্মভূমি আমাদের কেবল আশ্রয়ই দেয় না, বরং আমাদের আদর্শ, মূল্যবোধ ও চেতনা গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতবর্ষের ইতিহাসে দেশমাতৃকাকে মা হিসেবে কল্পনা করার এক সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি আনন্দমঠের বন্দে মাতরম গানে প্রথম দেশমাতৃকাকে দেবী ও মা রূপে বন্দনা করা হয়েছিল। এই মন্ত্রে উজ্জীবিত হয়েই লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। দেশমাতৃকার প্রতি ভালোবাসা প্রতিটি মানুষের জন্মগত অধিকার ও পবিত্র কর্তব্য। আগস্ট মাস প্রত্যেক ভারতবাসীর কাছে পবিত্র মাস। এই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা, ও আমার দেশের মাটি। লিখুন এই ভাবনা নিয়ে আর পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে, aiarprotushar@gmail.com এই ঠিকানায়। প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয়, ও আমার দেশের মাটি।

0: প্রত্যুষা, আজ এ পর্যন্তই প্রত্যুষা, আবার আগামীকাল। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি এবারে আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:45 রয়েছে নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 8:30 শুনবেন হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান, সকাল 9:00 আধুনিক গান শিল্পী সুমন চট্টোপাধ্যায়, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন নাট ভৈরব রাগে সন্তুর শিল্পী পণ্ডিত ভজন সুপরি, সকাল 10:00 সীমান্ত কথা, 10:20 অতুল প্রসাদের গান শিল্পী শাহানা দেবী, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCRT, আজ শুনবেন পর্ব নম্বর 1333, 11:00 কিছু কথায় কিছু গানে, 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। বিদ্যার্থীদের জন্য আজকের পাঠ্য বিষয় নবম শ্রেণীর ইতিহাস, এ বিষয়ে পাঠদান করবেন মাটিকারা হরসুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নবনীতা পাল, বেলা 12:00 কথায় সুরে 1:00 মহিলা মজলিস। এই অনুষ্ঠানে আজ রয়েছে সাহিত্য বাসর, স্বরচিত গল্প ও কবিতা পাঠ নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন পৌলমী সরকার। 1:45 আদিসুর অনুষ্ঠানটিতে শুনবেন বোরো গান, 3:00 গান পরম্পরা অনুষ্ঠানটিতে শুনবেন পটদীপ রাগে সন্তুর শিল্পী পণ্ডিত ভজন সুপৌরি, 3:30 যুব অনুষ্ঠানে আজ রয়েছে কেরিয়ার গাইডেন্স অন থিয়েটার স্বপ্ন না পেশা, 4:00 গ্রামীগঞ্জ অনুষ্ঠানটিতে শুনবেন প্রাকৃতিক কৃষি সুস্থিত কৃষির ভবিষ্যৎ, বিশেষজ্ঞ অতিথি উপস্থিত থাকবেন ডাক্তার ধনঞ্জয় মণ্ডল, 4:30 ক্রীড়াঙ্গন প্রসঙ্গ কমনওয়েলথ গেমস 2026, উপস্থিত থাকবেন ক্রীড়া বিশেষজ্ঞ ডাক্তার ভূষণ অধিকারী, সান্ধ্য অধিবেশনে 5:00 জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান, 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান, 6:05 রয়েছে বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন 2026 মাধ্যমিকে ষষ্ঠ স্থানাধিকারী রৌনক মিত্রের সাক্ষাৎকার, 6:35 লোকগীতি বিভিন্ন শিল্পীর ক্ষেত্রে, 7:05 হিন্দি ছায়াছবির গান, 8:00 রয়েছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 আধুনিক গান আশা ভোসলে, রাত 9:15 রয়েছে পার্লামেন্ট পর্যালোচনা, পরবর্তীতে রয়েছে গজল মেহেদি হাসানের কণ্ঠে, 9:30 রয়েছে বিজ্ঞান ঘরে ও বাইরে, রাত 10:00 সংসদের প্রশ্নোত্তরের আসর, 10:10 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবং 10:30 রয়েছে মনির জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। এবারে 101.4 MHz FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। 7:30 হাম হেরাই প্যারকে, সকাল 9:00 ইন্দ্রধনু লাইভ ফোন ইন অনুষ্ঠান, 11:00 চয়নিকা লাইভ ফোন ইন অনুষ্ঠান, বেলা 1:00 সুরেলা সফর, 4:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান পিটারা, 6:05 গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান, 7:00 জয়মালা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, রাত 10:10 রয়েছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান ছায়া গীত, রাত 10:30 শুনবেন ঢালতি যায় রাত। শুনলেন 101.4 MHz FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। এবারে আজকের শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। আজ বুধবার 22 জুলাই দার্জিলিং মোড় ক্রসিং এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য যানজটের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হয়েছে যে উত্তরকন্যায় দুপুর 2 থেকে রাত 8 পর্যন্ত যান চলাচল ধীর গতির হতে পারে। টিকিয়াপাড়াহাট জলপাইগুড়ি মোড় সকাল 9:00 থেকে রাত 8 পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করবার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আজকের শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মান টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। উদ্ধারকাজ চলছে। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে আজ ম্যানিলা যাচ্ছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার কোনো প্রচেষ্টাই যুক্তরাষ্ট্র ভালোভাবে নেবে না বলে হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে বলে জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। আসছি বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নিট নিয়ে আলোচনার বিষয়ে সরকারি আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভায় বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী তাঁর আগেকার দাবি থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন শ্রী সিং।
1: सरकार संसद में न केवल इस विषय को लेकर बल्कि इस विषय के साथ संबंधित अन्य सभी विषयों को विस्तृत चर्चा के लिए तैयार है। प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट कहा है कि नीट और पेपर लीक इत्यादि विषयों को लेकर के जो लोग भी जिम्मेवार हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी और हम अपने बच्चों के साथ अन्याय नहीं होने देंगे।
0: এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সহ দলের অন্য সদস্যরা নিট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোবিন্দ মোহন লোক কল্যাণ মার্গে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলে রাহুল গান্ধী তাদের বলেন, সরকার সংসদে নিট নিয়ে আলোচনায় রাজি থাকলে তিনি তৎক্ষণাৎ বিক্ষোভ তুলে নেবেন। কিন্তু সরকার আলোচনার দাবি মেনে নিলেও শ্রী গান্ধী আরও একাধিক দাবিতে সরব হন। এদিকে লোক কল্যাণ মার্গের কাছে বিক্ষোভস্থল থেকে আটক করার পর দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে। তারা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ করছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কংগ্রেস এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা সংসদের বাদল অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। দিল্লি হাইকোর্ট সোনাম হুয়াংচুককে এই মুহূর্তে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি DK উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ হুয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর করা আবেদনের শুনানিতে এই রায় দেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY এর আওতায় চলতি মাসের 1 তারিখ পর্যন্ত মোট 58,63,00,000 জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। এতে জমা থাকা অর্থের পরিমাণ 30,800 কোটি টাকারও বেশি। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে গতকাল কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, এর মধ্যে 32,68,00,000 জনধন অ্যাকাউন্টের মালিক হলেন মহিলারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও উত্তর ম্যাসিডোনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি উভয় দেশের ব্যবসায়ীদের পণ্য আদান প্রদানের গণ্ডি পেরিয়ে বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসতে বলেছেন। স্কোপিয়েতে আয়োজিত ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামে রাষ্ট্রপতি বলেন, উত্তর ম্যাসিডোনিয়ায় কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটিই প্রথম সফর এবং এই সফর ভারতের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। এই দশকের শেষ নাগাদ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
2: আর্থিক সহযোগ আমার দ্বিপক্ষীয় সম্বন্ধ কা এক অত্যন্ত মহত্বপূর্ণ স্তম্ভ। হম আপনি দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা করনে পর ভি সহমত হুই। হামনে IT, কৃষি, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস তথা ট্যুরিজম, হসপিটালিটি ওর ফিল্ম মেকিং সহিত প্রমুখ ক্ষেত্র মে সহযোগ

0: परिचर्चा।
1: हम स्वास्थ्य सेवा में सहयोग पर अपने द्विपक्षीय एग्रीमेंट को भी रिन्यूअल कर रहे हैं।
2: सिक्किमेर नामचिर झोलुंगीते एनएचपीसी जलविद्युत विद्युत केंद्र निर्मियमाल टानल दुर्घटन এখনও পর্যন্ত 20 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। পশ্চিমবঙ্গের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিক ভেতরে রয়েছেন বলে জানা গেছে। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে এককালীন 4 লক্ষ ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা অর্থ সহায়তা ঘোষণা করা হয়। এদিকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল স্বাস্থ্য, অতিমারীর প্রস্তুতি এবং উন্নত মানের স্বাস্থ্য সুরক্ষার সুলভ যোগান সুনিশ্চিত করার বিষয়ে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে ব্রিক্স সদস্য দেশগুলির স্বাস্থ্যমন্ত্রী এবং বরিষ্ঠ স্বাস্থ্য আধিকারিকেরা মতবিনিময় করবেন। আগামীকাল ষোড়শ ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সভাপতিত্ব করবেন। শুক্রবার আয়োজন করা হয়েছে এক বিশেষ উচ্চ পর্যায়ের আলোচনা সভার। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে আজ ফিলিপিন্সের ম্যানিলা যাচ্ছেন। এই সফরে তিনি আসিয়ান এবং কোয়াড গোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন বৈঠকে যোগ দেবেন। এর মধ্যে রয়েছে আসিয়ান ভারত বৈঠক, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক। এর পাশাপাশি তিনি কোয়াড গোষ্ঠীর সদস্য দেশ অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। ধারাবাহিক হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনরায় গড়ে তোলার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র শক্তিশালী আঘাত করবে। হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, উত্তেজনা অব্যাহত থাকা সত্ত্বেও ইরান আলোচনার চেষ্টা করছে। বিপর্যস্ত হয়ে পড়ায় তেহরান মরিয়া হয়ে আলোচনা চাইছে বলে তিনি দাবি করেন। ইরানের বিষয়ে নিজের প্রশাসনিক অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক পরিকাঠামো পুনর্গঠনের কোনো প্রচেষ্টাই যুক্তরাষ্ট্র মেনে নেবে না। তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়েও তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এর পাল্টা জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এদিকে ইরাকের ইরবিল বিমান ঘাঁটিতে ইরানের এক আত্মঘাতী ড্রোন ধ্বংস করার সময় নিহত মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা হয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট পেজেস্কিয়ান বলেন, সরকারের সিদ্ধান্তগুলি এখন সর্বোচ্চ নেতার নির্দেশের অপেক্ষায় রয়েছে এবং তিনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। ফ্রান্সের পার্লামেন্ট 15 বছরের কম বয়সী শিশুদের সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি যুগান্তকারী বিল পাশ করেছে। পার্লামেন্টের উভয় কক্ষের আইন প্রণেতারা গতকাল এই আইনের পক্ষে ভোট দেন। এই আইনে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে সমাজ মাধ্যমের ওপর এমন সর্বাত্মক নিষেধাজ্ঞা অনুমোদন করল ফ্রান্স। তবে অনলাইন বিশ্বকোষ কিংবা শিক্ষামূলক বা বৈজ্ঞানিক তথ্যভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীর সর্বাধিনায়ক ওলেকজান্ডার সিরস্কিকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে মিখাইলো দ্রাপাতাইকে নিয়োগ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় জেলেনস্কি বলেন, নেতৃত্বের এই পরিবর্তনের লক্ষ্য হল ইউক্রেনের সামরিক কর্মসূচি জোরদার করা এবং শান্তির পথে আসতে রাশিয়ার ওপর চাপ বাড়ানো। নুরিস্তানে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় ভারত আফগানিস্তানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে খাবার ও তাঁবু সহ ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, এই কঠিন সময়ে ভারত সেদেশের জনগণের পাশে রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর সদর দপ্তরে অনুষ্ঠিত অষ্টম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত নিয়ম অনুযায়ী স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশ্ব বাণিজ্যে দেশের ক্রমবর্ধমান ভূমিকার ওপর জোর দিয়েছে ভারত। চীনা ওপেন ব্যাডমিন্টনে আজ পিভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডার মুখোমুখি হবেন। অপর একটি খেলায় লক্ষ্য সেন তাঁর সিঙ্গলস অভিযান আজ শুরু করবেন। সিঙ্গলসের প্রথম রাউন্ডে আয়ুষ শেট্টি মুখোমুখি হবেন আলউই ফারহানের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মাল টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। উদ্ধার কাজ চলছে। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকারের দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অন্তত 11 জন এরাজ্যের বাসিন্দা। গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য প্রায় 2,525 কোটি টাকা মঞ্জুর করেছে। দীঘার উপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন। এর আগে গতকাল এনডিএ সংসদীয় দলের বৈঠক মঙ্গল মিলনে প্রধানমন্ত্রী আগামী দিনে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে সারা দেশের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বৈঠক চলাকালীন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দেশের যুব সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষার পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকারের দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন বলে উল্লেখ করেন।
1: আগে পেপার লিক নহীঁ হোনে কে লিয়ে সক্তি সে জো কদম উঠাযা গয়া হ্যায় উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর ইয়ে ভি কাহা কি পেপার লিক সিরফ এক রাজ্য কা মামলা নহীঁ হ্যায় সিরফ কেন্দ্র সরকার কা মামলা নহীঁ দলগত রাজনীতি কা বিষয় নহীঁ হ্যায় ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাওঁ কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নহীঁ করনে দেনে কে লিয়ে সক্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষিয়ো কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো আবি কর রহে হ্যায় উসমে ভি সব মিল করকে করে।
0: চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গত 18ই মে নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের রিপোর্ট পেশ করতে অন্তত 6 মাস সময় লাগবে। কমিশন রিপোর্ট দিলে চলতি আর্থিক বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, এবারের বাজেটে 20% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে।
2: প্রথম 8 থেকে 15 আগে সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি, বাকি 15 থেকে 19 এটাও আন্ডার প্রসেস আছে, রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি। 20% ডি আমরা 42% গ্যাপ আছে, বাজেটে 20% ডিক্লিয়ার হয়েছে এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো 20% দিয়ে। পে কমিশন 7th বানিয়ে দিয়েছি, টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশন চলবে, মাস 6 তো মিনিমাম লাগে, যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করবো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে হলেও 7th পে কমিশন।
0: সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন। এখনও পর্যন্ত 1,810 জন গ্রাহক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অসহযোগিতায় রাজ্যে এতদিন এই প্রকল্প চালু করা যায়নি। বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য 78,000 টাকা পর্যন্ত কেন্দ্রের ভর্তুকি পাওয়া যাবে। এরপরেও তপশিলি জাতি উপজাতি পরিবারকে রাজ্য সরকার অতিরিক্ত ভর্তুকি দেবে।
3: 100 ইউনিটের ক্ষেত্রে 30,000

0: টাকা সাবসিডি পাবেন, 200 ইউনিটের ক্ষেত্রে 60,000 টাকা পাবেন, 300 ইউনিটের ক্ষেত্রে 78,000 টাকা পাবেন। আমরা বাজেটে রেখেছি আগস্ট মাস থেকে SC ST পরিবারগুলি, তারা 100 ইউনিটে 5,000 অতিরিক্ত, 200 ইউনিটে 10,000 অতিরিক্ত, 300 ইউনিটে 15,000 অতিরিক্ত পাবেন।
1: বিদ্যুৎ চুরি বা হুকিং আটকাতে ও বকেয়া বিদ্যুতের বিল আদায় করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অভিযোগ পেলে অবিলম্বে বিদ্যুৎ দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধাননগরের বিদ্যুৎ ভবনে গতকাল দপ্তরের শীর্ষ আধিকারিক সহ অন্যদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বিদ্যুতের পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নের উপর জোর দেন। তিনি বলেন, অবিলম্বে হুকিং করে নেওয়া সংযোগ কাটতে হবে, কোনো রাজনৈতিক হস্তক্ষেপ এ ব্যাপারে বরদাস্ত করা হবে না। বকেয়া বিল আদায়ের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গৃহস্থালী সংযোগের ক্ষেত্রে বিল বাকি থাকলে নোটিশ দিয়ে তা জানাতে হবে, মানুষের অসুবিধা থাকলে তা সহানুভূতির সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরি করতে এডুসিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় গতকাল উচ্চশিক্ষা দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, সরকারি বেসরকারি অংশীদারিত্বে শিক্ষা নগরী গড়ে তোলা হবে।
2: মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, নীতি আয়োগের সঙ্গে, উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে, উচ্চশিক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনা করছি যে সারা দেশে যে 5টি এডুসিটি তৈরি হবে, সেই এডুসিটির একটির গন্তব্য যেন পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ হয়। সেখানে শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় মানে ব্র্যান্ড লেভেল বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রয়োজনে বিদেশি বিশ্ববিদ্যালয়কেও আমরা আনার চেষ্টা করব।
1: মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করা হবে, প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া কোনো শিক্ষককে স্নাতকোত্তর স্তরে পাঠদানের অনুমতি দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যস্তরের এক অনুষ্ঠানে রোজগার মেলায় অংশ নেবেন। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু যুবক যুবতীর হাতে তিনি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সিকিমের নামচি জেলার সামারদাঙে NHPC তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এদের মধ্যে অন্তত 11 জন এরাজ্যের বাসিন্দা, অধিকাংশই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের পরিযায়ী শ্রমিক। রাজ্যের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, পাশাপাশি প্রশাসনের আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিক ভেতরে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে এককালীন 4 লক্ষ ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগেই অবশ্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা অর্থ সহায়তা ঘোষণা করা হয়। এদিকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। রাজ্যে নবনির্বাচিত সরকার গঠনের প্রথম 2 মাসেই গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য প্রায় 2,525 কোটি টাকা মঞ্জুর করেছে। লোকসভায় গতকাল ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেবের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রক জানিয়েছে, মনরেগা প্রকল্পে 316 কোটি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 455 কোটি ও দীনদয়াল অন্ত্যোদয় যোজনায় প্রায় 480 কোটি টাকা মঞ্জুর হয়েছে। VVG রামজি প্রকল্পে প্রাথমিকভাবে 1,264 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান জানিয়েছেন। সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিপুল টাকার আর্থিক প্রতারণার অভিযোগে ইডি গতকাল রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায়। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর 4টি এলাকা সহ জেলার মোট 8 জায়গায় চলে এই তল্লাশি। সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দিতে প্রায় 20,000 আমানতকারীর কাছ থেকে 165 কোটি টাকার বেশি তোলা হয়েছে বলে অভিযোগ। ব্যবসায়ী অভিজিৎ বিশ্বাস ও তার এক প্রতিবেশীর বাড়িতে পৌঁছন আধিকারিকরা, যদিও ওই ব্যবসায়ী পলাতক, তার ব্যাংকের লেনদেন সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। রোডে বেআইনি গাড়ি পার্কিং, অবৈধ ব্যানার হোর্ডিং ও সেতুর নিচে বেআইনি দখলদার সরাতে কলকাতা পুরসভা ও পুলিশ কি পরিকল্পনা করেছে তা জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ আগামী 6 সপ্তাহের মধ্যে এই তথ্য জানাতে বলেছেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে গতকাল আদালতে জানানো হয়, প্রশাসন কোনো পদক্ষেপ করতে গেলে বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠছে, কারো প্রাণহানি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে পুনর্বাস

0: নিরসনের ব্যবস্থা করতে চায় প্রশাসন। দীঘার ওপর দিয়ে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ নদিয়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এদিকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমলেও জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে আজ ভারী বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার। সরকার জানিয়েছে নিট এবং এই সংক্রান্ত বিভিন্ন ইস্যুদের সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকারের দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন। সিকিমে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কুড়ি জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে অন্তত এগারো জন এই রাজ্যের বাসিন্দা। গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য ২,৫২৫ কোটি টাকা মঞ্জুর করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল ৯:১৫।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে ৪২১.৯ মিটারে অর্থাৎ ৭১১ কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের ১৪ বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবেন নজরুলগীতির অনুষ্ঠান। প্রথম গানটির শিল্পী ফিরোজা বেগম।

এতক্ষণ শুনলেন নজরুলগীতির অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: মানে জালিয়াতে কে বলো বাই বাই।
1: RBI এ কথা বলে,
2: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
3: শুভ সকাল শ্রোতা বন্ধুরা, ঘড়িতে এখন সময় সকাল 8:32। শুরু করছি আজকে সকালের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

0: রঙে মোরা আমার দেশ, গেরুয়া সাদা সবুজের বেশ, চক্র ঘোরে নীল আকাশে, গর্বে বুকটা ভরে আসে। 22শে জুলাই স্মরণ করি, শহীদের ত্যাগকে বরণ করি। তেরঙ্গা ওরে সবার শীর্ষে, ভারত মাতার জয়ধ্বনি বিশ্বে। আজকে 22শে জুলাই জাতীয় পতাকা দিবস। 1947 সালের আজকের দিনেই গণপরিষদে গৃহীত হয়েছিল আমাদের এই তিরঙ্গা। জাতীয় পতাকার এই নকশাটি তৈরি করেছিলেন স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিরঙ্গা শব্দের অর্থ ত্রিবর্ণ রচিত, আর ভারতের এই জাতীয় পতাকা নানান সময়ে সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছে। প্রথম স্বাধীনতার এই পতাকাটি তৈরি করেছিলেন ভগ্নী নিবেদিতা 1904 সালে, যেটি ছিল লাল হলুদ রঙের এবং তা বিজয় ও শক্তির প্রতীক ছিল এবং পতাকায় লেখা ছিল বন্দে মাতরম। পরবর্তীকালে জাতীয় পতাকা পরিবর্তিত হয় এবং তাতে গেরুয়া সাদা সবুজ এই তিনটে রং দেখা যায় এবং জাতীয় প্রতীক হিসেবে অশোক চক্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় 1947 সালের আজকের দিনে, অর্থাৎ 22শে জুলাই। আর 1947 সালের 15ই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রথমবারের মতো ভারতের জাতীয় পতাকাকে উত্তোলন করেন। আজ জাতীয় পতাকা দিবস। হ্যালো আকাশবাণীর এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে তাই বিষয় ভাবনায় রইল জাতীয় পতাকা নিয়ে। আপনার যদি কোনো স্মৃতি বা অভিজ্ঞতা থাকে তাহলে তা জানান আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এছাড়া দেশ ভাবনা নিয়ে আপনার মতামতকে জানান 9434076705 এই নম্বরে। হ্যালো আকাশবাণীর লাইভ ফোন ইন অনুষ্ঠানের শুরুতেই রয়েছে একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার পরিতোষ বাবু, কেমন আছেন?
1: ভালো আছি
0: একদম। আর ভালো ভালো গান শুনবেন তো?
1: হ্যাঁ, এটাই চালাই দেন।
0: আচ্ছা, সঙ্গে থাকুন,
1: হিন্দি হোক বাংলা হোক চালাই দেন,
0: একদম সঙ্গে থাকুন। হ্যালো আকাশবাণীর এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে নানান কথার মাঝে থাকবে গানের পর্ব। প্রথম গানটিতে চলে যাই এ আর রহমানের কণ্ঠে স্বদেশ ছায়াছবি থেকে।

0: স্বদেশ ছায়াছবি থেকে শুনলেন ইয়ার রহমানের কণ্ঠে এই গানটি। রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো।
1: হ্যালো।
0: হ্যাঁ
1: হ্যালো দিদিভাই। দিদিভাই নমস্কার।
0: নমস্কার প্রবীর বাবু।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদিভাই।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ জাতীয় পতাকা, আপনাকে সুপ্রভাত দিদিভাই, জাতীয় পতাকার। হ্যাঁ, এবং আপনি যে আজকে টপিকটা দিয়েছেন, সত্যি করে আপনাকেও শতকোটি প্রণাম দিদিভাই। আমাদের জাতীয় পতাকা সত্যি আমাদের গর্ব। হ্যাঁ, এবং এই জাতীয় পতাকার জন্য আমাদের দেশের কত গুণী মানুষরা রক্ত দিয়েছে, এই রক্তের মাধ্যমে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, 1947 সালে 15ই আগস্ট, তো সেই পতাকার তলায় আমরা যে ভাবে দাঁড়াই এবং দাঁড়িয়ে থাকি, মনে হয় যে আমরা মাথায় করে নিয়ে থাকি। এবং তাদেরকে, মানে যে মহাপুরুষরা প্রাণ দিয়েছেন, তাদেরকেও দিদিভাই শতকোটি প্রণাম জানাই। হ্যাঁ, এবং আপনারা আপনারা সকালবেলায় বন্দে মাতরম যে গানটা শুনিয়ে আমাদেরকে ঘুম ভাঙান, তার জন্য কিন্তু আমরাও কিন্তু আপনাদের অজস্র ধন্যবাদ দিদিভাই। কারণ আমরা জানি যে আমাদের ভারতবাসী, আমরা ভারতের এই ছাতার তলায় যদি থাকতে পারি একসাথে মিলে, তাহলে কিন্তু জীবনে মানে আমরা একটা পথ পাবো দিদিভাই, এবং সেই পথ, হ্যাঁ, তো সেই জায়গায়। আর আজকে আরেকটা জিনিস দিদিভাই, মুকেশের জন্মদিন 103তম। হ্যাঁ, তো যদি আপনার গান তো এখন হবে না, আপনি জাতীয় সঙ্গীত শোনান দিদিভাই, বন্দে মাতরম। হ্যাঁ, এবং জনগণ মন অধিনায়ক, হ্যাঁ, এইটা বলে দিদিভাই।

0: শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: একদম নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার।
2: আসলে জাতীয় পতাকা এ তো শুধু পতাকা নয়, এ আমাদের স্বাধীনতা সংগ্রাম, আত্মত্যাগ, ঐক্য আর জাতীয় গৌরবের প্রতীক। আসলে আমাদের দেশ ভারত, আর ভারত বললেই গর্বে আমাদের বুকটা ভরে যায়। সেই হিমালয় থেকে কন্যাকুমারী কুমারী এক সুতোয় বাঁধা, আর আকাশে ওড়ে এই তেরঙ্গা, যা শান্তি আর শক্তির গান। আজকের ভাবনায় তাই রয়েছে জাতীয় পতাকাকে নিয়ে। শুনব আপনার ভাবনা, জানান 9434076705 এই নম্বরে। তবে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো
3: দিদি।
2: নমস্কার, বলুন শৌভিক বাবু।
3: হ্যাঁ
2: বলুন।
3: পতাকা নিয়ে যদি বলতে চাই, প্রথমে কিন্তু মাথার মধ্যে হাতটা ঠেকে যায় আমাদের জাতীয় পতাকা। আপনি যদি প্রথমে যদি ইনফরমেশন গুলো দিলেন, সত্যি মাথা ঠেকে যায়। এবং পতাকা নিয়ে যদি বলি, তাহলে আমাদের এখানে অবশ্যই 15ই আগস্টে আমাদের জাতীয় পতাকা তোলা হয়, এবং তার আগের দিন রাত থেকে আমাদের তোড়জোড় শুরু হয়ে যায়। কিভাবে তোড়জোড় শুরু হয়ে যায়, না ওই পাড়ায় পাড়ায় সব দড়ি টাঙিয়ে পতাকা লাগানো, ছোট ছোট পতাকা গুলো এগুলো আমরা টাঙাতে শুরু করে দিই। এবং জাতীয় পতাকা পরের দিন সকালে ওই 6টার থেকে আমরা জায়গাটা পরিষ্কার করি, ভালো করে পরিষ্কার পরিষ্কার করা হয় এবং টপ গাছ দিয়ে সাজানো হয়। এবং তারপরে কিন্তু আমাদের কিন্তু ভালো করে পতাকা, বড় যে পতাকাটা টাঙানো হয়, এবং ক্লাবের যিনি মেন যে জিনিস সেক্রেটারি আছে তিনি তোলেন, এবং তার সাথে ব্যান্ডও যে আছে ব্যান্ডটাকে বাজানো হয়। এবং জাতীয় পতাকা আর একটা জিনিস সত্য করলে বলে রাখি, সেটা আমাদের যেমন 26শে জানুয়ারি 15ই আগস্ট যেমন বলছি, স্কুলে যে আমরা জাতীয় পতাকা তুলতাম এবং প্রধান শিক্ষক মহাশয় তিনি জাতীয় পতাকা তুলতেন, তোলার পর আমাদের যে জাতীয় সঙ্গীত গাওয়া হতো, গাওয়ানোর পর এবং হাতের মধ্যে মিষ্টি দেওয়া হতো, আমাদের মিষ্টিটা পাওয়ার জন্য খুব বলতে গেলে একটা আকর্ষণ ছিল আর কি। হোক না সেটা সামান্য কিছু মিষ্টি, কিন্তু ওই যে মিষ্টিটা বাবার আকর্ষণ হল। লাস্টে একটা কথাই বলবো, সামনে 15ই আগস্ট আসতে একটা জিনিসই বলবো, যখনই এই অনুষ্ঠানটি হয়ে যাবে অন্তত জাতীয় পতাকা সম্মান করে ঠিকঠাক ভাবে একটা জায়গা সুন্দর করে রেখে দেওয়া।
2: কারণ জাতীয় পতাকার ব্যবহারের তো অনেক কিছু নিয়ম রয়েছে, তাই না?
3: এই জন্য অনেক সময় লাস্টে দেখা যায় জাতীয় পতাকা এখানে পড়ে রয়েছে, খুব কষ্ট হয় এই জিনিসটা না জানা হয়। যদি পড়ে থাকতে দেখে ভালো করে ধুয়ে মুছে ভালো করে সম্পূর্ণ যত্ন সহকারে রেখে দেবেন, এইটুকুই বলবো দিদি আজকে। নমস্কার।
2: নমস্কার। জাতীয় পতাকা এবং আপনার দেশ ভাবনা নিয়ে জানান 9434076705 এই নম্বরে। হ্যালো, আকাশবাণীর লাইভ ফোন ইন অনুষ্ঠানে আবারও রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো।
4: হ্যাঁ হ্যালো, নমস্কার।
2: নমস্কার, সুপ্রভাত।
4: হ্যাঁ আমি বোলপুর।
2: কে বলছেন? কে বলছেন?
4: অম্বিকা মণ্ডল।
2: হ্যাঁ বলুন অম্বিকা দেবী, কোথা থেকে বলছেন আপনি?
4: বোলপুর, বীরভূম।
2: আচ্ছা আচ্ছা, বলুন বলুন, আজকের তো জাতীয় পতাকা নিয়ে পতাকা দিবস।
4: হ্যাঁ দেখুন, সত্যি তাই। এই জাতীয় পতাকা কিন্তু আমাদের গর্ব, আমরা ভারতবাসী হিসাবে জাতীয় পতাকা নিয়ে আমরা গর্ব করতে পারি। এবং যখন কোথাও এই জাতীয় পতাকা উত্তোলন করা হয় বা দেখতে পাই আমরা কোনো জাহাজে বা বিমানে এই জাতীয় পতাকা উঠছে, তখন কিন্তু আমাদের গর্বে বুকটা ভরে যায়। আর এই জাতীয় পতাকা তো দেখুন, সহজে তো আমরা এই জাতীয় পতাকা উত্তোলন করতে পারিনি বা আমরা সবসময় হয়তো পারতো না, আমাদের অনেক রক্তের বিনিময়ে এই জাতীয় পতাকা আমরা পেয়েছি। 1947 সালে 15ই আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, তখন এই জাতীয় পতাকার জন্য যে আন্দোলন, আমাদের যে মানুষের, যে আমাদের মনীষীদের, বীরদের যে সংগ্রাম, সেই সংগ্রাম, আত্মবলিদান, তাদের যে সাহসিকতা, তাদের যে দুঃসাহসিকতা, তার বিনিময়ে আমরা এই তেরঞ্জিত জাতীয় পতাকা আমরা পেয়েছি। এই জাতীয় পতাকাকে আমরা সম্মান করব। এবং কোথাও কোনোভাবে যদি দেখি জাতীয় পতাকা মাটিতে পড়ে আছে বা কেউ ব্যানার বানাচ্ছেন, তাহলে সেগুলোর বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিবাদ করব। কারণ আমাদের জাতীয় পতাকা হচ্ছে আমাদের গর্ব, তাই এই গর্ব।

0: ওকে নিয়ে আমরা গর্ব করব, যে কোনো দেশে আমরা ভারতবাসী হিসাবে আমাদের এই পতাকা, আমাদের 15ই আগস্টের আগের দিন থেকে আমরা সব ঠিক করে রাখি। প্রত্যেকটা স্কুলে যেমন জাতীয় পতাকা উত্তোলন হয়, সেরকম এখন অনেক বাড়িতে বাড়িতেও কিন্তু জাতীয় পতাকা, আসলে আমিও কিন্তু 15ই আগস্টের দিন আমার বাড়ির ছাদে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করি।
1: হ্যাঁ, ছোট ছোট পতাকা গুলো সবার বাড়িতে,
0: ছোট পতাকা গুলো বাড়িতে আমার আছে এবং আমি সেটা সম্মানের সঙ্গে করি। আর এই মুহূর্তে আমার এক লাইন গান খুব মনে পড়ছে, এই গানটা কার্গিলের যুদ্ধের সময় ভীষণ আমার মনে আছে, 98-এ যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দেব সেই বছরে। মেরে বতন কি লোগো যা আঁখ মে ভর লো পানি,

0: জানি, এই গানটা ভীষণ ভীষণ ভাবে তখন সব সময় মানে শুনতাম এই গানটা। হ্যাঁ, ওই মুহূর্তে এই গানটার কথা আমার খুব মনে এলো, তাই
1: একদমই,
0: দুলাইন একটু করলাম। ভালো থাকবেন, নমস্কার
1: একদম
0: নেবেন।
1: একদম, সঙ্গে থাকুন। আজকের হ্যালো আকাশবাণীর লাইভ ফোন ইন অনুষ্ঠানে বিষয় ভাবনায় রয়েছে জাতীয় পতাকা দিবসে জাতীয় পতাকাকে নিয়ে এবং আপনার দেশ ভাবনাকে নিয়ে। জানান 9434076705 এই নম্বরে। তবে ইতিমধ্যে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
1: হ্যাঁ অমিতাভবাবু, বলুন বলুন।
2: হ্যাঁ দিদি, দেখুন, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি। তো এই যে আজকে হ্যাঁ জাতীয় পতাকা আমাদের, হ্যাঁ, যে চক্রটি আছে সেটি কর্ম আর অগ্রগতির প্রতীক প্রতীক হচ্ছে সেই চক্র। তো আমরা নিজস্ব কর্ম এবং অগ্রগতিতে এগিয়ে যাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, এবং সেখানে যখন আমাদের জাতীয় পতাকা আন্দোলিত হয় কোনো আন্তর্জাতিক মঞ্চে, তখন আমাদের বুক গর্বে ভরে ওঠে, এবং সেক্ষেত্রে আমরা অভিবাদন জানাই, স্যালুট জানাই আমাদের জাতীয় পতাকাকে। আসলে এই যে জাতীয় পতাকা, ধরুন এই যে, হ্যাঁ, সব দেশের মানে জাতীয় পতাকা, হ্যাঁ, মানে বাম দিকে রাখা হয়, কিন্তু আমাদের জাতীয় পতাকা থাকে সবচেয়ে ওপরে। আর যেটা আর একটা যেটা তথ্য রয়েছে, প্রথম যখন মানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, তখন রং তার তিনটে ছিল ঠিকই, কিন্তু সেই রং তিনটে ছিল দিদি লাল, সবুজ এবং হলুদ, আর ছিল মাঝে সাতটি পদ্ম ফুল, তাই না? আর আমাদের তো আমরা তো ইতিমধ্যে জেনেই গেছি যে 24টি মানে ইয়ে আছে, মানে কি বলবো, দণ্ড আছে সেই জাতীয় পতাকায় এখন, যেটা সবুজ এবং তিনটে তিন রঙের যেটা প্রতীক, শান্তি, ত্যাগ এবং শৌর্যের প্রতীক যেগুলো, সেই জাতীয় পতাকা আমরা আবারও আবার আমাদের বিভিন্ন দেশে আমাদের জাতীয় পতাকা আন্দোলিত হোক পটপট করে, আমরা সেটাই চাইবো, এবং আমরা ভারতবাসী
1: সবার শীর্ষে থাকুক,
2: ভারতবাসী হিসেবে আমরা গর্ববোধ করব এবং ভারত সবার শীর্ষে থাকুক, এটাই হচ্ছে আমাদের একান্ত মানকমা, এবং তবেই হবে আমাদের জাতীয় পতাকার প্রতি সঠিক মর্যাদা এবং সম্মান প্রদর্শন। এটুকুই শেয়ার করলাম দিদি, শুভ সকালে, ভালো থাকবেন, নমস্কার।
1: ভালো থাকবেন। ওই যে বললাম হিমালয় থেকে কন্যাকুমারী এক সুতোয় বাঁধা, সত্যি জাতীয় পতাকা উড়লে আমাদের গর্বে সত্যি বুকটা ভরে ওঠে। এবং আজকের বিষয় ভাবনায় তাই রইল জাতীয় পতাকাকে নিয়ে। জানান 9434076705 এই নম্বরে। তবে এবারে চলে যাই গানে। বি প্রাকের কণ্ঠে যোদ্ধা ছায়াছবি থেকে শুনে নিন এই গানটি।

0: বিপ্রাকের কণ্ঠে শুনলে যোধা ছায়াছবি থেকে এই গানটি রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, সুপ্রভাত। কে বলছেন?
1: আমি গৌরী সরকার, প্রধাননগর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, বলুন।
1: এই যে গত বছর 15 আগস্টের দিন এই ছোট ছোট বাচ্চারা যে পতাকা উঠালো, তারপরে নাচ গান করলো, আবার একটু ক্রিকেট খেলার ইয়ে হলো, আমরা যে ওদের উৎসাহ দেখে না আমরাও সবাই বসে বসে উৎসাহ দিলাম, এই জিনিসগুলো না খুব ভালো লাগে। বাচ্চাদের যে এখন থেকে ইয়ে করে যে,
0: হ্যাঁ, তাদের মধ্যেও দেশ ভাবনা, দেশ প্রেম এই যে জেগে ওঠে।
1: হ্যাঁ হ্যাঁ, এই দৃশ্যটা গত বছর আমাদের পাড়ায় হয়েছে, আমার না এত ভালো লেগেছে
0: আচ্ছা।
1: অনুষ্ঠানটা, খুব সুন্দর ইয়ে করে প্রোগ্রামটা করেছে, আমারই ছেলে স্টুডেন্ট করেছে, কিন্তু খুব সুন্দর প্রোগ্রামটা হয়েছে, এত ভালো লাগলো যে বাচ্চাদের মনে এখনো স্বাধীনতার ইয়েটা যে তুলে ধরেছে, সবচেয়ে বড় কি ওরা তুলে ধরেছে নাচ গানের ইয়েতে।
0: হ্যাঁ,
1: হ্যাঁ, এটাই খুব ভালো লাগলো, পতাকা উঠালো।
0: আর
1: সুন্দর,
0: ছোটদের মধ্যেও যে জাতীয় পতাকার যে গুরুত্ব, সেটা তারা ছোট থেকেই ওটা
1: ছোট থেকে
0: না।
1: বুঝলো, জানলো।
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ, এইটাই। ঠিক আছে, ধন্যবাদ।
0: একদম
1: হ্যাঁ,
0: একদম। সময় আমাদের সত্যি খুব কম। জাতীয় পতাকা নিয়ে, জাতীয় পতাকা দিবসে আমরা রয়েছি জাতীয় পতাকা নিয়ে আপনাদের ভাবনাকে নিয়ে। তবে এবারে চলে যাই গানে। রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো, হ্যাঁ,
2: নমস্কার, সুপ্রভাত।
0: সুপ্রভাত, নমস্কার।
2: আমি সতীর্থ নিকেতন সত্যিকার থেকে বিপ্লব কুমার শিকদার বলছি।

0: হ্যাঁ বিপ্লব বাবু বলুন।
1: আমরা তো জাতীয় পতাকার কি বিষয়ে অনেক কিছু জানলাম আপনাদের মাধ্যমে, আরো ডিটেলস এ শুনলাম।
0: হ্যাঁ
1: তারপরে আপনার আকাশবাণী, তারপরে আপনার ওই আপনাদের থেকেও শুনলাম আরেকটা অনুষ্ঠান বিষয়বস্তু শুনলাম। আমার যেটা বক্তব্য সেটা হলো জাতীয় পতাকাকে আমরা সম্মান অবশ্যই করব এবং আমাদের মন ভরে ওঠে সেই ইতিহাস সমৃদ্ধ জাতীয় পতাকাকে সম্মান জানাতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে জাতীয় পতাকার যেন কোন রকম অপব্যবহার না হয়,
0: একদম তার অসম্মান যেন কোনোভাবেই না হয়
1: বিশেষ করে অনুষ্ঠানের পরে কেউ খবরই রাখে না জাতীয় পতাকা সময় মতো নামানো হলো কিনা, জাতীয় পতাকাকে সুরক্ষিত ভাবে রাখা হলো কিনা, তার রং চটে গেছে কিনা পরিষ্কার পরিচ্ছন্নতা, তার যে দণ্ডটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, এবং যেখানে সেখানে সাজানোর জন্য জাতীয় পতাকা ব্যবহার আমি এটা মনে পছন্দ করি না, তাকে সসম্মানে রাখতে হবে। ছোট ছোট ছেলে মেয়েদের হাতে পতাকার মাহাত্ম বোঝাতে হবে এবং কিভাবে ধরতে হবে সেগুলো শেখাতে হবে। আর যেখানে সেখানে গাড়ি ঘোড়া চলন্ত অবস্থায় উল্টা পাল্টা জায়গায় জাতীয় পতাকা বা রাস্তাঘাটে পড়ে থাকলে
0: মানে জাতীয় পতাকার, হ্যাঁ জাতীয় পতাকার যে নিয়ম, যে নিয়মাবলী সেটা যেন সকলে মেনে চলে,
1: ছোটবেলা থেকে শেখে, রাস্তাঘাটে পড়ে থাকলে তাকে সুরক্ষিত ভাবে সরিয়ে দেওয়া যেন সেটা পদদলিত না হয়, রাস্তাঘাটে পড়ে না থাকে। এতটুকুই বললাম, নমস্কার।
0: একদম সঙ্গে থাকুন। সত্যি এটা একদমই ঠিক কথা উনি যেটা বললেন বা সকলেই বললেন, যেটা জাতীয় পতাকার যেন আমরা কোনোভাবেই অসম্মান অমর্যাদা না করি, তার নিয়মাবলী মেনে চলি এবং ছোটদেরকেও জাতীয় পতাকার নিয়মাবলী সম্পর্কে জানাই। আর সময় অত্যন্তই কম, হ্যালো আকাশবাণীর এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমি ছিলাম বৈশালী। এই অনুষ্ঠানটি শেষ করব হরিহরণের কণ্ঠে এই গানটি দিয়ে।

0: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি এবারে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

কেউ বেছে তার মেহনত হাতের পেশি, কেউ বেছে চুলের বাহার এলো খেশি, কেউ বেছে প্রবন্ধ কোন পত্রিকাতে, আমি বেছি আমার কণ্ঠ তোমার হাতে।

0: 배추.
1: 우리야 하다라몰 미니 미니 바스 바스 바세르 타르미나세

সানিধা বা মাদারেসা, মাদার টেরেসা আমাদের জন্য, সব আমাদের জন্য। ধোঁয়াশা কুয়াশা কাদা, ভোরবেলা গলা সাধা, সারে গারে গামা গামা গামা পামা পাদা পাদা পাদা নিদানিসা আমাদের।

ফুটবোর্ডে ঝুলে যাওয়া অথবা লেডিজ সিট, তাক করে উদাসীন আকাশ কুসুম টিক টিক

বছরে তিরিশ বার চিত্রাঙ্গদা আর শ্যামসাপ মোচনের অশ্রু মোচন আমাদের জন্য। গজলের ছয়লা বাঁধনে কিং খাব কিং সাইজ ভজনের শিবের গাজন আমাদের জন্য। সংস্কৃতি

নয় আমাদের জন্য। সত্যজিতের ছবি শক্তির পদ্ম লিটল ম্যাগাজিনের লেখা অনবদ্য, গ্রুপ থিয়েটার আর একাডেমি সমাচার, একুশে আইন আর গণেশ পাইন, আমাদের জন্য সব আমাদের জন্য। কেরানিও অফিসার পাটোয়ার নেতা, ফুটপাতে ছোট বড় ক্রেতা বিক্রেতা, বেশ দালাল টিকিধারী পুরোহিত।

আধুনিক গান শুনলেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরবর্তীতে জেলার চিঠি।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের তিন দিনের বৈঠক শুরু হবে। কর্ণাটকের কারওয়ারে আজ অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ INS মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মান টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। উদ্ধারকাজ চলছে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছি বিস্তারিত খবরে।

0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও উত্তর ম্যাসিডোনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। তিনি উভয় দেশের ব্যবসায়ীদের পণ্য আদান প্রদানের গণ্ডি পেরিয়ে বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসতে বলেছেন। স্কোপিয়েতে আয়োজিত ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামে রাষ্ট্রপতি বলেন, উত্তর ম্যাসিডোনিয়ায় কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম সফর এবং এই সফর ভারতের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। এই দশকের শেষ নাগাদ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
1: আর্থিক সহযোগ আমাদের দ্বিপক্ষীয় সম্বন্ধ কা এক অত্যন্ত মহত্বপূর্ণ স্তম্ভ। হম আপনি দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা করনে পর ভি সহমত হুই। হমনে আইটি, কৃষি, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস তথা ট্যুরিজম, হসপিটালিটি ও ফিল্ম মেকিং সহিত প্রমুখ ক্ষেত্র মে সহযোগ পর চর্চা। হম স্বাস্থ্য সেবা মে সহযোগ পর আপনি দ্বিপক্ষীয় এগ্রিমেন্ট কো ভি রিনিউয়াল কর রহে হ্যায়।
0: ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের তিন দিনের বৈঠক শুরু হবে। স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল স্বাস্থ্য, অতিমারীর প্রস্তুতি এবং উন্নতমানের স্বাস্থ্য সুরক্ষার সুলভ যোগান সুনিশ্চিত করার বিষয়ে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে ব্রিক্স সদস্য দেশগুলির স্বাস্থ্যমন্ত্রী এবং বরিষ্ঠ স্বাস্থ্য আধিকারিকেরা মত বিনিময় করবেন। আগামীকাল ষোড়শ ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সভাপতিত্ব করবেন। শুক্রবার আয়োজন করা হয়েছে এক বিশেষ উচ্চ পর্যায়ের আলোচনা সভার। কর্ণাটকের কারওয়ারে আজ মাহে শ্রেণীভুক্ত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট আইএনএস মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। আইএনএস মালভানে 80% বেশি দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি নির্মাণ করেছে কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেড। আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় যুদ্ধজাহাজের নকশা, নির্মাণ এবং সিস্টেম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভারত যে ক্রমবর্ধমান স্বনির্ভর হয়ে উঠেছে তারই প্রতিফলন এই যুদ্ধজাহাজ। এয়ার চিফ মার্শাল এপি সিং এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। এতে উপস্থিত থাকবেন ওয়েস্টার্ন নাভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাতসায়ন সহ নৌবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। সিকিমের নামচি জেলার সামারদাঙে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এদের মধ্যে অন্তত 11 জন এরাজ্যের বাসিন্দা। অধিকাংশই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের পরিযায়ী শ্রমিক। পশ্চিমবঙ্গের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হচ্ছে। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে 1,40,000 ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 1,00,000 টাকা অর্থ সহায়তার ঘোষণা করা হয়। জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ারে পুলিশ সন্ত্রাসবাদী কাজকর্মে মদতদাতা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে ওই জেলার চাক্রু এলাকায় সক্রিয় বিদেশি সন্ত্রাসবাদীদের জন্য সহায়তার প্রধান মাধ্যম হিসেবে কাজ করত। ধৃতের নাম মোহাম্মদ রফিক নায়েক। বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগের পূর্ণাঙ্গ বিবরণ জানতে আরও তদন্ত চলছে। এর আগে পুলিশ চাক্রুর বাসিন্দা মুনির আহমেদ ও মাসকুর আহমেদকেও সন্ত্রাসবাদীদের সহায়তার অভিযোগে গ্রেফতার করেছিল। জম্মু ও কাশ্মীর প্রশাসন কাশ্মীর ডিভিশন ও জম্মু ডিভিশনের শীতকালীন অঞ্চলের স্কুলগুলির গরমের ছুটি চলতি মাসের 26 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী সাকিনা ইতু একথা জানিয়েছেন। এর আগে তীব্র গরম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সরকার এই অঞ্চলের স্কুলগুলির গরমের ছুটি আজ পর্যন্ত বাড়িয়েছিল। এদিকে আবহাওয়া দফতর ওই রাজ্যে 20 থেকে 23 জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টি ও হরফাপানের সতর্কবার্তা দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গত 18 মে নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের রিপোর্ট পেশ করতে অন্তত 6 মাস সময় লাগবে। রিপোর্ট দিলে চলতি আর্থিক বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, এবার বাজেটে 20% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে।
2: প্রথম 8 থেকে 15 আগে সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি, বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে, রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি। 20% ডি

0: আমরা 42% গ্যাপ আছে, বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো 20% দিয়ে। পে কমিশন 7 বানিয়ে দিয়েছি, টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশন চলবে, মাস 6 তো মিনিমাম লাগে, যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করবো এই ফাইন্যান্সিয়াল ইয়ার শেষের দিকে হলেও 7 পে কমিশন।
1: এবার 2015 থেকে 2019 পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেবে সরকার। রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার যে ফারাক রয়েছে তা ধীরে ধীরে মেটানো হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যস্তরের এক অনুষ্ঠানে রোজগার মেলায় অংশ নেবেন। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের উদ্যোগে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু যুবক যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন। এর আগে গতকাল এনডিএ সংসদীয় দলের বৈঠক মঙ্গল মিলনে প্রধানমন্ত্রী আগামী দিনে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সারা দেশের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বৈঠক চলাকালীন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, দেশের যুব সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষার পাশাপাশি নিট প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকারের দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন।
2: আগে পেপার লিক নেই হোনে কে লিয়ে সখ্তি সে জো কদম উঠায়া গয়া হ্যায় উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর ইয়ে ভি কাহা কি পেপার লিক সিরফ এক রাজ্য কা মামলা নেই হ্যায় সিরফ কেন্দ্র সরকার কা মামলা নেই দলগত রাজনীতি কা বিষয় নেই ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাওঁ কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নেহি করনে দেনে কে লিয়ে সখ্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষো কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো আবি কর রহে হ্যায় উসমে ভি সব মিল করকে করে।
1: এদিকে লোক কল্যাণ মার্গের কাছে বিক্ষোভস্থল থেকে আটক করার পর গতকাল দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা গতকাল নতুন দিল্লির ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতাল পরিদর্শন করেন এবং নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। মন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন আহত বিক্ষোভকারীদের সঙ্গেও দেখা করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থিরতা এবং প্রতিকূলতায় জর্জরিত বর্তমান সময়কালে সরবরাহ শৃঙ্খলের ওপর সবচেয়ে বেশি চাপ দেখা গেছে। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান পোস্ট মিনিস্ট্রিয়াল সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, জ্বালানি খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সকলের কাছে সুলভ নয় এবং একে সহজাত বিষয় বলে ধরে নিলে চলবে না। ভারত এবং আসিয়ান এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে। উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় সম্ভাব্য সব রকম সুযোগের উপর নজর দিতে হবে। উল্লেখ্য, ডক্টর জয়শঙ্কর আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে ম্যানিলা গেছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনেটরদের জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য $3,750 কোটি খরচ হয়েছে। গতকাল রাষ্ট্রপতি ট্রাম্পের অতিরিক্ত তহবিলের অনুরোধের প্রেক্ষিতে সেনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানি চলাকালীন হেগসেথ এই তথ্য প্রকাশ করেন। ফ্রান্সের পার্লামেন্ট 15 বছরের কম বয়সী শিশুদের সমাজ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি যুগান্তকারী বিল পাশ করেছে। এই আইনে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে অনলাইন বিশ্বকোষ কিংবা শিক্ষামূলক বা বৈজ্ঞানিক তথ্যভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মীয়মান টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20, উদ্ধারকাজ চলছে। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 10:10।
3: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি, আলিপুরদুয়ার থেকে লিখছেন আমাদের সংবাদদাতা সৌম্যদীপ সেন।
4: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি, আলিপুরদুয়ার জেলা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা সৌম্যদীপ সেন। আগামী 2 অক্টোবর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাগানার কথা ঘোষণা করেছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বক্সার জঙ্গলে বাঘ ছাড়া হবে বলে জানান তিনি। দেশে এর আগে অন্য কিছু জঙ্গলে বাঘ আবারও নিয়ে আসার উদ্যোগ নেওয়া হলেও রাজ্যে এই প্রথম এ ধরনের প্রয়াস নেওয়া হচ্ছে। একদিকে ভারত থেকে কম্বোডিয়ায় বাঘ

0: ঘটনার আবহের মাঝেই বক্সায় আসতে চলেছে বাঘ। প্রথম কয়েক মাস জঙ্গলের ভেতরে তৈরি এনক্লোজারে রাখা হবে বাঘগুলিকে, এরপর একে একে সেগুলিকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। মূলত প্রতিবেশী রাজ্য আসাম কিংবা বিহার থেকে বাঘ আনার পরিকল্পনা রয়েছে বন দফতরের। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘবন তৈরির লক্ষ্যে 2024 সালে অন্যত্র স্থানান্তর করা হয়েছে জঙ্গল ঘেরা ভুটিয়াবস্তি ও গাঙ্গুটিয়া বনবস্তিকে। আলিপুরদুয়ার জেলার কালচিনির বনছায়া বস্তিতে তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে। এখন সেই বনছায়া বস্তিতেই পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা জয়ন্তী গ্রামের বাসিন্দাদেরও। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়াও। শ্রাবণ মাস উপলক্ষে 3টি প্রধান তীর্থক্ষেত্র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে রয়েছে ভুটান পাহাড় ঘেঁষা জয়ন্তী মহাকালো। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে শ্রাবণ মাসের প্রথম সোমবার গোটা অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা খুব আঁটোসাঁটো ছিল। কালচিনি পুলিশের তরফে করা হয় বিশেষ শিবিরও। রাজ্যের পালাবদলের পর আলিপুরদুয়ার জেলায় মেডিকেল কলেজ তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে চলেছে সেই কলেজের জন্য জমি চিহ্নিতকরণের কাজ। ভুটান সীমান্ত ঘেঁষা জয়গার পাশাখাগামী এশিয়ান হাইওয়ের ধারে প্রায় 30 একর জমিতে তৈরি হতে চলেছে অত্যাধুনিক ল্যান্ডপোর্ট বা স্থলবন্দর। ইতিমধ্যেই তা অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই স্থলবন্দর তৈরি হলে 11 জন বাসিন্দার বাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হবে বলেও প্রশাসন সূত্রের খবর। তাদের ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছেন প্রশাসন। হাসিমারায় তৈরি হতে চলেছে অসামরিক বিমানবন্দর। সম্প্রতি 25 একর জমি দেওয়ার কথা রাজ্য বাজেটে ঘোষণা করা হলেও প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে প্রায় 40 একরেরও বেশি জমি। এর মধ্যে হাসিমারা বায়ুসেনা ছাউনি ঘেঁষা সাঁতালি মণ্ডলপাড়ার প্রায় 31 একর জমি বিমানবন্দরের জন্য জরিপ করেছেন ভূমি ও ভূমি সংস্কার দফতর। ওই অঞ্চলে প্রায় 4 থেকে 6টি বাড়ি ও সুপারিসহ অন্যান্য চাষের জমি এবং যাতায়াতের রাস্তা রয়েছে। পাশাপাশি এই এলাকার পার্শ্ববর্তী মধু চা বাগানের প্রায় 12 একর জমিও বিমানবন্দর তৈরির জন্য প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে। একাধিক চা বাগান ও বনবস্তি ঘেঁষা কালচিনিতে যুবকল্যাণ দফতরের তরফে 2 একর জমিতে তৈরি হবে ইনডোর স্টেডিয়াম। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জমি চিহ্নিতকরণের প্রক্রিয়া। 14 থেকে 20 জুলাই পর্যন্ত জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে অরণ্য সপ্তাহ। বৃক্ষরোপণের পাশাপাশি বক্সার জঙ্গল ঘেঁষা এলাকা ও সড়ক ধারে পড়ে থাকা আবর্জনাও পরিষ্কার করেছেন বনকর্মীরা। পাশাপাশি পরিবেশকে দূষিত না করার বার্তাও দেন তারা। আলিপুরদুয়ার জেলা জুড়ে 30 লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা বনমন্ত্রী মনোজ কুমার ওরাও এর। আগামী 28 জুলাই কুমার গ্রামের খোয়ারডাঙ্গা এলাকায় প্রায় 1 লক্ষ বৃক্ষরোপণ করার কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। তোরসা নদীর প্রবল জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসিমারা বায়ুসেনা ছাউনির দেওয়ালের বেশ কিছুটা অংশ। খালি করা হয়েছে নদী সংলগ্ন বায়ুসেনা ছাউনির 2টি আবাসন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুভাষিনী চা বাগানের 100 হেক্টরেরও বেশি জমি। বর্তমানে সেচ দফতরের তরফে ডিফ্লেক্টর তৈরি করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি রাজ্য বাজেটে ভুটান সীমান্তবর্তী জয়গাঁওকে পুরসভা করার ঘোষণা করা হয়েছে। মূলত জয়গাঁও 2টি গ্রাম পঞ্চায়েত ও দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা নিয়ে পুরসভা গঠিত হবে বলে খবর। আলিপুরদুয়ার জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে রথযাত্রা। হ্যামিল্টনগঞ্জের রথযাত্রা 108 বছর ধরে একইভাবে নিয়ম রীতি মেনে পালিত হয়ে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। জেলার বিভিন্ন প্রান্তের 1000 মানুষ ভিড় জমিয়েছিলেন সেই রথযাত্রায়। জেলার চিঠি শেষ হল। আলিপুরদুয়ার জেলা থেকে এটি পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা সৌম্যদীপ সেন।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন নাট ভৈরব রাগে সন্তুর শিল্পী পণ্ডিত ভজন সোপোরে।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন নাট ভৈরব রাগে সন্তুর শিল্পী পণ্ডিত ভজন সুপরি। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনবেন দুপুর তিনটে। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে সীমান্ত কথা।
1: সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
2: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালঝামেলা বস্তির মানুষের জীবনযাত্রার চালচিত্র। খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি শহর থেকে লুকসান গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে। সেবক পেরিয়ে ডানদিকে কনভেনশন ব্রিজকে রেখে নাগরাকাটা যাবার রাস্তা ধরলাম। বাঁদিকে পাহাড় আর ডানদিকে তিস্তা নদী। ধীরে ধীরে এগিয়ে চললাম পূর্ব দিকে। প্রায় 80 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে উপস্থিত হলাম নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের অফিসে। এখানেই দেখা হয়ে গেল লুকসান গ্রাম পঞ্চায়েত প্রধান অমর তিরকির সঙ্গে। ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরলেন এবং সেই সঙ্গে জানালেন নানান সমস্যার কথাও। নমস্কার।
3: নমস্কার।
2: লুকসান গ্রাম পঞ্চায়েত নাগরা

0: ব্লকের অন্তর্গত। তো আপনার এই লুকসান গ্রাম পঞ্চায়েতে কতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে?
1: আমাদের এখানে টোটাল 26টা গ্রাম পঞ্চায়েত আছে। ওর মধ্যে ভুটান আর ভারত তো সীমান্তের মধ্যে তিনটা পড়ে। একটা হয়ে গেলো আপনার চেংমারি নেপালি লাইন বলে, একটা চেংমারি ডিপা লাইন, আর একটা লাল ঝামেলা বস্তি। এই তিনটা ভারত ভুটান সীমান্তে পড়ছে আর কি।
0: এই ভারত ভুটান সীমান্ত এই তিনটি গ্রাম পড়ছে। তো এখানকার মোট জনসংখ্যা কীরকম?
1: এখানকার মোট জনসংখ্যা প্রায় 6,000 6,500 মতন আছে।
0: আচ্ছা, এই লুকসান গ্রাম পঞ্চায়েতে মানুষদের মূল সমস্যাগুলো কি?
1: ওখানকার মূল সমস্যা বলতে গেলে জলের সমস্যা সব থেকে বেশি। রাস্তাগুলো একটু খারাপ, তাও মানে এখন PMGSY মাধ্যমে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু হয়ে লাল ঝামেলা বস্তি অবধি আছে। তারপরে আপনার ধর্নিপুর দিয়ে নেপালি লাইন চেংমারি, যে যার দুইটা মেন মেন পয়েন্ট, ওখানে অবধি রাস্তা চেন।
0: আর এখানে উপস্বাস্থ্য কেন্দ্র কীরকম আছে?
1: উপস্বাস্থ্য কেন্দ্র বলতে গেলে আমাদের চেংমারিতে একটা আছে আর একটা টিজি হসপিটাল আছে।
0: তো মূলত যারা একদম ভারত ভুটান অঞ্চলে বসবাস করছে, সেই মানুষগুলো কোনো অসুখ বিসুখ হলে তারা কোথায় আসে, কিভাবে আসে তারা?
1: রাস্তা যেহেতু হয়ে গেছে, টিজি হসপিটাল মানে নর্মাল যদি জ্বর টর থাকে, সর্দি কাশি বা কিছু থাকে, তাহলে টিজি হসপিটাল কিংবা আপনার হেলথ সাব সেন্টারে যায়। যদি ওখান থেকে না হয় তাহলে আমাদের নিয়ারেস্ট হচ্ছে সুলখাপাড়া হেলথ সেন্টার আছে, ওখানে হসপিটাল আছে, আর আমাদের লোকসানে একটা হসপিটাল আছে।
0: আপনার গ্রাম পঞ্চায়েতে কতজন এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন?
1: আমাদের এই বছরে 16 ছাত্রদের ছিল 136টা। ওর মধ্যে মোটামুটি সবই ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়ে গেছে, কেউ কেউ সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়েছে, থার্ড ইনস্টলমেন্টও পেয়েছে।
0: আর এখানে শৌচালয় কতজন মানুষ পেয়েছেন?
1: আমাদের এখানে টোটাল মানে আমাদের যে সার্ভে হয়েছিল 2012, ওখানে প্রায় 4800 মতন বাড়ি পায়খানা নাই বলে আমাদের কাছে তথ্য আসলো। ওর মধ্যে এখন অবধি আমরা 1500 থেকে 1600 শৌচাগার তৈরি করে দিয়েছি।
0: আচ্ছা, আর 100 দিনের কাজ আপনার এই লোকসান জিপিতে কীরকম হয়েছে?
1: ভালো হয়েছে। 17-18 যত আমরা কাজ করছি MGNR এসে কোনো ফিনান্সিয়াল ইয়ারে হয় না, মানে লাস্ট 5 ইয়ার।
0: আর এখানে আপনার যে স্কুলগুলো আছে, মিড ডে মিলের পরিষেবা কেমন হচ্ছে?
1: মিড ডে মিল খাওয়া দাওয়া খুব পরিষ্কার, মাঝে মাঝে আমাদের হায়ার অথরিটিরা এসে চেক করে যায়।
0: সেলফ হেল্প গ্রুপ কাজ কীরকম হচ্ছে?
1: আমাদের নাগাটা ব্লকে 5টা গ্রাম পঞ্চায়েত, ওর মধ্যে সব থেকে খারাপ পারফরমেন্স ছিল লুকসান গ্রাম পঞ্চায়েতের সেলফ হেল্প গ্রুপ। তো এখন কাজগুলো ঠিকই হচ্ছে, নতুন গ্রুপ ফরমেশনগুলো হচ্ছে। যে নতুন স্কিমের মধ্যে নতুন গ্রুপ ফরমেশন করবে তাহলে 1.5 লাখ টাকা পাবে, মানে কিছু কাজ করার জন্য মিনিমাম। আর যদি ওদের প্রজেক্ট যদি ভালো থাকে তাহলে ওর থেকে বেশিও পাইতে পারে, ইয়ারলি বাড়তে যাবে। এই বছর যদি 1.5 লাখ পায় তাহলে মিনিমাম, ম্যাক্সিমাম কোনো ইয়ে নাই। সামনে বছর 2.5 লাখ পাবে, নেক্সট বছর 3.5 লাখ পাবে, এইরকম আছে।
0: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
1: নমস্কার।
0: লুকসান গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে আমরা এবার এগিয়ে চললাম আরও উত্তর দিকে। সমতল থেকে হঠাৎ আমাদের গাড়ি উঁচু টিলার দিকে এগিয়ে চলল। রাস্তার দুধারে ঘন সবুজ জঙ্গল, আর একটু দূরেই দেখা যাচ্ছে ভুটান। উঁচু পাহাড় হাতছানি দিয়ে কাছে ডাকছে আমাদের। ঝর্ণার জল উঁচু পাহাড় থেকে নেমে আসছে নিচে। অপূর্ব এক দৃশ্য দেখতে দেখতে প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে উপস্থিত হলাম ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাল ঝামেলা বস্তিতে। খুব ছোট্ট একটি জনবসতি। কথা হল এই গ্রামের গৃহবধূ দীপমালা রায়ের সঙ্গে। তিনি আমাদের জানালেন সংসারের নানান কথা।
2: নমস্কার।
3: নমস্কার।
0: এই গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
3: 12 বরস।
0: আপনার গ্রামের নামটা কি?
3: লালবস্তি, চেংমারি লালবস্তি।
0: আপনি যখন গ্রামে এলেন তখন গ্রামের অবস্থা কীরকম ছিল আর এখন কীরকম অবস্থায়?
3: যখন আমি গ্রামে আসছি তখন রাস্তাঘাট ঠিক ছিল না, খুব কষ্ট, গাড়ি পাওয়া যেত না। এখন রোড হয়েছে, আমি মতলব রোড হো গে তো গাড়ি সব চল রা হ্যায়, ট্রান্সপোর্টেশন ও সব ঠিক হো রা হ্যায়।
0: আচ্ছা, আর আপনার এলাকার যে সমস্ত মানুষ আছে তারা মূলত কি কাজ করেন, মানে কি সার্ভিস করেন বা কোথায় কাজ করেন?
3: জ্যাদাতর বস্তি এরিয়া হ্যায় লেকিন উদর কা জ্যাদাতর চেংমারি বাগান জো হ্যায় উদরই জ্যাদা মতলব ওয়ার্কার করতে হ্যায়। মতলব বস্তি মে খুব উপজাউ ওয়ালা জমিন নেই হ্যায়, সুখা হ্যায়, পানি কা।

0: बहुत प्रॉब्लम है तो उधर में मतलब सुविधा नहीं है, अच्छा। इसलिए ज्यादातर लोग गार्डन में ही जाना पड़ता है।
1: अच्छा, गार्डन में काज करे की रकम तरह टाका पाए?
0: डेली 120 करके है।
1: আপনার গ্রামে মহিলারা অনেক আছেন, তারা কি বাড়িতে কোনো কাজ করেন?
0: हाँ, घर में भी करते हैं, लेकिन उनको ही ज़्यादा, जेंट्स से भी ज़्यादा महिला को ही गार्डन में भी घर में भी पूरा करना पड़ता है।
1: अच्छा, आपका परिवार के क्या अच्छे फैमिली थे?
0: फैमिली सब है, मैं, हस्बैंड, बाबा, माँ सब। अच्छा। मेरा हस्बैंड डिफरेंस में है।
1: और अपना बाड़ी थे, अपनी की व्यवहार कुछ गैस ना लकड़ी?
0: गैस एखन और कुछ कुछ काम लकड़ी से भी होता है।
1: गैसटा की अपनी निजे करेছেন না সরকারের তরফ থেকে পেয়েছেন?
0: नहीं, हम लोग खुद किया है, लेकिन बहुत सारा सरकारी भी गांव में मिला है।
1: আর প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা বাড়ি পায় আর কি, সেটা আপনার গ্রামে বা বস্তিতে কেউ কি পেয়েছে?
0: हां, बहुत मिला है।
1: ধন্যবাদ, নমস্তে।
0: थैंक यू, धन्यवाद।
2: এই লালঝামেলা বস্তিতে দীর্ঘ দিন ধরে বসবাস করছেন শান্তা কুমার বিশ্বকর্মা। প্রবীণ এই মানুষটি জানালেন তার অভিজ্ঞতার কথা।
1: নমস্কার।
3: নমস্কার।
1: আচ্ছা, আপনার এই গ্রামে আপনি কতদিন ধরে বসবাস করছেন?
3: 25-26 বছর বেশি হয়েছে।
1: আর আপনারা একদম বর্ডার এলাকায় আছেন?
3: হ্যাঁ, বর্ডার এলাকায়।
1: তো আপনার বাড়িঘর দেখছি কাঁচা, তো আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কি পেয়েছেন?
3: আমি তো পাই নাই, অন্য লোক পাইছে।
1: আপনি অ্যাপ্লাই করেছেন?
3: হ্যাঁ, অ্যাপ্লাই করছেন, এখন পায় নাই।
1: আর বাড়িতে দেখছি শৌচাগার আছে, তো শৌচাগারটি আপনি কি নিজে করেছেন না সরকারের যে প্রকল্প সেখান থেকে পেয়েছেন?
3: সরকারি প্রকল্প না, খাইছে
1: সরকার থেকে পেয়েছে।
3: হ্যাঁ।
1: আচ্ছা, আপনি কি কাজ করেন?
3: আমি গাড়ি পার্ট রিপেয়ারিং করে কাজ করছি।
1: তো এই কাজটা কতদিন ধরে করছেন?
3: আমি ওই কাছে 3 বছর বেশি।
1: আচ্ছা, আপনি এই যে পার্টসের কাজ করছেন, তো এটা কি আপনি বাড়িতে বসেই করেন না ঘুরে ঘুরে কাজ করেন?
3: না, আমি বাইরে করে কাজটা, ভিতরে করে না।
1: এখানে পানীয় জলের ব্যবস্থা কীরকম?
3: পানীয় জলের ব্যবস্থা মানে ঠিক নাই, ওটা আমি খাই, ঢাঙ্গের জল খাই।
1: আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার, ধন্যবাদ।
2: ছোট জনবসতি, সমতল থেকে বেশ কিছুটা উঁচুতে বসবাস করেন, নিজেদের প্রয়োজনে খুলেছেন এখানকার মানুষেরা স্বনির্ভর গোষ্ঠী। কিভাবে কাজ করছেন জানালেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা মীনা শর্মা।
1: নমস্কার।
4: নমস্কার।
1: আপনাদের এই সেলফ হেল্প গ্রুপের নাম কি আছে?
4: গুরাস।
1: কত মেম্বার আছে?
4: 11 জন।
1: কতদিন ধরে আপনি এই সেলফ হেল্প গ্রুপটা করেছেন?
4: 8 মাস হয়েছে।
1: আচ্ছা, তো কি কাজ করছেন সেলফ হেল্প গ্রুপ থেকে এখন?
4: এখন তো ওই আমরা মিটিং করি মাসে 4 বার, পয়সা জমা করি।
1: তো আপনার এই যে গ্রামে আপনি আছেন, কতজন মানুষ আছেন এখানে?
4: 700 জন আছে বলতে।
1: আচ্ছা, স্বাস্থ্য কেন্দ্র আছে আপনার এলাকায়?
4: একটা আছে।
1: যাতায়াত করেন কিসে আপনারা মূলত?
4: গাড়ি ভাড়া 40 টাকা লাগে আপ ডাউন করতে।
1: আপনার ফ্যামিলিতে কে কে আছে?
4: ফ্যামিলিতে ছেলে আছে, বউ আছে, নাতি আছে, স্বামী আছে।
1: স্বামী কি করেন?
4: ও বাগানে চাকরি করে।
1: আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
4: ধন্যবাদ।
2: অল্প কিছু জমিতে চাষাবাদ করছেন কৃষক সুবোধ রায়, জানালেন কৃষি কাজের কথা।
1: নমস্কার।
5: নমস্কার।
1: আপনি এই গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
5: এখানে তো আমরা, আমাদের পূর্বপুরুষরা যেকাল থেকে আছে, 34 বছর আমার বয়স চলছে, তখন থেকে আমি এই গ্রামে আছি।
1: আচ্ছা, তো কি কাজ আপনি করেন?
5: আমরা তো কৃষির সাথেই যুক্ত।
1: তো কত বিঘা আপনার জমি আছে?
5: জমি আমার খুব সামান্য, অল্প। মাঝে মধ্যে আমি অন্য মানুষের জমি লিস্ট নেই নিয়েই কৃষিকাজ করি।
1: তো কৃষিকাজ করেন, আপনি কি লাগান জমিতে?
5: ধানের সময় ধান, পাট, বিভিন্ন শাকসবজি।
1: এই যে শাকসবজি লাগান, এগুলো আপনারা কোথায় বিক্রি করেন, মানে বাজারজাত করেন?
5: আমাদের এলাকায় 2-3টা হাট আছে, হাটে হাটে গিয়ে বিক্রি করি।
1: আচ্ছা, তো তাতে কীরকম ইনকাম হয়?
5: ইনকাম মোটামুটি আসে, আমরা যেরকম ফসল ফলাবো মানে সেরকমই ইনকাম হয়।
1: আচ্ছা,
5: কোনো রকম এটা দিয়েই সংসার আমাদের চলে।
1: আচ্ছা, পরিবারে কে কে আছে?
5: মা বাবা আছে, আমার স্ত্রী, আমার এক ছেলে এক মেয়ে।
1: তো ছেলে মেয়েরা কি করে?
5: ছেলে মেয়ে এখন পড়ছে।
1: তারা পড়াশোনা করছে, তারা দুপুরবেলা যে মিড ডে মিল দেওয়া হয় সেটা কি পায় ওরা নিয়মিতভাবে?
5: হ্যাঁ, ওরা স্কুলে মিড ডে মিল, মাস্টারমশাইরা তাদের দুপুরবেলা ভাত খাওয়ায়।
1: আচ্ছা, আর আপনার বাড়িতে কি শৌচালয় আছে?
5: হ্যাঁ, শৌচালয় আছে আমার বাড়িতেই।
1: আপনি বাড়িতে কি ব্যবহার করেন, গ্যাস না লাকড়ি?
5: আগে তো লাকড়ি বা চুলা উনানে রান্নাবান্না করতো, ইদানিং 1-1.5 মাস হলো আমার বাড়িতে গ্যাস নিয়ে আসছি।
1: আচ্ছা, ওটা নিজে পেয়েছেন না সরকার তরফ থেকে?
5: ওটা সরকার

0: থেকে দিয়েছে।
1: আর সবশেষে জানতে চাইবো যে আপনাদের গ্রামের উন্নয়ন কীরকম, আশপাশের পরিবেশ পরিস্থিতি কীরকম?
0: এখন তো বর্তমান আমাদের গ্রামে ভালোই উন্নত হয়ে গেছে, রাস্তাঘাটও খুব ভালো, চলাচল ব্যবস্থা খুব ভালো হয়ে গেছে, পাকা রাস্তা হয়ে গেছে, যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তাগুলো খুব ভালোভাবে আমাদের রাস্তাগুলোর কাজ চলছে এবং ভালোই আছে, এখন মোটামুটি উন্নতর দিকে আর কি।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার।
1: লালঝামেলা বস্তি এই গ্রামে এসেছি এবং এখানে অনেক মহিলারা তারা একসঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি নিয়ে এবং তারা একটা গান আমাদের শোনাচ্ছেন, এখানকার আঞ্চলিক গান, সেই গানটি আমরা শুনব। আপনার নাম কি আছে?
2: সঙ্গীতা ছেত্রী।
1: সঙ্গীতা ছেত্রী, আপনার নাম কি আছে?
2: আমার নাম সৃজনা বিশ্বকর্মা।
1: আপনার নাম?
3: সুনীতা শর্মা।
1: আচ্ছা, আপনার নাম?
2: দীপমালা রায়।
1: আপনার নাম?
4: মীনা শর্মা।
1: আমরা এই পাঁচজন মহিলাকে পেয়েছি যারা কাজকর্মের ফাঁকেও সাংস্কৃতিক আদান প্রদান করবার জন্য নিজেরা গানের চর্চাও করেন, এখানকার আঞ্চলিক গান, সেই গান আমরা এবার একটু তাদের সমবেত কণ্ঠে আমরা এখন শুনে নেব।

সীমান্ত কথা অনুষ্ঠান আজ এখানে শেষ করব। আজ আপনারা শুনলেন ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাল ঝামেলা বস্তির মানুষের জীবন ও জীবিকার কথা। সংকলন শান্তনু আচার্য।

0: এতক্ষণ শুনলেন সীমান্ত কথা অনুষ্ঠানটি আকাশবাণী শিলিগুড়ি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবেন সাহানা দেবীর কণ্ঠে অতুল প্রসাদের গান।

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান শাহানা দেবীর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি। আজ শুনবেন পর্ব নম্বর 1333।

0: শুরু করছি কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি আছি বৈশালী এবং আমার সাথে আছে
1: আমি জাহেরুল।
0: একদম
1: বৈশালী, আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছি?
0: আজকে দেখো, যেটা হচ্ছে উত্তরবঙ্গের সকাল থেকেই হচ্ছে বৃষ্টি, আর বেশ মাঝারি মানের বৃষ্টি হয়েই রয়েছে। তবে আমার কেন জানি খুব ঘুরতে যেতে মন চাইছে।
1: হ্যাঁ সত্যি, এটা ঠিক কথা বলেছো, কারণ এই বর্ষায় ঘরে বন্দি হয়ে থাকতে কেমন যেন লাগে।
0: হ্যাঁ, তবে ঘুরতে যেতে কিন্তু আমার খুব ট্রেনে চেপে ইচ্ছে করছে। কেন বলো তো? ওই যে ট্রেনের জানলা দিয়ে বৃষ্টির ফোঁটা, এখন বৃষ্টির এই বর্ষার ওয়েদারে ঘুরতে যাওয়া তো বন্ধই প্রায় বর্ষার কারণে, কিন্তু ট্রেনে গেলে তো বর্ষার ঝক্কিটা নেই।
1: একদম, সেটা তুমি যেটা বললে আমি ঠিক যেন কল্পনায় দেখতে পাচ্ছি যে সেই ট্রেনের যাওয়ার শব্দ এবং চারপাশে মাঠঘাট জলে থই থই করছে এরকম একটা,
0: আর জানলার কাজ দিয়ে ওই যে দৃশ্য ছুটে চলা ট্রেনে। তবে আমরা শ্রোতা বন্ধুরা ভাবছে হঠাৎ করে কেন ট্রেনের প্রসঙ্গ নিয়ে আসলাম।
1: আজকে আমরা তাহলে এই ট্রেন ভ্রমণ নিয়ে আলোচনা করি।
0: একদম, দেখি শ্রোতাদের ভাবনা, তারাই বা কি বলেন। রয়েছি কিছু কথায় কিছু গানের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। জানান আপনার ভাবনা, আপনার মতামত 9434076705 এই নম্বরে।
1: হ্যাঁ, শ্রোতা বন্ধুদের ফোনের অপেক্ষায় রয়েছি, ততক্ষণ একটা
0: গান শুনে নিন। গৌতম ঘোষালের কণ্ঠে শুনে নিন এই আধুনিক গানটি।

0: শুনলেন গৌতম ঘোষালের কণ্ঠে এই গানটি। রয়েছে একজন শ্রোতা বন্ধু।
1: হ্যাঁ, শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দাদা ভাই।
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি।
1: বিশ্বজিৎ বাবু?
2: অমিতাভ
0: ঘোষ। অমিতাভ
1: ঘোষ।
2: দিদি ভাই, দিদি ভাই নমস্কার।
0: নমস্কার, নমস্কার।
2: দিদি ভাই, একটা গান দিয়ে শুরু করি প্রথমে।
0: হ্যাঁ বলুন,
2: যদি পারেন তো শোনাবেন।
0: হ্যাঁ একদম।

0: ছিল অলস ছবি, মনে কি পরে প্রিয় ফিরোজা বেগমের কণ্ঠে।
1: একদম একদম।
0: তাহলে আপনারা কেমন আছেন দুজনেই?
2: একদম খুব
1: আমরা
2: ভালো
1: তো
2: আছি।
1: ভালো আছি, আপনি?
0: হ্যাঁ দাদা ভাই ভালো আছি, তবে
2: আচ্ছা
0: বৃষ্টি।
2: হ্যাঁ।

0: হ্যাঁ
1: হ্যাঁ বলুন
0: বৃষ্টি,
1: বলুন দিদি বলুন।
0: এই যে
1: হ্যাঁ
0: বৃষ্টি, তা আমরা ভাবছি সকাল থেকে মানে এসেই এই অনুষ্ঠানের যে ঘুরতে
1: হ্যাঁ
0: যাব, তাও আবার ট্রেনে করে, কেমন বিষয়টা বলুন তো? ট্রেনে ট্রেনে ট্রেনে ট্রেন ভ্রমণ
1: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: কেমন লাগে?
1: হ্যাঁ
0: কারণ বৃষ্টিতে তো,
1: ওই যে বৃষ্টিতে হ্যাঁ ট্রেনে করে ঘুরতে আমি একবার গিয়েও ছিলাম, আমার সেই স্মৃতি মনেও আছে। হ্যাঁ তো দিদি, ট্রেনে করে ঘুরতে যাওয়া মানে ধরুন জানলার ধারে যদি শীতটা হয় তাহলে কিন্তু তার মজা আলাদা। ওই সবুজ ধান ক্ষেত, কখনো বা আবার রুক্ষ প্রান্তর, সেসব পেরিয়ে ট্রেন যখন ছুটে চলে, আর আমরা কিন্তু পিছিয়ে যাই, মানে পিছিয়ে যাই মানে দৃশ্যটা যেটা আর কি বিজ্ঞান যেটা বলে যে ট্রেনে গিয়ে চলে আর ওই পিছিয়ে পিছিয়ে চলে যায়, হ্যাঁ তো সেটাও একটা দৃশ্য
2: দেখা। আপনি কোথায় গিয়েছিলেন এই বৃষ্টির দিনে ট্রেনে?
1: আমি আমি দাদা ভাই বালুরঘাট গিয়েছিলাম, বালুরঘাটে আমার ছেলের পোস্টিং ছিল।
2: আচ্ছা,
1: তো আমি এই বোলপুর থেকে ইয়েতে আপনার ওই ট্রেনটার নাম ভুলে গেলাম, তেভাগাতে বালুরঘাট, সেখানে ছিলে আর মেয়েও থাকতো ফারাক্কায়, ফারাক্কাতে মেয়ের সঙ্গে দেখা করে আবার তেভাগা ধরে তারপরের দিনে আবার বালুরঘাট
2: ফেরার দিনও কি বৃষ্টি পেয়েছিলেন?
1: অপূর্ব একটা দৃশ্য হয়। তো তখন আমার কাছে ফোনও ছিল না যে একটা ছবি তুলে তুলবো স্মৃতি কোথায় রেখে দেবো। তো বৃষ্টিতে ট্রেন যাত্রা এই জিনিসটা কিন্তু খুব মানে একটা মানে উপভোগ্য জিনিস এবং এক্সাইটমেন্ট জিনিস, আর সেই সঙ্গে সঙ্গে দাদা ভাইদের এই যে ঝাল মুড়ে
0: চায়ের ভার ভেন্ডার দের
1: চিবোতে চিবোতে যায়, হ্যাঁ
0: চায়ে চায়ে
1: চিবোতে জানলার দিকে তাকিয়ে থাকা, আবার কখনো আসে চায় গরম ঝালমুড়ি পরে যদি একটা চা খেতে খুব ভালো লাগে।
0: সেটাই, এই জন্যই তো আজকের বিষয় রেখেছি ট্রেন নিয়ে, ট্রেন ভ্রমণ।
2: আপনি সত্যি ট্রেন অভিজ্ঞতাটা আমাদের জীবন্ত করে দিলেন।
0: খুব ভালো লাগলো কথা বলে। আমি আমার কথা বলছি যে আমাদের উত্তরবঙ্গে
2: সত্যি মানে তোমার মুখের কথা কেড়ে নিচ্ছি আমি, একদম আমাদের এখানকার সেটা যদি টয় ট্রেনে ভ্রমণ হয় দার্জিলিং যাত্রা হয়, গুড়িগুড়ি বৃষ্টি, ইলশেগুড়ি বৃষ্টি, প্রাকৃতিক শোভা, গাছপালা যে সবুজ বর্ণ সেটা যেন একদম পরিষ্কার, সত্যি মানে সেই যে অভিজ্ঞতা সেটা যারা না গিয়েছে তারা বুঝতে পারবে না।
0: একদম, শ্রোতা বন্ধুরা জানান আপনার ভাবনা, আপনার মতামত বা আপনার অভিজ্ঞতা টয় ট্রেন ভ্রমণ বা ট্রেনে ভ্রমণ বর্ষার দিনে। 9434076705 এই নম্বরে কিছু কথায় কিছু গানের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তবে চলে যাই এবারে অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটিতে।

0: জাহিরুল, বলতে বলতে একজন শ্রোতা বন্ধু।
1: হ্যাঁ, শুনিনি কে রয়েছেন আমাদের সঙ্গে।
0: হ্যালো,
1: নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, শুভ সকাল। কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি, আর একজন দিদিভাই শুদ্ধ আছে।
0: হ্যাঁ, নমস্কার। কেমন?
2: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল। এই যে ট্রেনে ভ্রমণ, হ্যাঁ
2: হ্যাঁ,
0: এই এর কোনো অভিজ্ঞতা তো অবশ্যই রয়েছে, কেমন লাগে আপনার?
2: হ্যাঁ দেখুন,
1: সেটা দিদি, সেটা যদি বৃষ্টির দিনে হয় সেই অভিজ্ঞতাটা আরো ভালো লাগবে শুনতে।
2: হ্যাঁ, এটা ভালো লাগে বৃষ্টির দিনে ট্রেনে। সামান্য একটু গিয়েছিলাম আমাদের বোলপুর থেকে বর্ধমান।
1: হ্যাঁ,
2: মামার বাড়ি আমার বর্ধমানে, তো এইটা খুব একটা উপভোগ হয়নি, বাবার হয়েছে, কারণ বৃষ্টির সময় ওই যে জানলার ধারে বসে, হ্যাঁ, বৃষ্টির জল গায়ে, হাতে হাত বাড়িয়ে বাড়িয়ে ওই যে জলগুলো বাচ্চাদের মতন হয়ে যাওয়া, এই একটা দারুণ সুন্দর অনুভূতি ট্রেনে হয়।

0: আর এছাড়া ট্রেনে আমি দীর্ঘ 18-19 ঘন্টা ভ্রমণ করেছি, সেটা কলকাতা মানে হাওড়া থেকে আপনার প্রয়াগ। হ্যাঁ,
1: আচ্ছা,
0: ওই যে 144 বছর এবছর কুম্ভ মেলা
1: হ্যাঁ
0: হলো,
1: হ্যাঁ
0: ওইটা ওইটা আমি কিন্তু গিয়েছিলাম। হ্যাঁ, এবং হাওড়া স্টেশন থেকে ট্রেনটা আপনার 16 ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা, কিন্তু 4 ঘন্টা লেট, আবার মানে 19 ঘন্টা হয়ে গেল, সেখানে 20 ঘন্টা হয়ে গেল। এই যে একটা বড় লং জার্নি, আর ট্রেনে মানে সেই সময় তো ট্রেনে টিকিট পাওয়া তো দূরের কথা, সে মানে রিজার্ভেশন তো পাওয়া যায়নি, তবুও আমি হাল ছাড়িনি যে না, আমি কুম্ভ এবছর যাবই, যেমন করেই হোক, যত কষ্ট হোক, বসার জায়গা পাইনি,
1: ওখানে
0: দাঁড়িয়ে দাঁড়িয়ে।
1: বৃষ্টি পেয়েছিলেন যাওয়ার সময়?
0: না, বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি, তখন শীতকালে দিন ছিল তো,
1: হ্যাঁ হ্যাঁ
0: বৃষ্টি
1: হ্যাঁ
0: খুব একটা
1: শীতকালের
0: হয়নি।
1: সময়।
0: হ্যাঁ, শীতকালের সময় হলো এবছর কুম্ভ মেলা
1: হুম
0: প্রয়াগে। হ্যাঁ, তো সেখানে ওই আপনার যাওয়াটা জার্নিটা খুব কষ্টের ছিল,
1: হুম
0: কিন্তু
1: হুম
0: মানে পৌঁছানোর পর যে পূর্ণ সঞ্চয় আমি করেছি, বা যে সুন্দর একটা মনোরম প্রকৃতি বা অনুভূতি পেয়েছি, আর ওখানকার আশ্রমগুলো দেখছিলাম ঘুরে ঘুরে, এত আন্তরিকতার সঙ্গে মানুষকে খাওয়াচ্ছিলেন ওনারা, মানে
1: হুম
0: তুলনার বাইরে, এত আন্তরিক, এত সুন্দর ওদের মানে
1: তার মানে
0: ব্যবহার,
1: মানে তার মানে বলতে চাচ্ছেন যে আপনার ট্রেন ভ্রমণটা ভালোই লাগে,
0: একদম ভালো। বাবা, ট্রেনে চাপতে পেলে আমি আর কিছু চাই না,
1: তাই নাকি?
0: না ট্রেন,
1: আচ্ছা
0: সারা সারা দিন আমি ট্রেনে যাব,
1: আচ্ছা,
0: ট্রেনটা আমার ভীষণ পছন্দের একটা জার্নি।
1: হ্যাঁ, ওই
0: হ্যাঁ
1: কু ঝিকঝিক করতে করতে যাওয়ার এই যে ছোটবেলার
0: হ্যাঁ
1: থেকে এই যে
0: হ্যাঁ
1: ভাবনাটা সত্যি খুব ভালো
0: সেটা
1: লাগে।
0: আমি 2 বা 3 বার কলকাতা গিয়েছি আমার জেঠুর সঙ্গে, হ্যাঁ, ট্রেনে চেপে, আমার ছোট মামার সঙ্গেও গিয়েছি কলকাতা অনেকবার। হ্যাঁ, তো সেই সমস্ত অনেক মজার মজার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, খুব ভালো লাগে আমার ট্রেনে চাপতে ছোট
1: দার্জিলিং
0: থেকেই।
1: গেছেন? দার্জিলিং?
0: না দিদিভাই, দার্জিলিং যাওয়ার কথা ছিল এবছর, কিন্তু আমাদের একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার জন্য আমাদের টিকিট আর কি বুকিং ক্যান্সেল করতে হয়েছিল। হ্যাঁ, গ্যাংটক আর দার্জিলিংটা আমাদের ট্যুর হয়ে গিয়েছিল, কিন্তু এবছর আমার অ্যাক্সিডেন্টের জন্য আমি যেতে পারলাম না।
1: যাই হোক, আবার সামনে দেখবেন যে যদি যাওয়া হয়।
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: নিশ্চয়ই
1: দিদি,
0: যাবো, নিশ্চয়ই।
1: আপনার
0: হ্যাঁ,
1: সঙ্গে
0: ভালো
1: কথা বলে
0: থাকবেন,
1: ভালো লাগলো, আপনার অভিজ্ঞতা শুনেও ভালো লাগলো,
0: ভালো থাকবেন,
1: শুনতে থাকুন। তবে
0: সত্যি
1: বৈশালী, এই
0: হ্যাঁ
1: যে উনি ট্রেন ভ্রমণের কথা বললেন, আমার সেই বীরভূমের সব মানুষদেরই ফোন পাচ্ছি বেশি, আমার সেই বোলপুরে রবির গল্পটি বা ঘটনাটিও মনে পড়ে গেল। হ্যাঁ সেই
0: হ্যাঁ
1: ছোট্ট
0: ঠিক,
1: রবি ট্রেনে ভ্রমণ করছেন, সেই যে চোখের সামনে যেন একটা দৃশ্য ভেসে ওঠে, গ্রাম বাংলার মাঠে ঘাটে মানুষেরা কাজ করছে, বা সবুজ শস্য, চারিদিকে সবুজ ফসল ফলে রয়েছে, এই যে একটা সুন্দর দৃশ্য, এবং তার সঙ্গে কুঝিকঝিক করে ভ্রমণ,
0: সত্যি
1: সত্যি এটার
0: খুব
1: যেন
0: ভালো।
1: অভিজ্ঞতার তুলনা হয় না।
0: তবে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন,
2: দিদি
1: কোথা
2: ভাই
1: থেকে
2: নমস্কার।
1: বলছেন?
0: নমস্কার,
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই, শুভ সকাল।
0: শুভ সকাল, প্রবীর বাবু
2: হ্যাঁ,
0: বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ বলুন বলুন, ট্রেন
2: হ্যাঁ
0: ভ্রমণ?
2: দিদি ভাই, ট্রেন চাপতে তো খুব ভালো লাগে,
0: হ্যাঁ,
2: কিন্তু কিন্তু ওই যে বিরক্তি জিনিস কি জানেন তো,
0: হ্যাঁ
2: ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে যে ট্রেন মানে
0: হ্যাঁ
2: টাইমে ঢোকার কথা সেই ট্রেন, তখন বিরক্ত, এত বিরক্ত লাগে মনে হয় যে কতক্ষণে নামবো।
0: হ্যাঁ দূর দু মানে
2: এবং
1: অনেকক্ষণ
2: এবং দেখুন
1: সময়,
2: আমার গঙ্গার ভেতর দিয়ে যে মেট্রো রেল করেছে সেটাতে 3-4 বার চেপে নিলাম, এবং এত সুন্দর লাগছে না ওইটা চেপে, মনে হচ্ছে সত্যি করে এই ট্রেন না যেমনি দাঁড়ালো, গেট খুলে গেল, আবার মাইকে অ্যানাউন্স করছে আপনারা দূরত্ব বজায় রাখুন, গেট বন্ধ হবে, মানে এই জিনিসগুলো, এবং কোন স্টেশনে নামবো, কোনখানে আসছে সেগুলো বলছে, এত সুন্দর লাগছে দিদি ভাই, মনে হচ্ছে যে আমরা আমেরিকায় চলে গেছি।
0: আর বন্দে ভারতে ওঠা হয়েছে, কোথাও যাওয়া হয়েছে বন্দে ভারতে?
2: না বন্দে ভারত নয় দিদি ভাই, ওই যে আমাদের
0: না, গেছেন গেছেন আপনি?
2: হ্যাঁ হ্যাঁ, মেট্রোতে চলেছি, মেট্রোতে, এত মানে ওদের
1: প্রবীর বাবুর অভিজ্ঞতা।

0: প্রবীরবাবুর থেকে কথা থেকেই মনে পড়ে গেল যে আমাদের যে ট্রেনের ট্রেন যাত্রার উত্তরণ, হ্যাঁ প্রবীরবাবু
1: সঙ্গে থাকুন,
0: আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, যে আমাদের যে ট্রেন যাত্রার উত্তরণ সেই কুঝিকঝিক ইঞ্জিন থেকে এখন ধীরে ধীরে বন্দে ভারত এবং লেটেস্ট যেটা হাইড্রোজেন ট্রেন,
1: 17ই জুলাই যেটা লঞ্চ করলো সেটা হচ্ছে হাইড্রোজেন ট্রেন, আর যেটা
0: পরিবেশ বান্ধব যেটাকে বলছে 89 কিলোমিটার এই হরিয়ানাতে
1: জিন্থ থেকে সোনিপাত
0: পর্যন্ত এই হাইড্রোজেন ট্রেন, যেটা ভবিষ্যৎ
1: একদম, মানে এই যে উন্নয়ন, মানে বিশ্বের 5টা দেশ এর মধ্যে রয়েছে যার মধ্যে ভারত
0: একদম,
1: মানে
0: এই আমাদের দেশের মানে গৌরবের আরেকটা পালক কিন্তু জুড়লো
1: একদম, এবং যেটা ভাবনা রয়েছে আশা রয়েছে যে 30 সালের মধ্যে নেট জিরো করবার যেটা ভাবনা রয়েছে আশা করি সেই ভাবনাটা সার্থক হবে
0: সত্যি, কারণ জ্বালানির যা সংকট এবং পরিবেশ যা দূষণের ব্যাপার রয়েছে সেই ভাবনাগুলো মাথায় রেখে এই হাইড্রোজেন ট্রেন কিন্তু ভবিষ্যতে পথ দেখাবে,
1: পথ নিশ্চয়ই। তবে ইতিমধ্যে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, হ্যালো, হ্যাঁ কে বলছেন?
2: আমি রাঙ্গাপানি থেকে প্রফুল্ল কুমার সিংহ বলছি।
1: হ্যাঁ প্রফুল্ল বাবু বলুন,
0: আপনার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা শুনি।
2: হ্যাঁ তো আমার তো বর্ষাকালে ট্রেন ভ্রমণ হয় না, আমার ওই প্রত্যেক বছরে ওই শীতকালে হয়।
1: আচ্ছা,
2: একবার করে, ওই বেশি দূর না, আমি ওই কিষানগঞ্জ পর্যন্ত যাই, কারণ আমি ওই কৃষিকাজের জন্য ওই কচু কিনতে যাই।
1: আচ্ছা,
2: হ্যাঁ এই রাঙ্গাপানি থেকে যাই কিষানগঞ্জ, আর এমনি দূরে জার্নি হয়েছিল আমার একদম কটক শহরে।
1: আচ্ছা,
2: শীতকালে, সেটা ছিল শীতকালে।
0: আচ্ছা, বর্ষায় ট্রেনে চড়া হয়নি আপনার?
2: বর্ষায় ট্রেনে চড়া হয়নি, কারণ বর্ষাতে আমরা কোথাও যাই না, কারণ আমরা তো কৃষি কৃষিজীবী মানুষ।
1: আর কটক গিয়েছিলেন ওই সময়?
2: হ্যাঁ কটক গিয়েছিলাম ট্রেনে।
1: আচ্ছা,
0: আপনার অভিজ্ঞতা কেমন ট্রেনের?
2: না ওইদিকে যে ওই আমার এখনো আছে খাতা, তখন তো আমার ওই বড় ফোন ছিল না, ছবিও তুলতে পারিনি, তো আমার অভিজ্ঞতা কি ওই ট্রেন কোন স্টেশন ওইগুলো নাম লিখে রাখেছি আমি, একটা ফর্দ বানায়
1: রাখছি।
2: তো আমি রাঙ্গাপানি থেকে এনজিপি থেকে শুরু করে কলকাতা, কলকাতা থেকে তারপরে ওইদিকে হাওড়া ট্রেন চড়ছি একদম কটকের, যতগুলো স্টেশন দেখছি চোখে তখন আমি লিখে রাখছি। তো ট্রেনের কিছু লোক বলছিল কি করছে ছেলেটা, মাঝে মাঝে উঠে দেখে, মাঝে মাঝে উঠে দেখে। হ্যাঁ
1: সেটা কিন্তু খুব, মানে আগে তো মোবাইল ফোনে, এখন তো সবকিছুই পাওয়া যায়, তখন এটা করতো
2: তখন ওই লিখে রাখতাম,
1: বেশ মজা।
2: হ্যাঁ এটাই আমার অভিজ্ঞতা,
0: এগুলোই স্মৃতি প্রফুল্ল বাবু।
2: হ্যাঁ হাওড়া থেকে যে টার্নিংটা নিল খড়গপুরে, তারপরে যে হোকলা গাছের যে গাছের যে চারাগুলো হচ্ছে, তারপরে ওদিকে যে ধান রোপণটা, ওই জায়গায় খুব সুন্দর জল, মানে একদিন আগে ওরা লাইন করে গাড়ি দেয়, মানে ওরা ওইভাবে লাইন করে। হ্যাঁ আমরা তো সারি টানি না, কিন্তু ওদিকের কৃষকরা সেইভাবে লাইন টানি করে রাখে দেয়, তারপরে ওরা কৃষিজীবী কাজ করে। হ্যাঁ আর ওই গাঁদা ফুলের চাষ, মানে দেখি ওইখানে আমি ওই পূর্ব মেদিনীপুর,
1: প্রচুর ফুল, ফুলের গাছ।
2: আর ওই যখন আমি উড়িষ্যায় ঢুকে এলাম, তখন খালি শুরু হলো ওই তাল গাছ আর খেজুর গাছ।
1: তবে
0: সত্যি প্রফুল্ল বাবুর মানে ভ্রমণটাও যেন কৃষি কাজ নিয়ে
1: আর ছবির মতো মনে হচ্ছে ওনার গল্পটা, সঙ্গে থাকুন।
2: কটক যাওয়ার ফলে কেন আমি ওইখানকার কটকের যে আকাশবাণীটা সেটা গিয়ে আমি দর্শন করেছি।
1: আচ্ছা যাক,
0: আপনি আমাদের নিয়মিত শ্রোতা এবং আপনি আমাদের নিয়মিত একজন কলার।
2: ঠিক আছে, আর শ্রোতা বন্ধুরা কথা বলুক।
0: হ্যাঁ সঙ্গে থাকুন।
1: ট্রেন ভ্রমণ নিয়ে কথা বলতে বলতে মানে সময় পারি, সময়ের কথা ভাব দেখছি না যে সময় পার হয়ে যাচ্ছে,
0: আর আমাদের সেই অঞ্জন দত্তের গানটাও কিন্তু এখনো শোনা হয়নি
1: একদম, তবে শুনে নি অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটি।

0: অঞ্জন দত্তের গানটা শুনতে শুনতে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন?
1: গুড মর্নিং, গুড মর্নিং,
0: গুড মর্নিং, কে বলছেন?
1: আমি আপনার বোলপুর থেকে বলছি।
0: হ্যাঁ, কে?
1: বোলপুর টু আমি ইয়া থেকে বলছি, চেন্নাই। বোলপুর টু আপনার ইয়া কি বলে ওটাকে, উড়িষ্যা। অভিজ্ঞতা আছে আমার।
2: আপনার নামটা একটু বলবেন?
0: নাম
1: জেলা বিহার, জেলা পর্বতের মতো আর গাছপালা নাই, এত গরম।
0: আপনার নামটা বলবেন একটু? আপনার, আপনি কে, আপনি কে বলছেন, নামটা বলবেন?
1: ও, আমার নামটা, নামটা রাজনাথ ধর্মন।
0: হ্যাঁ,
1: ওটা বন্ধ করতে হবে। হ্যাঁ, রাজনাথ, রাজনাথ।
0: আচ্ছা,
2: আপনি মনে হয় ওই
1: রাজনাথ ধর্মন।
0: আচ্ছা,
2: হ্যাঁ বলুন,
0: বলুন
2: আপনার অভিজ্ঞতা,
0: ট্রেন ভ্রমণের আপনার অভিজ্ঞতা বলুন।
1: আমি যখন যাই না, আমার এসি ছিল না, এত দূর গরম, গরমে থাকতে পারি না। ওই যখন আমি চেন্নাই যাচ্ছি,
0: আচ্ছা,
1: রুমাল ভিজাচ্ছি, গামছা ভিজাচ্ছি, সমানে গায়ে জল দিচ্ছি।
2: আপনি হয়তো গরমের সময় গিয়েছিলেন।
1: আমার জামাই, আমার মেয়ে, আমার ছোট জামাই, আমার বড় জামাই, আমরা ছয়জন।
0: আচ্ছা,
2: আপনার তো ভরা সংসার।
0: পুরো

0: নিয়ে গিয়েছিলে?
1: বলুন না বলুন না বলুন না দাদা বলুন না দাদা, অসম্ভব কষ্ট হয়েছে।
2: হ্যাঁ, কিন্তু এই কষ্টের মাঝেও আপনি যখন এক একটা রাজ্যে ঢুকছিলেন, এক একটা ভিন্ন ভিন্ন জায়গায়, তখন তার যে কালচার এবং তার যে প্রকৃতিক প্রাকৃতিক পরিবর্তন, সেগুলো নিশ্চয়ই লক্ষ্য করেছেন।
1: আর বলা চলে না।
0: যাই হোক, ভাল লাগলো যে আপনার ট্রেন ভ্রমণ কিছু ক্ষেত্রে বিরক্ত। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো,
2: আপনি মনে হয় মোবাইলে আপনার বা অ্যাপে সেখানে ফিডব্যাকটা হয়তো নিয়ে কথা বলছেন, আপনি সরাসরি বলুন সেটা, তাহলে সুবিধা হবে।
0: তবে সময় বলছে যে এই অনুষ্ঠান একদম শেষের পথে,
2: শেষ করতে হয়।
0: একটা
2: গান কি সময় হবে আমাদের?
0: চলে যাচ্ছে আবারও আগামীকাল কিছু কথায় কিছু গানের অনুষ্ঠানটা আবারও শুনবেন।
2: আজকে আমরা আলোচনা যেটা করলাম ট্রেন ভ্রমণ নিয়ে, সত্যি আমাদের শ্রোতা বন্ধুরা এই বিভিন্ন তাদের অভিজ্ঞতাগুলো তুলে ধরলো এবং তার সঙ্গে আমরা যে ট্রেনের উত্তরণ সেটাও কিন্তু আলোচনায় আমরা উঠে আসতে দেখলাম।
0: তবে এই ট্রেন ভ্রমণ নিয়ে আবারও কোনো সময় আলোচনায় অংশ নেব এবং শুনব শ্রোতাদের কথা। আজ এ পর্যন্তই,
2: সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, আজকে একাদশ শ্রেণীর বিষয় ইতিহাস। পাঠদান করবেন মাটিগাড়া হরসুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নবনীতা পাল।
1: সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। আজ আমরা একাদশ শ্রেণীর ইতিহাসের একটি বিষয় নিয়ে তোমাদের আমি আলোচনা করব। সেটি হচ্ছে মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। এখানে আমার সঙ্গে উপস্থিত রয়েছে তোমাদেরই দুই সহপাঠী রোহিত বর্মন এবং রাজা দেবনাথ। আজকে আমরা তিনজনে আলোচনা করব ক্রুসেড কি, কেন এই যুদ্ধ শুরু হয়েছিল, কীভাবেই বা এই যুদ্ধগুলি সংগঠিত হয়েছিল এবং এর প্রভাবই বা কী ছিল।
2: ম্যাডাম, ক্রুসেড শব্দটি শুনলে মনে হয় এটা ধর্মের জন্য যুদ্ধ, এর প্রকৃত অর্থ কী?
1: বাহ, খুব ভালো প্রশ্ন। সত্যি ক্রুসেড শব্দটি শুনলেই মনে হয় এটা ধর্মের জন্য যুদ্ধ। ক্রুসেড শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ক্রাস থেকে, যার অর্থ হল ক্রুশ চিহ্ন। ক্রুসেডে যে সকল সৈন্যরা অংশগ্রহণ করেছিল তারা নিজেদের পোশাকে ক্রুশ চিহ্ন ধারণ করত, তাই এই যুদ্ধকে ক্রুসেড বলা হয়।

0: সাধারণভাবে আমরা বলতে পারি 1096 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত জেরুজালেম ও পবিত্র ভূমি দখলের জন্য ইউরোপের খ্রিস্টান শক্তি এবং মধ্যপ্রাচ্যের মুসলিম শক্তির মধ্যে যে ধারাবাহিক যুদ্ধ সংগঠিত হয় তাকে ক্রুসেড বলা হয়।
1: ম্যাডাম, জেরুজালেম কেন এত গুরুত্বপূর্ণ ছিল?
0: হ্যাঁ, তাই তো। জেরুজালেম নিয়ে এই 1096 থেকে 1291 সময়টা তো একদম কম নয় নিশ্চয়ই। তাহলে সত্যি জেরুজালেম কেন এত গুরুত্বপূর্ণ? আসলে জেরুজালেম তিনটি ধর্মের জন্যই পবিত্র। সে তিনটি ধর্ম কি? খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম এবং ইহুদি ধর্ম। খ্রিস্টানদের মতে জেরুজালেমে যীশুখ্রিস্টের জীবনের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, তাই জেরুজালেমকে নিয়ে এত দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছিল। ক্রুসেডের আগে, তোমাদের ক্রুসেডের কারণগুলোর আগে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিটা কেমন ছিল সেটা এবার আমরা একটু বুঝে নেব। একাদশ শতকে জেরুজালেম মুসলিমদের শাসনের অধীনে ছিল। তখন মধ্যপ্রাচ্যে ক্ষমতায় ছিল সেলজুক তুর্কি। এই সময় বাইজান্টাইন সাম্রাজ্যের সম্রাট অ্যালেক্সিয়াস কমনেনোস সেলজুক তুর্কিদের বিরুদ্ধে ইউরোপের খ্রিস্টানদের সাহায্য চান। সেই সময় পোপ ছিলেন পোপ দ্বিতীয় গ্রেগরি, কিন্তু তিনি এই সম্রাটের আবেদনে তেমনভাবে সাড়া দিতে পারেননি। পরবর্তী পোপ দ্বিতীয় আরবান এই আবেদনে সাড়া দেন এবং 1095 সালে ফ্লান্সের ক্লেরমন্ট শহরে একটি ধর্মসভা অনুষ্ঠিত হয়। এই সভায় পোপ দ্বিতীয় আরবান খ্রিস্টানদের উদ্দেশ্যে আহ্বান জানান এবং সবাইকে বলেন, ঈশ্বরের নামে জেরুজালেম উদ্ধার করো। এই যে আহ্বান, পোপ দ্বিতীয় আরবানের এই আহ্বানে ইউরোপে প্রবল উৎসাহ সৃষ্টি হয় এবং হাজার হাজার মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত হয়। রোহিত, তুমি কি বলতে পারবে ক্রুসেডের প্রধান কারণগুলো কি হওয়া উচিত?
2: ম্যাডাম, প্রথম কারণ ধর্মীয়।
0: হ্যাঁ, ধর্মের কথা মনে হতেই পারে, কারণ এক জেরুজালেমকে নিয়ে তিনটি ধর্ম এই দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। অবশ্যই ধর্মীয়, তবে ইতিহাসবিদরা কিন্তু ধর্মীয় কারণের পাশাপাশি ক্রুসেডের এই কারণগুলোকে চার ভাগে ভাগ করেছেন। তোমাদের আমি এক একটি কারণগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আসছি ধর্মীয় কারণ। ধর্মীয় কারণের মধ্যে একটা তো আমরা বুঝতেই পারছি, সেটা ছিল জেরুজালেম। জেরুজালেম ইহুদি ও মুসলমান এবং খ্রিস্টান তিনজনেরই পবিত্র স্থান। তুর্কিরা জেরুজালেম দখল করে নিলে এখানে যে সমস্ত খ্রিস্টান তীর্থযাত্রীরা আসত তাদের নানা অসুবিধা হচ্ছিল। এছাড়া পোপ ঘোষণা করেছিলেন যারা ক্রুসেডে অংশগ্রহণ করবে তাদের পাপ মোচন হবে। এর ফলেই সাধারণ মানুষের মধ্যে একটা প্রবল উৎসাহ দেখা দেয়। নেক্সট কারণ নিয়ে আসছি, সেটা হচ্ছে রাজনৈতিক কারণ।
1: ম্যাডাম, ইউরোপের রাজারা কি ক্ষমতা বাড়ানোর জন্য এই যুদ্ধে অংশ নিয়েছিলেন?
0: অবশ্যই, অনেক সামন্ত প্রভু নিজেদের ক্ষমতা ও সম্পত্তি বৃদ্ধির জন্য নতুন নতুন অঞ্চল দখল করতে চেয়েছিলেন। তাছাড়া পোপ তিনিও কিন্তু তার নিজের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করবার জন্যও ক্রুসেডে অংশগ্রহণ করেছিলেন। রাজনৈতিক কারণটা তোমরা নিশ্চয়ই সবাই পরিষ্কার করে বুঝতে পেরেছো। এবারে যে কারণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ।

0: পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর স্পেন, ভূমধ্যসাগরীয় অঞ্চল, আফ্রিকা ও এশিয়া মহাদেশের বহু এলাকা মুসলমানদের দখলে চলে গেলে ইউরোপের ব্যবসা বাণিজ্য ব্যাহত হয়। ইতালির বিভিন্ন বাণিজ্যিক শহর যেমন ভেনিস, জেনোয়া, পিসা, এই শহরগুলো কী চেয়েছিল বলো তো? এরা চেয়েছিল তারা পূর্ব দেশে অর্থাৎ প্রাচ্যের দেশগুলোতে বাণিজ্য করতে। ভূমধ্যসাগরকে যদি মুসলিমদের অধিকার থেকে মুক্ত করা যায় তাহলে ইতালির বাণিজ্য প্রাচ্যের দেশগুলোতেও ছড়িয়ে পড়বে বলে তারা কিন্তু ক্রুসেডে যোগ দেয়। নিশ্চয়ই তোমরা অর্থনৈতিক কারণটা পরিষ্কার বুঝতে পেরেছ। এবার আমি ক্রুসেডের সামাজিক কারণ নিয়ে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তখন কি হয়? নতুন করে জীবন, নতুন করে জীবিকা এর প্রয়োজন হয়। তো ইউরোপের জনসংখ্যা বৃদ্ধি পেলে মানুষেরা এই নতুন করে জীবন ও জীবিকার জন্য কিন্তু ক্রুসেডে অংশগ্রহণ করেছিল। নাইটদের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। সামন্ত যে বীর যোদ্ধা তাদের নাইট বলা হতো। এই নাইটরা এতটাই যুদ্ধে পারদর্শী ছিল যে তাদের নতুন নতুন যুদ্ধে একটা সুবিধা বা সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু ক্রুসেডে তারা অংশগ্রহণ করেছিল। আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে ইউরোপের যে ধনী অভিজাতরা তাদের জমি এবং সম্পদ আরও সেগুলোকে বাড়ানোর জন্য কিন্তু তারা ক্রুসেডে অংশগ্রহণ করেছিল। তাহলে এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ক্রুসেডের বিভিন্ন কারণগুলো। আচ্ছা রাজা, তুমি ক্রুসেডের কারণগুলো বুঝতে পেরেছ?
1: হ্যাঁ।
0: আচ্ছা রোহিত?
2: হ্যাঁ।
0: আচ্ছা ঠিক আছে, এইবার আমি মানে প্রধান প্রধান ক্রুসেডগুলো নিয়ে আলোচনা করব। ইতিহাসে কিন্তু 8টি প্রধান ক্রুসেড হয়েছিল যেগুলোকে 3টি পর্যায়ে ভাগ করা হয়। প্রথম পর্যায় 1096 থেকে 1099 পর্যন্ত, এ সময় প্রথম ক্রুসেড হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে 1144 থেকে 1193, এই সময় দ্বিতীয় আর তৃতীয় ক্রুসেড হয়েছিল। তৃতীয় পর্যায়টা 1193 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। এই সময় অন্যান্য যে ক্রুসেডগুলো ছিল সেগুলো হয়েছিল। প্রথম ক্রুসেড নিয়ে এবার বলবো। প্রথম ক্রুসেড কিন্তু সবচেয়ে সফল অভিযান ছিল। এই সময় অর্থাৎ 1099 খ্রিস্টাব্দে খ্রিস্টান বাহিনী জেরুজালেম দখল করতে সক্ষম হয় এবং বেশ কয়েকটি খ্রিস্টীয় রাজ্য প্রতিষ্ঠিত হয়। যেমন কয়েকটি খ্রিস্টীয় রাজ্য এডেসা, অ্যান্টিওক, ত্রিপোলি। বুঝতে পেরেছ রাজা?
1: হ্যাঁ।
0: তাহলে কোন 3টি খ্রিস্টীয় রাজ্যের কথা বললাম?
1: এডেসা, অ্যান্টিওক, ত্রিপোলি।
0: হ্যাঁ ঠিক বলেছ। এরপর দ্বিতীয় ক্রুসেড নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ক্রুসেডের সময়সীমা হচ্ছে 1147 থেকে 1149। প্রথম ধর্মযুদ্ধে খ্রিস্টানদের কাছে মুসলমানরা পরাজিত হওয়ার গ্লানি কাটিয়ে দ্রুতই তারা সঙ্ঘবদ্ধ হয়। মুসলিম শাসক ইমাদ উদ্দিন জেঙ্গি এডেসা দখল করে ক্রুসেড শুরু করেন। এই সময় ইউরোপের দুই রাজা, একজন ফ্রান্সের সপ্তম লুই আর একজন জার্মানির তৃতীয় কনরাড, এই যুদ্ধে অংশগ্রহণ করেন। যদিও তাদের মানে যে অভিযান তারা করেছিল সেই অভিযান কিন্তু তাদের ব্যর্থ

0: হয়।
1: অর্থাৎ তারা জেরুজালেম কিন্তু পুনরুদ্ধার করতে পারেনি। চলে আসি তৃতীয় ক্রুসেডে। 1189 থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ক্রুসেড চলেছিল। এটি কিন্তু ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ক্রুসেড ছিল, কারণ এখানে দুই মহান নেতা মুখোমুখি হয়েছিল। একজন ছিলেন ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড, দ্য লায়ন হার্ট, আর একজন ছিলেন মুসলিম নেতা সালাদিন।
2: ম্যাম, প্রথম রিচার্ডকে কেন লায়ন হার্ট বলা হয়েছে?
1: আচ্ছা, অ্যাকচুয়ালি প্রথম রিচার্ড যুদ্ধে ভীষণভাবে বীরত্ব প্রদর্শন করেছিলেন। তার এই যে বীরত্ব, এই জন্যই তাকে রিচার্ড দ্য লায়ন হার্ট নামেও তিনি পরিচিত ছিলেন। আবার তোমরা জানো তো, এই যে ক্রুসেডটাকে, এটাকে রাজাদেরও ক্রুসেড বলা হয়, কারণ এখানে ইংল্যান্ডের রাজার সাথে ফরাসি রাজ ফিলিপ অগাস্টাস এবং পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট ফ্রেডেরিক বারবারোসাও অংশগ্রহণ করেছিল। এতগুলো রাজা, মহান রাজা অংশগ্রহণ করার জন্য কি রাজাদেরও ক্রুসেড বলা হয়। যাই হোক, 1187 সালে হাত্তিনের যুদ্ধে সালাদিন জেরুজালেম পুনরুদ্ধার করেন। এর ফলে আবার তৃতীয় ক্রুসেড শুরু হয়। তবে খ্রিস্টান শাসকেরা জেরুজালেম কিন্তু দখল করতে পারেনি। 1192 খ্রিস্টাব্দে রিচার্ড ও সালাদিনের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী সালাদিনের অধীনে জেরুজালেম থাকে এবং স্থির হয় খ্রিস্টান তীর্থযাত্রীরা জেরুজালেমে যেতে পারবে। রোহিত, বুঝেছ?
2: হ্যাঁ ম্যাম।
1: তাহলে তীর্থযাত্রীরা জেরুজালেমে যাওয়ার আর কোনো অসুবিধা রইল না, ঠিক আছে? সালাদিনের অধীনেই জেরুজালেম থাকল এবং তীর্থযাত্রীরা সেখানে যেতে পারল। এবার আলোচনা করব অন্যান্য ক্রুসেড নিয়ে। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় ক্রুসেড নিয়ে আমার পড়ানো হয়ে গেছে, আলোচনা করানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে 1193 থেকে 1291 পর্যন্ত তৃতীয় পর্যায়ে যে ক্রুসেডগুলো সংগঠিত হয়েছিল সেগুলো হলো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম। কিন্তু এতগুলো ক্রুসেড হলেও জেরুজালেম কিন্তু কিছুতেই খ্রিস্টানরা মুসলমানদের কাছ থেকে অধিকার, সেটা কী করতে পারেনি, ফিরিয়ে নিতে পারেনি। এবার তোমাদের এই ক্রুসেডের মধ্যেই বেশ কিছু উল্লেখযোগ্য দিক ছিল, এরকম একটি ঘটনা উল্লেখ করব, সেটি হচ্ছে শিশু ক্রুসেড।
2: ম্যাডাম, শিশুদের সাথে ক্রুসেডের কী সম্পর্ক?
1: হ্যাঁ, সত্যি তো, যে ইংল্যান্ডে বা ইউরোপে বড় বড় রাজারা যেখানে আছে সেখানে হঠাৎ করে শিশুরাই বা ক্রুসেড কেন করতে যাবে, তাই না? সেটাই হচ্ছে তোমাদের এখন আমি আলোচনা করব। এটা সত্যি একটা অদ্ভুত এবং করুণ ঘটনা। হাজার হাজার শিশু বিশ্বাস করেছিল যে তারা জেরুজালেম মুক্ত করতে পারবে, তবে তারা যুদ্ধ করতে গিয়েই পথের মধ্যেই বেশিরভাগই মারা যায় বা দাসত্বে বিক্রি হয়ে যায়। এইবার আমি তোমাদের কারণগুলো নিয়ে আলোচনা করেছি। এবার যেটা আমরা কারণগুলো থেকে বুঝতে পারলাম, যে খ্রিস্টানরা কিন্তু জেরুজালেম অধিকার করতে পারেনি, তাহলে ক্রুসেড ব্যর্থ হয়েছে। তো ক্রুসেডের ব্যর্থতার কারণগুলো আলোচনা করার আগে দেখি তোমাদের বক্তব্য কী। রোহিত, একটু বলো তো দেখি যে তুমি পারো কি না, যে ক্রুসেড কেন শেষ পর্যন্ত ব্যর্থ হলো?
2: এক নম্বর, ইউরোপীয় রাজাদের মধ্যে ঐক্যের অভাব। দুই নম্বর,

0: দীর্ঘ যুদ্ধ ও অর্থের অভাব, 3 নম্বর মুসলিমদের শক্তিশালী নেতৃত্ব, 4 নম্বর আরবদের ভৌগোলিক সুবিধা।
1: হ্যাঁ, ঠিকই বলেছ। সত্যি ইউরোপীয় রাজাদের মধ্যে ঐক্যের অভাব ছিল। ক্রুসেডগুলো যদি আমরা পর্যালোচনা করি, সেখানে রাজাদের মধ্যে সত্যি ঐক্যের অভাব ছিল। এবার যে কোনো একটা বড় যুদ্ধের বিরুদ্ধে অবশ্যই রাজাদের একটা ঐক্যর দরকার ছিল, যেটা কিন্তু এখানে অভাব ছিল। আর এত বছর ধরে একটা যুদ্ধ, যুদ্ধাস্ত্র কিনতে অবশ্যই অনেক অর্থের প্রয়োজন হয়, তো সেই অর্থের অভাব দেখা দিয়েছিল। আর একটা, মুসলিমদের শক্তিশালী নেতৃত্ব। ক্রুসেডগুলো দেখলেই, আলোচনা করলেই বোঝা যায় যে মুসলমানদের কী পরিমাণ শক্তিশালী তারা নেতৃত্ব দিয়েছিল। এবং মধ্যপ্রাচ্যে জেরুজালেমকে নিয়ে হওয়ার জন্য অবশ্যই আরবরা একটা আলাদা করে ভৌগোলিক সুবিধা পেয়েছিল। ঠিকই আছে, যাই হোক, 1291 সালে আক্রা শহর পতনের মাধ্যমে ক্রুসেডের সমাপ্তি ঘটে। এবার ক্রুসেডের প্রভাব বা ফলাফল নিয়ে বলার আগে তোমাদের কাছ থেকে শুনে নেব যে তোমাদের কোনো কিছু বক্তব্য আছে কি না। রোহিত, বলো কিছু।
0: ম্যাডাম, 1096 থেকে 1291 খ্রিস্টাব্দে পর্যন্ত যে দীর্ঘ 200 বছর যুদ্ধ চলেছিল, নিশ্চয়ই ইউরোপে তার ব্যাপক প্রভাব পড়েছিল। প্রভাব নিয়ে যদি একটু আলোচনা করেন।
1: হ্যাঁ, 200 বছরের যুদ্ধ। তো এই 200 বছরের যুদ্ধ অবশ্যই ইউরোপের সমাজ, রাজনীতি, সাংস্কৃতিক দিক দিয়ে অবশ্যই গভীর প্রভাব পড়েছিল। তো সেই প্রভাবগুলো তোমাদের এক এক করে আলোচনা করছি। প্রথমেই আমি আসছি অর্থনৈতিক প্রভাব নিয়ে। ক্রুসেডের ফলে ইউরোপ আর এশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি পায় এবং ইউরোপের বিভিন্ন দেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের দ্রুত বিকাশ ঘটে। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়। এরপরে আসছি রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক ক্ষেত্রে ক্রুসেডের কী প্রভাব পড়েছিল? ক্রুসেডের ফলে সামন্ততন্ত্র দুর্বল হয়ে যায়, রাজাদের ক্ষমতাও বৃদ্ধি পায়, এবং এর ফলে কী হয় বলতো? শক্তিশালী রাজতন্ত্রের উত্থান ঘটে। পক্ষান্তরে পবিত্র ভূমি দখলে যদিও ব্যর্থ হয়েছিল, তথাপি পোপের ক্ষমতা কিন্তু এই ক্রুসেডের ফলেই বৃদ্ধি পায়। এবার আলোচনা করব ইউরোপের সমাজ জীবনে এর কী প্রভাব পড়েছিল। সামাজিক ক্ষেত্রে ক্রুসেডের প্রভাবের ফলে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। ক্রুসেডের ফলে প্রাচ্যের দেশগুলোতে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল, যার ফলে ইউরোপের সমাজে এক নতুন শ্রেণীর উদ্ভব হয়। ব্যবসা বাণিজ্য, সরকারি দপ্তর এগুলো পরিচালনার জন্য যে নতুন বৃত্তিধারী মানুষের আবির্ভাব হয়, তারাই মধ্যবিত্ত শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে। অন্যদিকে বণিক ও মহাজন শ্রেণীরও প্রভাব বৃদ্ধি পায়। সামন্তপ্রভুরা তাদের জমি বন্ধক রেখে যুদ্ধে অংশগ্রহণ করে। যুদ্ধের ফলে তারা মৃত্যুবরণ করলে বা নিঃস্ব হয়ে ফিরে এলে তাদের জমিগুলো বণিক বা মহাজনদের হাতে চলে যায় এবং তার ফলে তারা কিন্তু আরও শক্তিশালী হয়ে ওঠে। নেক্সট, সমাজের ক্ষেত্রে আমরা বলতে পারি ক্রুসেডের ফলেই কিন্তু শ্রমিক শ্রেণীর উত্থান হয়েছিল। ক্রুসেডে যোগদানকারী যে যারা ভূমিদাসরা ছিল, তারা কিন্তু শ্রমিক শ্রেণীতে পরিণত হয়। এইবারে আরেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। ক্রুসেডের ফলে কিন্তু নারী সমাজের মর্যাদা বৃদ্ধি

0: হ্যাঁ ম্যাম।
1: আচ্ছা, এইবার সাংস্কৃতিক প্রভাব নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ইউরোপীয়রা জ্ঞান বিজ্ঞান এগুলো সব কিছুতেই আধুনিককালে উন্নত, তাই তো? কিন্তু প্রাক ক্রুসেড পর্বে কিন্তু ইসলামীয় সভ্যতায় জ্ঞান বিজ্ঞান চর্চায় অনেক এগিয়ে ছিল। ক্রুসেডের ফলে আরবদের মাধ্যমেই ইউরোপে পৌঁছে যায় গ্রিক দর্শন, গণিতবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, কম্পাস, কাগজ তৈরি প্রযুক্তি, এমনকি যে আমরা ছোটো ছোটো যে জিনিসগুলোকে দেখার জন্য যে আতশকাঁচ ব্যবহার করি, সেই আতশকাঁচও কিন্তু যে প্রযুক্তি, এটা কিন্তু আরবদের মাধ্যমে ইউরোপে পৌঁছে যায়। এর ফলে কি হয় বলো তো? নবজাগরণের সূচনা হয়। ক্রুসেডের ফলেই ইউরোপের সমাজ, সংস্কৃতি, সাহিত্য, ভাবনা, চিন্তার জগতে আমূল পরিবর্তন আসে। সেটাই কিন্তু ইউরোপের রেনেসাঁ বা নবজাগরণ শুরু করতে সাহায্য করে।
2: ম্যাডাম, পঞ্চদশ ষোড়শ শতকে ইতালিতে যে নবজাগরণ ঘটেছিল তার পেছনে ক্রুসেড কি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?
1: অবশ্যই, ইতালির নবজাগরণের পেছনে ক্রুসেডের অপরিসীম ভূমিকা ছিল, যেটা পঞ্চদশ ষোড়শ শতকে যে নবজাগরণ ঘটেছিল এবং পরবর্তীকালে ইউরোপেও যে নবজাগরণ ঘটেছিল সেটার জন্য কিন্তু ক্রুসেডের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাহলে আশা করছি ক্রুসেডের কারণ, ক্রুসেড যুদ্ধ এবং তার ফলাফল নিয়ে আলোচনা করার ফলে আমার বিদ্যার্থী তোমরা সকলেই খুব ভালো করে বুঝতে পেরেছ। এবার এখান থেকে যে ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, সাধারণত তিন এবং চারের জন্য আমি কিছু প্রশ্ন বলছি। ক্রুসেড কি? এটি কি শুধুই ধর্মযুদ্ধ ছিল? ক্লেরমন ধর্মসভা কবে হয়? এর গুরুত্ব কি? সালাদিন কে ছিলেন? তিনি ক্রুসেডে কি ভূমিকা পালন করেছিলেন? প্রথম ক্রুসেড কবে হয় এবং এই ক্রুসেডের গুরুত্ব আলোচনা করো। জেরুজালেম কেন খ্রিস্টান, ইহুদি ও মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ ছিল? এছাড়াও তোমরা ক্রুসেডের যে বিভিন্ন কারণগুলো আলোচনা করেছি, অর্থাৎ ক্রুসেডের ধর্মীয় কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, সেগুলোও তোমরা তিন অথবা চারের করে তৈরি করতে পারো। ক্রুসেডের ফলাফলও তৈরি করবে, তৃতীয়, দ্বিতীয়, প্রথম যে ক্রুসেডগুলো আছে সেই ক্রুসেডেরও গুরুত্বগুলো ভালো করে পড়বে।
2: বন্ধুরা, পরীক্ষার জন্য কারণ ও প্রভাব অংশটা ভালো করে পড়বে
0: আর গুরুত্বপূর্ণ সালগুলি মনে রাখবে।
1: হ্যাঁ, অবশ্যই। রোহিত, খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছ। ইতিহাসের ঘটনা কিন্তু তার সালের সঙ্গে কিন্তু যুক্ত। যদি তুমি মানে ঘটনাগুলোর সঙ্গে সময় উল্লেখ না করো, তাহলে কিন্তু ঘটনাগুলো তার যে একটা পরপর যে একটা ধারাবাহিকতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু সালগুলো তোমরা সালের পাশে পাশে ছোট ছোট ঘটনাগুলো উল্লেখ করে সেগুলো লিখে লিখে তোমরা অবশ্যই তৈরি করবে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ইতিহাসকে যদি তোমরা গল্পের মতন করে পড়ো, তাহলে কিন্তু বিষয়টি খুব সহজ।

0: হয়ে যাবে। সবাইকে আমার শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।
1: শুনলেন বিদ্যার্থীদের জন্য, আজ ছিল একাদশ শ্রেণীর জন্য বিষয় ইতিহাস। পাঠদান করলেন মাটিগাড়া হরসুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নবনীতা পাল। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে কথায় সুরে।

শুনছেন কথায় সুরে। এ অনুষ্ঠানে এবারের গানটি হার মানাহার ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বেলুন চড়ে চল চলে যায় দুঃখারি রাজ্যে, বাইরা ভুতুম হুতুম পেটা সঙ্গে যাবে আজকে। বেলুন চড়ে চল চলে যায় রূপকথারি রাজ্যে, বাইরা ভুতুম হুতুম পেটা সঙ্গে।

যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ভুল হতো রে।

কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি নায়িকা সংবাদ ছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: শুনছেন কথায় সুরে।
1: সাথিও, স্বচ্ছতা কো লেকর জারি অভিযান সে হমে জাদা সে জাদা লোগো কো জোড়না হয়, অর ইয়ে অভিযান কিসি এক দিন কা এক সাল কা নহি হোতা হয়, ইয়ে যুগো যুগো তক নিরন্তর করনে ওয়ালা কাম হয়। ইয়ে জব তক হামারা স্বভাব বন যায় স্বচ্ছতা, তব তক করনে কা কাম হয়। মেরা আপ সবসে আগ্রহ হ্যায় কি আপ ভি আপনে পরিবার, দোস্তোঁ, পড়োসিয়োঁ ইয়া সহকর্মিয়োঁ কে সাথ মিলকর স্বচ্ছতা অভিযান মে হিসা জরুর লে। ইয়ে মহাত্মা গান্ধী জি কো ভি সচ্চি শ্রদ্ধাঞ্জলি হ্যায় জো জীবন পর্যন্ত ইস উদ্দেশ্য কে লিয়ে সমর্পিত রহে।
0: এখন ট্রাফিক আপডেট। আজ বুধবার 22 জুলাই 2026 তারিখ। শিলিগুড়ি ট্রাফিক বুলেটিনে জানানো হয়েছে, যানবাহনের চাপ বৃদ্ধির কারণে শহরের প্রধান প্রধান সড়কে ধীরগতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। সকল পথ ব্যবহারকারীদের ধৈর্য সহকারে চলাচল করতে এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকায় যেমন দার্জিলিং মোড় ক্রসিং এর সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজট প্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত এখানে সড়ক মেরামত ও উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। ধীরে গাড়ি চালান এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুগাড়া, এখানে সড়কের ওপর নির্মাণ কাজ চলমান রয়েছে। গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি থেকে আমবাড়ি লিঙ্ক ব্রিজ, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড়, এখানে নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাগোবা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করুন। এক অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হয়েছে, টিকিয়াপাড়া হাট থেকে জলপাই মোড় পর্যন্ত সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। শালবাড়ি হাট থেকে শালবাড়ি পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ধীরগতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। নতুন হাট থেকে উত্তরকন্যা পর্যন্ত দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীরগতির থাকতে পারে।

এক গুরুত্বপূর্ণ রুট পরামর্শ নির্দেশনায় জানানো হয়েছে। বাগডোগরা বিমানবন্দর ও এনজিপি স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন তাদের কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এনজিপি স্টেশনগামী যানবাহনকে অনুরোধ করা হচ্ছে, অনুগ্রহ করে আপনারা সেবক রোড এড়িয়ে চলুন, তার পরিবর্তে কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে দার্জিলিং মোড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এনজিপি স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে নৌকাঘাট, কাওয়াখালী, খাপরাইল রোড রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সিকিম ও কালিম্পং থেকে এনজিপি স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহনকে দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তার পরিবর্তে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহনকে চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন ট্রাফিক আপডেট। এখন কথায় সুরে অনুষ্ঠানে শুনুন মন ছবির এই গানটি, উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

শুনছেন কথায় সুরে। এখন জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিমের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। কথা সুরে অনুষ্ঠানে এবারের গানটি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

এই গানটির সঙ্গে শেষ হলো আজকের কথায় সুরে আকাশবাণী শিলিগুড়ি মহিলা মজলিশ একটু পরেই।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিস। আমাদের চিন্তা, চেতনা এবং অনুভূতি দিয়ে যখন আমরা কিছু লিখি, তাই হয়ে ওঠে সাহিত্য। সাহিত্য থেকে আমরা খুঁজে পাই আমাদের নিজেদের ভালো লাগার রসদ। সাহিত্যবাসর মানেই আমাদের অধীর অপেক্ষা নতুন কিছু জানবার এবং শুনবার জন্য। আজও কথা, কবিতা ও অনুগল্প নিয়ে আমরা এখন শুনব আপনাদের এবং আমাদের অত্যন্ত পছন্দের সাহিত্যবাসর। আজ আমাদের মহিলা মজলিসের আমন্ত্রিত অতিথি কবি ও লেখক পৌলমী সরকার। নমস্কার পৌলমী, মহিলা মজলিসের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার। আকাশবাণীর সকল শ্রোতাদের এবং আকাশবাণীর সকলকে আমার শুভেচ্ছা।
0: বেশ, প্রথমে আপনার কাছে কি শুনব?
1: আমরা যেহেতু বর্ষাকালে আছি এবং আমাদের রথযাত্রা, এই উৎসবের আমেজের মধ্যে আমরা আছি, তো সেই বর্ষা এবং রথযাত্রাকে মনে রেখে একটি কবিতা বলছি।
0: বেশ,
1: কবিতাটির নাম এই শহরে বর্ষা আসবে। এই শহরে বর্ষা আসবে, এইভাবেই বর্ষা আসে, আষাঢ় ধীরে ধীরে শ্রাবণের উচ্চারণ শেখে। রথযাত্রা, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। রথের দড়িতে টান পড়লেই চিনিকলা, জিলাপি, পাপড় ভাজার গন্ধে শৈশব আবার নিজের নাম ধরে ডাকে। এই শহরেই ফুটবে বকুল, কদম, হাসনুহানা। এই শহরে ইলশেগুড়ি, টুপটাপ, রিমঝিম, ঝমঝম, ঝিরঝির, সময়ের ধুলো ধুয়ে দেবে। রোজ নামচার দিঘি আদিগন্ত ম্লান জলরেখায় ভরে উঠবে অতলান্ত স্নান সেরে। ফিরে আসবে হারিয়ে যাওয়া মুখগুলোর নীরবতা। বর্ষা কখনো কেবল জল নয়, সে অপেক্ষার অন্য নাম, যেখানে প্রতিটি ফোঁটা একটি অসমাপ্ত জীবনের অব্যক্ত উচ্চারণ। তাই এভাবেই আজন্মের প্রত্যাশায় বসে থাকে মানুষ, আর তার পাশেই নিঃশব্দে বসে থাকে অকালের নিয়তি।
0: বাহ, খুব সুন্দর। বর্ষা যাপন এবং সেই সঙ্গে বর্ষার অনুষঙ্গে রথযাত্রা, আর রথযাত্রার সাথে বর্ষা যেন একেবারে সম্পৃক্ত, তাই না?
1: একদম।
0: আমরা যখনই রথযাত্রার কথা ভাবি বা ক্যালেন্ডারের দিকে যখন আমরা তাকাই, তখন রথযাত্রার যে তারিখ, সেই তারিখ আমরা দেখলেই বুঝতে পারি যে এই সময় কিন্তু বর্ষা অনিবার্য এবং অবধারিত।
1: এবং ছোটবেলায় শুনতাম যে রথের দিনে অল্প হলেও বৃষ্টি হবে।
0: হ্যাঁ, সেই যে ধারাবাহিকতা সেটা কিন্তু আমরা এখনো দেখে যাচ্ছি। সদ্য আমরা রথযাত্রা পেরিয়ে এলাম, আমরা পবিত্র রথযাত্রার দিন, এবারও কিন্তু বর্ষার আগমন বার্তা

0: পেয়েছি এবং বর্ষাকে উপভোগও করেছি, তাই না? সঙ্গে আমরা উপভোগ করেছি আমাদের ছোটবেলা এবং রথযাত্রা। এবারে কি শুনবো?
1: এবারে আমরা বর্ষায় যখন আছি, আমার বর্ষার একটা অভিজ্ঞতা বলি, যে অভিজ্ঞতা আমার ছোটবেলাটা না কেটেছে একটা চা বাগানে, রেড ব্যাংক, ধরণীপুর এইসব চা বাগানে। তো সেই রকমই একটি অভিজ্ঞতা বলছি। সাল 1994, রেড ব্যাংক চা বাগানের বাংলো, প্রচুর গাছ, বাংলোর চারপাশে বাগান, দোলনা, নানা রকম ফুল, দূরে চারিদিকে শুধু চা বাগান। চা বাগানগুলোর মধ্যে নিজস্ব একটা মিষ্টি সুবাস আছে, চারিদিকে পরিচিত, বহু দেখা, বহু চেনা, অথচ চির নতুন ভালো লাগার, ভালোবাসার দৃশ্য। ছুটির দিনে অলস আবেশে শ্রাবণ সন্ধ্যা নামল মেঘ গর্জনে, গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে, পর্বত শিখরে অরণ্যে তমশ্ছায়া, চারিদিক অন্ধকার, নিস্তব্ধ, টিনের চালের বাংলোয় বৃষ্টির টুপটাপ আরো মধুর করে তুলেছে। বৃষ্টি চাপনের পর ভোরবেলা পর্দা সরিয়েছি জানলার, কাঁচের জানলা দিয়ে দেখছি একটা গাছের তলায় সাদা হয়ে আছে, দূর থেকে মনে হচ্ছে বরফ কুচি অথবা শিল পড়েছে, কিন্তু রাতে তো শিলা বৃষ্টি হয়নি, আর বরফ তাও আবার ডুয়ার্সের চা বাগানে শ্রাবণ মাসের বৃষ্টিতে। একটু অপেক্ষা করতে সইছে না, কিন্তু অপেক্ষা যে করতেই হচ্ছে বাংলোর গেটের তালা খোলা অবধি। সামনে এগিয়ে গিয়ে দেখি সাদা সাদা জামরুল, গাছ ভরে আছে জামরুলে, রাতের বৃষ্টিতে সেই জামরুল গাছের তলায় পড়েছে, দূর থেকে দেখে মনে হচ্ছিল বরফ কুচি বিছিয়ে দিয়ে গেছে কেউ।
0: খুব সুন্দর একটি বর্ষার বর্ণনা বা অভিজ্ঞতা আমরা শুনলাম। আমার মনে হয় শ্রোতা বন্ধুরাও এই বর্ষায় এই গল্প শুনতে শুনতে বা এই অভিজ্ঞতা শুনতে শুনতে তারাও কিন্তু বর্ষার ছবিটা চোখের সামনে একেবারে স্পষ্টভাবে দেখছেন। খুব ভালো লাগলো। এবারে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো আকাশবাণীতে দীর্ঘদিন ধরেই আসেন এবং অনুষ্ঠান করেন, আপনার বিভিন্ন ধরনের স্বরচিত কবিতা এবং স্বরচিত গল্প আমরা কিন্তু শুনতে পাই, কেমন লাগে যখন আকাশবাণী থেকে ডাক পান?
1: খুব ভালো লাগে। আমি আকাশবাণীতে প্রথম এসেছিলাম 2001 সালে, তখন আমি ছাত্রী এবং তখন আমাদের একটি পত্রিকা প্রকাশিত হতো, উত্তরের চিঠি। তো উত্তরের চিঠিতে আমার একটি লেখা দেখে তখন আকাশবাণী থেকে আমার প্রথম ডাক পাই। তো 2001 থেকে আজকে 2026, মানে 25 বছর হলো। তো খুব ভালো লাগে যখনই আকাশবাণীর সাথে কোথাও একটা মনে হয় যে হৃদয়ের বা প্রাণের বোধহয় একটা সংযোগ আছে, মানে ভালো লাগাটা জড়িয়ে আছে আকাশবাণীর সাথে।
0: সেই অনুভূতিটা সবসময় কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। আমরা তো কবিতা শুনলাম আপনার কাছ থেকে আর কিছুটা আপনার অভিজ্ঞতাও শুনতে পেলাম, তা এবারে কি শুনব?
1: আচ্ছা, এবার গল্পের পরে তাহলে আমি একটু কবিতাতেই ফিরে যাই। কবিতায় যেহেতু আমরা রথযাত্রা শুনলাম, বর্ষার একটা অভিজ্ঞতা শুনলাম, তাহলে একটু স্বাদ বদল করে আমরা কবিতাতেই যাই, কিন্তু অন্যরকম একটি কবিতায়। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, তারাদের প্রশ্নপত্র হাতে নিয়ে হেমন্ত হেঁটে যায় সা থেকে নি অবধি, নিশাত থেকে মেঘমল্লার। যাতায়াত করেও অক্লান্ত হেমন্ত 2026 সালের মাঝামাঝি এসেও ঠায় দাঁড়িয়ে থাকে ঋজু অজানা সান্নিধ্যে। উত্তরের যতদিন আয়ু, আয়ুর বিপরীতে যে যুগান্তের খোলস, খোলসের ভেতর যত

0: সামনে লুকোনো কালপুরুষের গোপন পাঠশালা।
1: বাহ, খুব সুন্দর। এরপর কি শুনব?
0: অকারণ হরষে একটা সিরিজ লিখছি কবিতার, তার এক নম্বর কবিতাটি পড়ে শোনালাম, এখন দু নম্বরে।
1: বেশ।
0: বলি বা বলিদান মুখর শব্দের সাথে পরিচিত বহু শতাব্দী, প্রাচীন গুহা থেকে আজকের পায়রার খাঁচা পরিবর্তনের খোলস খুলতে খুলতে একটা তাজা পেঁয়াজ, রং পরিবর্তনের এই শুভ দিনে এক মানব জন্ম অপেক্ষায় থেকে যায়, লাবণ্যের নির্লিপ্তিভাব বারান্দায় উদাস দাঁড় করিয়ে রাখে সপ্তদশীদের, রোদের ঝলকানি উপেক্ষা করে দশক দশক হেঁটে এসে স্থির বিশ্বাসে নতচানু হতে হতে বুঝি রবিবাবু রাজ সিংহ আজও প্রাসঙ্গিক অর্থ বদলের কাছে।
1: মনে হচ্ছে যে এই সিরিজের যে প্রতিটি কবিতাই একটি করে বার্তা নিয়ে যাচ্ছে, সেই বার্তা কিন্তু এই পরপর দুটো কবিতা আমরা শুনলাম, দুটো কবিতাতেই পেলাম। বেশ, খুব ভালো। কিন্তু আমরা বেশ খানিকক্ষণ কবিতায় আছি, এবার একটা গল্প শুনি।
0: আচ্ছা, যেহেতু আমাদের উল্টো রথ, আমরা সোজা রথ পেরিয়ে এসেছি, এবার উল্টো রথ, তো সেই উল্টো রথের একটা গল্প বা রথের একটা গল্প বলছি সময়কে খেয়াল রেখে। আমাদের না খুব প্রচলিত একটি কথা আছে যে ঠুটো জগন্নাথ, তো আমাদের অলসতার প্রতীক বলতে বোধহয় ঠুটো জগন্নাথটা হয়তো বা ব্যবহার করা হয়, কিন্তু রথের চাকা যখন ঘুরছে, মানব সভ্যতার চাকা ঘুরছে, তো যাই হোক, এই মানে প্রসঙ্গকে একটু মনে রেখে বা ধরে রেখে শুরু করছি। ঠুটো জগন্নাথ নামটার সাথে অমলার পরিচয় সেই ছোটবেলা থেকেই। বাংলা বইয়ের প্রবাদ প্রবচনগুলো কেমন করেছে বাঙালি ঘরে ঘরে রোজ নামচায় উঠে এসেছে তা বিস্ময়কর তো বটেই, তবে প্রভু জগন্নাথের রথের চাকায় যুগ যুগ ধরে যে প্রবহমান মানব সমাজ চলছে তাকে কিভাবে ঠুটো বলা যায়? অমলার মনের ভেতর এ প্রশ্ন ঘুরপাক খায় বারবার। পরিবর্তনের স্রোতে ভাসতে ভাসতে চুলে যখন সাদা পাক, হাঁটুতে যখন ব্যথার টান, আধ্যাত্মিকতায় ডুব দিয়ে অমলা বুঝতে পারে ঠুটো বাহ্যিক হলেও সচলতা আন্তরিক। সকাল থেকে বৃষ্টি হচ্ছে অবিরত, তেমন জোর না থাকলেও গা ভেজা, গতরাতে উচ্ছেদ হওয়া বস্তির নিরাশ্রয় মানুষগুলো এদিক ওদিক ছড়িয়ে, উদাস চোখে সান ফ্রান্সিসকোয় বসে থাকা নাতনির মুখটা ভেসে ওঠে রাস্তায় দাঁড়ানো সমবয়সীর মধ্যে, অভিজাত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে নিচে গিয়ে হাত ধরে ঘরে নিয়ে আসেন, সারা রাত ঘুমায়নি আমিনা, রাতের অন্ধকারে হারিয়েছে পরিচিত আস্তানা, বাবা মা গেছে নতুন আশ্রয়ের খোঁজে, সে দাঁড়িয়ে একা অপেক্ষায় পথ চেয়ে। রথের চাকা কবে কোথায় কোন দিকে ঘুরে যায় কেউ জানে না, তবে ছোট্ট আমিনাকে একটু খাবার একটু উষ্ণতা দেওয়াই কর্তব্য বলে মনে হলো। ভেজা জামা ছাড়িয়ে নাতনির জামা পরিয়ে দিলেন, গরম ভাতে ঘি ফেলে খাইয়ে দিলে ছোট্ট শরীর ঢলে পড়ল ঘুমে। অমলা অভিজ্ঞ নরম হাতে মেয়েটির গায়ে হাত বুলিয়ে দিতে দিতে ভাবলেন, প্রভু জগন্নাথের সেবা কি এভাবেও হয়?
1: খুব সুন্দর একটি অনুগল্প।

0: শুনলাম। আমার মনে হয় শ্রোতা বন্ধুরা ওপার থেকে যারা শুনছেন তারা মুগ্ধ হচ্ছেন। কবিতা এবং গল্প তার একটা ডালি কিন্তু আপনি সঙ্গে নিয়ে এসেছেন। খুব জানতে ইচ্ছে করছে যে আপনার দৈনন্দিন কাজের মধ্যে কখন আপনি সময় বের করেন?
1: কখন সময় বের করি, এটা মানে এটার থেকে বলা ভালো যে কবিতা আমাকে সময় বের করিয়ে নেয়। মানে এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমি বলছি যে শিলিগুড়ি জলপাইগুড়ি যাতায়াতের পথে আমি ফ্লাইওভার তৈরি হচ্ছে, তো ফ্লাইওভার তৈরি হচ্ছে, বহুজন ঘর হারিয়েছে, আশ্রয় হারিয়েছে, তো চোখের সামনে না আমি এরকম একটা দৃশ্য দেখেছি এবং দেখে সেটা ভেতর ভেতর এমনভাবে নাড়া দিয়েছে বা হতে থাকছে, যতক্ষণ না আমি এটা লিখছি ততক্ষণ মনে হচ্ছে যে মনটা হয়তো শান্ত হচ্ছে না। তো আমাকে আরো একজন প্রশ্ন করেছিল যে তুমি কবিতা লেখো কখন, তা আমি মনে মনে ভাবছি কবিতা হয়তো আমি লিখি না, মানে কবিতাই হয়তো আমাকে দিয়ে লিখিয়ে নেয়, বা আমি যেটা লিখি সেটা আদৌ কতটা কবিতা হয় জানি না, কিন্তু কিছু জীবনের অভিজ্ঞতা এমন হয় যেটুকু প্রকাশ না করলে ভেতরটা অশান্ত থাকে।
0: তাহলে বিভিন্ন জায়গার থেকে রসদ নিয়ে চলার পথে সেই রসদগুলোকে যখন লিখিত আকারে প্রকাশ করা হয় তখনই কিন্তু সেটা কবিতা অথবা গল্প যাই হোক বা নিজের অভিজ্ঞতা সেটা বর্ণনা করা সেটা হয়ে ওঠে, তাই তো?
1: একদম, যা আজকে লিখেছি বা আগের লেখা প্রত্যেকটার একটা ছবি আছে, মানে প্রত্যেকটার একটা কিছু ঘটনা ঘটেছে, একটা ছবি ফুটে উঠেছে, কোথাও কিছু হয়েছে, সেটাই পরবর্তীকালে ওইভাবে প্রকাশিত হয়েছে, হয়তো সরাসরি নয়, সরাসরি হলে তো সেটা সংবাদপত্রের সাংবাদিকতা হয়েছে, তো সরাসরি নয়, কিন্তু একটু ভেতরে অবগাহন করলেই দেখা যাবে যে একটা প্রকাশ্য ছবি আছে কোথাও।
0: প্রতিটি লেখার পেছনে একটি করে গল্প। আপনার প্রচুর লেখা সংবাদপত্র হোক বা আমরা যেগুলো লিটল ম্যাগাজিন বলি সেখানে হোক বা আপনি বই প্রকাশও করেছেন, তা কেমন সেই অনুভূতি?
1: বই প্রকাশের অনুভূতি, প্রথম যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল তখন আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং উত্তরবঙ্গের একজন বিশিষ্ট কবি বেণু দত্ত রায়, উনি আমার মাস্টার মশাই ছিলেন, প্রধানত ওনার উদ্যোগেই হয় এবং সেটা আমি খুব একটা বুঝতে পারিনি, কারণ ওই যে বললাম তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, একটা ভালো লাগা অবশ্যই ছিল কিন্তু বাকি উদ্যোগগুলো বুঝতে পারিনি। তারপর এই 2025 সালে আমার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় পূর্বাভাস, সেটা যখন প্রকাশিত হয় সেটার মধ্যে অনেকটাই ভালো লাগা তো অবশ্যই, তার সাথে যেটা অন্যান্য কাজকর্ম, পরিশ্রম, পাবলিশিং সব কিছু জড়িয়েছিল, যেটা ওই 2005 সালে যেটা প্রকাশিত হয়েছিল তখন যেটা বুঝতে পারিনি, 2025 সালে দেখলাম যে না এটার মধ্যেও পরিশ্রম আছে ভালো লাগার সাথে সাথে।
0: আর পাঠ্য প্রতিক্রিয়া পাওয়ার পর কি মনে হয়?
1: পাঠ্য প্রতিক্রিয়া যখন আমি ছোটদের কাছ থেকে পাই সেটা খুব ভালো লাগে। যেমন এখন না একটা ধারণা হয়েছে আমাদের যে নতুন প্রজন্ম তারা বোধহয় বই পড়ে না বা বাংলা বই পড়ে না বা কবিতা পড়ে না, কিন্তু আমি আমার অভিজ্ঞতা, হয়তো অভিজ্ঞতা সীমিত হতে পারে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে ছোটরা কবিতা পড়ছে, বই পড়ছে, আমি কিন্তু বড়দের থেকে, ছোটদের কাছ থেকেই পাঠ্য প্রতিক্রিয়া বেশি পেয়েছি, ভালো লাগা পেয়েছি।
0: পাঠ্য প্রতিক্রিয়া পাওয়ার পর, উৎসাহিত হওয়ার পর আরো কি লেখার আগ্রহ বাড়ে?
1: অবশ্যই, অবশ্যই।
0: বেশ, আমরা একটু আপনার নিজস্ব কথাও শুনে নিলাম, আমার মনে হয় শ্রোতা বন্ধুরা শোনার জন্য আগ্রহী ছিলেন, সেটুকু আমরা আপনার কাছ থেকে পেলাম। এবারে কি শুনবো, আবার কবিতায় যাই?
1: হ্যাঁ, আমরা কথা বলতে বলতে তো প্রত্যেকটার ক্ষেত্রে একটা বিরাম চিহ্ন থাকে, তো সেই বিরাম চিহ্ন নিয়ে লেখা একটি কবিতা বলছি। কবিতার নাম বিরাম চিহ্ন। এবার একটি বিরাম চিহ্ন দরকার, দাড়ি, কমা, সেমিকলন, বহু প্রশ্নবোধক চিহ্ন পার করে ক্লান্ত শরীর মন নিয়ে রামধনু আঁকা এক বিস্ময়।

0: অধকের সামনে দাঁড়িয়ে আছি চূড়ান্ত সমাচ্ছন্ন। এবার একটি ছোট্ট হাইফেন আসুক, লম্বা চওড়া দূরত্ব, দুদণ্ড জানু পেতে খেতে দেওয়া ধোয়া ওঠা গরম ভাত, জ্যোতিচিহ্ন থেকে জ্যোতিচিহ্ন অবধি ঠিক যতটা ব্যবধান ততটাই।
1: খুব সুন্দর, যত শুনছি তত ভালো লাগছে। আবারও আমরা কবিতাতেই থাকি, ঠিক আছে?
0: আচ্ছা ঠিক আছে, কবিতাতেই থাকি তাহলে, পরের কবিতায় যাই। বিরাম চিহ্নের সিরিজ দ্বিতীয়টা পড়ছি। দীর্ঘ অবকাশ পার করে আরো আরো দূরত্বের উদ্দেশ্যে যেতে যেতে যে উড়ান শূন্যতার কাছাকাছি পৌঁছায়, সেখানে আমি হাঁফ ছেড়ে বাঁচি দুদণ্ডের আশ্রয়। সীমা ও অসীমের হাত ছেড়ে যাওয়ার পর, আলো ও অন্ধকারের বন্ধুত্ব হওয়ার পর, সুর ও অসুরের দ্বন্দ্ব কাটার পর, রাত্রি প্রায় শেষের দিকে, ঠিক তখনই আজানের সুরে নগর কীর্তন গানে ভেসে যায় দিগবিদিকের নির্ভেজাল অবকাশ, টুপ করে ঝরে পড়ে দেউলির শেষ জিজ্ঞাসা চিহ্ন।
1: বাহ, খুব সুন্দর। এই সিরিজেরও দুটো আমরা কবিতা শুনলাম, কবিতা তো নয় গদ্য কবিতা আর কি, তো সেই কবিতা শুনেই আমাদের কিন্তু খুব ভালো লাগছে। এবারই কি শুনব?
0: আমরা যে সিরিজে ছিলাম বিরাম চিহ্ন, তারই তৃতীয় কবিতা। তৃতীয় কবিতায় বৈধব্যের রেশটুকু নিয়ে শেষ ট্রেন গন্তব্যের কাছাকাছি, রোদ জল ঝড় বৃষ্টি নিয়ে আগন্তুকের নির্ভেজাল কানামাছি খেলায় মেতে ওঠে শহর নগর প্রান্ত গঞ্জ। আফিমের নেশার থেকেও তীব্র কৃত্রিম আদর, হালকা ভিজতে চেয়েও ভেজা হয়ে ওঠেনি যেসব রূপকথাদের, তারাও সমানুপাতিক হারে বাড়তে বাড়তে শীর্ষ ছুঁয়ে ফেলতে চাইছে।
1: এই সিরিজের তিনটি কবিতা শুনলাম, তো এবারও কি আমরা এই সিরিজেই থাকবো না অন্য কিছু শুনব?
0: এখন শোনাবো রোজনামচার দিঘি, এই সিরিজের তিনটি কবিতা।
1: বেশ।
0: সাপে দগ্ধ হতে হতে ঘটি বাটি মাটি বিকিয়ে গেল সব, দুয়ার আঁকড়ে বসে মা, অলোকনন্দা ভেসে গেছে আকাশ গঙ্গা পারে, লাভে লোকসানে জমে বেড়ে ওঠা সন্তাপ, সন্ততি পড়ে আছে জমে ওঠা মেঘ বিন্দু বিন্দু কালো, অবহেলে চলে যায় ভর ভরন্ত উঠোন, উপশি ছিল বহুকাল, খেদ জমা অভিমান আলগোছে সরিয়ে গুছিয়ে রাখতে রাখতে সেজে ওঠে লৌহ বাসর। এখন আমরা দ্বিতীয় কবিতায় যাই। আশকারার ভেতর তালা চাবি দেওয়া একটা নীল দেওয়াল, আঁকি বুকি কাটে লখনৌ চিকেনের সালোয়ার কামিজের ফাঁকে, বাটখারা শব্দটা ট্রেনের শেষ হুইসেলের সাথে মিলিয়ে গেছে আশ্বিনের আগমনী কাশের বনে। আহা আশকারা, দিশেহারা হয়েও আকাঙ্ক্ষাদের কিভাবে জীবিত উপাদানে সতেজ তরতাজা টাটকা রাখতে হয় তার হরেক রকম কাহিনী গল্পগাথা গুটি পোকা থেকে প্রজাপতি রূপ ধরে। আসলে তো আশকারা দেওয়া রোদ্দুরদের জন্ম গহন গভীর এক বনের থেকে হয়, সেখানে পৌঁছানো ঠিকানা ও তাগিদ অম

0: স্মৃতি ছাড়া কারো থাকে না।
1: বেশ, যত শুনছি তত মুগ্ধ হচ্ছি।
0: এবার এই রোজ নামচার দিঘি এই সিরিজের তৃতীয় কবিতা। ফুলের বনের গল্পের ভেতর রঙিন প্রজাপতি থাকে না, থাকে মৌমাছিদের মধু চুরি করার কারসাজি ও কারুকার্য। ঋতুর সাথে পাল্টে যায় রোদের রং, বৃষ্টিদের পরিহাস। অলৌকিক অথবা লৌকিক গুপ্তচর বৃত্তিতে লেগে থাকে চাপ চাপ ক্ষত। প্রলেপের আস্তরণ সরালে প্রাক্তনের লাশ খুঁজে পাই।
1: নানান স্বাদের কবিতা, কথা ও অনুগল্প দিয়ে সাজানো আজকের সাহিত্যবাসরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি রোজ নামচার দিঘি সিরিজের শেষ কবিতায়। এমন সুন্দর আসর থেকে বিদায় নিতে মন একেবারেই সায় দিচ্ছে না, কিন্তু ঘড়ির কাঁটা বলছে বিদায় এখন নিতেই হবে। যাবার আগে পৌলমী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ আকাশবাণী সকলকে এবং সকল শ্রোতা বন্ধুদের।
1: আপনার কলম এভাবেই চলতে থাকুক, এই শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিরোধীদের লাগাতার হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বেলা দুটো পর্যন্ত স্থগিত হয়ে গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত এবং আসিয়ান সামুদ্রিক সহযোগিতা বর্ষকে দুপক্ষই এক সময়োপযোগী কার্যকাল বলে মনে করে। আজ তিনি ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেন। কর্ণাটকের কারওয়ারে আজ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফ্ট আইএনএস মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। সিকিমের নামচিতে এনএইচপিসি জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মীয়মান টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13, উদ্ধার কাজ চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবার বেড়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। লোকসভার কাজ শুরু হবার সঙ্গে সঙ্গে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দিলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলি উত্থাপন করে আলোচনার দাবি জানান। শ্রী বিড়লা সবার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধীদের সহযোগিতার আহ্বান জানান, কিন্তু বিরোধী সদস্যরা এ বিষয়ে আলোচনার দাবিতে অনড় থাকলে লোকসভার কাজ প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। একই দৃশ্য চোখে পড়ে রাজ্যসভায়। বেলা 11টায় সবার কাজ শুরু হলে রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন সিকিমের দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সবার পক্ষ থেকেও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এরপর চেয়ারম্যান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে বলার সুযোগ দিলে শ্রী খার্গে নিটের বিষয়টি তুলে ধরেন। বিরোধী এবং সরকার পক্ষের সদস্যদের মধ্যে এই নিয়ে বাগবিতণ্ডা শুরু হলে সবার কাজ প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদের আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন। এর আগে গতকাল এনডিএ সংসদীয় দলের বৈঠকে মঙ্গল মিলনে প্রধানমন্ত্রী আগামী দিনে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সারা দেশের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বৈঠক চলাকালীন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু বলেন, দেশের যুব সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষার পাশাপাশি নিট প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকার দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন। এদিকে লোক কল্যাণ মার্গের কাছে বিক্ষোভ স্থল থেকে আটক করার পর গতকাল দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিনা অনুমতিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ায় বিজেপির পক্ষ থেকে নিন্দা করা হয়েছে। নতুন দিল্লিতে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের জানান, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এটি অত্যন্ত নিন্দাজনক দিন। প্রধানমন্ত্রীর বাসভবনের মর্যাদা উপেক্ষা করে বিরোধী দলনেতা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন বলেও তিনি জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থিরতা এবং প্রতিকূলতায় জর্জরিত বর্তমান সময়কালে সরবরাহ শৃঙ্খলের ওপর সবচেয়ে বেশি চাপ দৃশ্যমান হয়েছে। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান পোস্ট মিনিস্ট্রিয়াল সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, জ্বালানি খাদ্য

0: এবং স্বাস্থ্য সুরক্ষা সকলের কাছে সুলভ নয় এবং একে সহজাত বিষয় বলে ধরে নিলে চলবে না। ভারত এবং আসিয়ান এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে। উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় সম্ভাব্য সব রকম সুযোগের ওপর নজর দিতে হবে। ডক্টর জয়শঙ্কর বলেন, এবছর আসিয়ান ভারত সামুদ্রিক সহযোগিতা বর্ষকে দুপক্ষই আরও নিরাপদ, ভবিষ্যৎ ও স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য এক সময়োপযোগী কার্যকাল বলে মনে করছে।
1: In this era of volatility and disruption, the most visible stress is on supply chains. Energy, food and health security can no longer be taken for granted. Observing international law in that regard is therefore vital. 2026 is the ASEAN-India year of maritime cooperation. At the same time, both India and ASEAN are optimistic about their prospects. Our eyes must therefore be firmly fixed on opportunities even while addressing challenges.
0: তিনি আজ ফিলিপিন্সের মানিলায় অনুষ্ঠিত আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। বৈঠকের পাশাপাশি শ্রী জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও সাক্ষাৎ করেন। দুজনের মধ্যে বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ভারত মার্কিন বিস্তৃত আন্তর্জাতিক ও কৌশলগত অংশীদারিত্বের অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গেও আলোচনায় অংশ নেন। ডক্টর জয়শঙ্কর তার বক্তব্যের শুরুতেই ভারত চীন সম্পর্ক স্বাভাবিক করতে সীমান্ত অঞ্চলে শান্তি স্থাপনের বিষয়ে জোর দেন। তিনি বলেন, উভয় দেশই স্থায়ী এবং সহযোগিতার সম্পর্কে বিশ্বাস করে, এর ফলে পরস্পরের প্রতি সম্মান, স্বার্থ ও সংবেদনশীলতা বৃদ্ধি পাবে। কর্ণাটকের কারওয়ারে আজ মাহে শ্রেণীভুক্ত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফট INS মালাফান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার চিফ মার্শাল APC সিং। এছাড়া ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাচ্চন, কোচিন শিপইয়ার্ডের প্রতিনিধিরা, ঊর্ধ্বতন নৌসেনা অফিসাররা উপস্থিত ছিলেন। INS মালভানের 80% বেশি দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে এয়ার চিফ মার্শাল জানিয়েছেন।
2: As far as naval shipbuilding is concerned, India has always had an edge and we had carried our legacy forward in making ships. So very progress has been made in our Atmanirbharta as far as shipbuilding is concerned. I just hope that, you know, other two services, especially Indian Air Force, learns their lesson as to how Indian Navy has been able to, you know, get this whole concept right, where you have your Indian Navy officers who are embedded in your shipbuilding right from the beginning.
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সিকিমের নামচি জেলার সামারডাং এ NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 13 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে 12 জনের দেহ গতকালই উদ্ধার হয়। আজ সকালে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে আকাশবাণীর প্রতিনিধি মানস প্রতিম শর্মা জানিয়েছেন। সুড়ঙ্গের মধ্যে এখনও 12 জন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে অন্তত 5 জন জলপাইগুড়ির বাসিন্দা। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে, তবে বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা ও প্রতিকূল পরিবেশের কারণে এই উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিকিমের দুর্ঘটনায় হতাহত এরাজ্যের বাসিন্দাদের পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি আজ রাজ্য বিধানসভায় এক বিবৃতিতে বলেন,
3: গতকাল ভোরে আপনারা জানেন যে আমাদের জলপাইগুড়ির বেশ কিছু শ্রমিক সিকিমে তারা বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আমাদের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্স এর প্রতিমন্ত্রী বিশাল লামা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙ্গরা, তাদেরকে আমরা সিকিমে পাঠিয়ে দিয়েছি। NDRF, আর্মি, সিকিম সরকার তারা চেষ্টা করছেন, আমাদের ওখানকার SPDM আছেন, এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব।
0: হরমুজ

0: প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের বাধা দেওয়ার ক্ষমতা আরও কমিয়ে আনতে গতরাতে ইরান বিমান হামলা চালানো হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। এই নিয়ে টানা ১১ রাত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, সামরিক কেন্দ্র, সামুদ্রিক ক্ষমতা কেন্দ্র, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালানো হয়। এর আগে গত তিন মাস কৌশলগত এই জলপথ দিয়ে চলাচলকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজের ওপর ইরান হামলা চালিয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশ্লেষণ আরেকবার। বিরোধীতে লাগাতার হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বেলা দুটো পর্যন্ত স্থগিত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও আসিয়ান সামুদ্রিক সহযোগিতা বর্ষকে দুপক্ষই এক সময়োপযোগী কার্যকাল বলে মনে করে। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত যে ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে অন্তত ৫ জন জলপাইগুড়ির বাসিন্দা বলে জানা গেছে। আকাশবাণীর প্রতিনিধি মানুষ প্রতিম শর্মা জানাচ্ছেন, ১২ জনের দেহ গতকাল উদ্ধার হয়, আজ সকালে ১টি মৃতদেহ উদ্ধার হয়েছে। সুড়ঙ্গের মধ্যে এখনও ১২ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ত্রাণ উদ্ধারের কাজ চলেছে, তবে বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা ও প্রতিকূল পরিবেশের কারণে এই উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আইজি নর্থ বেঙ্গল সুকেশ কুমার জৈন জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, মৃতদেহগুলি শনাক্তকরণের কাজও চলেছে।
2: আমি ডিএম কালিম্পং, এসপি কালিম্পং, আমাদের এডিএম সহ অনেক আধিকারিক সকাল থেকে আমরা আছি এখানে। যতগুলো দেহ এখনো অবধি আইডেন্টিফাই হয়নি তাদেরকে দিয়ে চিহ্নিত করানো হবে, তাদের রাখার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম ওদের পাশে আমরা দাঁড়িয়েছি।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিকিমের দুর্ঘটনায় হতাহত এরাজ্যের বাসিন্দাদের পরিবারকে আর্থিক সহায়তা সহ প্রয়োজনীয় সব রকম সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাজ্য বিধানসভায় আজ দৃষ্টি আকর্ষণী পর্বে বিজেপি বিধায়ক চন্দ্রশেখর মণ্ডলের বক্তব্যের জবাবি ভাষণে তিনি জানান, এনডিআরএফ, সেনাবাহিনী এবং সিকিম সরকার যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে।
3: গতকাল ভোরে আপনারা জানেন যে আমাদের জলপাইগুড়ির বেশ কিছু শ্রমিক সিকিমে তারা বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আমাদের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্স এর প্রতিমন্ত্রী বিশাল লামা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙ্গরা, তাদেরকে আমরা সিকিমে পাঠিয়ে দিয়েছি। এনডিআরএফ, আর্মি, সিকিম সরকার তারা চেষ্টা করছেন, আমাদের ওখানকার এসপিডিএম আছেন, এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব।
1: এদিকে সিকিমে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী কালচিনের বিধায়ক বিশাল লামা জানিয়েছেন, সিকিম সরকারের সঙ্গে সব রকমভাবে যোগাযোগ রাখা হচ্ছে।
4: এখানকার প্রশাসন, যে সিকিমের প্রশাসনের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী সিকিমের সাথে ওনার কথাবার্তা হয়েছে, যারা ফ্যামিলিরা আমরা এখানে আসতেছেন তাদের থাকার ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলি এখানে প্রশাসনের সাথে কথা হচ্ছে। আর সাথে সাথে আমাদের যে পক্ষ থেকে যা করণীয়, যে পরিবারের যে লোকদেরকে যে ডেড বডি যারা শনাক্ত হয় না তাদের শনাক্ত করে তাদের বাড়ির দিকে পৌঁছানো, সেই দায়িত্ব এখন আমাদের।
1: সিকিমের রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর ও মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাঙ্গলে গতকালই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে এককালীন ৪ লক্ষ ও আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আগেই মৃতদের পরিবার পিছু এককালীন ২ লক্ষ টাকা অর্থ সহায়তা ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবিও এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সম্প্রতি সমুদ্রে দুর্ঘটনায় প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিবারের জন্য একাধিক সহায়তার কথা ঘোষণা করেছেন। রাজ্য বিধানসভায় তিনি আজ জানান, প্রত্যেক নিহত মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, পাশাপাশি প্রতিটি পরিবারের একজন সদস্যকে স্থানীয় থানায় সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রবিবার রামনগর ১ নম্বর ব্লক প্রশাসনিক কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য

0: বাবদ চেক তুলে দেওয়া হবে। রাজ্য বিধানসভায় 14 বছর পর স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আজ পৃথক ও পূর্ণাঙ্গ আলোচনা শুরু হয়েছে। 3 ঘণ্টার আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক দলের মোট 12 জন বিধায়ক বিতর্কে অংশ নিচ্ছেন। তাঁদের বক্তব্যের পর বাজেট আলোচনার 45 মিনিটের জবাবী ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, 2012 সালের পর এই প্রথম স্বরাষ্ট্র দপ্তরের বাজেট গিলোটিনের মাধ্যমে পাশ না করে পূর্ণাঙ্গ আলোচনার মাধ্যমে গৃহীত হচ্ছে। মুখ্যমন্ত্রী আজ রাজ্যস্তরের এক অনুষ্ঠানে রোজগার মেলায় অংশ নেবেন। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বিকেল 4টে নাগাদ এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা। দীঘার ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে লাগাতার বৃষ্টিতে দামোদর নদে জলস্তর বাড়তে শুরু করেছে। এর ফলে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের গৈতানপুর চরমান এলাকায়। বর্ষা নামতেই মুর্শিদাবাদের কান্দি মহকুমা জুড়ে শুরু হয়েছে আমন ধান রোয়ার কাজ। তবে ঝাড়খণ্ড ও বিহার থেকে শ্রমিক না আসায় এবছর সংকট দেখা দিয়েছে। একটানা বৃষ্টিতে মুর্শিদাবাদের গঙ্গা ও পদ্মা নদীর জলস্তর বাড়ায় আতঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা। গঙ্গা ভাঙনের ফলে নদীগর্ভে চলে যেতে বসা হটনগর গ্রামের অস্তিত্ব রক্ষায় জেলার বৃহত্তম বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। অমাবস্যার কোটালের জেরে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম সংলগ্ন 1 নম্বর ঘাট এলাকায় ফের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বাঁধের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী ঘোষণা একটু পরেই।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন আদিসুর অনুষ্ঠানে শুনবেন বড় গান, শিল্পী জোহান জাইলা নার্জারি।

能你莫好拉跟着坑的被马嘎腾你拉马斜绕能真安静你来来那样。

철제 탈바이 아파는 설거 아르 엠베 송샤르크 박나여정 동나이 만니 송샤라우 하이가

박 나이 어정 동나이 만에 송사라우 하이가 세이버는 그 에이 아파 셔지기리는

这是抗生呀，当这是抗生，他把浪荡他来要你找个路就说那。这是抗生呀，当

0: hava mau nai dang nai yau be cha nai leng nai yau be nang khou ne ke se khang si hava mau nai yau dang nai be cha nai leng nai yau be nang khou ne ke se khang si gese khang sai ya da gese khang sai ha ba lang dang pha rai au ni chau go ro
1: adi shuru anushthane etokkhon shunlen boro gan shilpi chilen johan jaila natchari আদি শুরু অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী শিলিগুড়ি একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি অনুষ্ঠান।

0: HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আমি এখানে
2: দিদি, তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
1: বুদ্ধিতে চার্জ দে।
3: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
1: দেখলি?
2: বাবা দাঁড়াও, আমি পে করছি, সিগন্যালই নেই।
3: এবার কি করবে?
2: আছে তো ফ্রি ওয়াইফাই।
1: বোকা, সুধরে যা।
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
2: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
3: RBI এ কথা বলে,
4: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
5: আকাশবাণী শিলিগুড়ি, এখন গান পরম্পরা অনুষ্ঠানে শুনবেন সন্তুর, পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত ভজন সাপুড়ি, রাগ পরদীপ।

এতক্ষণ পার্থিব রাগে শুনলেন সন্তুর বাদন, পরিবেশন করলেন পণ্ডিত ভজন সাপুরি। গান পরম্পরা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

0: নিমিত্তেই তৈরি হয় আত্মবিশ্বাস, শৃঙ্খলা, কণ্ঠ, অভিব্যক্তি এবং একজন দক্ষ অভিনেতা বা অভিনেত্রীর ভিত্তি। যারা অভিনয়কে পেশা হিসেবে করতে চান তাদের জন্য থিয়েটারই হলো সবচেয়ে শক্তিশালী প্রথম ধাপ। আজ আমরা জানব কেন নাট্যচর্চা একটি সম্ভাবনাময় কেরিয়ার এবং কিভাবে আপনি এই পথেই গড়ে তুলতে পারেন নিজের ভবিষ্যৎ। নমস্কার, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি, যুববন্ধু বর্ণা। আর আজ আমরা ঠিক একটু আগে যেটা আমি বললাম, নাটক, থিয়েটার, এই সবকে কেরিয়ার বানানো যেতে পারে, এই নিয়েই আমরা কথা বলবো। আমরা পেয়ে গেছি আমাদের আকাশবাণী স্টুডিওতে আজ এসেছেন প্রমাশ্রী মিত্র। নমস্কার, তোমাকে স্বাগত।
1: থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আশা করি আজকে অনেক আড্ডা হবে, থিয়েটার নিয়ে অনেক গল্প হবে।
0: একেবারেই তাই। প্রমাশ্রী কেমন আছো বলো?
1: আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো?
0: আমিও ভীষণ ভালো আছি। তবে আমাদের হাতে সময় যেহেতু কম, তাই আমরা ভালো খারাপের কথাটা আপাতত রেখে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই।
1: নিশ্চয়ই।
0: তো তুমি তোমার সম্পর্কে একটু বলো।
1: আমার সম্পর্কে বলতে, আমি তো এখন বিএড করছি, আর সাথে থিয়েটারটাই মূল আমার। যখনই সময় পাচ্ছি থিয়েটার করছি, বা থিয়েটার না করলেও সেটা নিয়ে পড়াশোনা এসব তো করছি, বা নতুন কোনো থিয়েটারের প্রস্তুতি।
0: আচ্ছা, তো এই থিয়েটারে আসা বা নাটকে আসা, প্রথমেই তো আর থিয়েটার নয়, নাটক করতে করতে তারপরে আসা, তো প্রথমে এই এই দিকটাতে আসা কেন? এত কিছু তো শিল্পের মধ্যে রয়েছে।
1: সত্যি বলতে, আমার প্রথম তো আসা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য। আমি বাড়িতে ছোটবেলা থেকেই সেট বানানো, নাটকের আগের দিন বাবা সারাটা বাড়িতে আসছে না, এসব তো দেখেই বড় হয়েছি। তো ছোটোর থেকেই থিয়েটারের প্রতি একটা ভালোবাসা বা ভালো লাগা, বা ওটাই আমার একটা বাড়ি। থিয়েটারটাই আমার কাছে, নাটকটাই আমার কাছে একটা বাড়ি হয়ে উঠেছে। তো তারপরে মঞ্চে আসলাম, মঞ্চকে ভালোবাসলাম, এই তো।
0: এই করে করে এখন থিয়েটার সঙ্গী হয়ে গেছে, তাই?
1: হ্যাঁ।
0: তো এখন বিএড করছো, কি নিয়ে পড়াশোনা করেছো?
1: বাংলা।
0: আচ্ছা,
1: বাংলা সাহিত্য।
0: বেশ, ইন ফিউচার কি প্ল্যান রয়েছে?
1: বিএড করছি তো টিচিং লাইনে যাওয়ার জন্য, তার সাথে নেটের প্রিপারেশন নিচ্ছি।
0: ওকে।
1: আর থিয়েটারটা তো অবশ্যই সব সময় আছে।
0: কিন্তু থিয়েটারটা সাইডে, তাই তো?
1: সাইডে ছিল এতদিন, মিথ্যা বলবো না। সত্যি বলতে, থিয়েটারটা আমি প্যাশন হিসাবেই রাখতাম, আর আমার মধ্যে একটা দৃঢ় ভাবনা ছিল যে না, আমি প্যাশনকে প্রফেশন করব না। তো এবার একটু মানে চাপের মুখে পড়েই এবার NSD দিলাম। তো ওখানে গিয়ে দেখলাম যে না, এটা প্রফেশন করার মতনই একটা জিনিস। আর মানে কত মানুষ যে এটাকে প্রফেশন করার জন্য দিন রাত খাটনি করছে, তারা স্ট্রাগল করছে, সেটা আমি NSD-তে না গেলে বুঝতাম না। তো এখন ভাবলাম যে না, এটাকেও প্রফেশন করাই যায়।
0: বেশ, আচ্ছা, এবারে চলে আসি। এই যে আজকের দিনে থিয়েটার, এটা কি সত্যি শুধুই ভালোবাসার জায়গা হয়েই থাকবে, নাকি পেশা হিসেবে এটাকে নেওয়া যেতে পারে? তুমি ইতিমধ্যে বললে যে তুমি NSD দিয়েছো, সেখানে তুমি প্রচুর মানুষকে দেখেছো, তারা অনেকেই এখন এটা নিয়ে এগিয়ে আসছে, কিন্তু কোথাও গিয়ে আজও এক একটা অংশ আছে যারা মানতে পারে না যে এই শিল্পকলা নিয়ে প্রফেশন হিসেবে এগুলোকে বেছে নেওয়া যায়।
1: সেটা তো কিছু কিছু মানুষের এখনও ধারণা রয়ে গেছে। আমি এটা বলবো না যে যারা আগের জেনারেশনের তাদেরই শুধুমাত্র ধারণা, বর্তমান জেনারেশনেরও অনেকেরই কিন্তু এটা ধারণা কোনোভাবে একটা চলে আসছে। কিন্তু আবার এই জেনারেশনে এই ধারণাটাকে ভাঙছে, এই জেনারেশনেই আবার থিয়েটারকে নতুনভাবে। কারণ আমি ছোটোবেলায় বা আমি যখন স্কুলেও পড়তাম, তখনও দেখেছি যে মানে মানুষ থিয়েটারকে অতটা খুব একটা পাত্তা দিচ্ছে না, মানে নাটক সেটা কি, মানে নাটক কি করে। কিন্তু আমি যদি শুধু শিলিগুড়ির উপর বেস করে বলি, আমরা আমাদের নাটকের দল সৃজন সেনা, আমরা যেরকম একটা পাঠ্যনাট্য বলে আমরা প্রোডাকশন করি, সেটাতে হচ্ছে আমরা একটা নাটক প্রথমে স্কুলের ছাত্রছাত্রীদের দেখাই, তারপরে তাদেরকে কিছু কোয়েশ্চনারিজ দেওয়া হয় যে তোমরা এই নাটক দেখে এই জিনিসগুলো তোমরা শিখছ, তো এবার নাটকে তুমি কী কী দেখলে। মানে আমরা যেমন নিবেদিতার নাটক দেখালাম ওদের, তারপরে আমাদের প্রশ্ন দেওয়া হলো নিবেদিতার ঘরে একটা মূর্তি ছিল, সেটা কিসের ছিল, কার মূর্তি, কত ভালো মতো, কত ভালো মতন, মানে অবজারভেশন কত ভালো মতন করছে, বা তার ব্রেন কতটা সে কাজ করাচ্ছে থিয়েটার দেখতে গিয়ে। বা এখন ঋত্বিক নাট্য সংস্থা, ওরা প্রতি বছর তো একটা ইন্টার স্কুল থিয়েটার কম্পিটিশন করে। তো এখন আমি নতুন করে দেখছি যে যারা স্কুল স্টুডেন্ট, তাদের মধ্যে নতুন করে আবার এটার প্রতি একটা ইন্টারেস্ট নতুনভাবে জেগে উঠছে।
0: বেশ, তো এই বর্তমানে

0: সময় দাঁড়িয়ে অনেকেই মনে করেন যে থিয়েটারে টাকা নেই, তো তুমিও কি এটার সাথে একমত?
1: একমত আবার একমত নাও।
0: হুম
1: যদি শিলিগুড়ির উপর বেস করে এখন কেউ একজন এটাকে বলে যে থিয়েটারে টাকা নেই, তো তাহলে তো সেটা সবসময় ঠিক না। শিলিগুড়ি তো একেবারেই নেই যে আমি বলবো না, তোমাকে সবসময় অভিনয় করেই যে টাকা উপার্জন করতে হবে সেটা তো না। থিয়েটার তো সেই থিয়েটারের লাইট, মিউজিক, মেকআপ সব কিছু মিলেই তো থিয়েটার। তুমি সেই সেই জিনিসগুলো শেখো, সেই জিনিসগুলো মানে প্রথমে তোমাকে জিনিসটা শিখতে হবে, শিখে তারপরে তুমি বলো যে না এটাতে আমার টাকা আসছে না বা কিছু, এই জিনিসগুলো করতে পারে। বা আমরা যদি একটু বাইরে, আমরা কলকাতাতেও যদি দেখি,
0: হুম
1: সেখানেও কিন্তু আছে, মানে নেইও আবার আছেও,
0: একদম
1: তোমাকে
0: এই যে
1: সঠিক পথটা বেছে
0: একদম
1: নিতে
0: একদম
1: হবে।
0: এই যে থিয়েটারে তুমি একটু আগেই বললে লাইট, ক্যামেরা, হ্যাঁ,
1: হুম
0: এডিটিং, অনেক কিছুই আছে,
1: হুম
0: কিন্তু
1: হুম
0: সবার প্রথমে কিন্তু সবাই অত কিছু ভেবে আসে না।
1: না,
0: থিয়েটার মানে সবাই ওই অভিনয়, অর্থাৎ
1: হ্যাঁ হ্যাঁ
0: ক্যামেরার
1: হ্যাঁ
0: সামনে যেটা হয়
1: হ্যাঁ হ্যাঁ
0: সেটাকে ফোকাস করে বা বেস করে কিন্তু তারা এই কথাগুলো
1: হ্যাঁ
0: বলে।
1: হ্যাঁ
0: তো একটা প্রোডাকশন নিয়ে যখন যাওয়া হয় সেখানে কি প্রাপ্য সম্মানিক দেওয়া হয়, কি মনে হয়?
1: এখনো দেওয়া সব জায়গায়, মানে মানুষ হয়তো সেই আগ্রহটা দেখায় প্রথমে যে না বা আমরা থিয়েটার নিয়ে যাচ্ছি একটা, কিন্তু সব জায়গায় তারা দিতে সক্ষম হয় না। বা সেই থিয়েটারটা করতে যে আমাদের কতটা নিজেদের শ্রম যেটা গেছে সেটা তো বাদই দিলাম, নিজেদের কতটা খরচা হয়েছে সেটা অনেকেই বুঝতে পারে না। আবার অনেকে হয়তো নর্থ বেঙ্গলের থিয়েটার বলে একটু হেও করে, এটা যদি কলকাতার কোনো দল এসে করে তাদেরকে বেশি
0: একটু আচ্ছা, এই ব্যাপারগুলো আছে বলছো?
1: আছে আছে।
0: আচ্ছা, বর্তমান প্রজন্মের অনেকে ওটিটি, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব এই সমস্ত দিকে কিন্তু ঝুঁকছে। এক কথায় সোশ্যাল মিডিয়ায় মানে ভরপুর মানুষকে সব সময় অ্যাক্টিভ দেখা যায়, তো এতে কি থিয়েটারের দর্শক কমছে, কি মনে হয়?
1: থিয়েটারের দর্শক যারা মানে থিয়েটার একবার যে দেখেছে সে থিয়েটারের মজাটা অন্য কিছুতে সে পাবে না, সে ওটিটি হোক বা যাই হোক। আর এই যে নিউ যে টেকনোলজি, এটার জন্য কিন্তু আসলে থিয়েটারের দর্শক কমার কথা না। কারণ আমরা যদি বাইরের দেশগুলোতে দেখি, সেখানে কিন্তু আমাদের দেশের থেকে অনেক বেশি প্রযুক্তিগত দিক থেকে
0: তারা
1: উন্নতি,
0: উন্নত।
1: হ্যাঁ, কিন্তু তাদের ওখানে কিন্তু থিয়েটারটা অনেক বেশি রিচ, বা সেখানে থিয়েটারটা একটা প্রফেশন। আমরা একটু আগে যে প্রফেশনের কথা বলছিলাম, থিয়েটার কিন্তু একেবারেই সেখানে প্রফেশন। মানে ওরা একজন এক একজন থিয়েটার আর্টিস্ট ওখানে 25,000 ইউরোর থেকে 60,000 ইউরো পর্যন্ত তারা ইনকাম করে, তাদের রিটায়ারমেন্ট হয়, তাই রিটায়ারমেন্টের পরে তারা পেনশন পায়, সবই থাকে তাদের।
0: তো একজন ভালো অভিনেতা হওয়ার জন্য প্রথমে কি অভিনয় শেখাটা বেশি জরুরি, নাকি জীবনকে কাছ থেকে দেখাটা বেশি জরুরি?
1: অভিনয় শেখাটা তো অবশ্যই জরুরি, কারণ
0: হুম
1: আমি অভিনয়ের কিছু জানলাম না, আমি মানে আমার জীবনে অনেক অভিজ্ঞতা, আবার আমি শুধু মানে আমার কাছে অভিনয়ের শিক্ষাটা আছে, আবার আমার জীবনে আমি সেরকম অভিজ্ঞতা নেই। আমি রাজনীতি নিয়ে চর্চা করি না, আমি ইকোনমিক্স জানি না বর্তমানে, আমি খেলায় কি হচ্ছে, কোন দল হারছে, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমি তর্ক করি না। তো আমার মনে হয় না তাহলেও খুব ভালো একটা অভিনেতা হওয়া যায়। অভিনেতা মানে একটা সামগ্রিক চর্চা,
0: ওভারঅল তোমাকে করতে
1: ওভারঅল।
0: হবে,
1: হুম,
0: তাই তো?
1: তোমাকে
0: মানে সব
1: নিজেকে রাখতে
0: কিছুই
1: হবে।
0: অল্প অল্প করে জানতে হবে
1: হ্যাঁ
0: এরকম
1: হ্যাঁ
0: ব্যাপার।
1: হ্যাঁ
0: আচ্ছা, অভিনয় করতে গেলে দিনে কতক্ষণ একদম খুব মন দিয়ে প্র্যাকটিস করা দরকার, আর সেই প্র্যাকটিস সেশনটা কেমন হবে?
1: প্র্যাকটিস আসলে থিয়েটারের যে রিহার্সাল হয়
0: হুম
1: সেটাও কিন্তু একটা আলাদা একটা, আমার মনে হয় স্টেজ পারফরমেন্স হওয়া দরকার।
0: হুম
1: অন্তত যারা গার্জিয়ান্স হয় তাদের তো দেখা উচিত যে থিয়েটারের রিহার্সালটা কীরকম হয়। আমরা এক একটা প্রোডাকশন যখন সামনে চলে আসে,
0: হুম
1: আমাদের প্রায় 7-8 ঘন্টা ধরে আমাদের সেটা রিহার্সাল হয়। কারণ আমি যদি একটা চর্চার মধ্যে না থাকছি, কারণ আমাদের রেগুলার যে চর্চা, আমি হয়তো রেগুলার ভোকাল এক্সারসাইজ করছি, আমি কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করছি, সবার তো সেটা আমাদের মতো অ্যামেচার দলগুলোতে সেটা সবসময় হয় না।
0: হুম
1: আমরা মানে বলি অনেক এই করব ওই করব, কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা তো আর
0: হয় না।
1: সফল হয়
0: হুম
1: না।
0: হুম
1: তো আমার মনে হয় যে অন্তত থিয়েটারের আগে, মানে সেই থিয়েটারটা রিহার্সালের সময় আমাদের 7-8 ঘন্টা ধরে, মানে আমাদের দলে তো আমরা তাই রিহার্সাল দিই, আর মানে সেটা যে কি সাংঘাতিক পরিশ্রমের হয়, তো সেটা মানে কেউ নিজের চোখে না দেখলে সেটা ভাষায় প্রকাশ পায় না।
0: একদমই তাই। তো এই রিহার্সালটা হলো সবাইকে নিয়ে কোনো অনুষ্ঠানের আগে, কোনো কিছুর কোনো প্রোগ্রামের আগে সেটা আমরা করছি, সেটা এক জিনিস। আমি যেটা বলতে চাইছি নিয়মিত যে চর্চার বিষয়টা, যেমন দেখো যারা গান শিখছেন তারা রেগুলার বেসিসে অলংকার প্র্যাকটিস করছেন, তারা

0: বিভিন্ন ধরনের রাগ করছেন, তারপরে এক একজন এক এক পাল্টা প্র্যাকটিস করছেন, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ভাবে প্র্যাকটিস হচ্ছে, ঠিক একই রকম ভাবে আবৃত্তিতেও যারা আছে তারা কবিতাটা মুখস্থ করছে, সেটাকে বোঝার চেষ্টা করছে। থিয়েটার বা নাটক করতে হলে নিজের ঘরের সেলফ প্র্যাকটিস সেশনটা কেমন হওয়া উচিত?
1: সেলফ প্র্যাকটিস বলতে তোমাকে রেগুলার আমাকে ভোকাল এক্সারসাইজ করতে হবে, আমার গলাটাকে সবসময় তৈরি রাখতে হবে যে কোনো ডায়ালগ যে কোনো পারফরমেন্স করার জন্য, আর ফিজিক্যাল এক্সারসাইজ প্রচণ্ড দরকার, না হলে যখন আমরা স্টেজে গিয়ে পড়ি না তখন নিজেকে কেমন একটা স্টিফ মনে হয়, মানে হেঁটে যাচ্ছি আমাকে হয়তো ভালো লাগছে না দেখতে, বা আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার একটা ডায়ালগ আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে কিভাবে ভালো লাগছে সেটা আমি সব থেকে ভালো বুঝতে পারছি, ডিরেক্টরের পরে হয়তো আমি বুঝতে পারছি, তো সেটা আয়নার সামনে দাঁড়িয়ে আমি বলছি, তো এগুলো খুব দরকার হয়, না হলে হঠাৎ করে আমি গিয়ে থিয়েটার করা শুরু করে দিলাম সেটা কিন্তু একেবারেই সম্ভব হয় না।
0: থিয়েটারে কি এখনো তোমার এই গ্রুপিজম বা পক্ষপাতিত্ব আছে?
1: এটা তো একটা নেভার এন্ডিং জিনিস, আছে অনেকটাই আছে, কিন্তু আসলে এই জিনিসটার সাথে লড়াই করার ক্ষমতা থিয়েটারই আমাদের দেয়, কারণ থিয়েটার করতে হলে তোমার শিরদাঁড়াটা সোজা থাকা খুব বেশি দরকার, যেটা তোমাকে কিছুটা এই গ্রুপিজমের হাতের থেকেও রক্ষা করবে।
0: আজকের দিনে নতুন শিল্পীরা কি সুযোগের অভাবে পিছিয়ে যাচ্ছে নাকি প্রস্তুতির অভাবে পিছিয়ে যাচ্ছে, কি মনে হয়?
1: প্রস্তুতির অভাবে, সুযোগ তো আছে কিন্তু আবার সুযোগ যখন থাকে না সেটা বলতে গেলে এই গ্রুপিজমের জন্য বা পক্ষপাতিত্বের জন্য অনেক সময় হয়তো কেউ ডিজার্ভিং খুব কিন্তু সে সেটা পাচ্ছে না, কিন্তু প্রস্তুতির খুব অভাব, মানে এই কিছুক্ষণ আগে আমরা রিলসের ব্যাপারে কথা বলছিলাম, আর রিলসে এখন নতুন জিনিস এসেছে যে ওয়েব সিরিজের থেকেও শর্ট ফর্ম, সেটা ফার্স্ট এপিসোড সেকেন্ড এপিসোড করে রিলসে চলছে, এবার ওটা দেখে না যে কেউ মনে করে যে এই একজন মেকআপ আর্টিস্ট সে এত সুন্দর করে ফেলছে আমিও করতে পারবো, এর জন্য কি শেখার দরকার আছে নাকি, তো জিনিসটা এরকমই হয়ে যাচ্ছে। রিলস খুব হ্যাম্পার করছে এই জিনিসটাকে, যে বা তুমি দেখবে তুমি রিলস দেখতে দেখতে তুমি একটা সিনেমা দেখতে যাও তোমার ধৈর্য থাকবে না,
0: একদমই তাই,
1: তোমার খুব অধৈর্য লাগবে, তো মানুষের না এই
0: ধৈর্য ব্যাপারটা,
1: হ্যাঁ, অ্যাক্টিং সম্পর্কে যে একটা ধারণা বা অ্যাক্টিংটা যে কতটা তার পিছনে পরিশ্রম করতে হয় সেই ধারণাটাই পাল্টে যাচ্ছে, এই জন্য আমার মনে হয় যে সুযোগের যতটা না অভাব থাকে তার থেকে বেশি তার নিজের দোষ তো অনেকটাই থাকে।
0: থিয়েটার থেকে সিনেমা বা ওয়েব সিরিজে যাওয়ার স্বপ্নটা কতটা বাস্তব?
1: থিয়েটারের তো মানে এখানে তো দর্শক একটা অভিনেতা থাকে, আমি দর্শককে ছুঁতে পারি, এটা একটা হিউম্যান শো, আর সিনেমায় হচ্ছে আমি একটা ক্যামেরার সামনে করছি, কিন্তু আমার মনে হয় কি আমি জানি না, আমি কখনো ক্যামেরার সামনে অভিনয় করিনি বা আমি করতে কতটা স্বাচ্ছন্দ্য আমি সেটাও জানি না এখনো, কারণ ক্যামেরার সামনে আমার মনে হয় আমি একটা মানুষকে আমার সামনে বসে থাকা একটা মানুষকে যত তাড়াতাড়ি আমি আমার বার্তাটা পৌঁছাতে পারবো, একটা যন্ত্রের সামনে নিজেকে সেইভাবে প্রেজেন্ট করা খুব কঠিন। আবার যদি আমি এটা কম্পেয়ার করি, আমাকে সিনেমায় আমাকে গ্লিসারিন দিয়ে আমাকে কাঁদিয়ে দিচ্ছে কিন্তু থিয়েটারে আমাকে সেই সময় সেই মুহূর্তে আমাকে চোখের জলটা আনতেই হবে, সেখানে কোনো গ্লিসারিন থাকবে না, সেই ক্ষেত্রে তো থিয়েটারটাও কঠিন, তো আমার মনে হয় যে দুটোর জন্য আলাদা আলাদা প্রশিক্ষণের খুব দরকার, কারণ তুমি শুধুমাত্র থিয়েটার করেই তুমি ক্যামেরা সেন্স তোমার তৈরি হবে না, আবার তুমি তোমাকে যদি ক্যামেরার সামনে থেকে হঠাৎ করে স্টেজে এনে ফেলে দেওয়া হয় সেখানেও তুমি একেবারেই পারবে না।
0: একদম, আজকের এই তরুণ তরুণীদের মধ্যে ধৈর্য ভীষণ কমে যাচ্ছে, একটু আগে তুমি যেটা বলছিলে যে রিল দেখতে দেখতে গিয়ে কোথাও কি একটা বড় সিনেমা হলেই আর ভালো লাগছে না, হাই চলে আসছে, ঘুম পাচ্ছে,
1: ক্লাইম্যাক্স কেন আসছে না কোনো মতে,
0: তো এটা কি থিয়েটারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে?
1: চ্যালেঞ্জ তো কিছুটা হয়ে দাঁড়িয়েছে, একদম যারা আমিও যদিও জেনজি তাদের তো একটা তো ধৈর্য কমেই যাচ্ছে, আবার এই যে বললাম এখন নতুন নতুন কিছু দিক উঠে আসছে যেটার জন্য তারা আবার থিয়েটারের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে, বা কোথাও গিয়ে হয়তো মানুষ এখনও এটা মনে করছে যে আলটিমেটটা তারা থিয়েটারের থেকেই শিখবে, যারা সত্যি শিখতে চাচ্ছে বা যারা সত্যি ভালো কিছু একটা দেখতে চাচ্ছে তারা কিন্তু থিয়েটারের কাছেই আসে।
0: তুমি নিজে কত বছর ধরে থিয়েটার করছো?
1: কত বছর,
0: একদম ছোট থেকেই তো তোমার,
1: হ্যাঁ ছোট থেকে,
0: মানে বাড়িতে এক মহল বলে না সেই ব্যাপারটা তোমার ছোট থেকেই আছে।
1: প্রথম থিয়েটারটা কোন বয়সে করেছিলাম সেটা মনেও নেই, ওই 5-6 বছর, তারপরে হ্যাঁ আমার ফার্স্ট মানে

0: মনে থাকা থিয়েটার হচ্ছে একটা আমি বলাই করেছিলাম, তখন আমি ক্লাস টুতে পড়ি। আর তার আগেও একটা করেছিলাম, সেটার আমার একেবারেই কিছু মনে নেই।
1: বেশ, এই থিয়েটার করার
0: হ্যাঁ,
1: সময় নিজের বাবার কাছ থেকে কত পানিশমেন্ট, কত বকা খেয়েছো?
0: গ্রুপের সবার সাথে আমার একটা পার্থক্য থাকে যে হচ্ছে সবাই তো শুধু ওই রিহার্সালের টাইমটুকুই বকা খাচ্ছে, হয়ে যাচ্ছে। এবার আমি যে বাড়িতে প্র্যাকটিস করছি না সেটা, বা আমি বাড়িতে যে ফাঁকিটা দিয়ে যাচ্ছি
1: হ্যাঁ,
0: সেটা বাবা আমাকে বাড়িতে ধরে ফেলছে। তো আমাকে বাড়িতেও শুনতে হচ্ছে, আমাকে রিহার্সালেও শুনতে হচ্ছে। এই দুটো মিলিয়ে তো বাকিদের থেকে একটু বেশি আমার ওভারডোজ হয়ে যায় আমার মাঝে মাঝে।
1: বেশ। আচ্ছা, এই যে রিহার্সালের সময় যখন কিছু পারছো না, বা একসাথে যখন রিহার্সাল করছো, কোথাও গিয়ে এরকম একটা ফিল হয় কখনো অন্যদের যে উনি তো স্যারের মেয়ে, তো ওনার ব্যাপারটাই একটু আলাদা, এই ধরনের ফিল কি কখনো কেউ তোমাকে করিয়েছে? বা নিজেরও কি একটু, আমি তো আমার বাবারই মেয়ে, তো আমার একটু স্পেশাল ব্যাপার আছে,
0: না, আমি
1: এই ধরনের
0: আসলে
1: কিছু
0: সব
1: হয়েছে কখনো?
0: ওদের সাথে না মিলে যেতে আমি খুব বেশি পছন্দ করি।
1: হুম,
0: যেমন এখন আমি এই শিলিগুড়ি গার্লস হাই স্কুলের এই ঋত্বিকের, যে আমি বললাম ইন্টার স্কুল থিয়েটার কম্পিটিশনটা হয়, ওদের সাথে আমি কাজ করছি। আমিও গার্লস হাই স্কুলেরই স্টুডেন্ট, তো সেখানে ওদের সাথে মানে আমি এত বেশি মিশে যাই যে হয়তো ওরা যখন সৃজনশানায় আসছে, ওরা বাবাকে যে কথাটা বলতে পারে না, মানে আমাদের গ্রুপের সবাই হয়তো বাবাকে যে কথাটা বলতে পারছে না, সবাই আসে, দিদি এটা না এরকম হয়ে গেছে, দিদি আমি না এই সময়টা আমি আসতে পারছি না, মানে আমার মাধ্যমে জিনিসটা দেওয়া, মানে বাবার থেকে অনেক বেশি আপন আমি ওদের কাছে হই। বা আমার মানে আমি লোকজনকে একটু বলতে অপছন্দই করি যে আমি পার্থপ্রতিম মিত্রের মেয়ে, কারণ ওই একটা এই জিনিসটা আমি ছোটবেলার থেকেই দেখেছি যে ওই তো মুরারির মেয়ে, ওর তো আলাদাই ব্যাপার, ওর তো পাবেই, ও ফার্স্ট প্রাইজ তো ওই পাবে, তো এই জিনিসটার জন্য আমি একটু বলাটা অ্যাভয়েড করি। হ্যাঁ,
1: তো অভিনয়ে সফল হতে গেলে কলকাতা বা মুম্বাইয়ে যাওয়াই কি একমাত্র পথ? শিলিগুড়ি থেকে তো কিছু হবে না? হবে না,
0: আমার NSD-তে পরীক্ষা দেওয়ার মূল কারণটা তো শিলিগুড়িকে নিয়ে কিছু করার, কারণ শিলিগুড়ি তো 5T-র শহর আমরা যেটা বলি, তার মধ্যে অন্যতম টি হচ্ছে থিয়েটার। কিন্তু এখন শিলিগুড়িতে সেই থিয়েটারের যে সেই চর্চাটা বা থিয়েটার নিয়ে সেই আবেগটা অনেকটা কমে যাচ্ছে। তো আমি চেয়েছিলাম যে NSD-তে আমি যদি চান্স পাই, আমি
1: হুম হুম
0: প্রথমবার
1: হুম
0: দিলাম পরীক্ষা, তো আমি শিলিগুড়ি নিয়েই কাজ করতে চাই, শিলিগুড়িকে থিয়েটারে আমি এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে মানে এইটিটা ফ্যাকাশে না হয়ে যায়, এইটিটা যাতে জল জল করে।
1: একদম। পরিবার যদি অভিনয়কে পেশা হিসেবে সমর্থন না করে, তাহলে একজন তরুণ বা তরুণী কি করবে?
0: এটাতে আমি একটা গল্প বলি, এটাতেও আমার মানে আমার আজকে সবকটাতেই, যেহেতু রিসেন্ট NSD-র ওয়ার্কশপটা থেকে আসলাম, সব কিছুতেই আমার ঘুরে ফিরে NSD চলে আসছে। NSD-তে আমার একজনের সাথে, সেও বাঙালি, দিল্লিতেই থাকে, তার পরিবারও দিল্লিতে থাকে, তার সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছিলো, আর তার প্রতি একটা মানে অদ্ভুত শ্রদ্ধা আমার জেগে উঠেছিল। ওই মেয়েটা, ও ওর পরিবারও দিল্লিতে থাকে, কিন্তু ওর পরিবার আর কি খুব একটা সমর্থন করতো না ওর এই থিয়েটারের প্রতি ভালোবাসা বা এরকম কিছু। ও ইংলিশ লিটারেচারের মেয়ে, তো ও ওখানে ওর পরিবারের থেকে আলাদা হয়ে গিয়ে ও শুধুমাত্র থিয়েটারের জন্য একটা প্লে স্কুলে ও চাকরি করে, আরও থিয়েটার করে। প্লে স্কুলে চাকরিতে একটা ইংলিশ লিটারেচারের মেয়ে, তার তো ফিউচার আরও বেশি ব্রাইট হতে পারতো, কিন্তু সে শুধুমাত্র থিয়েটারটার জন্যই কিন্তু ওই প্লে স্কুলটায় চাকরি করছে, যাতে সে থিয়েটারের জন্য সময়টা পায়, আর তার মোটামুটি থাকা খাওয়ার মতন টাকাটা ওখান থেকে উঠে যাচ্ছে, বাকিটা সে যাতে থিয়েটারে ইনভেস্ট করতে পারে।
1: বাহ,
0: তো আমার মনে হয় ডেডিকেশনটা সবার আগে দরকার হয়, নিজের যদি ডেডিকেশন থাকে। আর ও এখন আমাকে, ও যখন বলছে ওর চোখে জল চলে আসছে বলতে বলতে, যে এখন যখন আমার শো থাকে আমার বাবা মা আসে আমার শোটা দেখতে, তো এটা তো
1: সেটা
0: কোথাও
1: একটা
0: না কোথাও
1: আনন্দের।
0: একটা গিয়ে পরিবার যখন দেখে যে না আমার মেয়ে সাকসেস পাচ্ছে জীবনে, তখন তো পরিবার তার পাশে এসে দাঁড়াবেই।
1: তো থিয়েটারে নারীদের জন্য সুযোগ কি পুরুষদের তুলনায় এখনো কম, কি মনে হয়?
0: নারীদের তো যে কোনো বিষয়ে একটু লড়াই করেই চলতে হয়, কিন্তু এখন নারীদের সুযোগ সুবিধা আরো বেশি হচ্ছে। নারীদের থিয়েটারে NSD, SRFTI এগুলোতে কিন্তু আমরা যদি সিলেকশন দেখি, মেয়েদের বেশি সিলেকশন হচ্ছে। আর ওখানকার NSD-র যেরকম আমি রিসেন্ট শুনে আসলাম যে এ ছেলেগুলো কোনো কাজের না, মেয়েগুলো বেশ ডেডিকেশনের সাথে করে, তো মেয়েদের না সব জায়গায় তারা একটা আটকাতে আটকাতে কোথাও একটা গিয়ে তাকে এরকম একটা পজিশনে পড়তে হচ্ছে, না আমাকে লড়ে এই জিনিসটা করে নিতে হবে। তো তাদের মধ্যেকার এই যে লড়াই ব্যাপারটা তারা ছোটবেলার থেকেই ঠেকতে ঠেকতে শিখে আসছে, সেটা তাদেরকে অনেকাংশেই

0: এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এখন তো মেয়েদের সুযোগ সুবিধা অনেক বেশি হয়ে যাচ্ছে। এর আগে যারা থিয়েটার করেছে আমাদের শহরে, যেরকম আমরা রিসেন্ট একটা প্রোডাকশন করলাম শিলিগুড়ির 3 জন মহিলা অভিনেত্রীকে নিয়ে, ভাস্বতী চক্রবর্তী, চম্পা ভট্টাচার্য আর আরেকজন আমাদের গ্রুপেরই অনিশা চক্রবর্তী। তো এই ভাস্বতী চক্রবর্তী, চম্পা ভট্টাচার্য, এনারা যেই সময় যেই মানে লড়াইয়ের মধ্যে দিয়ে ওনারা করেছেন, ওনাদের যখন ইন্টারভিউটা নিচ্ছিলাম, মানে আমি শুধু বসে শুনছিলাম যে আমি কি মানে আমি কি আরামে করছি, আমাকে কেউ আটকাচ্ছে না বাড়ি থেকে বেরোনোর সময়, আমাকে কেউ টোন্ট কাটছে না। একটা সময় তো মেয়েদেরকে রীতিমতো যারা অভিনয়ে আসতে চাইতো তাদেরকে, তো বাংলার যদি আমরা থিয়েটারের ইতিহাস দেখি, তো সেই সময়ে যেই লড়াইটা তারা করে আসছে সেই হিসাবে এখন তারা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, অনেক বেশি এগিয়েও যাচ্ছে তারা জীবনে।
1: একদম, তোমার এই কথা প্রসঙ্গে একটা কথা বলি, এখনো কিন্তু অনেক ধরনের অভিযোগ শোনা যায়,
0: ওই যে পক্ষপাতিত্বের মতো, এটাও একটা নেভার এন্ডিং জিনিস। এটাও এটারও আমার মনে হয় না যে এই পুরুষতান্ত্রিক সমাজে এটারও কখনো কোনো শেষ আছে। কিন্তু ওই যে বললাম মেয়েদের লড়াই করেই চলতে হয় সব সময়, সেটা আমি যদি ওই ভাসুতি পিসি, চম্পা পিসি ওদের সময়কার কথাও বলি বা এখন আমাদের সময়কার কথাও বলি, নানা বিষয়ে নানা জায়গায় তো নিজের শিরদাঁড়াটা সোজা রেখেই চলতে হচ্ছে। তো এর শেষ নেই, কিন্তু এর প্রতিকার এটাই যে লড়াই করো।
1: যদি আজ 18 বছরের একজন ছাত্র তোমার কাছে এসে বলে যে আমি অভিনেতা হতে চাই, তুমি কি তাকে এই পেশায় আসতে উৎসাহ দেবে?
0: হ্যাঁ, অবশ্যই দেব।
1: কেন?
0: কারণ আমি যেটা বললাম যে আমি একদম আমার পার্সোনাল চয়েসের জন্য আমি অভিনয়টাকে প্রফেশন হিসাবে চুজ করিনি, কিন্তু কেউ যদি অভিনয়টাকে প্রফেশন বানাতে চায় নিজের চয়েসের থেকে, আর সে যদি সেই রিস্কটা নিতে চায়, আমি তো তাকে বলবো যে তুমি নাও, তুমি শুধু রিস্কটা নিলেই হবে না, তোমাকে সেই পরিশ্রমটাও করতে হবে সেটার পিছনে। তো যদি তুমি লড়াই করতে পারো, যদি তুমি এটা মনে করতে পারো যে না যাই হয়ে যাক আমি অভিনয়টাই করবো, যদি তুমি সেই মেন্টাল প্রেশারটা নিতে পারো, তাহলে তুমি অবশ্যই অভিনয় করো। কারণ অভিনয়ে তো মানে যারা প্যাশনকে প্রফেশন বানিয়ে আনন্দটা পায়, সেই আনন্দের ভাগ অন্য কেউ নিতে পারে না কখনো।
1: একদম, তোমার মতে একজন নতুন অভিনেতার সবচেয়ে বড় ভুল কি?
0: তারা মনে করে অভিনয়টা শেখার জিনিস না। অভিনয়ের জন্য আমি বললাম যে আমাদের যে রেগুলার ভোকাল এক্সারসাইজ বা যে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়, তো সেটাকে না এখন কেউ শেখার মতো প্রয়োজন মনে করছে না। বা আমি যদি বলি শুধু অভিনয়েতেই না, যে কোনো কিছুতেই, নাচ গান এই সব কিছুতেই, আমাদের গ্রুপেও দেখি যে আমরা কি একটা কোনো, আমাদের যদি কেউ বলে একটা রবীন্দ্রসঙ্গীত এটা এই জায়গাটা তুলে আসবে নাটকে লাগবে, আমরা বাড়ি থেকে স্বরলিপিটা দেখবো, স্বরলিপি দেখে আমরা চেক করে আমরা সেই হিসেবে সুরগুলো যতটা সম্ভব লাগানোর চেষ্টা করব। ওরা গেল ইউটিউবে একটু শুনে নিল, আচ্ছা এরকম তো যাচ্ছে, এই তো আমি করে দিলাম, আমি ভালো গান করি আমি করে দিলাম, আমার গলায় আমার গলা ভালো আমি করে দিলাম, কিন্তু আমার সুরটা লাগছে নাকি, আমার এটা ঠিক প্রসেসে হচ্ছে নাকি, সেটা কিন্তু তারা যে নিজেদেরকে রিজেক্ট করা সেটা তারা এখন বন্ধ করে দিচ্ছে। তো বা নাচের ক্ষেত্রেও তাই, আমাদের রবীন্দ্র জয়ন্তী ছিল কিছুদিন আগে, তো তখন আমি দেখলাম যে 1 সপ্তাহ ধরে দুজন মেয়ে, ওদেরকে আমি বলেছিলাম তোরা নাচ করবি রবীন্দ্র জয়ন্তীতে, 1 সপ্তাহ ধরে ওরা সময় পেলো না সেই নাচটা করার। একদিন ওরা আসলো, ঠিক ওরা 15-20 মিনিটের মধ্যে গোটা নাচটা তুলে ওরা চলে গেলো, ঠিক প্রোগ্রামের আগের দিন স্টেজে ওটা ওরাই ওরাই করে দিল আর লোকে হাত তালিও দিল। তো ওদের এখন জিনিসটা এটা হয়ে যাচ্ছে, আমরা এত ইজিলি যখন একটা জিনিস পেয়ে যাচ্ছি, আমরা কেন সেটার পিছনে এত পরিশ্রম করব। বা আর অভিনয়ের ক্ষেত্রে এই জিনিসটা কিছুটা ভেঙে দিচ্ছে এই এই রিলস রিলস কন্টেন্ট ক্রিয়েশন, এই জিনিসগুলোতে দেখবে ওরা একটা কোনো একটা টপিক নিয়ে ওরা সেটাকে মানে এমনভাবে সেটাকে পোর্ট্রে করছে, লোকে কি সুন্দর হচ্ছে জিনিসটা, কি অসাধারণ অভিনয় করছে। একজন মেকআপ আর্টিস্ট যে অভিনয়টা শিখে আসছে না, তার যে অভিনয় হচ্ছে না, আমার হয়তো ও যেটা বলছে সেই কথাগুলো ভালো লাগছে, সেই স্ক্রিপ্টটা ভালো লাগছে, সেটা যে বুঝবে না ও পারছে, মানে আমিও পারবো এটা করতে। এত সহজে রিল বানিয়ে ফেলছে, টিকটক বানিয়ে ফেলছে এত সহজে, তার মানে অভিনয়টাও করাই যায়। অভিনয়টা যে একটা ডিসিপ্লিন, এইটা যে অভিনয় করতে আসে সে সবসময় ভেবে আসে না।
1: একদমই তাই, কিন্তু সব ক্ষেত্রে যে সাধারণ মানুষ যারা আমাদের অডিয়েন্স এই মুহূর্তে শুনছে, যারা তারা যে সব সময়

0: করে ফেলছি। তো কিছুটা তো ইজি ওরাই করে দিচ্ছে, ওরাই, ওরা যেহেতু আগের থেকে ওদের ফ্যান বেসটা তৈরি করে রেখেছে, ওরা ভিউও পাচ্ছে সেগুলোতে প্রচুর, লোকের পছন্দও হচ্ছে। আর একটা জিনিস তুমি শিখতে আসার আগে আমার মনে হয় সেটা সম্বন্ধে একটু বেসিক কিছু জ্ঞান রেখে নেওয়া ভালো, যে এটার, তুমি যেটা আমাকে বলছো বারবার যে অভিনয়ের জন্য, অভিনয়টা প্রফেশন না প্যাশন এটাকে আগে চুজ করা দরকার তার, বা কোনটা ভালো খারাপ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আগে নিজের ডিসিশন নিতে পারা, এটা শুধু কিছু শিখতে আসার জন্যই না, জীবনে চলার পথেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আলাদা করতে পারাটা আমার মনে হয় মানুষের জন্য খুব দরকারি।
1: সকাল 6টায় সবাই ঘুম থেকে উঠে, তারপর তাদের বাস চলে আসছে, তারা স্কুল চলে যাচ্ছে, স্কুল থেকে এসে টিউশন, এত এত পড়া, এত প্রেশার, এত এত কিছু সামলে রেগুলার বেসিসে সমস্ত কিছু প্র্যাকটিস করাটা কি সম্ভব?
0: হ্যাঁ, কারণ এই প্রেশারটা না কিছুটা আর্টিফিশিয়াল, কিছুটা মানে চাপিয়ে দেওয়া প্রেশার। আমি একটা এরকমও দেখেছি যারা প্রি নার্সারি নার্সারিতে পড়ে, তারাও স্কুল থেকে এসে পিঠা একটা বড় ব্যাগ ঝুলিয়ে তারা টিউশনে চলে যাচ্ছে, তারা খেলতে ভুলে যাচ্ছে, তারা বাড়ির লোকের সাথে গল্প করতে ভুলে যাচ্ছে, বই পড়া তো একেবারেই উঠে গেছে। তো এই জিনিসগুলো একটু মানে ছোট দেখে একটা সেটা পুরোপুরি বাবা মাদের ম্যানেজমেন্ট, আর একটু বড় যারা তাদের একটা অধিকাংশ সময় চলে যায় ফোনের পিছনে, আমার নিজেরও চলে যায়। তো আমি নিজেও এই লড়াইতেই আছি যে কত স্ক্রিন টাইমটা আমি কমাতে পারছি, আর যদি আমি রেগুলার কিছু একটা আমার অভ্যাসের মধ্যে একবার তৈরি করে ফেলতে পারি, সেটা পরে করতে খুব একটা খাটনি মনে হবে না। আমার হয়তো আজকে মনে হবে যে এই আমি ভোকাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ শুরু করব, এই করতেই হবে, ফোনটা এইটুকু সময় কম দেখে করি, কিন্তু 10 দিন পরে আমার কিন্তু অটোমেটিক্যালি মনে হবে যে না, এই জিনিসটা করি, আমার জিনিসটা খুব ইজি টু গো হয়ে যাবে তখন আমার কাছে। তো প্রথমে কিছুটা জোর করে নিজের উপর প্রেশার ক্রিয়েট করেই শুরু করতে হয়, আর তারপরে সেটা খুব ইজি টু গো হয়ে যায়,
1: তখন ওটা না করলেই বরং
0: না করলে অসুবিধা হয়। হ্যাঁ,
1: তবে প্রমাশ্রী তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এখানে আসার জন্য, এতটা সময় দেওয়ার জন্য। সে ভীষণ ব্যস্ত, পড়াশুনো, ক্লাস করানো, থিয়েটার প্র্যাকটিস, রিহার্সাল সব কিছু নিয়ে।
0: তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, কারণ এরকম টক শোগুলোতে আসতে হলে না একটু নিজেকেও তো পড়াশুনো করতে হয়, তো নিজের একটু মস্তিষ্কের চর্চাটা ভালোই হয়।
1: সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান।

যুব অনুষ্ঠান শুনলেন, উপস্থাপনায় বর্ণা ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে গ্রামে গঞ্জে।

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। কথায় আছে, মাটি বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে মানুষ বাঁচবে। এই কথার মধ্যে লুকিয়ে আছে কৃষির মূল দর্শন। স্বাধীনতার পরে খাদ্য সংকট মোকাবিলার জন্য আমাদের দেশে সবুজ বিপ্লবের সূচনা হয়। উন্নত জাতের বীজ, রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহারে খাদ্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। কিন্তু কয়েক দশক পরে আমরা বুঝতে পারি, এই সাফল্যের পাশাপাশি কিছু গুরুতর সমস্যা তৈরি হয়েছে। মাটির জৈব পদার্থ কমেছে, কেঁচো ও উপকারী অণুজীবের সংখ্যা হ্রাস পেয়েছে, ভূগর্ভস্থ জল দূষিত হয়েছে এবং কৃষকের উৎপাদন ব্যয় ক্রমশ বেড়েছে। এই পরিস্থিতিতে প্রকৃতির কাছে ফিরে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। আর সেই পথের একটি গুরুত্বপূর্ণ দিশা হল প্রাকৃতিক কৃষি। আজ আসরে এ বিষয় নিয়ে রয়েছে আলোচনা, প্রাকৃতিক কৃষি, সুস্থিত কৃষির ভবিষ্যৎ। হ্যাঁ, আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর ধনঞ্জয় মণ্ডল, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ, উদ্ভিদ সুরক্ষা, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, চোপড়া, উত্তর দিনাজপুর। নমস্কার ধনঞ্জয়বাবু, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ তথা

0: ভারত সরকার এই প্রাকৃতিক কৃষিকে কিন্তু গুরুত্ব দিচ্ছেন আমাদের কৃষিকাজের ক্ষেত্রে। তো প্রথমেই বলছি যে প্রাকৃতিক কৃষিটা আসলে কি?
1: প্রাকৃতিক কৃষিটা কিন্তু নতুন কিছুই নয়। এই প্রাকৃতিক কৃষি দীর্ঘদিন ধরেই আমাদের কৃষি ব্যবস্থায় ছিল এবং এখনও আছে। আমরা তাকালেই দেখতে পাই আমাদের বাড়ির চারপাশে, রাস্তার ধারে, ইভেন বন জঙ্গলে তাদের যে গাছপালাগুলো বড় হয়, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কোনো রকম কোনো বাইরের থেকে কোনো ইনপুট না দিয়ে, অর্থাৎ জল, সার, কৃষি বীজ কোনো কিছুই দিতে হয় না, কিন্তু অর্থাৎ প্রকৃতি নিজের মতো সম্পদ তাদেরকে দিয়ে দিয়েছে, সেখান থেকে তাই গাছগুলো বড় হতে থাকে। অর্থাৎ প্রাকৃতিক কৃষি কাজ হচ্ছে প্রকৃতিকে কাজে লাগিয়ে সরাসরি তাদের চাষবাসের ব্যবস্থা, অর্থাৎ মাটির যে অণুজীব আছে সেগুলোকে আমাদের বাড়িয়ে দেওয়া। কেননা আমরা দীর্ঘদিন ধরে রাসায়নিক চাষ করার ফলে মাটিতে বসবাসকারী যে বিভিন্ন উপকারী অণুজীব, যেমন পিএসবি, ফসফেট সলভেরাইজিং ব্যাকটেরিয়া বা ট্রাইকোডার্মা ভেরিডি বা অ্যাজোডোব্যাক্টর, অ্যাজোস্পাইরাম, এই যে অণুজীবগুলো রয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হতে বসেছে। বিশেষ করে কৃষকের বন্ধু বলা হয় মাটিতে কেঁচো, কেঁচোর পরিমাণ একদমই কমে এসছে। তাহলে সেই জায়গাতে আমরা প্রকৃতিকে কাজে লাগিয়ে যদি নতুন করে মাটির স্বাস্থ্য আমরা ফিরিয়ে আনতে পারি, সেটাই হচ্ছে প্রাকৃতিক কৃষি। আমরা চাইছি যে এই প্রাকৃতিক কৃষিতে ফিরিয়ে আনলে আমাদের কৃষিকাজকে আমরা যেমন সুস্থিত করতে পারবো, আগামী প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে পারবো আমাদের মাটিকে, সেই জন্যই প্রাকৃতিক কৃষি।
0: আমাদের দেশে সবুজ বিপ্লবের ফলস্বরূপ রাসায়নিক সার যখন থেকে আমাদের কৃষক ভাইরা ব্যবহার শুরু করলো, তারপর থেকে বর্তমানে এর সুফল কুফল সবটাই কিন্তু আমরা দেখলাম। এবং আগামীতে যদি আমাদের কৃষিকাজকে সুস্থিত করতে চাই, তাহলে কিন্তু এই রাসায়নিক কৃষির পাশাপাশি আমাদের প্রাকৃতিক কৃষিতেও মন দিতে হবে।
1: অবশ্যই, এখানে আমি আরও একটা বলে রাখি, এই প্রথম সবুজ বিপ্লবের সুফল পাঞ্জাব ভোগ করল, পরবর্তীকালে দেখা গেছে পাঞ্জাবে অনেক বেশি রাসায়নিক দূষণ হয়েছে। বর্তমানে পাঞ্জাবে প্রত্যেক বাড়িতে প্রায় একজন করে ক্যান্সার পেশেন্ট হয়েছে, এবং পাঞ্জাবের ভাতিন্দা থেকে বিকানির পর্যন্ত একটা ট্রেনই চলে, যে ট্রেনটার নামই হয়ে গেছে এখন ক্যান্সার ট্রেন। এবং বিশেষ করে ওখানকার মাটি এতটাই রাসায়নিক নির্ভর হয়ে যাওয়ার জন্য মাটির উর্বরতা শক্তি প্রায় শূন্য হয়ে গেছে এবং বঞ্জর হয়ে গেছে, সেই জন্য ওদের মাটি তুলে ফেলে দিতে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে দ্বিতীয় সবুজ বিপ্লব যেহেতু আমাদের ইস্টার্ন ইন্ডিয়া, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসামে, বিহার, উড়িষ্যা এবং নর্থ ইস্টের রাজ্যগুলো রয়েছে, সেই জন্য দ্বিতীয় সবুজ বিপ্লবের সুফল যদি পেতে হয় তাহলে প্রাকৃতিক কৃষিকাজেই সুফলটা পেতে হবে, এবং তাহলে আমরা কিন্তু আমাদের প্রজন্মকে বা মাটির স্বাস্থ্যকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো।
0: এই প্রাকৃতিক কৃষি কেন করবে আমাদের কৃষক ভাইরা, মানে এতে লাভটাই বা কী রয়েছে?
1: এই প্রাকৃতিক কৃষিকাজের লাভ যেটা হয়, প্রাকৃতিক কৃষিকাজে কোনোরকম বাইরের থেকে কোনোরকম কোনো ইনপুট কিনতে হবে না। অর্থাৎ আমরা যে মূল সার হিসেবে রাসায়নিক সার কিনি বা আমরা অনেক সময় গোবর দিই, সেগুলোকে ডাইরেক্ট কিনতে হবে না। তাছাড়া পোকামাকড় আটকাবার জন্য আমরা যে কীটনাশক ক্রয় করি সেগুলোও কিনতে হবে না। তার সাথে আবার জলের চাহিদা গাছের কমে যাবে, জল সংরক্ষণ করতে পারবো, এবং তার সাথে সাথে মাটিতে এত পরিমাণ রাসায়নিক সার এবং কৃষিবিষ ব্যবহারের ফলে মাটির উপরের লেয়ার একটা শক্ত আস্তরণ তৈরি হয়েছে। তাতে করে কী হচ্ছে, আমাদের যে বৃষ্টির যে জল হচ্ছে সেখানে আমাদের যতটা আমরা জল হয় সেটা কিন্তু মাটির ভিতরে প্রবেশ করে না, অর্থাৎ জলের রিচার্জ সেটা হচ্ছে না। আমরা অনেক সময় মাটির নিচেতে পানীয় জল যেমন তুলছি, একদিকে বা চাষের জন্য জল তুলে নিচ্ছি, তাহলে আলটিমেট আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেটা আমাদের রিচার্জ হওয়ার দরকার সেটা কিন্তু হচ্ছে না, পুরোটাই ডিসচার্জ হয়ে যাচ্ছে। এইগুলো যেমন সুবিধা রয়েছে, তার সাথে সাথে মাটিতে কেঁচোর পরিমাণ হয়ে গেলে এবং মাটিতে সেখানে অর্গ্যানিক ম্যাটার বা অর্গ্যানিক কার্বন, তার সাথে বিভিন্ন অণুজীবের যে আমাদের ঘাটতি ছিল সেগুলোর বাড়বে, তার সাথে আমাদের কেঁচোর সংখ্যা সেটা কিন্তু বাড়তে চলবে, এবং মাটির সর্বোপরি মাটির স্বাস্থ্য ফিরে আসবে, তার সাথে আমাদের চাষের খরচ এখানে প্রায় জিরো বললেই চলে। সেই জন্যই প্রাকৃতিক কৃষিকে অনেক সময় জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং বলা হয়। এই কয়েকটি সুবিধা তো আছেই, সেই জন্যই প্রাকৃতিক কৃষিকাজ খুব ভালো এবং সময় উপযোগী এই মুহূর্তে।
0: রাসায়নিক কৃষি, জৈব কৃষি এবং প্রাকৃতিক কৃষি, তো এই যে তিন রকম কৃষির কথা আমরা জানি, তো এগুলোর মধ্যে পার্থক্যটা কি?
1: আচ্ছা, এটা পার্থক্যটা যেটা বলি, যে আজকে আমাদের অনেক সময় বিশেষ করে রাসায়নিক কৃষি যারা, সেটা কিন্তু সমস্ত কৃষক বন্ধু বা কৃষক ভাইরা এবং আমাদের যারা এগ্রিকালচার টেকনোলজিস্ট আছেন তারা অনেকেই জানেন যে রাসায়নিক কৃষি, তারা দীর্ঘদিন বিগত প্রায় 80 বছর ধরে আমাদের রাসায়নিক কৃষিবিষ এবং 65 বছরের বেশি মোটামুটি আমাদের রাসায়নিক সার ব্যবহার করছেন, তারা রাসায়নিক সার ব্যবহার করে বা রাসায়নিক কৃষিতে তারা অভ্যস্ত। তার সাথে সাথে কিছুদিন লাস্ট প্রায় 10-15 বছর বা 20 বছরের বেশি কিছুটা আমরা জৈব কৃষিকাজে আমরা ঝুঁকেছি। জৈব

0: মানে আর কিছুই নয়, সেখানে রাসায়নিক সারের পরিবর্তে আমরা যেমন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বা আমরা ধরুন বেশি পরিমাণে গোবর সার, পাতা পচা সার বা আরও অন্যান্য জৈব উপাদান দিয়ে আমরা চাষাবাদ করছি, সেটা হচ্ছে জৈব চাষ। এবং জৈব চাষে কিন্তু অনেক সময় প্রথম 3 বছরে উৎপাদন ক্ষমতা একটু কমে, পরে আবার 3 বছর পর থেকে বাড়তে থাকে। কিন্তু প্রাকৃতিক কৃষিকাজ সম্পূর্ণ রকমভাবে অন্যরকম, এখানে কোনোরকম কোনো জৈব উপাদান অর্থাৎ কেঁচো সার গোবর দিই, সে গোবর দেওয়ার দরকার পড়ে না। এখানে কিছু জৈব উপাচার আছে, যেমন জীবামৃত, আবার জীবামৃত দুটো ভাগ আছে, ঘন জীবামৃত, তরল জীবামৃত। ঘন জীবামৃত মূল সার হিসেবে দেওয়া যায়, আবার তরল জীবামৃত মানে চাপান সার হিসেবে দেওয়া যায়। তার সাথে আমাদের বীজ শোধনের জন্য বীজামৃত আছে, এবং পরবর্তীকালে পোকামাকড় দমনের জন্য সেখানে আমাদের কিছু যেমন নিমাস্ত্র, অগ্নিঅস্ত্র, বোম্বাস্ত্র, দশপর্ণী আর্ক বা দশপর্ণী সিন্ধুক, তার সাথে আমরা ছত্রাকনাশকের টক দই, এগুলোর আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ প্রাকৃতিক কৃষিকাজ কিন্তু সেখানে ঘন জীবামৃত তৈরি করতে গেলে যে পরিমাণ আমার কাঁচা গোবর লাগে সেটা কিন্তু দেখে মনে হবে খুবই কম, মানে 1 একর জায়গায় বলুন বা 1 হেক্টার জায়গায় বলুন সেখানে পরিমাণ লাগবে কম। সেই জন্য এই প্রাকৃতিক কৃষিকাজ আর জৈব কৃষিকাজের মধ্যে অনেক সময় অনেকেই গুলিয়ে ফেলেন যে আমরা কেঁচো সার দিচ্ছি মানে প্রাকৃতিক কৃষিকাজ করছি, সেটা কখনোই নয়। প্রাকৃতিক কৃষিকাজ মানে সেখানে কোনোরকম কোনো বাইরের থেকে বেশি ইনপুট না দিয়ে আমরা কিন্তু প্রাকৃতিকভাবে আমরা কৃষিকাজটা করবো, এবং এখানে বিশেষ করে আমরা অনুজীবের চাষ করছি, অর্থাৎ অনুজীবের সংখ্যা বাড়ানোটাই আমাদের কিন্তু এখানে মূল লক্ষ্য।
1: আর এক্ষেত্রে কিন্তু খরচটাও অনেকটা কম,
0: খরচ তো প্রায় নেই বললেই চলে। যদি কোনো কৃষক ভাইয়ের বাড়িতে একটা গায়ে গরু থাকে এবং তার সাথে বাছুর থাকে, একজন কৃষকের সারা বছরের 1 হেক্টার জায়গার জন্য 3 বার ফসল চাষ করলে যথেষ্ট। তিনি সারা বছরের তার গাছের বাড়ার জন্য বা বৃদ্ধির জন্য যে পরিমাণ খাদ্যের পরিমাণ হয়, মূল খাদ্য বা সামান্য যে অনুখাদ্য লাগে সেগুলো যেমন যোগান দিতে পারবে, তার সাথে কীটপতঙ্গ দমনের জন্য বা রোগ দমনের জন্য যেভাবে কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োজন হয় সেগুলো সবটার যোগান দিতে পারবে। একটা গায়ে গরু পুরো 3 বার ফসল চাষ করা হয় 7.5 বিঘে জায়গার জন্য।
1: বাহ, এটা কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে খরচটাও কম এবং আমাদের প্রাকৃতিক যে সম্পদ সেটাকেই আমরা ব্যবহার করে আমরা কৃষিকাজ করতে পারি। আর এতে আমাদের আগামী ভবিষ্যতের জন্য যে মাটির যে স্বাস্থ্য সেটাও কিন্তু ভালো থাকছে।
0: মাটির স্বাস্থ্য তো আমি প্রথমেই বলেছি, মাটির স্বাস্থ্য এখানে খুবই ভালো থাকছে। এবং এখানে আমাদের এই গত 5 বছরের আমি গবেষণাতেও দেখেছি, পরপর 5 বছর প্রাকৃতিক কৃষিকাজ করার পরে একজন কৃষক কোনোরকম কোনো কিছু না দিয়েও এবছর উনি করেছেন বরবটি চাষ করেছেন এবং ধুনুল চাষ করেছেন, তার সাথে উনি উচ্ছে চাষ করেছেন, সেখানে কোনো কিছু না দিয়েও কিন্তু ওনার ফলন যথেষ্ট বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। সেখানে কোনোরকম রাসায়নিক সার তো লাগেইনি এবং কোনো প্রাকৃতিক উপাদানও দেয়নি, মানে মূল সার হিসাবে শুধুমাত্র চাপান সার হিসাবে যেটুকু জীবামৃত স্প্রে এবং 1 বার নিমাস্ত্র স্প্রে করে তিনি কিন্তু পেয়েছেন। এবং এর সঙ্গে আমি আরও একটু বলে রাখি, বর্তমানে আমরা কিন্তু চাতে এই প্রাকৃতিক কৃষিকাজের উপর আমরা জোর দিয়েছি। বর্তমানে চোবড়া এলাকায় প্রায় 100 জনের বেশি কৃষক যারা প্রাকৃতিক কৃষিকাজে চা চাষ করছেন।
1: বাহ, আচ্ছা, প্রাকৃতিক কৃষির মূল নীতি কি রয়েছে?
0: প্রাকৃতিক কৃষির কাজের মূল নীতি যদি বলেন, এটা হচ্ছে জিরো এক্সটার্নাল ইনপুট, অর্থাৎ যে কথাটা আমি বারবার বলছি, বাইরের থেকে কোনো কিছু কিনতে হবে না। শুধুমাত্র একটা দেশি গায়ে গরু অবশ্যই যদি ঘরে থাকে, ওনার পক্ষে 7.5 বিঘে জায়গার সারা বছরে 3 বার ফসল চাষ করলেও কোনোরকম কোনো অসুবিধা হবে না, সেটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাটিতে আচ্ছাদন দিয়ে রাখতে হবে, সারা বছরের ফসল চাষ করা যাবে। 3 নম্বর হচ্ছে মিশ্র ফসল চাষ এবং তার সাথে দেশীয় বীজ যদি ব্যবহার করা যায় আরও ভালো। এবং মাটিতে ফসলের অবশিষ্ট অর্থাৎ লাস্ট যে ফসল ছিল তা সেটাকে না পুড়িয়ে দেয়, অনেক সময় দেখবেন কৃষকরা অনেক সময় নাড়া পুড়িয়ে দেয়, যে লাস্ট ধান কাটলো, ধান কাটার পর নাড়া পুড়িয়ে দিচ্ছে, ওগুলো পুরানো চলবে না, ওগুলো ওখানেই মাটিকে ঢেকে রেখে ওখানে চাষ করতে হবে। তার সাথে কীটপতঙ্গ বা বিভিন্ন যে রোগ হয় সেগুলো নিয়ন্ত্রণের জন্য উদ্ভিদের নির্যাস বা বিভিন্ন যে জৈব উপাচার পাওয়া যায়, অর্থাৎ টক দই বা নিমাস্ত্র, অগ্নিঅস্ত্র, বোম্বাস্ত্র এবং দশপর্ণী সিন্ধু, এগুলিকে ব্যবহার করতে হবে। এবং তার সাথে মূল যে অংশটা ভাবতে হবে, আমাকে কোনোরকম রাসায়নিক সার ব্যবহার করা চলবে না, এটা হচ্ছে মূল নীতি।
1: আচ্ছা, প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে বিভিন্ন ধাপ রয়েছে, সেই ধাপগুলো যদি একটু বলেন।
0: প্রাকৃতিক কৃষির যেটা ধাপ রয়েছে, আমরা যেভাবেই চাষ করি, প্রথম

0: কথা হচ্ছে বিশোধন করতে। বিশোধনের জন্য যেমন বীজামৃত ব্যবহার করা খুবই জরুরি। তারপর মূল সার হিসাবে আমরা ব্যবহার করি, সেখানে দিতে হবে ঘনজীবামৃত। ঘনজীবামৃত যেমন এখানে যদি আমরা নর্মাল যেগুলো চাষ করি সেগুলো আমরা একর প্রতি 200-300 কেজি একরে ঘনজীবামৃত, আর যদি ভুট্টা বা আলু এই ধরনের ফসল আমরা চাষ করি সেখানে একটু বেশি পরিমাণ 350-400 কেজি একর প্রতি দিতে হবে। তারপর যদি চাপান সার হিসেবে আমরা যেমন রাসায়নিক সার ব্যবহার করি, সেই রাসায়নিক সার ব্যবহার না করে আমরা গাছ লাগাবার বা বীজ বপন করার 15 দিন পর থেকে তরল জীবামৃত প্রথম অবস্থায় 1.5 লিটার 15 লিটার জলের জন্য, পরবর্তীতে 2.5 লিটার 15 লিটার জলের জন্য মিশিয়ে আমরা 15 দিন অন্তর যদি আমরা স্প্রে করতে পারি তাহলেই গাছের স্বাভাবিক বৃদ্ধি হবে। কেউ দেখে আপনাকে বলবে না যে আপনি রাসায়নিক সার ব্যবহার করেননি, যে কেউ দেখে আপনি বলবেন যে আপনি রাসায়নিক সার ব্যবহার করেছেন। এরপরে যখন আমাদের গাছ আস্তে আস্তে বড় হলো অনেক সময় দেখা যায় পোকামাকড়ের আক্রমণ হবেই, সেই জন্য প্রথম অবস্থায় আমাদের 15 দিন ছাড়া ছাড়া আমরা নিমাস্ত্র আমরা ব্যবহার করব 1.5 লিটার 15 লিটার জলের জন্য 15 দিন অন্তর অন্তর। নিমাস্ত্রতে দেখুন বিশেষ করে আমাদের বিভিন্ন ধরনের যে শোষক পোকা বা বিভিন্ন ধরনের যে গুঁড়ো পোকা রয়েছে সেই পোকাগুলি বা অল্প স্বল্প পাতা ফুটো করা পোকাগুলি যাবে, কিন্তু নিমাস্ত্রতে পুরোপুরি লেদা জাতীয় পোকা এগুলো কিন্তু কন্ট্রোল করা যাবে না। সেই জন্য এখানটাতে আপনাদেরকে দিতে হবে, সেখানে কিছু জৈব উপাচার আছে যেমন অগ্নিঅস্ত্র ব্রহ্মাস্ত্র দিতে হবে। কিন্তু এখানটাতে আর একটা জিনিস মনে রাখতে হবে, ধান ছাড়া প্রাকৃতিক কৃষিকাজের আর একটা যেটা মূল যেটা ধাপ এখানটাতে আমাদের মালচিংয়ের অর্থাৎ আচ্ছাদন দেওয়ার ব্যবস্থাটা অবশ্যই করতে হবে। বিশেষ করে যদি শীতকালীন ফসল হয় সেখানে অবশ্যই মালচিংয়ের ব্যবস্থা করতে হবে, বা যদি বাগিচা ফসল হয় বিশেষ করে আম বাগান পেয়ারা বাগান কোলা বাগান সেখানে কিন্তু মালচিংয়ের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ সেখানে জল সংরক্ষণটাকেও আমাদের একটা মূল জায়গা ইয়ে করতে হবে। আরেকটা হচ্ছে যখনই আমরা আচ্ছাদন দেব সেখানে আমাদের ওয়াপসা কন্ডিশন বা বাপসা কন্ডিশন একটা তৈরি হবে, বা এমনও দেখা যায় যদি আমরা লাইনে যেমন আলু লাগাই সেখানে আমাদের অল্টারনেট রোতে অর্থাৎ একটা লাইন ছেড়ে আরেকটা লাইনে আমাদের জলসেচের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ সেখানে বাপসা কন্ডিশন তৈরি করতে হবে। আর পরবর্তী এবং লাস্ট ধাপ যেটা বললাম পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য জৈব উপাচারের ব্যবস্থা করতে হবে, এগুলো হচ্ছে প্রাকৃতিক কৃষির এগুলো ধাপ।
1: আচ্ছা, প্রাকৃতিক কৃষির উপাচারগুলি কি কি রয়েছে?
0: বিশোধনের জন্য বীজামৃত আমরা ব্যবহার করব। এখানে আপনার 20 লিটার জল নেবেন, জল নেওয়ার পরে ওখানটা নিতে হবে 5 কেজি গোবর, 5 লিটার গোমূত্র, 250 গ্রাম চুন এবং বনের মাটি 200 গ্রামের মতো। যদি বনের মাটি নাও পান, যদি কাছাকাছি কোনো বট গাছ থাকে তাহলে বট গাছের গোড়ার মাটি নেবেন। এরপরেও যদি বট গাছ না পান, এটাও আমরা গবেষণায় দেখেছি, যদি আপনার বাড়ির চারপাশে বা বাড়ি থেকে যেখানে চোখ যাচ্ছে যেখানে গত 20 বছর বা 30 বছরে কোনোরকম কোনো চাষাবাদ হয়নি বা কোনোরকম কোনো ছত্রাকনাশক ব্যবহার করা হয়নি বা আগাছানাশক ব্যবহার করা হয়নি, সেখানকার মাটি নেবেন, অর্থাৎ ওখানেই একমাত্র বিভিন্ন ধরনের অণুজীবের উপাদানগুলি রয়েছে, সেই মাটি নিয়ে আপনাকে সবগুলো মিশিয়ে দুবার নাড়তে থাকবেন, সকাল একবার সন্ধ্যে একবার, 24 ঘন্টার জন্য রেখে দিন। পরের দিনে ওই বীজের মধ্যে আপনারা যদি ইয়ে করেন ওখানটাতে আপনাকে তণ্ডুল জাতীয় যদি ফসল হয় অর্থাৎ ধান এসব বা গম এগুলো হয় তাহলে 8-10 মিনিট ডুবিয়ে রাখবেন, আর ডাল জাতীয় ফসল হলে মাত্র 2 মিনিট ডুবিয়ে রাখবেন, আর যদি চারা শোধন করেন শিকড়গুলিকে 15-20 মিনিট ডুবিয়ে রেখে আপনারা লাগাতে পারেন, তাহলে আপনার এখানে বিশোধনের কাজটা হয়ে যাবে। এরপর যে উপাদানগুলি রয়েছে যেমন ঘনজীবামৃত, তারপর রয়েছে তরল জীবামৃত, নিমাস্ত্র রয়েছে, অগ্নিঅস্ত্র রয়েছে, ব্রহ্মাস্ত্র রয়েছে এবং দশপর্ণী সিন্ধুক রয়েছে, একমাত্র অগ্নিঅস্ত্র এবং ব্রহ্মাস্ত্রকে তৈরি করলে এই দুটো আগুনে ফুটিয়ে তৈরি করতে হয়, এগুলিকে 6 মাস রাখা যেতে পারে, দশপর্ণী তৈরি করতে সময় লাগে 1 মাস, এটিকেও 6 মাস রাখা যেতে পারে, কিন্তু তরল জীবামৃত বা নিমাস্ত্রকে ম্যাক্সিমাম 8 দিনের পর থেকে স্প্রে করা উচিত, 9-10-11 দিনের মধ্যে স্প্রে করা কমপ্লিট করতে হবে, 12 দিনের পর তার কার্যকারিতা কমতে থাকে তাহলে তখন আর স্প্রে করে খুব একটা লাভ হয় না। আর নিমাস্ত্রর ক্ষেত্রেও ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত স্প্রে করা যাবে, তারপর কিন্তু আবার নতুন করে তৈরি করতে হবে। এই উপাদানগুলি তৈরি করার পদ্ধতি শুধুমাত্র এখানে বলে সবটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য কোথাও প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করুন যাতে করে আপনারা নিজেরাই তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ব্যবহার করতে খুব সহজ, শুধু নিজস্ব একটু পরিশ্রম ছাড়া কোনোরকম কোনো খরচ ছাড়াই এটাকে তৈরি করা সম্ভব।
1: আচ্ছা, বিভিন্ন রকম সুগন্ধি ধান যেমন তুলাই পাঞ্জি, গোবিন্দভোগ, কালোনুনিয়া, এগুলো চাষের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করা

0: যায় না। তো আমরা কি এই ধানগুলো প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষ করতে পারি?
1: খুব ভালো কোশ্চেন করেছেন, কারণ দেখুন আজকে আমরা বিশেষ করে এই তুলাইপাঞ্জি যেহেতু উত্তর দিনাজপুর জেলাতে জিআই ট্যাগ পেয়ে গেছে এবং এর বিদেশের বাজারও প্রচুর চাহিদা, একই রকমভাবে কালনুনিয়া জলপাইগুড়ি জেলা জিআই ট্যাগ পেয়েছেন, তাছাড়া গোবিন্দভোগ আছে, বাদশাভোগ আছে, যে কোনো ধরনের সুগন্ধি ধান আমরা যদি প্রাকৃতিক কৃষিতে চাষ করি তাহলে কিন্তু সবচেয়ে বেশি উপকার। কারণ আজ থেকে 30-40 বছর আগে পর্যন্ত প্রাকৃতিক কৃষিতেই কিন্তু আমাদের এইসব ধানগুলো চাষ হচ্ছিল, বা এখনও যারা করেন তারা অল্প বিস্তর হয়তো কিছু রাসায়নিক সার ব্যবহার করেন। সেই সব কৃষক ভাইদের কাছে আমার একান্তই অনুরোধ, আপনারা কোনোরকম কোনো রাসায়নিক সার ব্যবহার না করে বা রাসায়নিক কৃষি বীজ ব্যবহার না করে সরাসরি প্রাকৃতিক কৃষিতে চলে যান, এতে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হওয়া সম্ভব। কারণ আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র গত 3 বছর ধরে এই তুলাইপাঞ্জি এবং কালনুনিয়ার উপর প্রাকৃতিক কৃষিকাজে আমরা চাষ করে দেখেছি, সেখানে তাদের সুগন্ধ দীর্ঘদিন ধরে বজায় থাকছে এবং কোয়ালিটি খুব ভালো হচ্ছে।
0: আচ্ছা, এই যে বিভিন্ন সুগন্ধি ধান চাষ করার কথা বললেন প্রাকৃতিক কৃষির মাধ্যমে, তো সেটা কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
1: এখন দেখুন বর্তমানে যেহেতু ধান চাষের সময় চলছে, বিশেষ করে যেগুলো সুগন্ধি ধান তাদের চাষ করার সময় এখনও মোটামুটি 20-25 দিন রয়েছে, সেক্ষেত্রে আমি প্রথমেই বলে রাখি যে এখানে কিন্তু আমাদের জমিতে মূল সার হিসেবে আপনারা ঘন জীবামৃত ব্যবহার করুন।
0: ঘন জীবামৃত কিভাবে তৈরি করবেন আমাদের কৃষক ভাইরা সেটা যদি একটু বলেন।
1: 100 কেজি কাঁচা গোবর নেবেন, তাতে 2 কেজি ঝোলা গুড়, 2 কেজি বেসন, আর আপনারা নেবেন 8-10 লিটার গোমূত্র, এবং তার সাথে ওই যে বনের মাটি বলেছিলাম 250 গ্রাম, সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে মাখিয়ে দেন। মাখিয়ে ছাওয়াতে শুকাবেন, কখনোই রোদে শুকাবেন না, ছাওয়াতে শুকাবে এবং হাওয়াতে শুকাবে। এই শুকানোর পর 4-5 দিন পরে আবার একটু পাতলা করে মিলে দিন, মিলে দেওয়ার পরে 8-10 দিন পরেই দেখবেন ওটা মোটামুটি শুকিয়ে গেছে এবং হালকা হয়ে গেছে, ঝুরঝুর হয়ে গেছে। 100 কেজিটা কিন্তু আপনার তৈরি হবে ওটা মোটামুটি 60-65 কেজি, অর্থাৎ এই 65 কেজিটাকে আপনি আমাদের এখানে যে 12-15 কাঠায় বা ম্যাক্সিমাম 20 কাঠাতে আপনারা দিতে পারবেন। তাহলে সেই জন্য আমরা যদি 1 একর করতে হয় সেখানে তাহলে আপনাকে 200 কেজি কাঁচা গোবরের থেকে যে পরিমাণ তৈরি হবে সেটা 1 একর জমির জন্য যথেষ্ট, ওটা মূল সার হিসেবে আপনার ব্যবহার করুন। এরপর আপনারা চারা লাগিয়ে দিলেন, চারা লাগিয়ে দেওয়ার পরে যখন চাপান দেওয়ার সময় হলো ঠিক একইভাবে এরপর 15 দিন অন্তর অন্তর আপনারা তরল জীবামৃত ব্যবহার করতে শুরু করুন।
0: আচ্ছা, তরল জীবামৃত কিভাবে তৈরি করবেন?
1: এখানে আপনারা 18 লিটার জল নেন, তার মধ্যে 1 লিটার গোমূত্র, 1 কেজি কাঁচা গোবর, 200 গ্রাম গুড়, 200 গ্রাম বেসন এবং 25 গ্রামের মতো বনের মাটি একটা ড্রামের মধ্যে নিন। নেওয়ার পরে প্রতিদিন সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5 মিনিট নাড়তে থাকুন। পরপর যেদিন থেকে শুরু করেছেন 7-8 দিন পর্যন্ত নাড়বেন এবং ওইটাকে পারলে চট ঢাকা দিয়ে রেখে দেবেন বা মশারির আচ্ছাদন দিয়ে দেবেন, হাওয়া বাতাস চলাচল করতে হবে। এভাবে 8 দিন ঢাকার পরে 8 দিনের দিন ওটাকে ছেঁকে নেন, ছেঁকে নেওয়ার পরে ওইটাকে 9 দিনের দিন থেকে 1.5 লিটার প্রথম অবস্থায় 15 লিটার জলে মিশিয়ে প্রয়োগ করুন। এরপর আপনার জমির পরিমাণ যতটা লাগবে সেই হিসাবে প্রয়োগ করতে হবে, কিন্তু এটা মনে রাখবেন 9-10-11 দিনের মধ্যে প্রয়োগ করা শেষ করতে হবে, ম্যাক্সিমাম 12 দিন, 13 দিনের পর প্রয়োগ করলে আর লাভ নেই। আবার যদি আপনার লাগে, আপনি ভাবছেন নেক্সট 15 দিনের জন্য করবো, তাহলে নতুন করে আবার তৈরি করতে হবে। সেই জন্য আপনাদের বলে দিচ্ছি অবশ্যই জীবামৃতটা আপনারা ব্যবহার করবেন, এই দুটো দিলে গাছের বৃদ্ধির কোনো অসুবিধা হবে না। এরপর পোকামাকড় আটকাবার জন্য নিমাস্ত্রটাকে আপনারা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন। যদি দেখা যায় মাজরা পোকার আক্রমণ 2-4টে হয়েছে, চিন্তা করার কিছু নেই, যদি বেশি পরিমাণ মাজরা পোকা বা অন্যান্য পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু আপনাকে সেক্ষেত্রে অগ্নিঅস্ত্র ব্যবহার করতে আপনাকে অবশ্যই হবে। অগ্নিঅস্ত্র বিস্তারিত তৈরি করার পদ্ধতি আমাদের শিখে নিতে হবে বা নিকটবর্তী কোনো কৃষি দপ্তর বা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করতে হবে। এই সুগন্ধি ধানে যেটা হয় রোগের একটু আক্রমণ বেশি হয়, বিশেষ করে পাতার ধসা বা ঝলসা ঘটিত রোগ, এটার আক্রমণ বেশি হয়। সেই জন্য 7 দিনের পুরনো টক দই 500 গ্রাম প্রতি 15 লিটার জলে মিশিয়ে ভালো করে ছেঁকে নিয়ে ওটাকেও কিন্তু যদি 7-10 দিন ছাড়া ছাড়া প্রয়োগ করা যায় তাহলে কিন্তু এই ছত্রাক ঘটিত রোগ থেকে আটকানো খুব সহজেই সম্ভব। এই কয়েকটি জাস্ট কাজ যদি করা যায় সুগন্ধি ধানের যেমন গন্ধ থাকবে তার ফলনও সেরকম বাড়বে,

0: এই সুগন্ধি ধানগুলো যেহেতু লম্বা ধান, সেইগুলোতে গাছ অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে, ফলনে মার খায়, সেখানে ফলনে মার খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না।
1: আচ্ছা, এই সুগন্ধি ধানের সাথে সাথে আমাদের নর্মাল যে ধানগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কি চাষ করা যেতে পারে?
0: একই রকমভাবে পদ্ধতি, এই যে সুগন্ধি ধান যেভাবে বললাম, নর্মাল ধান বা আমরা যেগুলো ধরুন এখন যে আমরা যে আমন ধানে যেগুলো লাগাই, যেমন স্বর্ণ, স্বর্ণমাসুরি বা 40-94 বা খিতিশ, যে কোনো ধান আপনারা এই প্রাকৃতিক কৃষিকাজে করতে পারেন। এক্ষেত্রে অনেক কৃষক ভাই হয়তো ভাবছেন যে আমরা তো এতদিন ধরে রাসায়নিকভাবে চাষ করেছি, তাহলে কি আমরা প্রাকৃতিকভাবে চাষ করলে কি কোনো অসুবিধা হবে? না, যেদিন থেকে প্রাকৃতিকভাবে শুরু করবেন ভাবছেন সেদিন থেকেই প্রাকৃতিক শুরু করুন, রাসায়নিক পুরোপুরি ছেড়ে দিন, কোনো রকম কোনো অসুবিধে হওয়ার সম্ভাবনা নেই।
1: প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে কি ট্রেনিং বা প্রশিক্ষণের দরকার রয়েছে?
0: অবশ্যই, প্রাকৃতিক কৃষিকাজ শুরু করার আগে প্রশিক্ষণ কৃষিবিজ্ঞান কেন্দ্র হোক বা রাজ্য সরকারের যে কোনো জায়গার যে প্রাকৃতিক যে প্রশিক্ষণ হচ্ছে, প্রশিক্ষণটা দুদিনের একটা প্রশিক্ষণটা অবশ্যই নিয়ে নেবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কীভাবে আপনারা জৈব উপচারগুলি তৈরি করবেন এবং তাদের প্রয়োগগুলি কীভাবে করবেন, সেটা অবশ্যই কিন্তু নিয়ে নেবেন।
1: আচ্ছা, আমাদের এটা একটা ধারণা যে রাসায়নিক সার ব্যবহার করলে যেমন ফলনটা বেশি পাওয়া যায়, তেমনি কি প্রাকৃতিক চাষের ক্ষেত্রে এই ফলনটা কি সেরকমই পাওয়া যাবে নাকি কমে যাবে? মানে জৈব কৃষিতে যেমন প্রথম 3 বছর কিন্তু ফলন সেরকম পাওয়া যায় না, তারপরে সেটা বেড়ে যায়, কিন্তু প্রাকৃতিক কৃষির ক্ষেত্রেও কি সেরকমটাই হয়?
0: না না, এটা কিন্তু একটা অনেকের ভুল ধারণা থাকে যে প্রাকৃতিক কৃষিকাজ করলে, যেমন জৈব চাষে যেটা আপনি বললেন ঠিকই বলেছেন যে প্রথম 3টা বছর একটু ফলন কমে যায়, তারপর আস্তে আস্তে ফলনটা আবার ঠিক হয়। কিন্তু প্রাকৃতিক কৃষিকাজে ফলন কমার এতটুকু সম্ভাবনা নেই, বরঞ্চ গত 4 বছরের গবেষণায় দেখা গেছে ফলন বাড়ছে, অন্তপক্ষে 10% হলেও ফলন বাড়ছে। এখানে এটুকু বলে রাখি, কারণ ফলন বাড়ছে শুধুমাত্র রাসায়নিক সারের উপর ফলন বাড়ে না, আগেকার দিনে যে আমাদের জাতগুলো ছিল তাদের ফলন দেবার ক্ষমতাই ছিল কম, এখন যে জাতগুলো উদ্ভাবন হয়েছে তাদের ফলন দেবার ক্ষমতা অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও রাসায়নিক সার বা রাসায়নিক কৃষিবীজ ব্যবহার করার ফলেও সেই আশানুরূপ আমরা ফলন পাচ্ছি না বা ফলন কমছে। কিন্তু সেক্ষেত্রে যদি প্রাকৃতিক কৃষিকাজে করা যায়, সেখানে ফলন কমার সম্ভাবনা কৃষক ভাইদের এতটুকু নেই, বরঞ্চ আমরা যে সোজা কথায় প্রাকৃতিক কৃষিকাজ হচ্ছে মাটিতে আমাদের রাঁধুনির অভাব পড়েছে, অর্থাৎ যারা খাবার তৈরি করে গাছকে দেবে, মাটিতে খাবার রয়েছে কিন্তু সেই খাবারটাকে গাছের উপযোগী করে দেবার সেই অনুজীবগুলো আজকে আমাদের অভাব পড়েছে। প্রাকৃতিক কৃষিকাজে আমরা যেটা করতে চাইছি শুধুমাত্র অনুজীবের সংখ্যা বাড়াতে চাইছি, যাতে করে খাবারটাকে গাছের উপযোগী তৈরি করে দিতে পারে, গাছ সেটা নিতে পারে, সেই উপযোগী করে দিলেই ফলন কমার সম্ভাবনা এতটুকু নেই, কৃষকদের ভয় পাওয়ার এতটুকু কোনো অবকাশ নেই। এবং প্রাকৃতিক কৃষিকাজ যদি করা যায় আমাদের পশ্চিমবঙ্গ বাঁচবে তথা ভারতবর্ষ বাঁচবে এবং সর্বোপরি আমরা মানব জাতি বাঁচবে এবং আমাদের কৃষিকাজকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা একটা দিশা রেখে যেতে পারবো, যাতে করে আমাদের কৃষি পদ্ধতিটা সুস্থিত থাকবে এবং আমরা যে খাদ্য খাবো সেই খাদ্যের গুণাগুণটাও বজায় থাকবে।
1: আচ্ছা, এই প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে বীজের কোন প্রজাতি ব্যবহার করা উচিত?
0: এখানটা আমি বলবো দেশীয় সাথে সংকর, কৃষকের নিজস্ব চাহিদা মতো সেই এলাকার উপযুক্ত সেই জাত ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন গবেষণাও চলছে এবং আমরা দেখে নিয়েছি। যেমন আমি আমার কৃষিবিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে, আমি আমার কৃষিবিজ্ঞান কেন্দ্রের খামার এবং কৃষকের জমিতে গত 4 বছর প্রায় 20টার বেশি আমরা ফসলে শঙ্কর জাত এবং দেশীয় জাত মিলেও চাষ করেছি, তাতে কিন্তু তাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। বরঞ্চ যেমন আমরা ধনের ক্ষেত্রে তার সুগন্ধি অনেক বেশি, আবার টমেটোর ক্ষেত্রে তার কিপিং কোয়ালিটি বেশি, ব্রকলি বা শীতকালীন ফসল তাতে কিন্তু অনেকটা আমরা লাভ পেয়েছি। আবার এই একই রকমভাবে বললাম তুলাই পাঞ্জি বা কালো নুনিয়ার চালের যে সুগন্ধি আমাদের প্রায় ধান কাটার পরে বা তাদের চাল তৈরি করার পরেও 3-4 মাস 5 মাস পরেও কিন্তু তার সুগন্ধি এতটুকু কমছে না।
1: আচ্ছা, আমাদের আলোচনা একেবারে শেষের দিকে, আমাদের কৃষক ভাইদের জন্য আপনার কি বার্তা রয়েছে?
0: কৃষক ভাইদের জন্য আমার একটাই বার্তা, ভয় পাবেন না, শুধুমাত্র মনটাকে পরিবর্তন করুন যে প্রাকৃতিক কৃষিকাজ করা যায়, করা সম্ভব। আপনারা নিজেরাই প্রাকৃতিক কৃষিকাজ করছেন, আপনি আপনার বাড়ির চারপাশটা একটু ভেবে দেখুন, বাড়ির চারপাশে যে আম জাম কাঁঠাল গাছগুলো রয়েছে বা আপনার রাস্তার দুপাশে যে এত গাছ রয়েছে বা বন জঙ্গলে যে গাছগুলো, সেই গাছগুলোতে 1 ফোঁটা জল, সার, কৃষিবীজ কোনো কিছু না দিয়ে যদি ফলন হতে পারে, তাহলে আপনার মাঠে কেন হবে না?

0: সেখানেও হওয়া সম্ভব। শুধুমাত্র মনের পরিবর্তন করতে হবে যে আপনারা পারবেন, আপনারা এই কাজ করার উপযুক্ত এবং আপনারাই দেশের ভবিষ্যৎ। কারণ এই জন্যই আমাদের ভারতের অর্থনীতি আজও দাঁড়িয়ে রয়েছে। আমাদের যেহেতু দেশ কৃষিভিত্তিক দেশ, করোনাকাল থেকে যদি চিন্তা করেন সারা পৃথিবীর যেখানে অর্থনীতি ধসে গিয়েছিল, একমাত্র ভারতবর্ষের অর্থনীতি এতটুকু হেরফের ঘটেনি, শুধুমাত্র কৃষিকাজটা ঠিকমতো হয়েছিল বলেই। এইটুকু বার্তা আমি আপনাদের দিতে চাইছি। ভয় পাওয়ার কোনো রকম কোনো দরকার নেই, নির্ভাবনায় আপনারা প্রাকৃতিক কৃষিকাজ শুরু করুন।
1: আমাদের আজকের আসরে আমরা প্রাকৃতিক কৃষি নিয়ে বিস্তারিত জানলাম। ধনঞ্জয়বাবু, আমাদের যে তথ্যগুলো দিলেন সেটাতে কিন্তু আমাদের কৃষক ভাইরা যদি সেইভাবে প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষ করেন তাহলে কিন্তু অনেকটাই লাভবান হবেন। রবি ঠাকুর বলেছিলেন, প্রকৃতির সঙ্গে বিরোধ করে মানুষের স্থায়ী কল্যাণ সম্ভব নয়। কৃষির ক্ষেত্রেও এই সত্য আজ আরও প্রাসঙ্গিক। প্রকৃতিকে সঙ্গে নিয়ে চলাই ভবিষ্যতের পথ। পরিশেষে বলতে পারি, প্রাকৃতিক কৃষি কেবল একটি প্রযুক্তি নয়, এটি প্রকৃতির সঙ্গে সহাবস্থানের একটি দর্শন। যদি আমরা মাটিকে সুস্থ রাখি, জলকে সংরক্ষণ করি এবং জীব বৈচিত্র্যকে রক্ষা করি, তবে কৃষি হবে আরও লাভজনক, পরিবেশ হবে আরও নিরাপদ এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সুস্থ সুন্দর পৃথিবী। তো আসরে আসার জন্য ধনঞ্জয়বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম আলোচনা, প্রাকৃতিক কৃষি সুস্থিত কৃষির ভবিষ্যৎ। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর ধনঞ্জয় মণ্ডল, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্ভিদ সুরক্ষা, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, চোপড়া, উত্তর দিনাজপুর। গ্রামেগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।
2: গ্রামেগঞ্জে অনুষ্ঠানটি শুনলেন, উপস্থাপনায় আইভিধে। এখন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। পরবর্তী ২৪ ঘন্টার কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো যাচ্ছে যে সিকিমের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা জারি হওয়া এক সতর্কবার্তায় কৃষক ভাইদের জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার জেলার দুই একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গন।
3: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, লাইফোন ইন ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত। শ্রোতা বন্ধুরা, আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে কমনওয়েলথ গেমস। এই কমনওয়েলথ গেমস নিয়েই আজকে আমরা আমাদের এই লাইফোন ইন ক্রীড়াঙ্গনে আলোচনা করব। আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ভূষণ অধিকারী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, আনন্দচন্দ্র কলেজ, জলপাইগুড়ি। ভূষণবাবু, আপনাকে ক্রীড়াঙ্গনে স্বাগত।
1: ধন্যবাদ
0: ভূষণবাবু। আমরা আলোচনা শুরু করতে যাব, তার আগে আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই আমাদের ফোন নাম্বার 9434076705। এই ফোন নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমনওয়েলথ গেমস নিয়ে। এছাড়াও আমাদের বিশেষজ্ঞের কাছে আপনারা প্রশ্ন রাখতে পারেন, তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। ভূষণবাবু, আগামীকাল থেকে তো শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস, তো এই কমনওয়েলথ গেমসের এবারের যে শর্ট ফরম্যাট এবং কী কী গেমস সেখানে

0: রাখা হয়েছে, কয়েকটি ইভেন্ট ইত্যাদি বিষয়ে যদি আমাদের শ্রোতা বন্ধুদের একটু আপনি জানিয়ে দেন।
1: নমস্কার সবাইকে। যেহেতু এই বছর 2026 সালের কমনওয়েলথ গেমস একটা শর্ট ফরম্যাটে হতে চলেছে, অনেকগুলো ক্রীড়া যেগুলো গতবার বার্মিংহাম অলিম্পিক কমনওয়েলথ গেমস 2022 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে অনেকগুলোই স্পোর্টসকে এবার বাদ দেওয়া হয়েছে। কিছু উল্লেখযোগ্য স্পোর্টস যেগুলো অ্যাথলেটিক্স, সুইমিং, ট্র্যাক সাইক্লিং, ওয়েট লিফটিং, 3x3 বাস্কেটবল, লন বল, নেটবল, আর্টিস্টিক জিমনাস্টিক্স, জুডো, বক্সিং, এই 10টি খেলা এবার অনুষ্ঠিত হতে চলেছে। বাদ পড়ে গেছে আমাদের ব্যাডমিন্টন, যেখানে আমরা খুবই একটা স্ট্রং কন্টেন্ডেন্ট ছিলাম, গত বছরও অনেকগুলো মেডেলস এসেছে সেখান থেকে। একইভাবে ক্রিকেট বাদ পড়ে গেছে, হকি বাদ পড়ে গেছে, স্কোয়াশ, টেবিল টেনিস, শুটিং, আমি উল্লেখ করতে চাই সেখানে শুটিং আজ পর্যন্ত যতগুলো কমনওয়েলথ গেমস হয়েছে হাইয়েস্ট নাম্বার অফ মেডেলস শুটিং থেকে অর্জন করেছে আমাদের দেশ। যেখানে যশপাল রানা কয়েক মাস আগে উনি চলে গেলেন আমাদের ছেড়ে, হি ওয়াজ গিভেন এক এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, আজ অবধি কমনওয়েলথ গেমসের একটা হাইয়েস্ট মেডেল আর্নার হিসেবে যশপাল রানাকে আমরা চিনি। মনু ভাকরের কোচ, অলিম্পিয়ান মনু ভাকর। একই সঙ্গে রেসলিং বাদ পড়ে গেছে, বিচ ভলিবল, ট্রায়াথলন, স্কোয়াশ, এই সমস্ত স্পোর্টসগুলো এই বছর আমরা দেখতে পাব না।
0: অর্থাৎ আমাদের যেই ইভেন্টগুলোতে বেশিরভাগ পদক আসত, স্বাভাবিকভাবেই এবছর আমাদের পদকের সংখ্যা কমতে যাচ্ছে, এটুকু মোটামুটি বোঝা যাচ্ছে। কারণ এমনিও ইভেন্ট কম, তার মধ্যে যেগুলোতে আমরা ভারতীয়রা বেশি পারদর্শী ছিলাম, আপনি বললেন যেমন কুস্তিতে, শুটিং, হকি, এগুলোতে মোটামুটি পদক আমাদের কিন্তু একটা নিশ্চিত থাকে যে এগুলো থেকে আমাদের অ্যাথলিটরা বা খেলোয়াড়েরা পদক নিয়ে আসবে। এবার এগুলো বাদ যাওয়াতে তো পদক সংখ্যা আমাদের নিশ্চিতভাবেই কমতে চলেছে। তো আমাদের কতজন সদস্যের দল যাচ্ছে এবার?
1: নিশ্চিতভাবে আমাদের এবার পদকের সংখ্যা কমে যাচ্ছে, মানে কমতে চলেছে, যেহেতু আমরা যেখান থেকে, যেই স্পোর্টসগুলোর থেকে, যেই ডিসিপ্লিনগুলোর থেকে।
0: হ্যাঁ ভূষণবাবু, আমাদের একজন ইতিমধ্যেই জুড়তে চাইছেন, একটু নিয়ে নিই, তারপর আমরা আলোচনায় যাব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, বাগড়া থেকে প্রদীপ সরকার।
0: হ্যাঁ প্রদীপবাবু বলুন।
2: বলছি যে এই বছর যে কমনওয়েলথ গেমস হচ্ছে,
0: হ্যাঁ,
2: তাতে আমাদের এই আপনারা আলোচনা করছিলেন যে পদক সংখ্যা কমছে, কারণ অনেক ইভেন্ট কমে যাচ্ছে, যে সমস্ত পদক ভারতবর্ষ প্রতিবার ভারত পায় সেই সমস্ত ইভেন্ট গুলোই কমে যাচ্ছে, মানে বন্ধই হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি মনে হয় ভারত কতগুলো পদক পাবে এবার?
0: খুব ভালো প্রশ্ন করেছেন প্রদীপ বাবু, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, সেই ভারতের পদক কতগুলো আসতে পারে এই নিয়েই হচ্ছে প্রশ্ন, তো আমরা সেটা নিয়ে আলোচনা করব। ভূষণবাবু,
1: প্রদীপবাবু আপনাকে ধন্যবাদ একটা এরকম প্রশ্ন রাখার জন্য, যে যেহেতু এইবার আমাদের অনেকগুলো স্পোর্টসে খেলাধুলায় আমরা অংশগ্রহণ করতে পারছি না, যেহেতু সেই স্পোর্টসগুলো এবার থাকছে না, বিশেষ করে শুটিং থাকছে না, স্কোয়াশ থাকছে না, রেসলিং থাকছে না, কিন্তু এর মধ্যেও আমরা যেটা দেখতে পেরেছি ইদানিং লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছরের মধ্যে অ্যাথলেটিক্সের মধ্যে খুব একটা ভালো একটা অগ্রগতি ঘটেছে আমাদের খেলোয়াড়দের মধ্যে। আপনারা রিসেন্টলি জানেন গুরিন্দর বীরসিং একটা এক্সট্রাঅর্ডিনারি 100 মিটারের দৌড় কমপ্লিট করে 10.09 সেকেন্ডসে। একই সঙ্গে অনিমেষ কুজুর, দি আপকামিং অ্যাথলিট, যে গত প্রথম একজন স্প্রিন্টার যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে কোয়ালিফাই করে গেছিল গত বছর। তো সেরকমভাবে আরও অন্যান্য কিছু স্পোর্টস আছে যেখানে আমরা একটা ভালো পারফর্ম করতে পারি, এবং আশা করা যায় যেরকম বক্সিং, এবার খুবই ভালো এক টিম, বক্সিং টিম ইন্ডিয়ান কন্টিনজেন্টের, সেখান থেকে একটা খুব ভালো মাত্রার পদক আমরা অর্জন করতে পারি। একই সঙ্গে
0: যেখানে লাভলিনা বরগোহাইন উনি লিড করছেন আর কি,
1: লিড করছেন। একই সঙ্গে এবার ওয়েট লিফটিংয়ের মধ্যে পদক সংখ্যার গতবারের তুলনায় একটু বাড়ার সম্ভাবনা প্রবল আছে।

0: একদম। আর তার সঙ্গে আমাদের যা দল গিয়েছে 125 জন অ্যাথলিটের, সেখান থেকে মূল মূল গেমগুলোতে যেমন আমাদের যারা নাম করা অ্যাথলিট রয়েছেন তাদের, যেমন নীরাজ চোপড়া বলুন, মীরাবাই চানু বলুন, তারপর হচ্ছে গুরিন্দরবীর সিং, অনিমেষ কুজুর, আপনি বললেন যে তার মানে এই সমস্ত যে অ্যাথলিটরা রয়েছে যাদের উপর দেশ তাকিয়ে রয়েছে, তো এদের কাছ থেকে আমরা মানে বা দেশবাসী কতটা আশা পূরণ করতে পারেন?
1: জ্যাভলিনের ক্ষেত্রে আমি বলি, জ্যাভলিন এই মুহূর্তে ওয়ার্ল্ডে 90+ মিটার থ্রোয়ার অনেকজন আছে, তার মধ্যে আমাদের নীরজ চোপড়াও আছেন, গোল্ডেন বয় আমরা সবাই জানি, কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছেন। বাট অ্যাট প্রেজেন্ট জ্যাভলিনের ক্ষেত্রে একটা টাফ কম্পিটিশন আমরা হয়তো দেখতে পারি। অথবা আপনি আপনারা জানেন কয়েকটা আগে কম্পিটিশনস হয়েছে, সেখানে 90+ মিটার থ্রো হয়েছে সেই ইভেন্টসগুলোতে, তো সেই জায়গায় একটা একটা কঠিন টাফ কম্পিটিশন আমরা হয়তো দেখতে পারবো। এছাড়া আমাদের মুরলী শ্রীশঙ্কর ভেরি গুড লং জাম্পার, সেখান থেকে আমাদের একটা মেডেলের প্রবেবিলিটিস আছে। তো আমরা আশা করছি এবার অ্যাথলেটিক্সে গতবারের তুলনায় হয়তো একটু কয়েকটা বেশি মেডেল আমরা নিতে চলেছি।
0: ভারতের অ্যাথলেটিক্স টিম যদিও এবার সব থেকে বড়ো টিম যাচ্ছে, 32 জনের পার্টিসিপেন্ট, তার মধ্যে 22 জন হচ্ছে পুরুষ এবং 10 জন মহিলা দল, মানে যত এবারে ইভেন্টে যাচ্ছে তার মধ্যে অ্যাথলেটিক্সের দলটা হচ্ছে সব থেকে বড়। তো গত বছরের সঙ্গে যদি একটু তুলনা করি ভূষণবাবু, গত বছর কিন্তু আমরা 61টা মেডেল পেয়েছিলাম কমনওয়েলথে, এবং 2022 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে 22টা সোনা ছিল, কিন্তু 22টা সোনা, 16টা রূপো ছিল এবং 23টা ব্রোঞ্জ ছিল। তো সেখানে আমাদের যদিও ব্যাডমিন্টন থাকছে না, পিভি সিন্ধু নিয়েছিল, শরত কমল, তারা কিন্তু পদক নিয়ে এসেছিলেন ভারতের জন্য, তো 61টার কত কাছে আমরা এবার যেতে পারি বলে আপনার মনে হচ্ছে?
1: দেখুন, যেহেতু স্পোর্টসের মাত্রা সংখ্যায় কমে গেছে, তো সুতরাং টোটাল কাউন্ট অফ মেডেলও রিডিউস কমে যাচ্ছে, কমে গেছে। তো 61টা আমরা হয়তো আমরা সেই ফিগারটা হয়তো টাচ করা একটা একটা কঠিন বিষয় হয়ে যাবে, কিন্তু এদিকে আমি যেটা আমার বলতে চাইছি, কয়েকটা স্পোর্টস যেখানে আমরা রিকভার করতে পারি সেখানে হচ্ছে ওয়েটলিফটিং, অ্যাথলেটিক্স, তো অফকোর্স বিশাল বড় কন্টিনজেন্ট, মেডেলের প্রবাবিলিটি অনেকটাই বেশি। আমরা যেটা আরেকটা লস করেছি সেটা হচ্ছে টেবিল টেনিস থেকে, সেখানে আমাদের অনেকগুলো মেডেলস আসতো, সেখানে একটা আমাদের বড় ক্ষতি হয়েছে। শরত কমল ওয়ান অফ দি বেস্ট এভার খেলোয়াড় টেবিল টেনিসে যে পারফর্ম করেছে কমনওয়েলথ গেমসে, আপকামিং অ্যাথলিট সৃজা অকুলা ওয়ান অফ দি ফাইনেস্ট টেবিল টেনিস পেডলার, সেখান থেকেও আমাদের একটা ক্ষতি হয়েছে। কিন্তু আমরা আশা করছি যে বিগত কয়েক বছরের মধ্যে ভারতের খেলোয়াড়দের মধ্যে যেভাবে আমরা উন্নতি দেখেছি পারফরমেন্সের দিক দিয়ে, টেম্পারমেন্টের দিক দিয়ে, ম্যাচ কম্পিটিশনসগুলো কেমন করে জেতা, টাফ কন্ডিশনে কেমন করে নিজেকে পারফর্ম করা, এই সেই জিনিসগুলো আমরা দেখেছি গত কয়েক বছরের মধ্যে। এবং অ্যাথলেটিক্সের মধ্যে একটা বিশাল ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পেরেছি, এক সময় অলিম্পিকে মেডেল অ্যাথলেটিক্সের মধ্যে ভাবা একটা বিশাল একটা বড় ব্যাপার ছিল। এক সময় আপনারা মনে করবেন আমরা যখন ছোটোবেলায় এই 90-এর দশকের ব্যাপার ছিল, সেই সময় হয়তো আমরা ভাবতে পারিনি যে অলিম্পিকে কোনো সময় হয়তো মিলখা সিং যাওয়ার পরে বা পিটি উষা যাওয়ার পরে কোনো সময় মেডেল হয়তো অর্জন করতে পারবে দেশ। কিন্তু এই জায়গাটায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারবো যে মানে প্রচণ্ডভাবে একটা ডেভেলপমেন্ট হয়েছে স্পোর্টসের ক্ষেত্রে, খেলোয়াড়দের ক্ষেত্রে, খেলোয়াড়দের মানসিকতার ক্ষেত্রে অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছে। এবং আজকের ডেটে আপনি যদি দেখেন আমাদের দেশে জ্যাভলিন থ্রোয়ার 80+ থ্রো ছোড়ার থ্রোয়ার এখন অনেকজন, যেটা একসময় কল্পনার বাইরে ছিল। তো সুতরাং আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা অনেকগুলো মেডেলস স্পেশালি অ্যাথলেটিক্স আশা করছি সেখান থেকে আমরা পাব।
0: একদম, কারণ আমি আপনার সঙ্গে একমত যে ভারতীয় অ্যাথলিটরাও এখন বিশ্বাস করতে শুরু করেছে, শুধু বিশ্বাস নয় এবং

0: তারা করে দেখাতে শুরু করছে যে তারাও পারে। আমাদের বিগত অলিম্পিক এবং আন্তর্জাতিক যে অনুষ্ঠিত হয়ে গেল গেমসগুলো, সেখানে কিন্তু আমাদের ভারতীয়দের পারফরম্যান্সই কিন্তু তার প্রমাণ। আমরা সেজন্য হতাশ হব না, এই মনোভাবটাই যেন ভারতীয় খেলোয়াড় এবং অ্যাথলিটদের মনে ঢুকে গেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন 9434076705, এই ফোন নম্বরে। আজ আমরা আলোচনা করছি কমনওয়েলথ গেমস নিয়ে। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে কমনওয়েলথ গেমস, যেটি এবার গ্লাসগোতে, স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হচ্ছে। চারটে ভেন্যুতে খেলা হচ্ছে। তো এই চারটে ভেন্যু ভূষণবাবু, যেটা হচ্ছে স্কটসটাউন স্টেডিয়ামে অ্যাথলেটিক্স আর প্যারা অ্যাথলেটিক্সটা অনুষ্ঠিত হবে, টোল ক্রস আন্তর্জাতিক সাঁতার কেন্দ্রে সেখানে সাঁতার, প্যারা সাঁতার এগুলো অনুষ্ঠিত হবে, স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসে সেখানে জিমন্যাস্টিক্স, ওয়েটলিফটিং, তারপর উদ্বোধনী অনুষ্ঠান এগুলো অনুষ্ঠিত হবে, আর গ্লাসগো আন্তর্জাতিক এরিনায় বাস্কেটবল, নেটবল এবং জুডো এই খেলাগুলো অনুষ্ঠিত হবে। এই যে চারটে ভেন্যু, গ্লাসগোতে এর আগেও কিন্তু আয়োজন হয়েছিল কমনওয়েলথ গেমসের, এবং এখানে ভারতের কতটা সুবিধা বা সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে লাস্ট 2014 এই গ্লাসগোতে হয়েছিল কমনওয়েলথ গেমস, তো ভারতীয় অ্যাথলিটরা কতটা সুবিধা করতে পারবে? কারণ পরিবেশ একটা বড় ব্যাপার থাকে পারফরম্যান্সের ক্ষেত্রে, আমরা দেখেছি বিগত দিনগুলোতেও। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে এই গ্লাসগোর যে আবহাওয়া, যে গ্লাসগোর যে ব্যবস্থাপনা রয়েছে, তাতে ভারতীয় অ্যাথলিটরা বা ভারতীয় যারা খেলোয়াড় তারা কতটা কি সুবিধা করতে পারবেন?
1: দেখুন, এখানে আমি একটা বিষয়ে যেটা বলতে চাইছি, আমরা এরকম একটা দেশে বসবাস করি বা আমাদের খেলোয়াড়রা এরকম একটা দেশে বসবাস করে যেখানে পৃথিবীর সমস্ত আবহাওয়া আমাদের দেশে যে কোনো অনেক জায়গায় পাওয়া যায়।
0: একদম
1: একদম। তো সুতরাং গ্লাসগুলোর যে আবহাওয়া আছে সেই আবহাওয়া আমাদের দেশেও কোনো এক জায়গায় আছে। সুতরাং আমার যে স্পোর্টস ট্রেনিংয়ের ক্ষেত্রে বা খেলোয়াড়দের তৈরি করার ক্ষেত্রে সে আবহাওয়াকে মাথায় রেখে ট্রেনিং শিডিউলস, ট্রেনিং প্রোগ্রাম এবং সেইভাবে কন্টিনিউস একটা প্রসেসে চলে আসে। এবং আপনারা দেখবেন একটা কমনওয়েলথ গেমস ইজ এ 4-year ট্রেনিং প্ল্যানিং। তো সেক্ষেত্রে যে কোনো একটা ট্রেনিং প্ল্যান যখন চলে, সে কম্পিটিশনসগুলো, খেলোয়াড়ের কম্পিটিশনসগুলো মাথায় রেখে যে কোন সার্ফেসে গিয়ে সে কম্পিট করবে, কোন আবহাওয়ায় গিয়ে করবে, কটা কোন সময়ে সে কম্পিট করবে, এই সমস্ত জিনিসগুলোকে খুব মাইনিউটলি, খুব কেয়ারফুলি এবং খুব সাইন্টিফিক্যালি ডিজাইন করা হয় এবং ঠিক সেই অনুযায়ী তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং তাদেরকে কম্পিটিশনসের জন্য রেডি করা হয়। তো সুতরাং আবহাওয়া এক সময় আমরা একটা বিষয়ে আলোচনার বিষয় ছিল, কিন্তু এই আজকের যে পরিবেশ, কন্ডিশনস, ট্রেনিং মেথোডোলজির মধ্যে যেই মাত্রা ইম্প্রুভমেন্ট ঘটেছে, যেই মাত্রায় সাইন্টিফিক ট্রেনিং চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আবহাওয়াকে একটা খুব বড় কনসিডার করব না। আপনি দেখে থাকবেন নীরজ চোপড়া অ্যাট এনি অ্যাটমসফিয়ার হি ক্যান পারফর্ম, যে কোনো জায়গায় পারফর্ম করতে পারে, এবং গ্রেট অ্যাথলিটরা দেখবেন যে কোনো জায়গায় ওরা পারফর্ম করে দেয়। তো সুতরাং এটা আজকের জায়গায় আমরা যদি আলোচনা করি এই বিষয়টায়, খুব একটা প্রযোজ্য হবে না। তো আমার মনে হয় যে আবহাওয়া ইজ নট দি ফ্যাক্টর, ফ্যাক্টর ইজ দেয়ার তাদের ডিটারমিনেশন, কেমন করে তারা পারফর্ম করবে সেগুলো জিনিসে কনসেন্ট্রেট করা। এবং দেখবেন আমাদের এশিয়ান গেমসের যে টিম অলরেডি পোল্যান্ডে যারা ট্রেনিং করছে, তো দ্যাট মিন্স আমাদের ওই আবহাওয়ার সঙ্গে আমাদের প্লেয়াররা, খেলোয়াড়রা অফকোর্স তারা ওয়েল ইকুইপড, অ্যান্ড আমরা আশা করছি, সবারই আশা, পুরো দেশবাসীর সবার আশা যে আমাদের খেলোয়াড়রা এক্সেলেন্ট পারফর্ম করবে এবং ভারতের জন্য অনেকগুলো মেডেলস এনে।
0: আর একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি জলপাইগুড়ি রাজগঞ্জ চালার থেকে বলছি, আব্দুল কাদের।
0: হ্যাঁ আব্দুল বাবু বলুন।
2: ঘটনাগর থেকে আপনারা যে আলোচনা দিয়েছেন কমনওয়েলথ গেমসে,
0: হ্যাঁ,
2: যে আমাদের পরিসংখ্যাটা এবার মানে বিদেশে খেলা যাওয়ার জন্য কমায় দিয়েছেন, এটা কি এই খেলাটাকে মানে ওখানটায় যেসব পার্সাল করলেন ওই খেলাগুলা কি ওখানটা হবে না, নাকি হবে মানে আমাদের ভারতবর্ষ থেকে পাঠাচ্ছেন না, কোনটা?
0: না, খুব ভালো প্রশ্ন করেছেন। আমি ভূষণবাবু, আমাদের এক্সপার্ট আজকে রয়েছেন, ওনার কাছেই আমি আপনার প্রশ্ন নিয়ে যাব। আপনি

0: শুনতে থাকুন আব্দুল বাবু, আর কোনো আর কোনো হ্যাঁ
1: তারপরে আরেকটা কথা আপনাকে বলতে চাই।
0: হ্যাঁ বলুন।
1: যে আমার দেশ দিন দিন উন্নত এবং বড় থেকে বড় হচ্ছে,
0: ঠিক
1: সেই জায়গায় যদি এইসব জায়গাগুলোকে খারসার করে নিয়ে আসা হয়, তাহলে হয় একটা ভারতবর্ষে আমাদের অর্থনৈতিক অভাব আছে, আর না হলে একটা মনোভাবের একটা অভাব আছে। আমি এইটুকুই প্রশ্ন করলাম যে কোনটা ঠিক, যদি সেখানটা খেলা এই ধরনের যেগুলো বাদ দিচ্ছেন এই খেলাগুলো যদি সেখানটা হয়ে থাকে, আমার যোগ্য প্লেয়ার থাকতে আমরা কেন পাঠাইতে পারবো না?
0: হ্যাঁ আব্দুল, আপনি আমাদের অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনছেন, আমরা খুবই আনন্দিত। আপনি শুনতে থাকুন, আমাদের আপনার প্রশ্নের উত্তর আমাদের বিশেষজ্ঞ দিচ্ছেন। ধন্যবাদ। হ্যাঁ ভূষণবাবু, ওনার যে প্রশ্নটা,
2: আব্দুলবাবু সবার আগে আপনাকে বিষয়টা ইয়ে করি, যে বিষয়টা জানিয়ে রাখি যে আমাদের দেশের তরফ থেকে আমাদের খেলোয়াড়দের পাঠানো হচ্ছে না সেটা বিষয় নয়। এবার কমনওয়েলথ গেমসের যারা আয়োজন করেছে এবং কমনওয়েলথ গেমস কমিটি সেটা সিদ্ধান্ত নিয়েছে, সেখান থেকেই আমাদের এই খেলাগুলো সেগুলো বাদ পড়ে গেছে, ওনারাই বাদ দিয়েছে। যেহেতু একটা কস্ট এসকেলেশনের ম্যাটার চলে এসেছিলো, দুবার ভেনিউ চেঞ্জ করা হয়, এটা প্রথমে তো অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল স্ট্রেট অফ ভিক্টোরিয়াতে, কিন্তু তারা কস্ট এসকেলেশনের জন্য পরবর্তীকালে ওনারা কমনওয়েলথ গেমস অর্গানাইজ করতে ওনারা আর করতে চাইলেন না, তারপরে সেটা গ্লাসগোতে শিফট হলো। যেহেতু গ্লাসগোতে শিফট হওয়ার পরে একটা সময়েরও ব্যাপার থেকে গিয়েছিলো, তো সেই সময়ের ব্যাপার মধ্যে এত বড় একটা অর্গানাইজ করা, এতগুলো স্পোর্টস কিনে একটা কনস্ট্রেন্ট দাঁড়িয়ে এসেছিলো। সেই ক্ষেত্রে একটা কমনওয়েলথ গেমসের কমিটি একটা সিদ্ধান্ত নিল যে এই বছরের জন্য আমরা কিছু স্পোর্টস, কিছু খেলাধুলা, কিছু ডিসিপ্লিন আমরা ওনারা বাদ দিয়ে রাখছি, এবং আশা করছি ওরা নেক্সট কমনওয়েলথ গেমস, আপনারা জানেন যে নেক্সট কমনওয়েলথ গেমস আমাদের দেশে হতে চলেছে আহমেদাবাদ 2030, তো আশা করছি আমরা আহমেদাবাদে সমস্ত খেলা যেগুলো কমনওয়েলথ গেমসে হতো অনুষ্ঠিত হতো সেগুলো আবার আমরা দেখতে পাবো।
0: একদম। আর যেহেতু এবার সময়টাও অল্প এবং শুরুতেই আমরা বলেছি যে মাত্র 10টি ইভেন্ট রাখা আছে এবং 6টি প্যারা ইভেন্ট, সেই কারণেই অনেক খেলা কমিয়ে দিতে বাধ্য হয়েছে সেই কমিটি। তো আপনার কাছে ভূষণবাবু আমি একটা জিনিস জানতে চাইব এবং আমাদের শ্রোতা বন্ধুরাও হয়তো অনেকেই জানতে চাইবেন, যে সাধারণত মূল অ্যাথলেটিক্সের সঙ্গে বা মূল গেমসের সঙ্গে প্যারা গেমস যেটা হয় সেটা কিন্তু আলাদা হয়, তো এবার দুটোই একসঙ্গে হচ্ছে, তো এর কারণটা যদি একটু আপনি বলেন যে একই সঙ্গে মেন ভেনুর মেন যে খেলা, মেন স্ট্রিমের খেলা সেগুলোও হচ্ছে, তার সঙ্গে প্যারা গেমসও, প্যারা স্পোর্টসও একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে, ট্র্যাক সাইক্লিং হচ্ছে তার সঙ্গে প্যারা সাইক্লিং হচ্ছে, তারপর ওয়েট লিফটিং হচ্ছে তার সঙ্গে প্যারা পাওয়ার লিফটিং হচ্ছে, বোলস হচ্ছে এবং প্যারা বোলস হচ্ছে, তো এই বাস্কেটবল তার সঙ্গে হুইল চেয়ার বাস্কেটবল, মানে এই জিনিসগুলো সাধারণত অ্যাথলেটিক্সেও প্যারা অ্যাথলেটিক্স সেটা চলছে, সাধারণত আমরা বিভিন্ন যে ইভেন্টগুলো অনুষ্ঠিত হয় তাকে দেখি না, কিন্তু এটাতে দেখতে আমার আরেকজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন, একটু শুনে নিই তার থেকেও প্রশ্ন। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি দীপ অধিকারী শিলিগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ দীপবাবু বলুন।
3: দেব না, দীপ।
0: হ্যাঁ দীপবাবু বলুন।
3: তো আমার এই যে যে প্রোগ্রামটা চলছে ওটা মধ্যে এই কোশ্চেনটা আছে যে যে আমরা ক্রিকেটকে এত মানে ভ্যালু দিই, এত আমরা অদার ইনফ্রাস্ট্রাকচার আছে, তো আমাদেরকে বাকি স্পোর্টসকে অতটা ইম্পর্টেন্স দেওয়া দরকার?
0: একদম, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আপনার কি আরো কোনো প্রশ্ন রয়েছে না? আমাদের বিশেষজ্ঞ উত্তর দেবেন আপনার প্রশ্নের।
3: না না এটাই।
0: অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, শুনতে থাকুন।
3: থ্যাংক ইউ।
0: হ্যাঁ এটা আমাদের একটা অনেকেরই কমন প্রশ্ন যে ক্রিকেটকে আমরা ভ্যালুটা বেশি দিই এবং সেই তুলনায় অন্যান্য এত

0: অ্যাথলেটিক্স বা আরও যেই খেলাগুলো রয়েছে সেগুলোতে আমাদের গুরুত্বটা কম পায়। তো এই বিষয়ে আপনি কি বলছেন ভূষণবাবু?
1: দেখেন, দেখুন, এই বিষয়টা একটা ওয়াস্ট বিষয়, আর অনেকগুলো ফ্যাক্টরস, অনেকগুলো বিষয় এর মধ্যে জড়িয়ে আছে। আমরা, আপনারা দেখতেই চলেছেন যে এবার কমনওয়েলথ গেমসে শুধু 10টি স্পোর্টস হতে চলেছে। তার একটা বড় ফ্যাক্টর হচ্ছে কস্ট এসকেলেশন। সুতরাং আমরা যখনই স্পোর্টস একটা অর্গানাইজ করি বা যে কোনো একটা স্পোর্টস ট্রেনিং চলে, স্পোর্টস খেলোয়াড়কে তৈরি করা হয়, সেটা একটা হিউজ কস্ট এসকেলেশনের ম্যাটার হয়ে যায়। ওই দিক দিয়ে যদি আমরা দেখি ক্রিকেট, ক্রিকেট এজ এ স্পোর্টস আমাদের দেশে এসে আর্ন করে, একটা বড় অঙ্কের একটা টাকা ওনারা আর্ন করে। এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে অন্যান্য স্পোর্টস, তারা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সেইভাবে আর্ন করতে পারে না। তাও বিগত কয়েক বছরে আমরা দেখেছি ফুটবল কমার্শিয়ালাইজ স্পোর্টসের দিকে গেছে এবং একটা ভালো অ্যামাউন্ট আজকাল খেলোয়াড়রা আর্ন করছে, এবং যে ক্লাবসরা, যারা তার মধ্যে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, তারাও একটা আর্ন করছে। একই সঙ্গে আমরা দেখেছি ব্যাডমিন্টনকে, একই সঙ্গে প্রো কাবাডি আপনারা জানেন, একই সঙ্গে আপনারা ভলিবলের লীগ শুরু হয়েছে কমার্শিয়ালাইজ। নাও ইট ইজ অল প্রসেস যেখানে আমরা একটু আর্ন করতে পারি। যখনই আমাদের স্পোর্টস কম্পিটিশনসগুলো আর্ন করা শুরু করবে সেই ক্ষেত্রে, কিন্তু এটা আমার কথা সবাই নাও রাজি হতে পারে, কিন্তু এটা ইটস নট অলওয়েজ পসিবল যে সমস্ত স্পোর্টস নিজে আর্ন করে নিতে পারবে। কিন্তু এখানে একটা ফ্যাক্টর যেখানে মিডিয়া, আপনার সবসময় দেখবেন আপনারা নিউজ চ্যানেল বা প্রাইভেট, আমি প্রাইভেট নিউজ চ্যানেলের কথা বলছি, সেখানে সবসময় ক্রিকেটের একটা নিউজ সবসময় থাকবে। ইভেন ইনক্লুডিং ফিফা ওয়ার্ল্ড কাপের সময় দেখবেন ওই পেজের মধ্যে দেখবেন ক্রিকেটের কিন্তু নিউজ থাকবে। তো সুতরাং ওটা একটা গ্ল্যামারাস জায়গাও চলে গেছে, কিন্তু আমরা অন্যান্য স্পোর্টসকে ওই কমার্শিয়াল জায়গায় প্লাস গ্ল্যামারাস জায়গায় এখনও নিয়ে যেতে পারিনি। তো এই অনেকগুলো ফ্যাক্টরস আছে। আজকে আমি শুধু এই এক দুটো, যেহেতু সময়ের অনেকটা কনস্ট্যান্ট আছে, আদারওয়াইজ ইট ইস এ হিউজ লং ডিসকাশন ম্যাটার, যেখানে আমাদের একটা লম্বা ডিসকাশন করতে হবে এবং কেন ওই জায়গাটা চলে যাচ্ছে এবং অন্যান্য স্পোর্টস আমরা কেন ওই জায়গাটা নিয়ে যেতে পারছি না যেখানে আমাদের খেলোয়াড়রা, আমাদের দেশের খেলোয়াড়রা একই রকমের প্রাধান্যতা পাবে। আপনি জানেন গুরিন্দর বীর সিং, অনিমেষ কুজুর, তিন দিনের মাথায় তিনটে ন্যাশনাল রেকর্ড ব্রেক হয় 100 মিটার, কিন্তু আমরা জানি যে কোনো মিডিয়ার মধ্যে কোনো, মোস্ট অফ দি পিপল অফ আওয়ার কান্ট্রি দ্বারা জানে না হয়তো সেই বিষয়টা, যারা খেলাধুলো নিয়ে, স্পোর্টস নিয়ে, অ্যাথলেটিক্স নিয়ে, ক্রিকেট বাদ দিয়ে অন্যান্য খেলাধুলার সঙ্গে জড়িত হচ্ছে তারাই হয়তো এই বিষয়টা জানে। তো একই সঙ্গে কয়েকদিন আগে অ্যানসিসও যান, অঞ্জু ববি জর্জ লং জাম্পের রেকর্ড ব্রেক করে, সেটা হয়তো আমরা অনেকজনও জানি না, কিন্তু সেটা হচ্ছে আমাদের মিডিয়াকেও একটু সামনে আসতে হবে, আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যেও একটু তাদের, তো অফকোর্স অনেকটাই স্পেস আছে, জায়গা আছে সেখানে ইম্প্রুভমেন্ট করার আমাদের স্পোর্টসের জন্য। একই সঙ্গে অন্য অনেক বিষয়গুলো আছে যেগুলো আমাদেরকে লং টার্মে ডিসকাশন করা উচিত।
0: তবে ভূষণবাবু, ইদানিংকালে কিন্তু অন্যান্য স্পোর্টসগুলোর প্রতিও কিন্তু আগ্রহ দেখা যাচ্ছে, আমাদের জনসাধারণ বলুন বা আমাদের সরকারের দিক থেকেও বলুন বা অন্যান্য যারা মিডিয়া রয়েছে, যেমন ধরুন নীরজ চোপড়ার কথা বলি, পিভি সিন্ধুর কথা বলি বা আরও যারা রয়েছেন, কিন্তু তারা কিন্তু মানে ক্রিকেট বাদ দিয়ে অন্য স্পোর্টস থেকে কিন্তু নিজের জায়গাটা করে নিতে পেরেছেন। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে যে অন্যান্য স্পোর্টসগুলো এগোচ্ছে না সেটা কিন্তু এখনই বলা যাবে না, ধীরে ধীরে কিন্তু সেদিকেও নজরগুলো পড়া শুরু হয়েছে। কিছুদিন আগে অভিনব বিন্দ্রা যখন গোল্ড মেডেল পেলেন, তো তখনও কিন্তু প্রচারের আলো কিন্তু তার দিকে ঘুরে গিয়েছিল। স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু একটা সাফল্য চায় প্রাথমিক অবস্থাতে, শুরুতেই, এবার সেই সাফল্যটা যখন যদি কেউ এনে দিতে পারে তাহলে কিন্তু ধীরে ধীরে তার দিকে ফোকাসটা কিন্তু অনেকটাই চলে আসে এবং তার মাধ্যমেই ধরুন যে তারপরেই কিন্তু ভারত শুটিংয়ে কিন্তু এই অলিম্পিক বলুন বা আরও যে ওয়ার্ল্ড গেমগুলো সেখানে কিন্তু ভারতীয় শুটাররা কিন্তু বেশ ভালো পারফর্ম করছে এবং বর্তমানকালে যে বিগত অলিম্পিক বলুন বা অন্যান্য যে বিশ্ব যে গেমসগুলো হচ্ছে অ্যাথলেটিক্স বা ইত্যাদি ইত্যাদি, সেখানেও কিন্তু ভারতীয় খেলোয়াড়েরা বা অ্যাথলিটরা কিন্তু নিজেদের কিন্তু পরিচয় বহন করছে বেশ দৃঢ়ভাবে, উজ্জ্বলভাবেই, যে ভারতের নাম কিন্তু তারা

0: তো আমাদের যারা তারকারা রয়েছেন, তারকা খেলোয়াড় বা অ্যাথলিটরা রয়েছেন, তাদের সম্ভাবনা কতটা দেখছেন, বা তাদের কম্পিটিশনে পড়ার, অর্থাৎ ওই যে শক্ত প্রতিপক্ষ যেটাকে বলে, যে সেই জায়গাটাতে পড়ার কতটা সম্ভাবনা থাকছে আর কি, এই বিষয়টা যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের বলেন।
1: হ্যাঁ, তারকার মধ্যে সবার আগে নীরজ চোপড়া জ্যাভলিন, অ্যাট প্রেজেন্ট রুমেশ তারাঙ্গা শ্রীলঙ্কান অ্যাথলিট, ইন ট্রিমেন্ডাস, খুব ভালো ফর্মে আছেন উনি। একই সঙ্গে অ্যাডারসন পিটার্স, কেশর ওয়ালকট, এরাও ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। এবং পাশে আরশাদ নবীন নানাদিম, পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার, সে নিয়ে উনিও একটা ভালো কম্পিটিশনের দিতে পারেন, কিন্তু এরা সবাই হচ্ছে 90+ মিটার থ্রোয়ার। একই সঙ্গে আমরা যদি দেখি মেডেলের সম্ভাবনা, জুডোর মধ্যে আমাদের অস্মিতা দে গোল্ডের প্রবল সম্ভাবনা,
0: আর মীরাবাই চানু রয়েছেন।
1: হ্যাঁ, মীরাবাই চানু রয়েছে,
0: যিনি এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের
1: ফ্ল্যাগ বিয়ারার।
0: তো মীরাবাই চানুর থেকেও আমরা একটা পদক আশা করতেই পারি। তার সঙ্গে লাভলিনা বক্সিং থেকেও আমরা বেশ কিছু পদক আশা করতেই পারি। তো আমাদের সময় শেষ। আজকে আমরা আলোচনা করলাম লক্ষ্য প্রসঙ্গ কমনওয়েলথ গেমস 2026, কারণ আগামীকাল থেকেই শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস, যেটা চলবে 2 আগস্ট 2026 পর্যন্ত, সেখানে ভারতীয় 125 জন অ্যাথলিট অংশ নিচ্ছেন। আর আমরা সবাই তাকিয়ে রয়েছি তাদের দিকে, যে তারা দেশকে কতটা গর্বিত করতে পারেন। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ভূষণ অধিকারী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, আনন্দচন্দ্র কলেজ, জলপাইগুড়ি। ভূষণবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য।
1: ধন্যবাদ আপনাকে।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের আজকে আমাদের শেষ করতে হয়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

এতক্ষণ শুনলেন লাইভ ক্রীড়াঙ্গন প্রসঙ্গ কমনওয়েলথ গেমস 2026। এ বিষয়ে স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ভূষণ অধিকারী এবং সঞ্চালনায় ছিলেন জাহেরুল আলম, আকাশবাণী শিলিগুড়ি।

0: এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। অনুষ্ঠানের শুরুতেই চলে এসেছে একটি ফোন, দেখে নেব কে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দাদা ভাই,
0: হ্যাঁ কে বলছেন?
1: বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: অমিতাভ বাবু বলুন।
1: হ্যাঁ, কেমন আছেন দাদা?
0: এই তো এই তো চলে যাচ্ছে। আপনারা সবাই ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, ভালো আছি ভালো আছি।
0: হ্যাঁ,
1: বৃষ্টি হচ্ছে খুব।
0: আচ্ছা, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে?
1: বিষয় ভাবনায় কি? হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা,
1: বিষয় ভাবনায় কি রাখলেন?
0: বিষয় ভাবনা বলতে আজকে আমরা চাচ্ছিলাম, আমাদের উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হচ্ছে, কাজে আজকে আমাদের বিষয় আমরা ঠিক করেছি আর নয় বর্ষণ। এত বৃষ্টি, বৃষ্টিতে আমাদের উত্তরবঙ্গ, বিশেষত উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গেও যতদূর খবরে শোনা যাচ্ছে যে প্রবল বর্ষণ হচ্ছে, তো আমাদের আজকের আজকের আমাদের বিষয়। হ্যাঁ,
1: বিষয় আর নয় বর্ষণ তো ঠিক। দেখুন, আর নয় বর্ষণ সেটা তো ধরুন, মানে আমরা চাইছি, হ্যাঁ, যে কৃষিকাজের জন্য মানে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আমাদের এখন এই বীরভূমে, হ্যাঁ, এখনো কিছু পরিমাণে বৃষ্টির ঘাটতি রয়েছে। হ্যাঁ, তো সেই বৃষ্টির ঘাটতিটা পূরণ হয়ে যাওয়ার পরে আমরাও কিন্তু বলবো আর নয় বর্ষণ। এবার একটু চারা গাছগুলোকে, হ্যাঁ, বড় হতে দিই।

0: ঠিক
1: হ্যাঁ, তো এখন এই মুহূর্তে আমাদের যেটুকু দরকার, মানে আমাদের আর 20% মতো মানে ঘাটতি রয়েছে।
0: ঠিক
1: তো সেই ঘাটতিটা মনে হচ্ছে যে এই যে বৃষ্টিটা নেমেছে এখন, তাতে করে এরকম বৃষ্টি 2-3 দিন হলে হ্যাঁ কমে
0: একেবারে
1: যাবে, এবং ঘাটতিটা মানে কমে যাবে। কিন্তু হ্যাঁ, পাশাপাশি এটাও মনে রাখতে হবে, দেখুন এই বর্ষণে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় যারা হ্যাঁ মানে গরিব মানুষ, তারা যারা ধরুন মাটির ঘরে বাস করে বা নদীর ধারে বাস করে, হ্যাঁ তাদের কিন্তু সবচেয়ে বেশি মানে তাদের বেশি চিন্তা। এবং তাদের কথা ভেবেই আমরা বলবো যে আর নয় বর্ষণ, কেন ধরুন আমরা তো আমজনতা, হ্যাঁ, এবং আমজনতার মধ্যে তারাও কিন্তু একজন,
0: একেবারে তাই।
1: তাদের হয়েও আমরা প্রার্থনা জানাবো যে আর নয় বর্ষণ, আর যদি বা বর্ষণ হয়ও তাহলে তাদের যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, আসলে মানুষ দেখুন তারা দিন এনে দিন খায়, এবং এই বর্ষণে তাদেরও কিন্তু অসুবিধা, ভীষণ অসুবিধা। এই যেমন হকার বন্ধুরা সারাদিন ঘুরে ঘুরে ধরুন যারা যেটুকু রোজগার করেন, বৃষ্টিতে তাদের রোজগার কিন্তু মার খায়
0: সেই
1: যারা
0: দিনের জন্য
1: যারা
0: কিন্তু
1: হয়
0: রোজগারটা বন্ধ হয়ে যাচ্ছে, আর
1: হ্যাঁ রোজগারটা
0: একেবারেই
1: বন্ধ
0: তাই।
1: হয়ে যাচ্ছে, এবং সংসারের মানে ধরুন অভাব অনটন সেটা রয়েইছে। আবার এমনও আমি হকার বন্ধুকে দেখেছি যে তার যে হকারি রোজগারের টাকায় তার অভাবী মেধাবী পুত্র অথবা কন্যাকে এখনো সমানভাবে পড়াচ্ছেন এবং চেষ্টা করছেন হ্যাঁ তাদের মুখে হাসি ফোটাতে, আমি যেটা পারিনি আমার স্বপ্নটা তাদের মধ্যে সঞ্চারিত হোক।
0: একেবারেই
1: সেদিক
0: তাই,
1: দিয়েও তারা অতিরিক্ত পরিশ্রম করছেন, কিন্তু সেটাও আর নয় অধিক বর্ষণে তাদের সেই
0: সেই
1: রোজগারে কোথাও
0: আপনি
1: না কোথাও
0: আপনি
1: ঘাটতি থেকে
0: আপনি
1: যাচ্ছে তারা।
0: আপনি কৃষক ভাই বোনেদের কথা বলছিলেন, অধিক বর্ষণ
1: হ্যাঁ
0: হলে কিন্তু কৃষিকাজেরও ক্ষতি হয়, তাই না?
1: ক্ষতি
0: যদি
1: হবে,
0: অতিরিক্ত
1: হ্যাঁ
0: বর্ষা
1: নিশ্চয়ই।
0: হয়
1: এই যে ধরুন
0: সেক্ষেত্রে
1: আমি
0: কিন্তু
1: এটুকুই বললাম যে চারা
0: হুম হুম
1: গাছগুলো একটু জল পেয়ে যাক, হ্যাঁ মানে যাদের যতটুকু দরকার, তারপর বর্ষণটা আর নয় বর্ষণ হোক, হ্যাঁ সেটা আমরা চাইও। হ্যাঁ, এবং অতিরিক্ত বর্ষণ সব উত্তরবঙ্গ তো ভেসে যাচ্ছে, উত্তরবঙ্গে দেখছি আমরা খবরে, হ্যাঁ
0: একেবারেই তাই।
1: উত্তরবঙ্গের মানুষ, হ্যাঁ আমরাও ধরুন যতটুকু পারি মানে এখান থেকে, হ্যাঁ যেমন ধরুন বিভিন্ন NGO সংস্থা তারাও সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আসলে মানুষ তো মানুষেরই জন্য, হ্যাঁ
0: একেবারেই তাই।
1: সেই জন্যই আমরা হ্যাঁ মানুষের পাশে আছি এবং থাকবো চিরকালীন, এটুকুই আপনি আশীর্বাদ করুন যেন আমরা
0: একেবারেই
1: চিরকাল
0: একেবারেই
1: মানুষের পাশে
0: একেবারেই
1: থাকতে পারি।
0: একেবারেই
1: ভালো
0: আমাদের
1: থাকবেন,
0: শুভেচ্ছা,
1: নমস্কার নেবেন।
0: একেবারেই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন অমিতাভবাবু। শ্রোতা বন্ধুরা, অমিতাভবাবু বলছিলেন আমাদের আজকের আনন্দধারা অনুষ্ঠান, তার বিষয় আর নয় বর্ষণ। আমরা দেখতে পাচ্ছি বিগত কিছুদিন থেকে উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গে বেশ কিছুদিন থেকে, এবং সমগ্র পশ্চিমবঙ্গেও বেশ কয়েকদিন থেকে কিন্তু প্রবল বর্ষণের ঘনঘটা শুরু হয়েছে। এবং বিশেষত উত্তরবঙ্গের যেটা হিমালয় সংলগ্ন যে অঞ্চল, অর্থাৎ দার্জিলিং এবং সিকিম আমাদের পার্শ্ববর্তী রাজ্য, তা কিন্তু প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং দেখা যাচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে পাহাড়ি অঞ্চলে জায়গায় জায়গায় ধস নেমেছে, বহু মানুষ প্রাণ হারিয়েছেন, এবং শুধু মানুষই না, সম্পত্তির ক্ষতি হচ্ছে। বলতে বলতে একটি ফোন। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: আমি উত্তর দিনাজপুর চোপড়া থেকে বলছি।
0: চোপড়া থেকে কে বলছেন?
2: আমি অভিজিৎ সিংহ বলছি।
0: হ্যাঁ, আমার নামটা বলুন।
2: অভিজিৎ চন্দ্র সিংহ বলছি।
0: অভিজিৎ সিং, অভিজিৎ বাবু নমস্কার, বলুন।
2: নমস্কার, অনেকদিন ধরে ট্রাই করতেছি ফোন আপনার সাথে কথা বলার জন্য।
0: হ্যাঁ, আমাদের অনেক সময় যান্ত্রিক গোলযোগ থাকে, নেটওয়ার্কের প্রবলেম থাকে, সেজন্য অনেক সময় ফোনে পাওয়া যায় না। তো আমাদের আজকে অভিজিৎ বাবু, উত্তর দিনাজপুরে বৃষ্টি কেমন হচ্ছে?
2: বৃষ্টি তো হচ্ছে সারাদিন ধরে।
0: তা এই যে এত প্রবল বৃষ্টি হচ্ছে, তাতে কি মনে হচ্ছে না যে বৃষ্টিটা এবার একটু কমলে ভালো হয়?
2: সে তো খুবই ভালো হয়, বসে আছি বাড়ি যাওয়ার জন্য।
0: আপনি, আপনার বাড়ি কোথায়?
2: বৃষ্টি থামবে বলে। হ্যাঁ,
0: আপনার বাড়ি কোথায়?
2: বাড়ি ওই শিলিগুড়ি, একটু পার হয়ে যেতে হবে চোপড়া বলে।
0: আচ্ছা, আপনার বাড়ি চোপড়াতে, আর আপনি কোথায় থাকেন, আছেন এখন?
2: কি বললেন, বুঝতে পারলাম না।
0: বললাম আপনার বাড়ি চোপড়াতে।
2: হ্যাঁ, চোপড়া একটু গ্রামের ভিতরে যেতে হবে।
0: আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি চোপড়াতে, আর আপনি কোথায় আছেন এখন?
2: এখন আমি ওই চোপড়া পার হয়ে আসি, 3 মাইল বলে ওটাকে।
0: আচ্ছা, তো আপনি এমনি কর্মসূত্রে মানে কি কাজ করেন?
2: আমি তো এমনি এই কারণে

0: কাজ করি।
1: আচ্ছা, তো এই যে প্রবল বর্ষণের জন্য কি আপনাদের কাজকর্মের কোনো ক্ষতি হচ্ছে?
0: ক্ষতি এই পানি যাওয়া, তোমার বৃষ্টি পড়ে যেতে পারতেছি না, আর বৃষ্টির জন্য কাজ হচ্ছে না।
1: সেই সেই তো আমাদের সঙ্গে এভাবেই যোগাযোগ রাখবেন, খুব ভালো থাকবেন অভিজিৎ বাবু। নমস্কার।
0: বলছি যে একটা গান শোনালে ভালো হয়,
1: নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, গান তো শুনবোই, গান শুনবো, ফোনে সকলের সঙ্গে কথা বলবো, খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আনন্দধারা অনুষ্ঠান চলছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন আমাদেরকে 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুদেরকে আবারও একবার জানিয়ে রাখছি ফোন নম্বরটি 9434076705। আনন্দধারা অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আর নয় বর্ষণ। আমরা শুনে নেব একটি গান, মস্তান ছায়াছবি থেকে শিল্পী অমিত কুমার এবং সাধনা সরগম। গানটিতে সুর দিয়েছেন অনু মল্লিক।

0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: বীরভূম থেকে নিতাইবাবু, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, তা আপনাদের ওখানে শুনলাম বৃষ্টি শুরু হয়েছে কয়েকদিন থেকে, বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে।
1: হ্যাঁ বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে।
0: তো নিতাইবাবু, আমাদের আজকের বিষয় আর নয় বর্ষণ। আপনি নিশ্চয়ই জানেন এই প্রবল বর্ষণে আমাদের

0: উত্তরবঙ্গের বিশেষত পাহাড়ি অঞ্চলের মানুষের প্রবল ক্ষয়ক্ষতি হচ্ছে, ধস নেমেছে চারিদিকে, এবং আপনাদের যে দক্ষিণবঙ্গ বা রাঢ় বঙ্গেও কিন্তু বৃষ্টির এখন যথেষ্ট ঘন ঘটা, তো কি বলবেন এই বিষয় নিয়ে?
1: হ্যাঁ দেখুন, যে কোনো জিনিস তো অতিশয় ভালো নয়,
0: ঠিক?
1: হ্যাঁ, তো ধরুন এই প্রবল বর্ষণ যে হচ্ছে তাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, ঘরে বাড়ি বেঁচে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা তারা ধরুন ঠিক মতো খেতে পাচ্ছে না,
0: একেবারেই
1: আর ধরুন যে পাশে বন্যা হচ্ছে তাদের তো খুবই কষ্ট,
0: সত্যি তাই,
1: তাদের কষ্টের সীমা নাই। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আমাদের যে গ্রাম, হ্যাঁ, আমাদের বীরভূম, আমাদের এখানে কিন্তু নদী নালা কিচ্ছু নেই।
0: আচ্ছা,
1: তো আমাদের এখানে বন্যা আশঙ্কা কোনো মতেই নেই, যতই বৃষ্টি হোক কিন্তু আমাদের এখানে বন্যার কোনো আশঙ্কা নেই,
0: আচ্ছা,
1: এমন একটা জায়গা আমাদের বীরভূমের কাটিপাড়া।
0: আচ্ছা, তো আপনাদের ওখানে তাহলে সেভাবে করে জল উঠছে না, তাই তো?
1: না, আমাদের এখানে কোনো জল উঠছে না এখানে,
0: আচ্ছা, তো
1: তো আমাদের এখানে নদী আছে, বক্রেশ্বর নদী, তো এখান থেকে 3 কিলোমিটার দূরে,
0: আচ্ছা,
1: তো আমাদের মানে এখান থেকে বক্রেশ্বর থেকে 2 কিলোমিটার দূরে সেই নদী আরম্ভ কিন্তু শুরু হয়েছে।
0: আচ্ছা,
1: তো সেই কারণে কিন্তু অত জল মানে ওঠে না।
0: আচ্ছা, আর আপনাদের চারপাশে অন্যান্য জায়গা, যে বীরভূমের অন্যান্য অঞ্চলগুলো, সেগুলো?
1: হ্যাঁ, সেগুলো কিন্তু বন্যার আশঙ্কা আছে, যেমন ধরুন ময়ূরেশ্বর বলুন, সিউড়ি তিলপাড়া ব্রিজ বলুন, হ্যাঁ, আশেপাশে যেসব গ্রামগুলো আছে সেগুলো কিন্তু জলের ভয় আছে সেগুলোতেই, কারণ ওপাশে ময়দাক্ষী নদী আছে, হ্যাঁ, সেখানে কিন্তু বন্যার আশঙ্কা থাকায়।
0: ঠিক ঠিক, তো ঠিক আছে নিতাইবাবু,
1: ভালো থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আমরা ইতিমধ্যেই বীরভূম থেকে দুটো ফোন আমাদের কাছে ইতিমধ্যেই চলে এসেছে, দেবরাজপুর থেকে অমিতাভবাবু এবং নিতাইবাবু, আরেকটি ফোন দেখা যাক কে রয়েছে। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি জলপাইগুড়ি রাজগঞ্জ চাবাড়ি থেকে বলছি, আব্দুল কাদের। আব্দুল কাদের,
0: আব্দুল বাবু বলুন, কেমন আছেন?
2: আছি, ভালো আছে, এই তো প্রোগ্রাম শুনতেছি।
0: ঠিক,
2: এই
0: যে প্রবল বর্ষণ, প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবছর আমাদের উত্তরবঙ্গে, কি বলবেন এই বিষয় নিয়ে? বৃষ্টি
2: নিয়ে আমি বলবো যে বর্তমান যে বৃষ্টি হচ্ছে আর কি, বিশেষ করে আমার এলাকায়, আমার এই এলাকাটার মধ্যে খুব একটা বর্ষণ আপনার খুব একটা বেশি না।
0: আচ্ছা,
2: বর্ষণ হচ্ছে ডেলি, তাতে আপনার ক্ষয়ক্ষতি, বিশেষ করে আমাদের এলাকাটা তো চা বাগান,
0: ঠিক,
2: চা বাগানের মধ্যে আপনার প্রচুর পোকা মাকড় আছে, স্প্রে করলেই পরে ধুয়ে যাচ্ছে,
0: ঠিক,
2: হ্যাঁ, এই একটা খুব ক্ষতি। কিন্তু আমাদের যে রোয়া রোপণের মধ্য দিয়ে যেটা আছে, যে ধান বর্তমান যে করতেছে আর কি, সেই জিনিসটার মধ্যে কিন্তু ভালো আছে, হ্যাঁ,
0: ঠিক।
2: আর আপনার 68 সালে যে বন্যা হয়েছিল তখনও আমাদের এলাকা কিন্তু জল আপনার উঠেনি,
0: আচ্ছা,
2: তা আমাদের এলাকাটার মধ্যে, যদিও আমার বাড়ির কাছে নদী আছে, চাওয়াই নদী আছে, পূব দিকে তালবা নদী আছে, কিন্তু আপনার অতটুকু আপনার যে বাড়ি ঘর খেত বাড়ি এইসব নষ্ট করতে পারেনি,
0: আচ্ছা,
2: পারেও না। হ্যাঁ, এখন এইটুকু যে ডেলি বৃষ্টিটা আছে, এটার মধ্যে বিশেষ করে বাচ্চারা যখন ধরেন আমরা যখন চলাফেরা করি, বাচ্চারা স্কুল টিস্কুলে যায়, অনেক কিছু আপনার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছে, পিছিল হয়ে পড়ে যাচ্ছে, হ্যাঁ, এইটা খুব একটা দুঃখের বিষয়। এবং আমাদের এখান থেকে গবাদি পশু আছে, কত লোকের ছাগল আছে, এই যে ওরা ঘাস প্রাণী মানে খাইতে পারে না বৃষ্টির জন্য, হ্যাঁ, মানে বৃষ্টি হলে তো ওরা কাবু হয়ে যাচ্ছে, তো মানে ওই দিক দিয়ে চিন্তা করতে গেলে যে কিছুদিন যাবত বর্ষণটা যদি বর্তমান বন্ধ হয়, আবার এই শ্রাবণ পড়ছে, শ্রাবণের 20 তারিখের পরে কিন্তু আবার বৃষ্টির প্রয়োজন। কেন বৃষ্টির প্রয়োজন? বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু আমাদের যে ধানটা আছে, আমন ধানটা, এরা কিন্তু মারি খেয়ে যাবে, সম্পূর্ণ মারি খেয়ে যাবে, হ্যাঁ, জমি শুকা গেলে পরে আপনার ধানের ইয়ে ভালো হবে না,
0: ঠিক।
2: আর এই মুহূর্তটার মধ্যে যদি আমরা এবার দার্জিলিং সিকিমের দিকে তাকাইতে যাই, তাহলে অতি শীঘ্রই কিন্তু বৃষ্টি বন্ধ হওয়া উচিত, কারণ ওখানকার ঘর বাড়ি ঢুকে যাচ্ছে, প্রাণহানি হচ্ছে,

0: হ্যাঁ, ওরাও তো মানুষ, ওরাও তো আমার ভাই, আমরা না এখানটা আছি, ওরা তো পাহাড়ের উপরে আছে।
1: সেই
0: হ্যাঁ, ওদের জায়গা নিচু জায়গা নাই বলে ওরা উহাদা বাড়ি করে আছে। ওদের ক্ষয়ক্ষতিটা কিন্তু বিরাট আকারে হচ্ছে,
1: বিরাট আকারে হচ্ছে,
0: এবং এটার জন্য আপনার রবি শস্য নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য আপনার আমাদের যে খাবার জিনিস জিনিসপত্রের দাম আপনার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কমে কম কিছুদিন যদি বৃষ্টিটা বন্ধ হয়ে থাকে, তাহলে এই জিনিসগুলো আপনার রবি শস্য থেকে শুরু করে সম্পূর্ণ জিনিসপত্র গুলা একটু ভালো হয়, এবং যাদের বাড়িঘর ধসে গেছে তারা একটু ঠিকঠাক করতে পারে। হ্যাঁ, তারা আরামে বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে থাকতে পারে। আমার বক্তব্য হচ্ছে এইটুকু আর কি।
1: ঠিক ঠিক, খুব ভালো থাকবেন,
0: আসবে হবেই।
1: খুব ভালো থাকবেন আব্দুল বাবু।
0: যে জায়গায় বেশি হচ্ছে, মানে কোন জায়গায় কম হচ্ছে তা ঠিক আছে, কিন্তু যে জায়গায় বেশি হচ্ছে তাদের দিকে আমাদের তো চিন্তা ভাবনা করতে হবে।
1: একেবারেই তাই। আপনি প্রথমেই যে কথাটি বললেন যে অতিশয় কোনো কিছুই ভালো নয়,
0: না
1: একেবারেই তাই,
0: এই হলো আমার বক্তব্য।
1: ঠিক ঠিক ঠিক আব্দুল বাবু, খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। নমস্কার।
0: আমি আপনার সঙ্গে যোগাযোগ করি, আমি প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে ফোন করি, আমার যেটুকু অভিজ্ঞতা হয় আমি বলি।
1: ঠিক ঠিক ঠিক ঠিক,
0: এখন আমার 79 চলতেছে।
1: ঠিক ঠিক ঠিক ঠিক,
0: রেডিওই হলো আমার বন্ধু।
1: খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, আর নয় বর্ষণ। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে ফোন করুন 9434076705 9434076705। এবারের ছবি রসগোল্লা, শিল্পী এবং সুরকার অর্ণব দত্ত।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, ভালো আছে বলছি। পরিতোষ দাস,
0: পরিতোষবাবু কেমন আছেন?
1: ভালো আছি। আপনি আপনি কেমন আছেন?
0: আমরা সবাই ভালো আছি। বৃষ্টি কেমন হচ্ছে ফালাকাটায়?
1: বৃষ্টি নেই, মেঘলা আছে।
0: ও, বৃষ্টি হচ্ছে না?
1: না,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পরিতোষবাবু খুব ভালো
1: ভালো
0: থাকবেন।
1: একটা গান চালান।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনুন, গান শুনুন, রসগোল্লা ছায়াছবির গান শুনুন, শিল্পী সুরকার অর্ণব দত্ত। ভালো থাকবেন।

0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার দাদাভাই, শুভ বিকেল।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকাদি, বলুন।
1: হ্যাঁ, তো কেমন আছেন দাদা?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ, ভালো আছি।
0: বলুন,
1: হ্যাঁ, তো
0: আমাদের আজকের বিষয় আর নয় বর্ষণ।
1: হ্যাঁ, তো দেখুন, আমাদের উত্তরবঙ্গে এখনো কিন্তু সেভাবে আমরা বৃষ্টি এখনো পাইনি।
0: দক্ষিণবঙ্গে
1: আমাদের
0: আপনাদের যে রাঢ়বঙ্গ, সেখানে বৃষ্টি শুরু হয়নি এখনো।
1: হ্যাঁ, দক্ষিণবঙ্গ, সরি,
0: হুম হুম হুম
1: আপনাদের উত্তরবঙ্গ। হ্যাঁ,
0: হুম
1: তো আপনাদের যেভাবে বৃষ্টি হচ্ছে, আমাদের এখনো পর্যাপ্ত বৃষ্টি আমরা এখনো পাইনি।
0: ঠিক,
1: হ্যাঁ, আমাদের এখনো বৃষ্টির প্রচুর দরকার। তা না হলে সব বেশিরভাগ চাষি প্রধান এলাকা,
0: ঠিক
1: তো
0: ঠিক ঠিক ঠিক
1: চাষবাসটা আমাদের না হলে, ধরুন আমাদের গ্রামে যেখানে আমাদের বাড়ি, সেখানে
0: একেবারেই
1: আমাদের
0: তাই।
1: চাষবাস আছে, সেখানে আমরা যাই চাষের সময়। হ্যাঁ, তো আমাদের জমি চাষ না হলে আমাদের সারা বছরের
0: একেবারেই
1: যে
0: একেবারেই একেবারেই,
1: খাবার,
0: যেখানে
1: সেই
0: যে সমস্ত
1: খাবারটা
0: অঞ্চল
1: চলছে
0: খরা
1: আমাদের।
0: অঞ্চল, এই কিছুদিন আগেই কথা
1: হ্যাঁ,
0: হচ্ছিল আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে না, তো
1: না না,
0: হ্যাঁ,
1: বৃষ্টি সেভাবে
0: তো সেই
1: হচ্ছে না,
0: হিসেবে বৃষ্টি
1: কিন্তু
0: আরেকটু আপনাদের ওই অঞ্চলে বৃষ্টি আরও হওয়া
1: দরকার।
0: প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন,
1: আমাদের প্রয়োজন। আপনাদের যেভাবে প্রায় খবরে শুনছি বা দেখছি যে
0: একদমই।
1: উত্তরবঙ্গ
0: খুবই উত্তরবঙ্গের অবস্থা,
1: মাঝে,
0: বিভিন্ন
1: হ্যাঁ,
0: বিশেষত
1: খুবই
0: পাহাড়ি অঞ্চলের
1: খারাপ,
0: অবস্থা খুবই
1: হ্যাঁ,
0: খারাপ।
1: পাহাড়ি অঞ্চলে সত্যিই তাই। হ্যাঁ, যেভাবে দেখছি
0: নদীগুলোতে
1: প্রচুর
0: কমলা
1: পানি।
0: সতর্কতা জারি হয়ে গেছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি তো, খবরে দেখছি তো, সত্যি আপনাদের ওইদিকে সত্যি তাই। পাহাড়ি অঞ্চলে সত্যি খুব মর্মান্তিক ঘটনা দেখা যাচ্ছে। তো চাইবো আপনাদের সবার অবস্থা প্রতিকূল অবস্থায় আবার সবাই
0: ঠিক
1: ফিরে
0: ঠিক,
1: আসুক, এবং
0: আপনারা সকলে, আপনারা সকলে প্রার্থনা করুন যেন আমাদের এখানের থেকে কিছুটা জলীয় বাষ্প আপনাদের দক্ষিণবঙ্গে রাঢ়বঙ্গের দিকে চলে যায়। তাহলেই
1: একদম একদম একদম,
0: তাহলেই এটা সমানে সমানে ঠিক হয়ে যাবে, ওখানকার
1: হ্যাঁ
0: ফসলও ভালো হবে, আমাদের এই অঞ্চলের মানুষও কিছুটা স্বস্তিতে থাকবে।
1: একদম একদম। হ্যাঁ,
0: খুব
1: তো
0: ভালো থাকবেন, খুব ভালো থাকবেন
1: হ্যাঁ
0: অম্বিকা দি, এইভাবে আরও যোগাযোগ করবেন আমাদের সঙ্গে।
1: আচ্ছা, ভালো থাকবেন
0: হ্যাঁ
1: আপনিও।
0: শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে উপনীত হয়েছি, সময় কিন্তু হাতে খুব কম, বলতে বলতেই ফোন। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি শুক্লা সরকার বলছি, চৌধুরী।
0: শুক্লা, শুক্লা সরকার কোথা থেকে বলছেন? চৌধুরী হাট?
2: না, আমি বলছি যে সাউথ কলোনি থেকে বলছি।
0: সাউথ কলোনি কোথাকার?
2: এই যে নিউ জলপাইগুড়ি, সাউথ কলোনি।
0: আচ্ছা আচ্ছা, নিউ জলপাইগুড়ি। বলুন শুক্লাদি, বলুন।
2: হ্যাঁ, আমি বলছি যে আমি আপনাদের প্রোগ্রাম শুনছি, আমাদের তো আগে রেডিও ছিল না,
0: ঠিক,
2: এখন আমরা রেডিও শুনে
0: বাহ
2: নিয়েছি।
0: বাহ,
2: হ্যাঁ হ্যাঁ,
0: রেডিও
2: মানে
0: কিনে
2: এরকম,
0: নিয়েছেন, প্রতিদিন আমাদের সমস্ত অনুষ্ঠান শুনবেন। আর আপনার এই যে, এই যে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত, কেমন লাগছে?
2: আমাদের ভালো না, আমরা তো মনে করি বৃষ্টি হলে তো আমাদের কাজকর্ম করা খুব মুশকিল হয়ে
0: সেটাই
2: যায় না।
0: সেটাই সেটাই সেটাই
2: এটা
0: সেটাই
2: যারা বৃষ্টির দরকার, যাদের মনে করেন যে যারা চাষি খেতি করছে, আবাদ করছে, যারা তাদের জন্য দরকার।
0: একেবারেই তাই, একেবারেই তাই। ঠিক আছে শুক্লাদি, খুব ভালো থাকবেন, যোগাযোগ করবেন এইভাবেই আমাদের সঙ্গে। শ্রোতা বন্ধুরা, সময় কিন্তু শেষ, আমরা কিন্তু আর ফোন নেব না। এবারে একটা গান শুনবো, তারপরে অনুষ্ঠান শেষ করব। ছবির নাম মেমোরিজ ইন মার্চ, শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়, গানটিতে সুর দিয়েছেন দেবজ্যোতি মিশ্র।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের লাইভ ফোন ইন আনন্দধারা, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘণ্টায় সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের 2-1টি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। এছাড়া অন্যান্য জায়গার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টিপাতের সর্বোচ্চ পরিমাণ ইয়ুকসুম 7, নামথাং 5, দামথাং 4, আলিপুরদুয়ার 3, মাজিটার 3, মাথাভাঙা 3, কালিম্পং 3, কুমারগ্রাম চা বাগান 2, নিউল্যান্ড চা বাগান 2, ডিমা চা বাগান 2, দেনথাম 2, বালুরঘাট 2, খানিটার 2। আগামী 28 জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সরকারি অত্যাবশ্যকীয় দপ্তরসমূহের উদ্দেশ্যে আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 28 জুলাই পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায় প্রবল বর্ষণ হতে পারে। এছাড়া সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন: ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি রেইনফল অ্যাট 1 or 2 প্লেসেস ওভার সিকিম। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস ওভার দ্য রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল ইয়ুকসুম 7, নামথাং 5, দামথাং 4, আলিপুরদুয়ার 3, মাজিটার 3, ঝালং 3, মাথাভাঙা 3, কুমারগ্রাম টি এস্টেট 2, নিউল্যান্ড টি এস্টেট 2, পেডং 2, মেকলিগঞ্জ 2, দার্জিলিং 2, দেনথাম 2, বালুরঘাট, সাউথ দিনাজপুর 2, খানিটার 2, চেপান 2। ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ: লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস অব সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। ওয়েদার ওয়ার্নিং ফর নেক্সট 7 ডেজ: হেভি রেইনফল ভেরি লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টস অব সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। থান্ডারস্ট্রম অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার সিকিম। অ্যান্ড দ্যাট কনক্লুজ আওয়ার ওয়েদার বুলেটিন। আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি ফলোজ। আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ রাতের অনুষ্ঠান সূচি।

5 মিনিটে হিন্দি ছায়াছবির গান, রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8টা 30 মিনিটে আধুনিক গান শিল্পী আশা ভোসলে। রাত 9টা বেজে 15 মিনিটে শুনতে পাবেন আজকের বিধানসভা পর্যালোচনার, ক্ষমা করবেন, আজ সংসদের রেকর্ডিং। 9টা বেজে 30 মিনিটে বিজ্ঞান ঘরে ও বাইরে। রাত 10টায় আজ সংসদে প্রশ্নোত্তর পর্বের রেকর্ডিং। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান। মাধ্যমিকে ষষ্ঠ স্থানাধিকারী রৌনক মিত্রের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আঢ্য।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আকাশবাণী শিলিগুড়ির আকাশবাণী গার্সিয়াং এর বিশেষ নিবেদন সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। যদিও বেশ কিছুদিন হয়েছে, তার সাথে সাথে আরো বেশ কিছু পরীক্ষার ফলাফল বেরিয়ে গেছে, আর তার সাথে সাথে মাধ্যমিকের ফলাফল বেরোনোর সাথে সাথে আমরা জানতে পেরেছি কৃতি ছাত্র ছাত্রীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে তারা যে সফলতা অর্জন করেছে তাদের সাফল্যের কথা, এবং তার সাথে সাথে জানতে পেরেছি তাদের বিশেষ গুণাবলীর কথা। আর আজ আমরা যার সাথে কথা বলবো সে রৌনক মিত্র। কোচবিহার জেলার থেকে সে প্রথম স্থান অধিকার করেছে এবং রাজ্য স্তরে সে ষষ্ঠ স্থান অধিকার করেছে। আজ শুনবো অনুষ্ঠানটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব। রৌনক শুধু পড়াশুনোই নয়, আরো তার একটি বিশেষ গুণ হলো সে ভীষণ ভালো তবলা বাজায়। রাজ্য স্তরে 2024 সালে সোনা জিতে নিয়েছিল এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলেও সে অনেক পুরস্কার অর্জন করেছে। প্রথমে আমরা শুনব তার পড়াশোনার কথা, ছোটবেলার কথা। আমি সৌমিতা আঢ্য এই বিশেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। রৌনকের সাথে সাথে আমি কথা বলে নেব রৌনকের বাবা মা এবং তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, এবং সঙ্গে রয়েছেন অবশ্যই তার গুরুজি সুবীর অধিকারী মহাশয়। সকলকেই অনেক অনেক স্বাগত এবং শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রথমে কথা বলে নেব রৌনকের সাথে। রৌনক, কেমন আছো তুমি? অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে।
2: ধন্যবাদ, আমি ভালো আছি।
1: বেশ, প্রথমে বলো, তুমি যখন মাধ্যমিকের ফলাফল শুনলে তোমার কেমন লেগেছিল? জেলা থেকে প্রথম এবং রাজ্য স্তরে ষষ্ঠ স্থান অধিকার করেছো তুমি, কেমন লেগেছিল? এটা কি তুমি আশা করেছিলে?
2: সত্যি কথা বলতে আমি প্রথমেই খুব অবাক হয়ে যাই, কারণ আমি আশা করেছিলাম হয়তোবা ভালো কিছু হবে, কিন্তু র‍্যাঙ্ক হয়ে যাবে এটা কখনো ভাবিনি। খুবই ভালো লেগেছে।
1: আচ্ছা আচ্ছা, মানে ভালো ফলাফল হবে আশা করেছিলে, কিন্তু র‍্যাঙ্ক হবে একটু ক্ষীণ আশা থাকলেও অতটা চিন্তা করছিলে না আর কি, এরকম। আচ্ছা বেশ, তুমি কতক্ষণ পড়াশোনা করতে?
2: আমার তো সেরকম পড়ার কোনো সময় পড়তাম না।
1: আচ্ছা,
2: তবে নিয়ম করে 8 থেকে 9 ঘন্টা।

0: আর চেষ্টা করতাম।
1: আর কতজন গৃহশিক্ষক ছিল?
0: আমার দুজন গৃহশিক্ষক ছিলেন, আর আমার বাবা ইংরেজি পড়াতেন।
1: আচ্ছা, বাবা ইংরেজি পড়াতেন, বাবা ইংরেজির মাস্টারমশাই নাকি?
0: হ্যাঁ,
1: আচ্ছা, আর দুজন গৃহশিক্ষক কোন কোন বিষয়ের ছিল?
0: আমার একজন ছিলেন সায়েন্স বিভাগের এবং অপরজন আর্টস।
1: আচ্ছা বেশ। আর তোমার প্রাপ্ত নম্বর এবং তোমার প্রত্যেকটা বিষয়ে যে নম্বর গুলো একবার তুমি সকলকে বলে দাও।
0: আমি মাধ্যমিকে সর্বমোট পেয়েছি 700-692, বাংলাতে 97, ইংলিশে 96, অঙ্কে 100, জীবন বিজ্ঞানে 100, ভৌত বিজ্ঞানে 99, ইতিহাসে 100, ভূগোলে 100।
1: বাহ বেশ, ওই কয়েকটা বিষয়ে একটু কাটা পড়ে গেছে তো, মানে এই নম্বরগুলো ঠিক আছে না? আরো একটু পেতে পারতে মনে হচ্ছে যে এটা এটা যদি ঠিক করে নিতাম তাহলে পেতে পারতাম, এরকম কিছু মনে হচ্ছে নাকি?
0: না, আমার ঠিকই আছে মনে হচ্ছে।
1: ঠিকই আছে। আচ্ছা, তোমার কোন বিষয়টা বেশি পছন্দের?
0: আমার তো অঙ্ক খুবই ভীষণ পছন্দের।
1: অঙ্ক ভীষণ পছন্দের, আমারও খুব
0: হ্যাঁ
1: পছন্দের, ছোটবেলা থেকেই অঙ্ক করতাম আমি। যাই হোক, এই অঙ্ক তোমার পছন্দের বলেই এত ভালো তুমি তবলা বাজাও, কারণ কি অঙ্কের সঙ্গে এই সেই তালের একটা সম্পর্ক আছে, তাল না
0: হ্যাঁ
1: হলে মাপ ঠিক থাকে না। আর নিশ্চয়ই এই উচ্চ মাধ্যমিকেও বিজ্ঞান বিভাগ নিয়েই পড়াশোনা করছো,
0: হ্যাঁ
1: এখন তোমাদের পারমুনেশন কম্বিনেশন এই ব্যাপারগুলো আছে, এবং তার
0: হ্যাঁ
1: সঙ্গে তালের এবং ছন্দের একটা ভীষণ যোগাযোগ। এটা ছাড়া যারাই গান বাজনা করে, এটা আমি লক্ষ্য করেছি যে তাদের অঙ্কে মোটামুটি মাথাটা ভালোই থাকে, না হলে তারা তাল মেলাতে পারবে না। যাই হোক, তো আমরা তোমার ওই বিষয়টাই পরে আসছি, আগে আমরা জানি পড়াশুনোর খবরটা। আর কোন বিষয়টা একদম পড়তে ভালো লাগে না? যদি জোর করে পড়তে হতো, মাধ্যমিকে তো সব বিষয়ই পড়তে হয়, কেন যে পড়তে হয়, এই মাধ্যমিক পরীক্ষা দিয়েই বাবা বাঁচি, আর পড়বো না, এরকম কম কোনটা মনে হয়?
0: না, আমার এরকম কোন বিষয় ছিল না। আমি সবগুলোকে সমান গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করতাম, আর সবগুলোকে নিজের মন থেকেই পড়ার চেষ্টা করতাম।
1: কোনোটা নেই যে একটু অপছন্দের, সেরকম কি কিছুই
0: না,
1: নেই?
0: সেরকম নেই।
1: নেই? বাহ,
0: না,
1: খুব ভালো। তাহলে তুমি এবার বলো, তোমার গৃহশিক্ষক ছিল এবং বাবাও তোমাকে দেখিয়ে দিয়েছেন, স্কুলের ভূমিকা কতটা, বিদ্যালয়ের ভূমিকা কতটা?
0: বিদ্যালয়ের ভূমিকা বলতে গেলে আমার জীবনে খুবই অনস্বীকার্য, কারণ আমি বিদ্যালয় থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমার বিদ্যালয়ে যে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করেছেন, এই যে র্যাঙ্ক করা কিংবা হতাশ না হওয়া, রেজাল্ট খারাপ হলে কিংবা তা থেকে শিক্ষা নিয়ে যে পরবর্তীতে এগিয়ে যাওয়া, এসব আমি স্কুল থেকেই শিখেছি। এবং স্কুল থেকেই একটা কম্পিটিশনের মনোভাব এটা আমার মধ্যে এসেছে। হয়তো স্কুল যদি না থাকতো তাহলে এত ভালো রেজাল্ট আমি করতে পারতাম না।
1: আচ্ছা, মানে বিদ্যালয়ের ভূমিকাটা খুব বেশি, আর বাবা তো অবশ্যই ইংরেজি দেখিয়ে দিয়েছেন, তার সাথে
0: হ্যাঁ,
1: সাথে কতটা মানে সহায়তা করেছেন? আর রাত জেগে পড়তেন না ভোর ওঠে?
0: আমি তো প্রথম দিকে ভোরেই উঠতাম, কিন্তু শেষের দিকে পড়া মেক আপ করার জন্য রাতে জাগতে হয়েছে কিছু।
1: আচ্ছা, সেই সময় কি মা পাশে বসে থাকতো?
0: হ্যাঁ, মা বসে থাকতেন। মা তো বলতে গেলে খুবই আদর যত্ন করতেন এবং বারবার প্রতি মুহূর্তে পড়া দেখতেন এবং সেগুলি চেক করে নিতেন।
1: আচ্ছা, মাঝে মাঝে কি একটু চা কফি দিত যে ঘুমিয়ে পড়ছে, ঘুম যাতে না পায়?
0: হ্যাঁ, সেরকম
1: সেটাও
0: হতো তো, তখন মা একটু খাবার দাবার দিতেন আর বলতেন পড়াশোনা থেকে জোর দিয়ে করতে, এই ঘুমকে একটু কম প্রাধান্য দিতে।
1: আচ্ছা আচ্ছা, ঘুমকে যাতে তাড়ানো যায় তার জন্য চা কফিটা একটু মাঝে মাঝে দেওয়া হতো, তাই তো?
0: হ্যাঁ
1: বাহ, দেখো আমি কিন্তু দেখতে গিয়েছিলাম তুমি যখন পড়াশোনা করতে, আমি কিন্তু বলতে পারছি সেই জন্য।
0: হ্যাঁ,
1: যাই হোক, আর মায়ের কোন খাবার তোমার খেতে পছন্দ?
0: খাবার বলতে তো আমার সবই ভালো লাগে, তবে বিশেষ করে মাংসই ভালো লাগে।
1: মাংসই ভালো লাগে। আর কোন খাবারটা জোর করে করে মা খাওয়ায়, একদম পছন্দ না?
0: জোর করে তো শাকসবজি।
1: শাকসবজি গুলো না, ওইগুলোই মা খাওয়ায় বেশি
0: হ্যাঁ,
1: করে, একদম ঠিক না এটা। আর তোমার আর তবলা বাজাতে ভালো লাগে, গান করতে ভালো লাগে, আর কি কি করতে ভালো লাগে?
0: আর আমার ছবি আঁকতে আগে ভীষণ ভালো লাগতো, কিন্তু পড়ার চাপে সেগুলো বাদ দিতে হয়েছে।
1: কি
0: এছাড়াও
1: ধরনের ছবি আঁকতে ভালো লাগে?
0: বিশেষত পোর্ট্রেট যেগুলো সেগুলো আঁকি ভালো লাগে।
1: আচ্ছা, আর
0: আর আমি গল্পের বই ভীষণ পছন্দ করি।
1: আচ্ছা, গল্পের বই, কি ধরনের গল্পের বই?
0: সব ধরনের গল্প, বিশেষ করে রোমাঞ্চকর যেগুলি গল্প, অ্যাডভেঞ্চার কিংবা ভূতের, সেগুলো
1: সেই মানে ছোটবেলায় অ্যাডভেঞ্চার আমাদের খুব প্রিয় জিনিস, সে খাটের
0: হ্যাঁ
1: কোণা থেকে একটা যদি ছুঁচো খুঁজে বের করে ফেলি তাহলেও মনে করি একটা বিরাট কিছু রহস্যের উদ্ঘাটন করলাম, এরকম আর কি। এরকম একটা আমাদের ব্যাপার থাকেই ছোটবেলায়, সবাই আমরা ফেলুদা হয়ে উঠি, সবাই ব্যোমকেশ হয়ে উঠি, এই চরিত্রগুলো আমাদের মধ্যে যেন একেবারে শিরায় শিরায় একবারে যেন গেঁথে গেছে। তো

0: জায়গা থেকে আমি তোমাকে বলছি, আর ঠিক ভালো লাগে না করতে?
1: ভালো লাগে না তো, সবই ভালো লাগে ভাই, ভালো না লাগার কিছু
0: আচ্ছা
1: নেই।
0: আচ্ছা, সবই জানবো, কি কি দুষ্টুমি করেছো, বাবা মা সবাই আছে, গুরুজিও আছেন, তো তবলা বাজানো কবে থেকে?
1: তবলা বাজানো আমি শুরু করেছি ক্লাস 7 থেকে।
0: আর গান করতে আগে
1: হ্যাঁ
0: কবে, ছোটবেলায়?
1: হ্যাঁ, ছোটবেলায় শিখতাম।
0: আচ্ছা, আর কি হতে চাও তুমি?
1: আমি তো বড় হয়ে ম্যাথ নিয়ে রিসার্চ করতে চাই।
0: ম্যাথ নিয়ে রিসার্চ করতে চাও, এত অঙ্কটাকে পছন্দ করো, ভালোবাসো, তাই তো? খুব
1: হ্যাঁ
0: ভালো, আমরা আরো গল্প করছি, তার আগে একটা তুমি কিছু শোনাও আগে। তুমি যে তবলায় গোল্ড মেডেল পেয়েছো রাজ্যস্তরে, তখন তুমি কি বাজিয়ে পেয়েছিলে? মানে তুমি যখন রাজ্যস্তরে গোল্ড মেডেল পেলে, তখন সেই প্রতিযোগিতায় তুমি কি বাজিয়েছিলে?
1: সেখানে আমি একটি একা বাজিয়েছিলাম এবং টুকরাও বাজিয়েছিলাম।
0: ঠেকাও বাজিয়েছিলে, টুকরাও বাজিয়েছিলে।
1: হ্যাঁ
0: আচ্ছা, তো একটা ছোট ঠেকা আমাদের একটু শুনিয়ে দাও।
1: ঠিক আছে,
0: ছোট্ট কিসের ঠেকা বাজাচ্ছ সেটা একটু বলো।
1: আমি 3 তালের উপরে রেলা এবং টুকরো বাজিয়ে শোনাচ্ছি।
0: বেশ।

সেটা কত ঘি দিন না কিছু কত ঘিন্তরান ধা ধিন্দা কতিটি ধীরে ঘিরতে ঘিরতা ধীরে ঘিরতে তেড়দা ধীরে ঘিরতে তেড়দা কতিটি ধীরে ঘিরতে তেড়দা ধীরে ঘিরতে তেড়দা ধীরে ঘিরতে তেড়দা কতিটি ধীরে ঘিরতে তেড়দা ধীরে ঘিরতে তেড়দা ধীরে ঘিরতে তেড়দা।

0: ধন্যবাদ।
1: বেশ, খুব সুন্দর, আমরা হাততালি দেব, তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং আবারও একবার শুভেচ্ছা জানাচ্ছি, খুব সুন্দর বাজিয়েছো তুমি। আমি তোমার কাছে আবার আসব, আবার গল্প শুনবো, এখন তোমার বাবার সাথে একটু কথা বলে নিচ্ছি। এখন আমরা কথা বলে নিচ্ছি রৌনকের বাবার সাথে, রৌনকের বাবা সুশান্ত মিত্র মহাশয়। নমস্কার সুশান্ত বাবু।
2: হ্যাঁ নমস্কার।
1: অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন জানাই আপনাকে। রৌনকের এই যে সাফল্য, এটা আপনি কতটা আশা করেছিলেন?
2: ছোটবেলা থেকে পড়াশোনায় ভালোই ছিল ও রৌনক।
1: আচ্ছা, এই যে রৌনক নামটা কে দিয়েছে আমাকে এটা আগে বলুন। একদম একদম আনকমন নাম, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এর অর্থ কি, এটা আমার জানা দরকার।
2: আচ্ছা আচ্ছা, ও যখন পৃথিবীর আলো দেখে,
1: আচ্ছা,
2: তখন ওর নামটা কি হবে সেটা নিয়ে তো একটা জল্পনা ছিলই প্রত্যেকের মধ্যে। তো মানে আমি ভেবেছিলাম মানে ওর একটু সবাই একটু ওরকম ভাবে ইসে করছিল আর কি, যেটা সবাই করে, মানে নর্মালি সবাই প্রশংসা করা, মানে দেখতে সুন্দর হয়েছে, ফুটফুটে ইত্যাদি, তো এগুলো তো হয়। তো আমার কাছে তার একটা অন্যরকম প্রভাব পড়েছিল।
1: আচ্ছা,
2: তো হুট করে এই নামটা আমার মধ্যে আসে, ভাবনায় আসে, এবং আমি এটা ই করি আর কি। তারপর ওই আমার বাবা মা এরা ওই রৌনকের দাদু দিদা, মানে আমার শ্বশুর শাশুড়ি।
1: আচ্ছা, এই রৌনকের অর্থ কি?
2: রৌনক বলতে কোনো কিছু জাঁকজমক পূর্ণ কোনো কিছু, মানে হওয়া আর কি, এরকম একটা কিছু।
1: আচ্ছা, সত্যি তো তাই, পরিবারের জাঁকজমক পূর্ণ আবহাওয়াই তো তৈরি করেছিল, তাই নয় কি?
2: যাই হোক, এইভাবে নামটা যে সার্থক হয়ে উঠবে এইটুকু।
1: হ্যাঁ, আজকে তাই হয়ে উঠছেও আস্তে আস্তে। বেশ,
2: ওর কৃতিত্ব, কৃতিত্ব
1: শুধু তাই নয়, আপনার যে ছাত্র বা ছাত্রী, নবজাত শিশু, তাকে প্রথমে তো বাবা মা এবং পরবর্তীকালে গুরুরা, শিক্ষক শিক্ষিকা, এদের হাত ধরে, আমাদের তো আঙুল ধরে, মানে প্রত্যেক ছোট্ট শিশুকে, নবজাতককে আঙুল ধরে তো আমাদের হাঁটতে শেখায়। সেই হাঁটাটা শেখার পরে সে কতটা চলতে পারবে, কত দূর দৌড়ে এগিয়ে যেতে পারবে, পৌঁছোর শিখরে পৌঁছাতে পারবে, সেখানে তার কৃতিত্ব অবশ্যই আছে। কিন্তু প্রথম যে পথটা ধরে দেওয়া, সেটার জন্য তো প্রথম গুরু হিসেবে বাবা মার কৃতিত্ব অবশ্যম্ভাবী। পরবর্তীকালে শিক্ষক শিক্ষিকা, বাড়িতে যারা ঠাকুমা দিদা বা দাদু, মা আরো যারা আত্মীয় পরিজন আছে, তাদের কাছ থেকে অল্প অল্প করে পেয়ে থাকে, তো সেই জায়গা থেকে আপনাদের কৃতিত্বও কম নয়। তো আজকে আমরা সকলকে সাথে পেয়েছি। আপনি একজন ইংরেজির মাস্টারমশাই, ও বলল, আপনি কোন স্কুলের মাস্টারমশাই?
2: আমি ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের টিচার।
1: বেশ, আপনি তো ওকে ছোট থেকেই দেখছেন, ছোট থেকে ও কেমন ছিল, যখন ও, আপনি নিশ্চয়ই একটা আঁচ করেছিলেন মাস্টারমশাই হিসেবে এবং বাবা হিসেবে, যে ওর এই সফলতা একটা আশা করেছিলেন নিশ্চয়ই।
2: ওর মধ্যে আমি যেটা দেখেছিলাম ছোটবেলায়,
1: হ্যাঁ হ্যাঁ,
2: আমি আমি কোনো প্রেশার দিইনি ওকে কখনো, চাপ দিইনি, তবে আমি যা বলতাম ও তাই করতো এবং আমাকে খুব ফলো করতো।
1: আচ্ছা,
2: হ্যাঁ, তো ও যেমন শুরুতে ওকে গান শেখানো হতো আমাদের বাড়িতে, ওই মার হাত ধরে আর কি, মানে গানের চর্চা, গান বাজনা এগুলো বড়
1: মানে ঠাকুমা গান গাইতেন, তাই তো?
2: হ্যাঁ হ্যাঁ,
1: তার মানে রক্তে আছে। আর আপনিও কিছু করতেন নাকি?
2: আমি একটু তবলা ঠবলা, আমি হারমোনিয়াম বাজাতে পারি, শিখিনি।
1: মানে আপনিও গান বাজনা করতে পারেন?
2: পারি, এটা এভাবে বলা,
1: মানে গান গাইতে পারেন, তাই তো?
2: মানে নরমালি বাথরুম সিঙ্গার টাইপের।
1: ও সবাই আমরা বাথরুম সিঙ্গার, ওর মাও নিশ্চয়ই, তারও আছে নিশ্চয়ই এইসব গুণাবলী।
2: না, ওর ওর মা করে না, তবে অনুরাগী, মানে খুব পছন্দ করে এই সমস্ত কালচারাল, মানে জগতের সঙ্গে থাকতে ভালোবাসে।
1: আচ্ছা, তো আচ্ছা, মানে উৎসাহ দেয় আর কি।
2: হ্যাঁ, উৎসাহ দেয়।
1: এবং
2: এরকমই যে কথাটা বলছিলাম যে ওকে গান শেখাতাম, পরে একটা সময়,
1: মানে আপনি নিজে শিখিয়েছেন গান?
2: না না না, গানের যে টিচার,
1: আচ্ছা আচ্ছা,
2: হ্যাঁ, তিনি শেখাতেন। তো একটা সময় ওই পড়াশোনার চাপটা যখন বেড়ে গেল,
1: হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ, আর ও এই হোমওয়ার্ক গুলো করতে হতো তো,
1: হ্যাঁ
2: আর
1: হ্যাঁ
2: ও হোমওয়ার্ক না করলে ওর ভালো লাগতো না, মানে সবকিছু সিরিয়াসলি নিত,
1: আচ্ছা
2: তো এবার করতে পারতো না যখন তখন কষ্ট হতো। তো সেই জন্য একদিন আমাকে বললো, বাবা আমি গানটা আর করতে চাচ্ছি না আর কি।
1: ও আচ্ছা
2: তারপর
1: আচ্ছা
2: ওই থার্ড ইয়ার করার পরে ওই গানটাকে বাদ দিয়ে দিই আর কি।
1: মানে ও
2: আর
1: কি
2: ও
1: রবীন্দ্রসঙ্গীত শিখতো নাকি ক্লাসিক্যাল
2: এই সবকিছুই সবকিছুই
1: সবকিছুই?
2: অল্প অল্প করে, এই আমাদের এখানে রুরাল এরিয়া তো,
1: আচ্ছা
2: হ্যাঁ, তো
1: হ্যাঁ
2: সেখানে
1: মিক্সড আর
2: যেরকম
1: কি
2: হয়।
1: সমস্ত কিছু, আমাদের তো ক্লাসিক্যাল শিখতেই হয়, কারণ হচ্ছে
2: হ্যাঁ
1: অ কখন আর শিখলে আমরা অক্ষর বা শব্দ গঠন করব কি করে, বাক্য রচনা করব
2: হ্যাঁ
1: কি করে, তার জন্য তো
2: এরকম।
1: আমাদের হ্যাঁ
2: তারপর
1: শিখতেই হয়।
2: এবার আমি ওর সঙ্গে তবলা বাজাতাম একটু,
1: হ্যাঁ
2: হ্যাঁ, ও গান টান করলে আমি একটু তবলা বাজাতাম।
1: আচ্ছা
2: এইবার ও ওই তবলায় ওই আমার বাজানো দেখে ও আকৃষ্ট হয়েছে। তো ওই
1: আচ্ছা
2: একটা সময় তবলায় ওর ওই বলতে গেলে আমি একটু টুকটাক করতাম, বাজাতাম ওই যেরকম সাধারণ আর কি।
1: তাহলে প্রথম গুরু আপনি,
2: হ্যাঁ, না
1: এবং
2: গুরু কি,
1: প্রথম ওর
2: আমি
1: গানের গুরু
2: মানে
1: মানে
2: ওর হয়তো
1: ঠাকুমা।
2: তবলার তবলার সাউন্ড গুলো ভালো লাগতো, তো সেই থেকেই তবলার প্রতি আকৃষ্ট হওয়া ওর। এবং পরে তো তবলা শেখাতাম, পরে তো ওই এক সময় ভাবলাম যে গুরুজি ছাড়া তো উপায় নেই, হ্যাঁ, তারপর গুরুজির কাছে যাওয়া, ওর এখানে ওনার এখানে গিয়ে ওই
1: মানে কত
2: বাকি যে
1: বছরে ওর এটা শুরু?
2: এটা প্রায় ওই ক্লাস 3-4 যখন, তখন থেকেই ও টুকটাক একটু বাজায়।
1: মোটামুটি সব তখন থেকে আপনিও বাজাচ্ছেন, ও টুংটাং করছে আর কি, মাঝে মাঝে একটা
2: হ্যাঁ
1: করে
2: হ্যাঁ
1: তা
2: হ্যাঁ
1: তা মেরে
2: হ্যাঁ
1: দিচ্ছে আর কি।
2: হ্যাঁ
1: হ্যাঁ
2: হ্যাঁ হ্যাঁ
1: সেই
2: ওরকম
1: প্রথমে
2: আর কি।
1: তবলার সেই তা মারাটাই তো বিরাট ব্যাপার, আঙুল বসেই না
2: হ্যাঁ
1: তো
2: হ্যাঁ
1: সেই জায়গাটাই মানে হয়ে যাচ্ছে করতে করতে এই
2: হ্যাঁ
1: জায়গায়।
2: হ্যাঁ
1: বেশ
2: এরকম।
1: তো,
2: তারপরে ওই তবলাটা এই যে গুরুজির কাছে দেওয়া, গুরুজি এখন শেখাচ্ছে।
1: বেশ তো আপনাদের কোচবিহারেই থাকেন উনি?
2: কে গুরুজি?
1: হুম
2: না গুরুজি তো বাড়ি শিলিগুড়িতে।
1: হ্যাঁ তাহলে আপনারা যাতায়াত করেন?
2: হ্যাঁ,
1: আচ্ছা আচ্ছা
2: যাতায়াত করতে হয়।
1: আচ্ছা আচ্ছা তো যেটাই
2: আবার
1: আজ,
2: গুরুজি অনলাইনেও করান,
1: আচ্ছা
2: মানে
1: এখন তো
2: যখন।
1: এই সুবিধাটা আমরা পেয়েছি,
2: হ্যাঁ
1: আমাদের
2: হ্যাঁ
1: এটা খুব সুবিধা হয়েছে যে আমরা
2: হ্যাঁ
1: দূরের মানুষের কাছে ভালো গুরুর কাছ থেকে
2: হুম
1: ঘরে বসেই শিক্ষা গ্রহণ করতে পারি, মানে সাধনা করতে পারি। তো সেই জায়গাটাই ছিলাম যে ওর
2: হ্যাঁ
1: পড়াশোনার ক্ষেত্রটা, এই যে আশা
2: হ্যাঁ
1: করেছিলেন আপনি এই জায়গাটা।
2: আমি ভেবেছিলাম যে ও ভালো কিছু করবে, ওর উপরে আমার অনেক ইসে ছিল, মানে ভরসা ছিল। ও
1: হ্যাঁ হ্যাঁ
2: আমি যা বলতাম ও শুনতো, মানে কোনো মানে যে একটা ওই সেকেন্ড অপিনিয়ন দেওয়া ওই ধরনের কোনো ওর মধ্যে ব্যাপার ছিল না, মানে আমি যেটা ভাবতাম ওটাকে ও ফলো করতো।
1: আচ্ছা
2: তো এই জন্য আমার মনে হয়েছিল, তাছাড়া মাস্টারমশাইরা মানে স্কুলের টিচাররা
1: হ্যাঁ হ্যাঁ
2: ওর সম্পর্কে সবসময় ভালো বলতো,
1: আচ্ছা
2: খুব
1: মানে গুড
2: ওবিডিয়েন্ট, কথা শুনে।
1: স্টুডেন্ট।
2: হ্যাঁ, তো খুব ওবিডিয়েন্ট আর কি,
1: হুম
2: টিচারদের
1: হুম
2: রেসপেক্ট করে, খুব ভালোবাসে, টিচাররা খুব স্নেহ করে,
1: হুম হুম
2: এবং সেটা টিচার আমার সঙ্গে শেয়ার করে ওর
1: হুম হুম
2: ব্যাপারগুলো।
1: হুম
2: তো এবার আমার নিজের একটা অভিজ্ঞতা, পাশাপাশি টিচারদের কাছ থেকে শোনা যে কথাগুলো,
1: হুম হুম হুম হুম
2: মানে এর উপরে আমার একটা ভরসা ছিল যে ও ভালো রেজাল্ট করবে।
1: একদম
2: আর মানে আর আমাদের যে ঘোষাদাম প্রামাণিক হাই স্কুলে 74 বছরে
1: হ্যাঁ
2: আজ অব্দি কোনো র্যাঙ্ক হয়নি, স্টেট র্যাঙ্ক, তো
1: আচ্ছা
2: এটা আমাদের আমাদের কাছে এই র্যাঙ্ক হওয়াটা
1: মানে
2: মানে
1: এই
2: একটা মানে
1: প্রথম ওকে দিয়ে শুরু
2: অভূতপূর্ব
1: হলো,
2: একটা, ওকে দিয়ে শুরু হলো।
1: বাহ এতে এখন
2: হ্যাঁ, তো
1: রেকর্ড।
2: হ্যাঁ, রেকর্ড স্কুলের হিস্ট্রিতে এটা একটা রেকর্ড হয়েই থাকবে।
1: বেশ
2: তো এই জন্য মানে আমরা খুব মানে কনফিউশনে থাকতাম, একটা সাসপেন্স থাকতো কি যে হবে
1: আর
2: কি যে
1: তখন
2: হবে।
1: আপনারা কি করছিলেন রেজাল্ট শোনার পরে, মুহূর্তটা
2: শোনার
1: একটু
2: পরে আর
1: বলুন।
2: কি বলবো, মানে আমি তো বেশ কিছুক্ষণ চুপ করে বসেছিলাম, তারপরে
1: ভাষা
2: আমি,
1: হারিয়ে গেছে।
2: হ্যাঁ, ভাষা হারিয়ে গেছে, আমি ওর নামটা শুনেই তারপরে ওই স্যারদেরকে, মাস্টারমশাইদেরকে, ওদের ওনাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছি সঙ্গে সঙ্গে, ওরাও অলরেডি জেনে গেছে ততক্ষণে।
1: আচ্ছা
2: হ্যাঁ, তো ব্যাস তারপরে তো যা হওয়ার হয়
1: আচ্ছা
2: আর কি, একটা সেলিব্রেশনের পর্ব ওই সময়,
1: সেলিব্রেশন। হ্যাঁ
2: এটা একটা দারুণ একটা ঘটনা।
1: আর ওর কাছে
2: ওনার,
1: যেটা শুনলাম যে অঙ্ক
2: হ্যাঁ
1: নিয়ে গবেষণা করতে চায়, এই বছর আমি যতজনের সাক্ষাৎকার নিয়েছি আমি এটা
2: হ্যাঁ
1: লক্ষ্য করছি, সেই
2: হ্যাঁ
1: প্রথাগত ডাক্তারি ইঞ্জিনিয়ারি বাঁধা ধরা বেড়া জাল থেকে বেরিয়ে সকলেই একটা নিজের মতন করে এগিয়ে যেতে চাইছে, যারা উচ্চ শিরোপায়, সাফল্যের শিরোপায় যারা পৌঁছে চায়। কেউ অ্যাস্ট্রোনট হতে চাইছে, কেউ সমুদ্র বিজ্ঞানী হতে চাইছে, ওর কাছে শুনলাম অঙ্ক নিয়ে গবেষণা করতে চাইছে, কেউ বা হ্যাঁ ফিজিক্স নিয়ে গবেষণা করতে চাইছে। এই জায়গাটা আমি গত বছর পর্যন্ত যতজনের সাক্ষাৎকার নিয়েছি সকলেই প্রায় বলেছিল আমাকে, আমি হয় ডাক্তার হতে চাই নয় ইঞ্জিনিয়ার হতে চাই। এই যে
2: হ্যাঁ
1: বেড়া জল থেকে বেরিয়েছে, এটা একটা আমাদের কিন্তু সমাজের জন্য একটা ভালো লক্ষণ, তাই নয় কি বলুন?
2: হ্যাঁ না, এটা একটা ইসে ওই প্রথাগত ভাবে এগিয়ে যাওয়া
1: হুম হুম
2: সামনের দিকে। ডাক্তারি ইঞ্জিনিয়ারিংটা তো ওই মানে যেটা একটা কনসেপ্ট যেটা তৈরি
1: হ্যাঁ
2: হয়ে আছে,
1: আমাদের
2: সেটা হচ্ছে যে
1: বাঙালিরা হ্যাঁ
2: ট্যালেন্টেড হলেই ডাক্তারি ইঞ্জিনিয়ার হয়,
1: হ্যাঁ
2: কিন্তু ট্যালেন্টেডরা তো অন্যদিকেও যেতে পারে, অন্য
1: হ্যাঁ
2: ধাপেও এগোতে পারে।
1: ট্যালেন্টেডরা মানে সেই ট্যালেন্টেডরা যদি এইসব জায়গাগুলোতে গবেষণার দিকে না এগিয়ে যায়, গবেষণা না করে, তাহলে কে করবে,
2: না
1: কারা
2: এটা
1: করবে?
2: আমার, আমি হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছি, তো আমি
1: হ্যাঁ হ্যাঁ
2: একটু জিনিসটা আমি দেখি, লক্ষ্য করি
1: হ্যাঁ
2: যে
1: হ্যাঁ
2: হায়ার এডুকেশনে যখন যাচ্ছে তখন যে মিডিয়োকার স্টুডেন্টরা তারা হায়ার এডুকেশনের দিকে যাচ্ছে,
1: একদমই
2: কিন্তু যারা ট্যালেন্টেডরা তারা তো একটা মানে ওই ডাক্তারি বা
1: ওই
2: ইঞ্জিনিয়ারিং
1: ঘেরাটোপে
2: এই
1: আটকে
2: ধরনের লাইনগুলো,
1: যাচ্ছে।
2: এইগুলো বেছে নিচ্ছে ওরা।
1: হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ, এই লাইনগুলোতে চলে যাচ্ছে, তার যার ফলে কি হচ্ছে, হায়ার এডুকেশন যে অন্যান্য জেনারেল লাইনগুলো এগুলোতে ভালো স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না, এটাও একটা ঘটনা। তো
1: ঘটনা
2: হ্যাঁ, ট্যালেন্টেডরা যদি এইসব লাইনেও থাকতো তাহলে হয়তো আমাদের যে স্কুল কলেজগুলো
1: হ্যাঁ
2: এগুলোও
1: হ্যাঁ
2: হয়তো অনেক ভালো হয়ে যেত আর কি। হ্যাঁ,
1: আচ্ছা আচ্ছা তো
2: তো
1: এই
2: ওই
1: যে
2: আমি,
1: আমাদের যে ইংরেজির মাস্টারমশাই, আপনি তো আমাদের বাংলা মিডিয়ামের
2: হ্যাঁ
1: ছাত্রছাত্রীদের একটা
2: হ্যাঁ
1: ইংরেজিতে একটা ভীতি থাকে, সেই
2: হ্যাঁ
1: জায়গাটা
2: হ্যাঁ
1: কাটাবে কি করে? ইংরেজির মাস্টারমশাই হিসেবে আমি জিজ্ঞেস করছি।
2: এটা বলবো যে ছাত্রছাত্রীরা যেন সবসময় লেগে থাকে,
1: হ্যাঁ
2: যে পাঠ্যক্রমটা আছে, যে যার যেরকম পাঠ্যক্রম আছে,
1: হ্যাঁ হ্যাঁ
2: সিলেবাস আছে, সেটাকে যে ইউনিট করে করে ভাগ করে দেওয়া আছে
1: হ্যাঁ হ্যাঁ
2: এবং টাইম টু টাইম প্রতিটা ইউনিটকে কমপ্লিট করতে হবে আর লেগে থাকতে হবে।
1: আচ্ছা
2: আর যদি কোথাও থেকে যায় সেক্ষেত্রে
1: শিক্ষক শিক্ষিকার সাহায্য
2: শিক্ষক
1: নিন,
2: শিক্ষিকাদের কাছ থেকে যদি একটু সহযোগিতা নেয় তাহলে তার যে
1: ভীতিটা কেটে যাবে।
2: বাধাগুলো সে পেরিয়ে যেতে পারে অনায়াসে। ইংলিশ একটা সোজা সাবজেক্ট মানে আমার মনে হয় আর কি, আমার তো বাংলা কঠিন লাগে।
1: না না এমনিতেই তো বাংলা অনেক বেশি কঠিন সবাই আমরা জানি, কিন্তু আমরা যেহেতু অভ্যস্ত সেহেতু আমাদের আমরা বলতে পারি, লিখতে পারি, কিন্তু
2: হ্যাঁ
1: ইংরেজিতে একটা সহজাত ভীতি একটা যেন হয়ে
2: হ্যাঁ
1: গেছে যে বাবা ইংরেজি হলে পারবো না, কিন্তু ইংরেজিটাই তো
2: এটার একটা
1: হ্যাঁ
2: প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের যে বাড়িতে,
1: অভ্যাস নেই এবং
2: বাড়িঘরে
1: বলার
2: যে
1: অভ্যাসটা নেই।
2: নেই, এনভায়রনমেন্টটা সেরকম ভাবে তো থাকে না,
1: হ্যাঁ
2: স্বাভাবিক
1: হ্যাঁ হ্যাঁ
2: থাকবে না,
1: হ্যাঁ
2: এটাই
1: হ্যাঁ
2: স্বাভাবিক। সেই জন্যই স্টুডেন্টদেরকে একটু দায়িত্ব নিয়ে ওরা যদি লেগে থাকে প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে ইংলিশটা যদি একটু দেখে
1: হ্যাঁ হ্যাঁ
2: তাহলে তার ইংরেজি ভীতি মানে কেটে উঠতে বেশি দিন সময় লাগবে না,
1: লাগবে না। বেশ
2: খুব অল্প
1: আমরা
2: সময়ই সে একটা করে নিতে পারে।
1: বেশ আমরা আবার গল্প করব, এখন একটি গান আমরা শুনে নেব।
2: তুমি কি কেবলি ছবি,

যারা করে আছে ভি আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি

0: তুমি কি কেবলি ছবি।
1: বাহ বাহ বাহ বাহ, অসাধারণ! এটা বাথরুম সিঙ্গার
0: না, আমি কিন্তু প্র্যাকটিস করি না সেইভাবে।
1: রীতিমতো! তো
0: হ্যাঁ
1: মানে কি বলবো,
0: হ্যাঁ
1: পেশাদারি যাকে বলে। যাই হোক, আমরা কিন্তু ছাড়বো না, এখন আমরা অল্প করে একটু শুনে নিলাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আবারও আমরা আপনার কাছে
0: ধন্যবাদ
1: ফিরবো।
0: আপনাকে।
1: এখন আমরা একটু রৌনকের মায়ের সাথে কথা বলে নি। নমস্কার,
0: নমস্কার।
1: স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আপনাকে। আপনি রৌনকের এই সাফল্যে কতটা আশাবাদী ছিলেন?
0: রৌনক প্রচন্ড দুষ্ট ছেলে আমার,
1: আচ্ছা,
0: দেখতে
1: এই তো,
0: পাবেন না, দুষ্ট ছেলে। হ্যাঁ,
1: হ্যাঁ, তো কি কি দুষ্টুমি আছে বলুন।
0: দুষ্টুমি আমার সঙ্গে সারাক্ষণ লেগে থাকতো, মা এটা করবো এটা করবো, এই মা ছেলে দুষ্টুমি আমরা।
1: আচ্ছা, যেটা আমার বোধগম্য হলো, আপনাদের পরিবারটি বাবা ছেলে মা সকলে বন্ধু, তিনজনে মোটামুটি, এ ওর পেছনে লাগছে, ও ওর পেছনে লাগছে, কিন্তু মানে ব্যাপারটা এনজয়েবল আর কি, মানে বেশ
0: খুব
1: উপভোগ
0: হাসি
1: করা
0: মজা
1: হয় আর কি। তো কিছু দুষ্টুমি
0: তিনজনে আমরা
1: শুনি।
0: বিশাল ফ্যামিলি,
1: হ্যাঁ, তো কিছু,
0: 100 জনের কাজ করি আমরা তিনজনে মিলে।
1: একদমই এটাই তো হওয়া দরকার। তো সেই দুষ্টুমি বা ছোটবেলা থেকে ওর বড় হয়ে ওঠা, পড়াশুনো, যে এই যে সাফল্য, গান বাজনা, আপনি সব জায়গাটাই সাপোর্ট দিচ্ছেন, সেই জায়গাগুলো একটু বলুন।
0: যখন পড়াশোনা করতো,
1: হ্যাঁ হ্যাঁ
0: পড়াশোনা করতে করতে আমরা ক্লান্ত হয়ে যেত, তখন মা এখন ভালো লাগছে একটু গল্প করি, আসো বসো, একটু বসতাম গল্প করতাম। গল্প করার পর তারপর আমি বলি, বাবা এখন একটু পড়াশোনা করো। তারপর পড়াশোনা করতে আমি আমার মতো কাজ করতাম, তারপর আবার এসে ওর সঙ্গে একটু কথা বলতাম।
1: কি করতে ভালো লাগে ওর?
0: ওর গান করতে ভালো লাগে, তবলা বাজাতে ভালো লাগে, তারপর একটু মানে খেতে পছন্দ করে, মা আমাকে একটু এটা বানিয়ে দাও, তো হয়তো কখনো কখনো পাস্তা বানিয়ে দাও, মেগি বানিয়ে দাও,
1: মানে কি
0: এই
1: খেতে
0: রকমের।
1: পছন্দ করে?
0: ও যে পাস্তা খেতে পছন্দ করে, চিকেন বলবে, বলো মা একটু চিকেন রান্না করো, তখন বলো মা একটু মটন করো, এইরকম আর কি গল্প।
1: মানে মোটামুটি
0: আচ্ছা
1: আপনার
0: ঠিক আছে। হ্যাঁ
1: আবদারের
0: হ্যাঁ
1: শেষ নেই আর কি। নমস্কার,
0: হ্যাঁ
1: আপনার
0: হ্যাঁ
1: নামটাই তো জানা হয়নি।
0: আমার নাম শিল্পী দাস মিত্র।
1: নমস্কার শিল্পী দেবী, আপনাকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। এই গল্পের মুডে আপনার নামটাই জানা হয়ে ওঠেনি। যাই
0: হ্যাঁ
1: হোক, এই যে
0: ধন্যবাদ।
1: পড়াশুনোর ব্যাপারে একটু আপনি বলুন, ওর পড়াশুনোর ব্যাপারটা ছোটবেলা থেকে কেমন ছিল?
0: ছোটবেলায় আমি একে হাতে খেয়ে দিয়েছি, ফরবর্ণের একটা খেলনা ছিল আমাদের, সরেও সরে এগুলো একটা খেলনা ছিল,
1: আচ্ছা,
0: ম্যাঞ্জন বললো কখন একটা খেলনা ছিল, এবিসিডি এরকম। আমার বাবা

0: একসঙ্গে বসে খেলি আমরা, এই যে এগুলো বর্ণগুলো একসঙ্গে সাজাই গোছাই, এরকম করে খেলতাম আমরা দুজন মিলে। অনেকে দেখে বলতে পারছে তোমরা তো দারুণ মা ছেলে, খুব সুন্দর খেলছে বসে বসে, বর্ণ পরিচয় করাচ্ছে ছেলে তুমি খেলার মধ্যে,
1: মানে
0: এই
1: খেলতে খেলতে পড়া।
0: হ্যাঁ খেলতে খেলতে পড়া, মানে আমি যে ছেলেকে মানে পড়াচ্ছি আমার কিছু মনে হচ্ছে না, ছেলেরও মনে হচ্ছে না এরকম, আমাকে মা পড়াচ্ছে এগুলো শেখাচ্ছে, বর্ণ পরিচয় করে দিচ্ছে ওরও মনে হচ্ছে না, এইভাবে হয়ে যাচ্ছে সুন্দর ভাবে, এই ওর সঙ্গে গল্প করছি একটা, তারপরে ছড়া শোনাচ্ছি, এইভাবে চলছে আর কি।
1: ছোটবেলা থেকে কি এই স্কুলেই পড়াশোনা করতো?
0: অদূপগুড়ে সারদা শিশু মন্দিরে পড়াশোনা করতো।
1: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, আবার আপনার সঙ্গে গল্প করব। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজকে আমরা কথা বলে নিলাম রৌনক মিত্র, যে মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে, কোচবিহার জেলা থেকে প্রথম স্থান অধিকার করেছে, এবং সবচেয়ে বড় বিষয় হলো গোকসাডাঙ্গা প্রামাণিক হাই স্কুল থেকে সর্বপ্রথম মাধ্যমিকে স্থান অধিকার করে বিদ্যালয়কে সম্মান অর্জন করতে সাহায্য করেছে। তার সাথে সাথে সে 2024-এ রাজ্য স্তরে গোল্ড মেডেল অর্জন করেছে প্রথম স্থান অধিকার করে তবলা বাজিয়ে। তার সাথে আজকে কথা বলে নিলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ শুনলেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। নমস্কার, শুভরাত্রি।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন বিশেষ অনুষ্ঠান মাধ্যমিক 2026-এ ষষ্ঠ স্থানাধিকারী রৌনক মিত্রর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিলেন সৌমিতা আঢ্য। আকাশবাণী শিলিগুড়ি এখন শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজ শুনবেন লালন ফকিরের গান। প্রথম গানটির শিল্পী রুনা লায়লা।

0: শ্রোতা বন্ধুরা, এখন বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শ্রোতা বন্ধুরা, শুনছেন লালন ফকিরের গান। এবারের শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

0: চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ লোকগীতির অনুষ্ঠানে লালন ফকিরের গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

শ্রোতা বন্ধুরা, এবারের ছবি জানকী কসম, শিল্পী অনুরাধা পাটওয়াল ও কুমার শানু, গানটিতে সুর দিয়েছেন নাদিম শ্রাবণ।

শ্রোতা বন্ধুরা শুনছেন হিন্দি ছায়াছবির গান, এবারের ছবি লাগান। শিল্পী উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক এবং সুখবিন্দর, গানটিতে সুর দিয়েছেন এ আর রহমান।

হিন্দি ছায়াছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: नौजवानों को कुछ लोग अपने राजनीतिक स्वार्थों की पूर्ति के लिए एक राजनीतिक औजार के रूप में इस्तेमाल करने का प्रयास कर रहे हैं। प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हमारी सरकार विद्यार्थियों और नौजवानों की आकांक्षाओं को पूरा करने और उनके कल्याण के प्रति पूरी तरह से प्रतिबद्ध है। हमारे छात्रों की हर चिंता को सुनना, उसका समाधान करना, यह हम सबकी जिम्मेदारी है।
1: रेल मंत्री अश्विनी वैष्णवले आज आधुनिक प्रविधि पूर्वाधार र बढ्दो मरम्मत सम्भार मार्फत रेल सुरक्षालाई बलियो बनाइएको बताउनुभयो। आज लोकसभामा एक लिखित जवाफमा श्री वैष्णवले सुरक्षा सम्बन्धी गतिविधिहरूमा 2013-14 खर्च लगभग 39,000 करोड़ रूपियाँबाट बढ़ेर 2026-27 120,000 करोड़ रूपियाँ भन्दा बढ़ी भएको भन्नुभयो। श्री वैष्णवले भन्नुभयो, लोको पायलटहरूको सतर्कतामा सुधार गर्न सबै रेल इन्जिनहरूमा सतर्कता नियन्त्रण उपकरणहरू लगाइएका छन्। स्वदेशी सुरक्षा तकनीक कवचको चौथो चरणलाई लगभग 2,500 किलोमिटर मार्गमा सफलतापूर्वक स्थापित गरिएको छ। वहाँले भन्नुभयो, यसमा दिल्ली मुम्बई र दिल्ली हावड़ा मार्ग सामेल छन्। श्री वैष्णवले भन्नुभयो, सरकारी उपायहरूका परिणाम स्वरूप रेल दुर्घटनाहरूको संख्या 2014-15 135 घटेर 2026-27 यस वर्षको जूनसम्ममा केवल 2 दुर्घटनामा झरेको छ। राष्ट्रपति द्रौपदी मुर्मूले आज उत्तरी मेसिडोनियाको राजकीय भ्रमणको क्रममा स्कोपजे शहरको संग्रहालयमा महात्मा गान्धीको प्रतिमाको अनावरण गर्नुभयो। भेलालाई सम्बोधन गर्दै वहाँले भन्नुभयो, महात्मा गान्धी भारतका थिए तर उनको सत्य र अहिंसाको सन्देश सम्पूर्ण मानवताको हो। राष्ट्रपतिले द्वन्द्व असहिष्णुता र विभाजनको सामना गरिरहेको संसारमा संवाद करूणा र शान्तिपूर्ण सह अस्तित्वका गान्धीजीका आदर्शहरू अत्यन्तै सान्दर्भिक रहेको उल्लेख पनि गर्नुभयो। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। सिक्किममा नाम्ची जिल्लाको समरदुङमा सुरुङभित्र उद्धारकर्ताहरूले थप 8 शवहरू फेला पारेका छन्। यद्यपि खराब मौसमका कारण उद्धार टोलीहरूलाई शवहरू निकाल्न गाह्रो भइरहेको छ। अधिकारीहरूका अनुसार कम दृश्यता र मिथेन ग्यासको चुहावटले अभियानलाई चुनौतीपूर्ण बनाएको छ। राष्ट्रिय आपदा मोचन बल, राज्य आपदा मोचन बल, सिक्किम पुलिस र खनन विशेषज्ञहरूको उद्धार टोलीले आज सुरुङबाट पानी बाहिर निकालेको छ। अहिलेसम्म 15 शवहरू फेला पारिएका छन्। प्रारम्भिक रिपोर्ट अनुसार 25 सुरुङभित्र नै फँसेका छन्। सिक्किम सरकार र राष्ट्रिय जलविद्युत ऊर्जा निगमका वरिष्ठ अधिकारीहरूले घटनास्थलमा स्थितिको निगरानी गरिरहेका छन्। विदेश मंत्री डा एस जयशंकरले आज दिउँसो फिलिपिन्सको मनिलामा क्वाड विदेश मन्त्रीहरूको बैठकको छेकपारी क्यानाडाकी विदेश मन्त्री अनिता आनन्दसँग भेट गर्नुभयो। सोशल मीडिया पोस्टमा डा जयशंकरले भारत क्यानाडा सहयोग निरन्तर बढ़िरहेको बताउनुभयो। वहाँले दुवै देशका प्रधानमन्त्रीहरूले तोकेको सम्बन्धको लक्ष्य हासिल गर्ने कुरामा कुराकानी केन्द्रित भएको भन्नुभयो। भारतीय मौसम विज्ञान विभाग आईएमडीले भोलिसम्म गुजरात, महाराष्ट्र, कोंकण र गोवाका केही भागहरूमा भारीदेखि धेरै भारी वर्षा हुन सक्ने चेतावनी जारी गरेको छ। आईएमडीका अनुसार जम्मू र कश्मीर, लद्दाख, हिमाचल प्रदेश, पंजाब, पूर्वी राजस्थान, मध्यप्रदेश, छत्तीसगढ़, ओडिशा र विदर्भमा आगामी 2-3 दिनसम्म भारीदेखि मुसलाधार वर्षा हुन सक्छ। मौसम विभागले शुक्रबारसम्म उत्तराखण्ड, चण्डीगढ, हरियाणा, पश्चिम राजस्थान, दिल्ली, उत्तर प्रदेश, बिहार, पश्चिम बंगालका गांगेय क्षेत्र, असम, मेघालय, नागाल्याण्ड, मणिपुर, मिजोरम, त्रिपुरा, तेलंगाना र मराठवाड़ामा भारी वर्षा हुन सक्ने पनि पूर्वानुमान गरेको छ। मौसम विभागले झारखण्ड, आन्ध्र प्रदेश, तेलंगाना, कर्नाटक, तमिलनाडु, पुदुचेरी, कराईकाल, अण्डमान र निकोबार द्वीप समूहमा अर्को 2-3 दिनसम्म बिजुली र हावाहुरी सहित मेघ गर्जन हुन सक्ने सम्भावना व्यक्त गरेको छ। जम्मू कश्मीरमा कटरा र त्रिकुटा पहाड़हरूमा प्रतिकूल मौसमले गर्दा श्रीमाता वैष्णोदेवी यात्रा आज लगातार चौथो दिन पनि स्थगित गरिएको छ। पवित्र तीर्थस्थलमा यात्रा गर्ने तीर्थयात्रीहरूको सुरक्षा सुनिश्चित गर्न प्रतिकूल मौसमको बीचमा सावधानी स्वरूप तीर्थयात्रा अस्थायी रूपमा स्थगित गरिएको छ। अधिकारीहरूले मौसमको अवस्था सुधार नभएसम्म र तीर्थयात्रालाई पुनः शुरू नगरेसम्म भक्तजनहरूलाई धैर्य राख्न र आधिकारिक सल्लाहहरू पालना गर्न आग्रह गरेका छन्। अब अन्त्यमा सुन्नुहोस् यस बुलेटिनका मुख्य समाचार। नीट पेपर लीक प्रकरण र विद्यार्थीहरूको विरोध लगायत विभिन्न मुद्दाहरूमा विपक्षी दलहरूको विरोधपछि संसदका दुवै सदन एक दिनका लागि स्थगित गरिएको छ। आज लोकसभामा संसदीय मामिला मन्त्री किरेन रिजिजूले सरकार नीट पेपर चुहावट मुद्दामा छलफलका लागि पूर्ण रूपमा तयार रहेको भनेका छन्। रक्षा मन्त्री राजनाथ सिंहले दिल्लीमा भइरहेको विरोध प्रदर्शनहरूप्रति चिन्ता व्यक्त गर्दै केन्द्र सरकार युवाहरूको भावना र चिन्ताहरूप्रति संवेदनशील रहेको र विद्यार्थीहरूले उठाएका हरेक मुद्दालाई सम्बोधन गर्न तयार रहेको बताउनुभएको छ। सिक्किममा नाम्ची जिल्लाको समरदुङमा सुरुङभित्र उद्धारकर्ताहरूले थप 8 शवहरू फेला पारेका छन्। सिक्किम सरकार र राष्ट्रिय जलविद्युत ऊर्जा निगमका वरिष्ठ अधिकारीहरूले घटनास्थलमा स्थितिको निगरानी गरिरहेका छन् र भारतीय मौसम विज्ञान विभागले भोलिसम्म
2: गुजरात आकाशवाणी खबर पढ़ी সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, নানা ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হৈহট্টগোলের জেরে সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উত্তর ম্যাসিডোনিয়ার রাজধানীতে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির উন্মোচন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। আসি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলি তুমুল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিতে থাকেন। হৈহট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাশ হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণপ্রসাদ টেনেটি বলেন, কল্যাণ ব্যানার্জি মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় আপত্তিকর মন্তব্য করেছেন।
3: আজ শ্রী কল্যাণ ব্যানার্জি নে আমারে মহিলা সাংসদোঁ কে সাথ অসংসদীয় ভাষা এবং অসংসদীয় টিপ্পনিয়াঁ কি হ্যায়, জিসকি লিখিত শিকায়ত মাননীয় অধ্যক্ষ জি কো প্রাপ্ত হুয়া হ্যায়, ইয়ে সদন কি গরিমা কে বিরুদ্ধ হ্যায়।
2: উল্লেখ্য, এর আগে একই ইস্যুতে প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও দেখা যায় একই চিত্র, তৃতীয়বার মুলতবির পর বেলা 3টার সময় সবার অধিবেশন আবার বসলে নিট সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। উপাধ্যক্ষ হরিবংশ বলেন, নিট ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের সবার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতারও আবেদন জানান তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, সরকার আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু কংগ্রেস নতুন নতুন শর্ত আরোপ করে আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে।
3: সরকার পেপার লিক चर्चा के लिए पूरी तरह से तैयार है और हमने पहले दिन से कहा है, मैं अनुरोध करता हूँ कि चर्चा कब होना है, चर्चा का ड्यूरेशन और किस नियम के तहत होना है, माननीय स्पीकर महोदय सारे पार्टी के फ्लोर लीडर से बातचीत करके इसका निर्णय किया जाए और इस देश के युवाओं का भविष्य के लिए हम सब मिलकर के एक सार्थक चर्चा हो, ये सरकार चाहती है।
2: विरोधी दल नेता मल्लिकार्जुन खड़गे शिक्षा मंत्री पद त्याग दावी तो अनुरोध थकें।
4: अगर फेल डिस्कशन होना है तो शिक्षा मंत्री पहले राजीनामा देना चाहिए। जब वो राजीनामा नहीं देंगे, जिस पर चर्चा यहाँ नहीं होगी, मैं रिक्वेस्ट करता हूँ गवर्नमेंट को वो रिजिग्नेशन दिलाए।
2: হৈহট্টগোলের মধ্যে উপাধ্যক্ষ আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা ১২টা, পরে দুপুর ২টো এবং ৩টে পর্যন্ত মুলতবি করে দিতে হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে ছাত্রছাত্রী ও যুবদের চলতি বিক্ষোভ কর্মসূচি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কেন্দ্রীয় সরকার এই স্পর্শকাতর বিষয়ে সবরকম আলোচনার জন্য প্রস্তুত। ব্যক্তিগত স্বার্থে কেউ কেউ ছাত্র যুবদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে শ্রী সিং অভিযোগ করেন।
0: ये अत्यंत दुर्भाग्यपूर्ण है कि हमारे देश के छात्रों और नौजवानों को कुछ लोग अपने राजनीतिक स्वार्थों की पूर्ति के लिए एक राजनीतिक औजार के रूप में इस्तेमाल करने का प्रयास कर रहे हैं। प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हमारी सरकार विद्यार्थियों और नौजवानों की आकांक्षाओं को पूरा करने और उनके कल्याण के प्रति पूरी तरह से प्रतिबद्ध है, और हमारे छात्रों की हर चिंता को सुनना, उसका समाधान करना, ये हम सबकी जिम्मेदारी है।
2: সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ দিল্লি পুলিশ ও প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ সেপ্টেম্বর। রাজধানী দিল্লিতে নিরাপত্তার স্বার্থে বন্ধ মেট্রো স্টেশনগুলি পুনরায় যাত্রী চলাচলের জন্য আজ খুলে দেওয়া হয়েছে। এর আগে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ডিএমআরসি ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল। উত্তর ম্যাসিডোনিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মিউজিয়াম অব দি সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধী ভারতের সন্তান হলেও তাঁর সত্য অহিংসার বার্তা সমগ্র মানবজাতির জন্য সমান প্রাসঙ্গিক। শ্রীমতী মুর্মু বলেন, দ্বন্দ্বে ভরা অসহিষ্ণু বিভাজিত বিশ্বে শান্তি, সহানুভূতি ও আলোচনার মাধ্যমে সহাবস্থান বজায় রাখার বিষয়ে গান্ধীজির আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। আসিয়ান বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুজনের মধ্যে বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ দ্রব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। শ্রী জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর বলেন, ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা দুদেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। বিদেশমন্ত্রী আজ পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া, সিঙ্গাপুর এবং কানাডার বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬১ করা যায় কিনা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তা বিবেচনা করে দেখতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ দেশজুড়ে জেলা বিচারকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার একটি আবেদনের শুনানির সময় আজ নির্দেশ দেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বর্তমানে ৬৫ এবং হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে তা ৬২। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৭ জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৬তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সরকার ও সরকার পোষিত সংস্থার কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন, ভাতা বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী ৬ মাসের মধ্যে কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে। কমিশনের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব তথা অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র ফেলো সেন্টার ফর পলিসি রিসার্চ ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব দেবী প্রসাদ কর্ণম। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত যে ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে অন্তত ৫ জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা। সুড়ঙ্গের মধ্যে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ত্রাণ ও উদ্ধারের কাজ চলেছে জোর কদমে, তবে বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা এবং প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অশ্লীল কন্টেন্ট প্রদর্শনের অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এই কথা জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরকার লাগাতার এই ধরনের ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার লালচক এলাকায় জঙ্গি হামলায় আজ এক পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন যে তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। ল্যাভরভ জানান, গতকাল ম্যানিলায় একটি অনুষ্ঠানে তাদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছে, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত হয়। ঝাংচুতে চায়না ওপেন ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুড়াকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতের আয়ুষ শেট্টি ইন্দোনেশিয়ার 11 নম্বর খেলোয়াড় আলুই ফারহানকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নানা ইস্যুতে বিরোধী দলগুলি তুমুল হয়ে হট্টগোলের জেরে সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ 7:50।
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে।
6: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
5: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। রাত 8:00 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। 8:30 আধুনিক গান শিল্পী আশা ভোঁসলে। রাত 9:15 শুনতে পাবেন সংসদ সমীক্ষা। 9:30 বিজ্ঞান ঘরে ও বাইরে। আজ শুনবেন দুটো কথিকা। প্রথম উত্তরবঙ্গে বায়ু দূষণ ও তার প্রতিকার, বলবেন ঈশানী রায়। এবং তারপর অ্যালার্জির কথা, এ বিষয়ে বলবেন মৌসুমি দাস। 10:10 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি।
7: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন?
8: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
7: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
8: 9749088189।
7: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
8: ফোন নাম্বারটি আরো একবার 9749088189।
9: উপভোক্তাও তক পৌঁছনে কা সুলভ ও সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী। आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
10: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
9: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
10: डायल कीजिए 8700014242।
9: नंबर एक बार फिर नोट करें 8700014242।
5: আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে স্থানীয় সংবাদ এবং তারপর বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা।

0: গ্রাহকদের জন্য স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে না বলে সরকার জানিয়েছে। আমফান দুর্নীতিসহ পূর্বতন সরকারের আমলে বকেয়া থাকা ক্যাগের সমস্ত রিপোর্ট আগামী শনিবার বিধানসভায় পেশ করা হবে। কর্মসংস্থান বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েতে নির্বাচিত প্রধানের পাশাপাশি সরকারি সচিবদের হাতে আরও বেশি প্রশাসনিক ক্ষমতা তুলে দিতে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধনী বিলের খসড়া প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভার। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অতনু চক্রবর্তীকে। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি রিসার্চের গবেষক ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল। এছাড়াও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ দপ্তরের সচিব দেবী প্রসাদ করানাম। অর্থ দপ্তর থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, কমিশন সরকারি কর্মচারীদের বেতন, মহার্ঘ ভাতা, পদোন্নতির নিয়ম, পেনশন ও অবসরকালীন সুযোগ সুবিধা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্যের বেতন কাঠামো, রাজ্যের আর্থিক অবস্থা এবং কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের সুপারিশও বিবেচনা করা হবে। কমিশনকে ছ মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করতেও বলা হয়েছে। সপ্তম বেতন কমিশন গঠনকে স্বাগত জানিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, এর ফলে আগের সরকারের আমলে লাগাম ছাড়া আর্থিক বঞ্চনার অবসান হবে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টরকে অনুসরণ করে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন চালুর দাবি জানিয়েছেন। রাজ্য পুলিশের পরিকাঠামো উন্নয়ন, মনোবল বৃদ্ধি এবং আধুনিকীকরণে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় আজ স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনা শেষে জবাবি ভাষণে তিনি জানান, দুর্গাপুজোর আগেই 16,000 নতুন কনস্টেবল কাজে যোগ দেবেন।
1: আধুনিক মডার্ন পুলিশ ফেসিলিটি দেব, ম্যান পাওয়ার বাড়াবো, লজিস্টিক সাপোর্ট বাড়াবো, আর পুলিশের দক্ষতা আনার জন্য ট্রেনিং শুরু হয়ে গেছে। 16,000 নতুন কনস্টেবল পূজোর আগেই মাঠে নেমে যাবে। আরো 20,000 নিয়োগ করব। সব থানায় মহিলা হেল্প ডেস্ক হয়েছে, লোক লাগবে, ঠিক কথা, মহিলা অফিসার দেব। সাইবার এখন সবচেয়ে বড় ক্রাইম, সাইবার সেল চালু করে দিয়েছি আমরা।
0: জরুরি পুলিশি পরিষেবা দ্রুত পৌঁছে দিতে মহালয়ার দিন থেকে 112 জরুরি পরিষেবা চালু করা হবে। নতুন ব্যবস্থায় প্রতিটি এলাকায় একাধিক টহলদারি গাড়ি মোতায়েন করে কয়েক মিনিটের মধ্যেই পুলিশি সহায়তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পুলিশ কর্মীদের দক্ষতা বাড়াতে গুজরাটের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়, বিএসএফ এর প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফ এর সঙ্গে সমন্বয় বৈঠক, উপকূল পুলিশকে বিশেষ প্রশিক্ষণ এবং আধুনিক পুলিশি পরিকাঠামো গড়ে তোলার কাজও চলছে জোর কদমে। এদিকে পুলিশের বিরুদ্ধে ঘুষ বা বেআইনিভাবে অর্থ আদায়ের অভিযোগ জানাতে চালু হচ্ছে পৃথক ডেডিকেটেড হেল্পলাইন। মুখ্যমন্ত্রী জানান, আগামী 2-1 দিনের মধ্যে এই হেল্পলাইন নম্বর প্রকাশ করা হবে। পাশাপাশি ভবানী ভবনে অত্যাধুনিক কন্ট্রোল রুমও গড়ে তোলা হচ্ছে। রাস্তায় বা থানায় কোনো পুলিশ কর্মী যদি কারোর কাছে অর্থ দাবি করেন অথবা কয়লা, বালি, পশু, সুপারিসহ যে কোনো ধরনের অবৈধ কারবারের খবর থাকলে সাধারণ মানুষ সরাসরি ওই হেল্পলাইনে অভিযোগ জানাতে পারবেন। স্বাস্থ্য দপ্তরের আদলে ট্রাফিক ও পুলিশ প্রশাসনের জন্য পৃথক কন্ট্রোল রুম তৈরি করা হবে। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছে সিপিআইএম। রাজ্য বিধানসভায় আজ স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে ডোমকলের সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পুলিশের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে। বর্তমান সরকার পুলিশ প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি ও আইন শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
2: যে আত্মবিশ্বাস আমাদের রাজ্যের তা প্রায় ভেঙে পড়েছিল, সেই রকম একটা জায়গা থেকে ইতিমধ্যে যে কটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলো অত্যন্ত পজিটিভ। কিন্তু যে সমস্যাগুলো এই সময়কালে এখনও আমাদের রাজ্যে, যেমন আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখেছি গত 15 বছর ধরে, আমরা এই 2 মাসের মধ্যে হয়তো সবটা সমাধান করা যাবে, তবুও আমরা দেখছি যে গরিবপুর, মালদা, সোদপুর, পশ্চিম বর্ধমান সহ 15-20টি ভয়াবহ খুন ও নারী নির্যাতনের ঘটনা এই সময়ে ঘটেছে। একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা প্রত্যেকটা থানাতে মহিলা সেল, আমি বলবো যে এটা হয়েছে।
0: স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্ক চলাকালীন আজ বিরোধী তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। বাজেট আলোচনায় অংশ নেবার সুযোগ না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ। শেষ পর্যন্ত হট্টগোল ধস্তাধস্তির মধ্যে মার্শাল ডেকে তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে অসংসদীয় আচরণের অভিযোগে দিনের বাকি সময়ের জন্য তাকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। সরকার স্বীকৃত মুখ্য সচেতক তথা বিদ্রোহী শিবিরের বিধায়ক আখরুজ্জামান স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে বক্তব্য রাখতে গেলে কুণাল ঘোষ হঠাৎই তার সামনে চলে এসে কথা বলতে শুরু করেন। তাতে আপত্তি জানিয়ে বিজেপি এবং ঋতব্রত শিবিরের তৃণমূল কংগ্রেস বিধায়করা একযোগে প্রতিবাদে সরব হন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাকে আসনে ফিরে যাবার অনুরোধ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অধ্যক্ষের নির্দেশে মার্শালরা তাকে টেনে হিঁচড়ে বিধানসভা থেকে বের করে দেন। মহিলা সাংসদদের উদ্দেশ্যে কুরুচিকর ও অসংসদীয় মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। এরপর তা ধনী ভোটে পাশ হয়। রাজ্যের গার্হস্থ বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে না বলে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি মাস থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহকদের তিন মাস অন্তর বিলের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুতের বিল দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিধানসভায় আজ বিদ্যুৎ দপ্তরের বাজেটের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার গার্হস্থ গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করেনি। পশ্চিমবঙ্গেও কোনো গ্রাহককে বাধ্য করে স্মার্ট মিটার বসানো হবে না। আমফান দুর্নীতিসহ পূর্বতন সরকারের আমলে বকেয়া থাকা ক্যাগের সমস্ত রিপোর্ট বিধানসভায় পেশ করে তা নিয়ে আলোচনা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিধানসভায় আজ এই বিষয়ে এক বিবৃতি দিয়ে তিনি জানান, আগামী 25 জুলাই কমপ্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হবে। পরবর্তী অধিবেশনে সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা এবং সুপারিশগুলি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, ক্যাগের রিপোর্টে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়েরের অনুমতির জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করবে সরকার।
1: আমফানে বড় দুর্নীতি হয়, আমরা বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে আপনার কাছে সুপারিশ করব, যাতে আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট সহ ক্যাগ রিপোর্ট নিয়ে এই হাউসে ডিসকাশন হয়। এখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব।
0: তৃণমূল কংগ্রেসের পাশাপাশি CPIM শাসনকালে দুর্নীতির যাবতীয় অভিযোগও খতিয়ে দেখা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কর্মসংস্থান বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত রাজ্যস্তরের রোজগার মেলায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ক্ষেত্রে রাজ্য সরকার UPSC মডেল অনুসরণ করবে। পঞ্চায়েতে নির্বাচিত প্রধানের পাশাপাশি সরকারি সচিবদের হাতে আরও বেশি প্রশাসনিক ক্ষমতা তুলে দিতে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধনী বিলের খসড়া প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। খুব শীঘ্রই বিধানসভায় ওই বিল আনা হবে। এই সংশোধনের ফলে পঞ্চায়েতের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কাজকর্মে সচিবদের ভূমিকা আরও বাড়বে। প্রতারণার অভিযোগে কোচবিহারের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা

0: একবার রাজ্য সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য পুলিশের পরিকাঠামো উন্নয়ন, মনোবল বৃদ্ধি এবং আধুনিকীকরণে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সংবাদ শেষ হল।
1: স্টুডিওর ঘড়িতে 8:44 অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ শিলিগুড়ি শান্তিনিকেতন, আকাশবাণী মৈত্রী, FM গোল্ড, বিবিধ ভারতী এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে আশার কথা।
2: শুরু হচ্ছে আশার কথা।

0: আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।
1: প্রত্যেক বুধবার আপনারা অপেক্ষায় থাকেন যে কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, আপনারা আরও একবার জানবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এবং শ্রোতারা সবাই সতর্ক হবেন, কারণ এই অনুষ্ঠান আমাদের সকলের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। আজকে আশার কথা অনুষ্ঠানে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচিত হতে চলেছে তা হলো HPV টিকাকরণ ও আশাদের ভূমিকা। স্টুডিওতে উপস্থিত দুই আলোচক, আমাদের মধ্যে উপস্থিত আছেন স্টেট ইমিউনাইজেশন অফিসার চিকিৎসক পাপড়ি নায়েক। ম্যাডাম, আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ, সবাইকে নমস্কার।
1: সেই সঙ্গে উপস্থিত আছেন স্টেট ভ্যাকসিন ম্যানেজার ত্রিপন দাস।
3: নমস্কার সবাইকে, ম্যাডাম ধন্যবাদ।
1: আর আমি আপনাদের সঙ্গে আছি শ্রোতমা মুখোপাধ্যায়। আশার কথা, হ্যাঁ সত্যি সত্যি আশাদের ভূমিকা তো আছেই, সেই সঙ্গে আমাদেরও আশার কথা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিষেবার যে নানান সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর, সেই বিষয়েই আরও একবার জানানোর কথা। প্রথমেই আমি আসব ম্যাডামের কাছে। আজকের এই যে আলোচনার বিষয়, অর্থাৎ HPV টিকাকরণ, এই HPV টিকাকরণের বিষয়ে আগে যদি একটু বলেন HPV বিষয়টা কি।
2: HPV অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা একটি ভাইরাস এবং এই ভাইরাসের বিশেষ কয়েকটি প্রকারে সার্ভাইকাল ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার সেটা হতে পারে। এবং
4: খান বলছে যে এই যে সার্ভাইকাল ক্যান্সার সেটা ভারতে দ্বিতীয় প্রধান ক্যান্সার।
1: অর্থাৎ এই মুহূর্তে আমাদের যে চিত্রটার কথা আপনি বললেন সেটা যথেষ্ট উদ্বেগজনক।
4: নিশ্চয়ই
1: সেই উদ্বেগের নিরসন করার জন্যই সরকারের এই প্রচেষ্টা। এবারে সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন যে টিকাকরণ কতটা জরুরি এবং কি কি পরিষেবা কিভাবে সরকারের কাছ থেকে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে।
4: এই HPV টিকাকরণ আমাদের রাজ্যে গত 30 মে মাননীয় মুখ্যমন্ত্রী এটার উদ্বোধন করেছেন এবং আজ অবধি আমরা 2 লক্ষ প্রায় 25,000 কিশোরীদের এই HPV টিকাকরণ দিয়েছি এবং এটি একটি সিঙ্গল ডোজ ভ্যাকসিনেশন। এবং এই টিকাকরণ যারা পাচ্ছে তারা হচ্ছে কিশোরী মেয়েরা যাদের 14 বছরের জন্মদিন অলরেডি তারা পালন করেছে কিন্তু এখনো পর্যন্ত তারা 15 বছরের জন্মদিন পালন করেনি।
1: আচ্ছা,
4: অর্থাৎ 14 বছর বয়সী যে কিশোরীরা তারাই এই টিকা পেতে পারে সরকারি ব্যবস্থাতে।
1: সেই সঙ্গে আপনি সংখ্যাটা যেটা শোনালেন সেই সংখ্যাটা কিন্তু আমাদের মনে সত্যি সত্যি আশার সঞ্চার করছে যে এইভাবে যদি মানুষের কাছে পৌঁছে যেতে পারি এবং মানুষ যদি সচেতন হয় তাহলে হয়তো আমরা আগামী দিন এই রোগটার সঙ্গে অনেকটা।

0: লড়তে পারবো।
1: নিশ্চয়ই।
0: এবারে ক্যান্সার এই শব্দটা শুনলেই আমাদের পরিবারে এবং যার হয়েছে তার ক্ষেত্রেও একটা মানসিক এবং দুশ্চিন্তার কারণ হয় তার খরচের কথা ভেবে। ত্রিপন দাস আছেন, আপনার কাছে একটু জানতে চাইব যে এই যে ভ্যাকসিনেশন, এই ভ্যাকসিনেশনটা কি ব্যয়বহুল?
2: একদমই ব্যয়বহুল। এই ভ্যাকসিন যদি আমরা প্রাইভেট কোনো অর্গানাইজেশন থেকে বা হসপিটাল থেকে আমরা নিতে চাই, তো এটার মোটামুটি আনুমানিক এই মুহূর্তে 4,000 টাকার মতো লাগে একটা ডোজ নিতে। কিন্তু গভর্নমেন্ট আমাদের এটা ফ্রি অফ কস্টে সমস্ত এলিজেবল কিশোরী, যেটা ম্যাডাম বললেন 14 থেকে 15 বছর মানে কিশোরীদেরকেই ফ্রিতেই দিচ্ছে। অতএব এটা আমাদের কাছে একটা অপরচুনিটি, যদি আমরা এটা মিস করি তাহলে মানে অনেকটা টাকা দিয়ে এই ভ্যাকসিনটা, এই গুরুত্বপূর্ণ ভ্যাকসিনটা আমাদের কিশোরীদের নিতে হবে বা অনেক টাকা ব্যয় করতে হবে। অতএব এই অপরচুনিটিটাকে মিস করা যাবে না। এই ব্যয়বহুল ভ্যাকসিনটা যাতে গভর্নমেন্ট দিচ্ছে সেই সুযোগটা সবাইকেই নিতে হবে।
0: নিশ্চয়ই। আর সেক্ষেত্রে যদি একটু বলেন যে কোথায় কোথায় পাওয়া যাবে বা কোথায় কোথায় দেওয়া হচ্ছে
2: এই ভ্যাকসিন? এখন আমাদের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে, পৌর স্বাস্থ্যকেন্দ্রে, মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, সমস্ত জায়গাতেই এই ভ্যাকসিনটি পাওয়া যাচ্ছে। এবং
0: সারা পশ্চিমবঙ্গের
2: এই মুহূর্তে আমাদের কাছে একটা পরিসংখ্যান আছে, প্রায় 930টি স্বাস্থ্যকেন্দ্র এরকম আছে বিভিন্ন লেভেলে, সেটা হতে পারে মেডিকেল কলেজ বা পৌর স্বাস্থ্যকেন্দ্র। এই 930টি মতো স্বাস্থ্যকেন্দ্রে আমাদের এই ভ্যাকসিনটি এই মুহূর্তে অ্যাভেলেবেল এবং প্রতিদিনই আমাদের সেশন চলছে। এই এলিজিবল কিশোরীরা ওইখানে গেলে অবশ্যই এই ভ্যাকসিনটি ওনারা পাবেন।
0: সেক্ষেত্রে ধরুন আপনি যে বলছেন যে বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের যে স্বাস্থ্য পরিষেবা আছে সেখানে সেখানে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কি ধরুন বাড়িতে একদম প্রত্যন্ত জায়গায় যিনি আছেন তিনি কি আশা দিদিদের কাছ থেকে জেনে নিতে পারেন যে কবে কোথায় টিকাকরণ চলছে?
2: একদমই। এই HPV ভ্যাকসিনেশন প্রোগ্রামের একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আশা দিদিদের, যেরকম আগেও ওনাদের অনেক ভূমিকা আছে স্বাস্থ্যের ক্ষেত্রে। তো আশা দিদিরা আমাদের বাড়ি বাড়ি ভিজিট করবেন, ভিজিট করে এই 14 থেকে 15 বছর বয়সী কিশোরী যদি থাকেন ওনাদেরকে ইনসিস্ট করবেন, ওনাদের মা বাবার সঙ্গে কথা বলবেন, নিয়ে এসে মানে ওনাদের মা বাবাদের যদি এগ্রি থাকে। এটা হ্যাঁ, আমি একটা জিনিস মেনশন করব এখানে যে এটা আমরা কোনো দিনই মানে কাউকে জোর করে দিয়ে দিচ্ছি না, আমরা মা বাবার সঙ্গে কথা বলছি, যদি ওনারা এগ্রি থাকেন তাহলেই আমরা এই ভ্যাকসিনটা ওনাকে দিচ্ছি। অতএব আশা দিদিরা যে বাড়ি বাড়ি ভিজিট করবেন, সেই ভিজিট করার সময় যদি কোনো মা বাবা এগ্রি থাকে, তাদের নাম এবং ঠিকানা, ফোন নাম্বার, জন্মের শংসাপত্র এগুলো নিয়ে এসে উনি ANM দিদিকে বা নিয়ারেস্ট যে স্বাস্থ্যকেন্দ্র আছে ওখানে জমা করবেন এবং উনি মোবিলাইজও করে নিয়ে আসবেন পার্টিকুলার যেই দিনে উনি ভ্যাকসিন নিতে চাইছেন। তো আশা দিদিদের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটো ক্ষেত্রে। এক হচ্ছে ওই কিশোরীদেরকে খুঁজে বার করা বা ওনাদেরকে বোঝানো, অ্যাওয়ারনেস স্প্রেড করা যে ভ্যাকসিনটি ভালো, ভ্যাকসিনটি নেওয়া দরকার আছে, বিনামূল্যে গভর্নমেন্টে পাওয়া যাচ্ছে। এবং দ্বিতীয় একটি ভূমিকা হচ্ছে যে ভ্যাকসিনেশনের দিন যাতে উনি আবার না চলে যান অন্য কোথাও, ওনাকে মানে আমরা যদি লোকাল ভাষায় বলি যে ধরে আনা, ধরে এনে ভ্যাকসিনটা আমরা দেব। কারণ আমরা সরকারি স্তরের থেকেও আমরা চাইছি না ওই বাচ্চাটা বা ওই কিশোরীটা ওই যেন ভ্যাকসিনটা মিস না করে যান, কারণ ওর মানে কিশোরীর বয়স যদি 15 বছর পেরিয়ে যায় আমাদের এই ক্যাম্পেনে কিন্তু উনি আর মানে ওই কিশোরী কিন্তু এই ভ্যাকসিনটা আর পাবেন না, ওনাকে তখন ওই প্রাইভেট থেকেই নিতে হবে অনেক টাকা খরচা করে। তো অতএব আশা দিদির ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ,
0: অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জায়গাতেই আপনাদেরও বলি যারা আজকে অনুষ্ঠান শুনছেন যে আপনার বাড়িতে যে আশা দিদি আসছে তাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। হয়তো আপনার বাড়ির মেয়েটি তখন স্কুলে গেছে, বাড়িতে নেই, তাকে সহযোগিতার হাতটুকু প্রসারিত করে দিন, কারণ ওই দিদির মাধ্যমেই সরকার যেভাবে প্রতিটি মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর তার মূল সূত্রটি কিন্তু ওই আশা দিদি, কাজেই তার সঙ্গে সহযোগিতার হাত প্রসারিত করুন। আসুন আমরা একটা বন্ধন তৈরি করি, যে বন্ধনের মধ্যে দিয়ে এই যে লক্ষ্যমাত্রা সরকার রেখেছে সেই লক্ষ্যমাত্রায় আমরা যাতে পৌঁছে যেতে পারি। আমাদের সঙ্গে আমি আগেই জানিয়েছি আমাদের যিনি স্টেটের ইমিউনাইজেশন অফিসার তিনি আছেন। আপনার কাছে ম্যাডাম একটু জানতে চাইবো যে এই যে বয়সটার কথা বলা হচ্ছে 14 বছর পর্যন্ত, এই বয়সটা বাবা মাদের কাছে বেশ চিন্তার বয়স। এবং যখন আরও একটা কথা বললেন দাস, বললেন যে বাবা মা সম্মতি থাকলে তবে, এখানে অনেক সময় নানান দ্বিধাদ্বন্দ্ব উপস্থিত হয়। একটি কিশোরী মেয়ে আগামীতে সে যখন অন্য বাড়িতে যাবে, পরিবার গঠন হবে তার, এই সমস্ত ক্ষেত্রে বা প্রজনন ক্ষেত্রে তার কোনো অসুবিধে হতে পারে কি না, যদি এই ভ্যাকসিনটা নিলে আর কোনো সমস্যা দেখা দেয়, এরকম নানান প্রশ্ন মায়েদের মধ্যে তোলপাড় হয়। সেই মায়েদের চিন্তার জায়গাটা যদি একটু নিরসন করেন।
1: নিশ্চয়ই, এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে এই ভ্যাকসিন কিন্তু নতুন নয়। পৃথিবীর প্রায় 160টিরও ওপর দেশে এই ভ্যাকসিনটি কিন্তু মানে সম্পূর্ণ নিরাপদভাবে দেওয়া হচ্ছে, এবং আমাদের অলরেডি আমাদের মানে ভারতবর্ষে প্রতিটি স্টেটে, প্রতিটি রাজ্যে এটি দেওয়া হয়েছে। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো সেখানেও এই ভ্যাকসিন কিন্তু অলরেডি তারা দিয়ে ফেলেছে। সুতরাং এটা মানে WHO আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার এটা প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন, সম্পূর্ণ নিরাপদ ভ্যাকসিন, এবং এটা আমরা আমাদের মানে কিশোরীদের যতটা তাড়াতাড়ি এই ভ্যাকসিনটা দিতে পারবো ততটাই কিন্তু আমরা তাদের সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রতিরোধ করতে পারবো। এটা আমাদের যে বিভিন্ন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্সের অ্যাসোসিয়েশন যারা আছেন, তারাও এটা কিন্তু বারে বারে বলছেন যে এটা কিন্তু আমাদের একটা খুব অমূল্য সুযোগ আমাদের কিশোরীদের এই সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রতিরোধ করার। একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে বিভিন্ন মানে আমাদের সংশয় বা আপনি যেটা বললেন মায়েদের মধ্যে একটা দ্বিধা, এটা কিন্তু অমূলক। এটা অ্যাকচুয়ালি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি কিন্তু নেই একদমই। এটা আমরা আমাদের মানে কিশোরীদের আগামী ভবিষ্যতে যদি আমরা তাদেরকে সুস্থ রাখতে চাই, তাহলে কিন্তু এই মারণ রোগ ক্যান্সারের থেকে তাদেরকে যদি আমরা বাঁচাতে চাই, আমরা প্রত্যেকটা মা বাবা, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, জনসাধারণের কাছে এটা আমাদের আবেদন যে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আমাদের এই যে বয়সের কিশোরীরা যাদের এই ভ্যাকসিনেশন এখন সরকার থেকে দেওয়া হচ্ছে, 14 থেকে মানে যাদের 14 বছরের জন্মদিন তারা পালন করে নিয়েছে কিন্তু এখনও 15 বছরের জন্মদিন পালন করেনি, এই যে কিশোরীদের কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন দিতে হবে। এবং এটা একটা বলার যে আমরা যে এই 30th of May যখন আমাদের এটা উদ্বোধন হলো, সেদিন কিন্তু আমাদের ডাক্তার কলিগস, আমাদের নার্সিং স্টাফস, আমাদের স্বাস্থ্যকর্মী যাদের এই বয়সের মানে কিশোরীরা, তারা কিন্তু প্রত্যেকে এই সুযোগটা নিয়েছে। এবং আমাদের সল্টলেক, যেটা এখন আমাদের মানে ডক্টর বিধানচন্দ্র রায় মহকুমা হাসপাতাল হিসেবে নামকরণ হয়েছে, সেখানে এটার উদ্বোধন হয়েছিল। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তাদের হাতে শংসাপত্র তুলে দিয়েছে, এবং আমাদের কলিগসদের অনেক কিশোরীরা সেদিনকে ভ্যাকসিনেশন অলরেডি নিয়েছে। এবং এখানে একটা জিনিস যেটা বলার যে এই যে ভাইরাস, যেটা এর যেই দীর্ঘস্থায়ী একটা সংক্রমণ, এইটার ফলে কিন্তু আমরা যেই একটা দ্বিধা মধ্যে আছি যে হয়তো ভবিষ্যতে কিছু অসুবিধা হতে পারে, আপনি যেটা বললেন প্রজননের অসুবিধা, এটা কিন্তু এই যে ভাইরাসের যদি দীর্ঘ সংক্রমণটা থেকে যায় সেক্ষেত্রেই কিন্তু বেশি অসুবিধা হতে পারে। এবং এই ভাইরাসের সংক্রমণ থেকে এই ভ্যাকসিন নিলে এই ভাইরাসের সংক্রমণ থেকে আমরা বাঁচাতে পারবো আমাদের কিশোরীদের, তার ফলে কিন্তু তাদের এই যে অসুবিধা,
3: এই সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্র আছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রে এই সমস্ত সার্ভাইকাল ক্যান্সারের টিকাগুলো পাওয়া যাবে কিনা।
0: বেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি জানতে চেয়েছেন, আপনার উত্তর আমাদের আলোচক আজকে যারা আছেন তারা দেবেন, অনেক ধন্যবাদ। ঠিক এইরকম যদি কোনো গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানতে চাওয়ার থাকে তাহলে সরাসরি চলে আসুন 224-880-85-এ। এবার যে প্রশ্ন উনি করেছেন তার উত্তর।
1: হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। এটা আমাদের খুবই ভালো লাগছে যে আপনারা এতটাই সচেতন, যে মানে আপনার নিকটবর্তী কিশোরীদের, আপনার প্রতিবেশীদের যাতে তারা এই ভ্যাকসিনেশনটা পায়। এক্ষেত্রে যেটা বলার ঠিকই একদম, মানে যেটা আমাদের সরকারি নিয়ম।

0: বলি, তা অনুযায়ী কিন্তু আমাদের প্রথম দিকে কিছু কিছু ডেজিগনেটেড সেন্টার ছিল
1: হুম হুম
0: যেখান থেকেই মাত্র আমাদের এই ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছিল। সেটা কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে। এবারে কিন্তু আমরা তখন দেখলাম, যেটা সত্যি কথাই, যে একদম গ্রামের প্রত্যন্ত জায়গা থেকে এই যে ডেজিগনেটেড সেন্টারগুলো আছে তার দূরত্বটা কিন্তু বেশ খানিকটা, তার ফলেই আসা যাওয়াটা একটা অসুবিধাজনকই। সেক্ষেত্রে কিন্তু এখন পশ্চিমবঙ্গ সরকার মানে বিভিন্ন আলোচনার মাধ্যমে এটা একটা অর্ডার অলরেডি ইস্যুড হয়ে গেছে যে মানে আমাদের যে উপস্বাস্থ্য কেন্দ্র আছে একদম তার নিকটবর্তী মানে উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আমাদের এখন এই ভ্যাকসিনেশনটা দেওয়া হবে, সব কিছু নিয়মাবলী যেগুলো ছিল সেগুলো মেনেই, যে সেটা মেনেই। এবং এমন যদি হয় যে কোনো স্কুলে, যেহেতু আমরা জানি এই যে বছরটা আমরা বলছি 14 থেকে যাদের এখনও 15 বছরের জন্মদিন যারা পালন করেনি, তারা স্বাভাবিকভাবেই স্কুলেরই কিশোরীরা, সুতরাং এই এমন স্কুলে আমরা যদি তারা মানে সেই সম্মতি দেন, তাহলে কিন্তু আমরা এই ভ্যাকসিনেশনটা স্কুলের কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে, উপস্বাস্থ্য কেন্দ্রে, বা এমন কিছু হলেও স্কুলেও কিন্তু আমরা এটা আয়োজন করতে পারি।
1: অর্থাৎ স্কুলেও ক্যাম্প করে দেওয়া
0: করতে পারি, সমস্ত সতর্কতা এবং নিয়মাবলী যেগুলো আছে সেক্ষেত্রে আমরা সবটাই, সেক্ষেত্রে স্কুলের ক্ষেত্রেও আমরা সেগুলো মেনেই এটা করব।
1: বাহ, অত্যন্ত দরকারি কথা, এবং সেই সঙ্গে কিভাবে সরকার প্রতিনিয়ত চিন্তা করছে যে প্রত্যন্ত মানুষটির কাছে যাতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেটি করতে সরকার বদ্ধপরিকর। আর আমাদের খুব ভালো লাগার যে আপনারাও সচেতন আছেন, সচেতন হচ্ছেন, কারণ আপনাদের সচেতন করাই আমাদের একমাত্র লক্ষ্য। আরও একজন টেলিফোনে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার।
2: সাময়িকভাবে কিছু হবে, বা যদি ভ্যাকসিন নিতে গেলে তার আগে জ্বর হলে বা অন্য কিছু হতে নেওয়া যাবে কিনা, বা কদিন করে পিছিয়ে যেতে হবে যদি দেখে বলে।
1: বেশ, আরো একটা গুরুত্বপূর্ণ কথা, এর কোনো সাইড এফেক্ট আছে কি না। আর এখন চারিদিকেই আমরা দেখতে পাচ্ছি এই সময়টায় খুব ভাইরাল ফিভার হচ্ছে, সেক্ষেত্রে অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত আর কোনো বিধিনিষেধ আছে কি না?
0: এই ভ্যাকসিনটি অত্যন্ত নিরাপদ, এর বিশেষ কিছুই পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সামান্যভাবে আমরা যে ইঞ্জেকশন নিলে ইঞ্জেকশনের জায়গাতে যেটুকু ব্যথা বা অল্প একটু ফোলা হতে পারে সেটাই হয়, সেটা আপনা থেকেই সেটা কমে যায়। এবং আরেকটা আপনি যেটা জিনিস বললেন, যে যদি কারোর ভাইরাল ফিভার হয়ে থাকে বা হয়তো একটু অসুস্থতা আছে, সেক্ষেত্রে আমরা এটাই বলবো যে ক্যাম্পেইনটা যেহেতু 3 মাস চলছে, আমাদের ধরুন 30th May থেকে শুরু হয়েছে 31st August অবধি চলবে, তো অসুস্থতা যদি কারো থাকে, যদি মনে করেন যে না আমি এখন ভ্যাকসিনটা আমি 1 সপ্তাহ বাদেই নেব, তাহলে অবশ্যই 1 সপ্তাহ বাদে আপনি নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের একটাই বলার যে যেহেতু আমাদের ভ্যাকসিন যেখানে দেওয়া হচ্ছে সেখানে ডাক্তার উপস্থিত থাকেন, মেডিকেল অফিসার, সুতরাং সেক্ষেত্রে আপনারা কিন্তু তার পরামর্শ অবশ্যই সবসময় নিতে পারেন। তবে এটাই বলার যে ভ্যাকসিনটা কিন্তু আপনারা নিয়ে নিন, আপনাদের কিশোরী আমাদের মেয়েদের প্রত্যেককে এই ভ্যাকসিনটা যাতে আমরা দিতে পারি, এবং আপনাদের সচেতনতাও তে আপনারাও এটা প্রচার করুন যাতে আমরা এটাতে মানে সবাই মিলে এটা যাতে আমরা সফল হতে পারি।
1: এই সফলতার প্রশ্নেই একটা কথা, এই ভ্যাকসিনেশন, এই যে HPV ভ্যাকসিনেশন, এটা দিয়ে কি আমরা সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করতে পারি? এটার দ্বারা কি একদম এই রোগটা থেকে মুক্তি হতে পারে?
0: দেখুন, ভ্যাকসিন দিলে একদম রোগটা থেকে মুক্তি হতে পারে এটা বলাটা মানে বৈজ্ঞানিকভাবে হয়তো একদমই সঠিক হবে না, কিন্তু নিশ্চয়ই এটা আমাদের প্রতিরোধের অনেকটাই মানে অনেকভাবেই প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে, এবং আমরা এটা প্রতিরোধ তো নিশ্চয়ই করতে পারবো।
1: আরও একজন শ্রোতা বন্ধু আছেন। হ্যালো।

0: হ্যাঁ নমস্কার,
1: নমস্কার।
0: আমি মলয় ব্যানার্জি বলছিলাম বেহালা থেকে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: বলছি যে আমার মেয়ে বয়স হচ্ছে এই 10 বছর থেকে 11 বছর, তা ও কি মানে যতক্ষণ না 14 ক্রস করছে, 14-15 মাঝখানে ইঞ্জেকশনটা দেওয়া তো?
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: শুনতে থাকুন, শুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সবাইকে। মানে এই যে প্রশ্নগুলো, এটা যে আপনারা করছেন সেটা শুনে সত্যি খুব ভালো লাগছে। যেটা আমরা বারে বারেই বলছি যে সরকারিভাবে যে আমরা এখন HPV ভ্যাকসিনেশন ক্যাম্পেইন যেটা আমাদের এখন চলছে, সেইটাতে কিন্তু আমাদের 14 বছর বয়সী যে কিশোরীরা, যাদের 14 বছর জন্মদিন হয়ে গেছে অথচ তারা 15 বছর জন্মদিন এখনও পালন করেননি, এই যে কিশোরীরা, এই কোহর্টের যে কিশোরীরা, তাদেরকেই কিন্তু এই ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছে। এবারে আপনি সরকারিভাবে দিতে গেলে কিন্তু আপনার মেয়েটি যখন এই বয়সের মানে হবে তখনই আপনি দিতে পারবেন। এক্ষেত্রে আপনার এমনি অবগতির জন্য জানানোর দরকার যে এটা মানে বেসরকারিভাবে কিন্তু আরও 9 বছর থেকে দেওয়া হয়, কিন্তু সেটা কিন্তু আপনি সরকারি পরিষেবার মধ্যে এখন পাবেন না।
2: আরো একজন টেলিফোনে আছেন। হ্যালো,
3: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
3: নমস্কার,
2: কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
2: হ্যাঁ হ্যাঁ,
3: প্রথম শ্রোতা যে বললেন যে উনার প্রত্যন্ত গ্রামে বাড়ি আসার খবর দেয় না, কিন্তু আমার নিজের বাড়িতে আশা আছে, আমার ওয়াইফ, কিন্তু ও ফিল্ডে 10 জনকে নিয়ে হসপিটাল থেকে ওই টিকা দিয়ে আনা।
2: হ্যাঁ, আপনার নিশ্চয়ই নিশ্চয়ই
3: এত সক্রিয়,
2: ঠিক ঠিক ঠিক, না না, আপনার কোনো প্রশ্ন আছে? মান অভিমান করবেন না প্লিজ।
3: না না না না, আমি সেটা বলছি, এই ধরনের কথাগুলো উনারা যে বলেন কিভাবে বলেন, আপনারা এখন খুব অ্যাক্টিভ।
2: ঠিক ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক ঠিক, আপনারা এই যে অনুভব আমাদের সঙ্গে ভাগ করে নেন, আপনাদের ভালো লাগা খারাপ লাগা, এটা কিন্তু আমাদেরও অনুপ্রাণিত করে যে হয়তো কোনো কোনো সময় হয় না যে কোনো একটা জায়গায় হয়তো একটু কম বেশি, আমাদের হাতের 5টা আঙুল কি সমান বলুন, সেই রকমভাবে সবসময় তো সব জায়গায় হয়তো ঠিকঠাক আমরা যতটা চাইছি, সরকার যতটা চাইছে ততটা হয়তো করে উঠতে পারা গেল না, বা সেই মানুষটি হয়তো কোনোভাবে মিস করেছেন, সেই জায়গা থেকে তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন। এই জন্য রাগ করবেন না প্লিজ, আমরা জানি আমাদের স্বাস্থ্য পরিষেবার একেবারে যে নিম্ন স্তর, সেই স্তরে আশা দিদিরা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমরা সব সময় দেখে আসছি, আর তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্যই কিন্তু তাদের কথা ভেবে, তাদের আরও আরও করে সচেতন করার কথা ভেবেই আমাদের এই অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে প্রায় আমাদের সময়সীমা পার করে ফেললাম, একটু আমি আরেকবার ত্রিপন স্যারের কাছে যাব। একটা প্রশ্ন করেছিলেন যে আশা দিদিরাও কতটা সতর্ক, সেই ট্রেনিংটা, যেহেতু এটা নতুন পরিকল্পনা নতুনভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রে বলছি, এত বদ্ধপরিকর সরকার, সেক্ষেত্রে আপনারাও কি আশাদিদের প্রতিনিয়ত ট্রেনিং দিচ্ছেন বা এটা সম্পর্কে উন্নত করছেন?
4: একদমই, আমাদের এই যখন HPV ভ্যাকসিন লঞ্চ হয় তার একটা প্রোটোকল থাকে, তার একটা মডিউল থাকে, সেই মডিউল অনুযায়ী আমরা সমস্ত জেলার স্বাস্থ্যকর্মীদের এবং আশাদিদিদের অলরেডি আমরা ট্রেনিং দিয়েছি, এবং অলরেডি ওনারা ট্রেন্ড এবং সমস্ত জায়গাতে ওনারা অ্যাক্টিভভাবে কাজ করছেন। অতএব এইরকম মানে ভাবার ব্যাপার নয় যে আশা দিদিরা এই ব্যাপারে মানে জানেন না বা কোনো ব্যাপার নয়, দিদিরা যথেষ্টভাবে ওনারা অজ্ঞ এই ব্যাপারে ওনারা কাজ করছেন। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, একজন শ্রোতাবন্ধু বললেন যে ওনার মেয়ের বয়স 11, তো আমাদের এই ক্যাম্পেইন পিরিয়ডটা কিন্তু 3 মাসের, এই 3 মাসের পরে কিন্তু এই ভ্যাকসিনটি আমাদের যে রুটিন ইমিউনাইজেশন সেশন সেখানে অ্যাভেলেবেল থাকবে। অতএব যারা 15 পেরিয়ে যাচ্ছে ওনাদের জন্য একটু মানে চিন্তার বিষয়, কিন্তু যারা এখন 14 নিচে আছে ওনাদের কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকবে সমস্ত রুটিন ইমিউনাইজেশন সেশানে, যেখানে বাচ্চাদের ভ্যাকসিন পাওয়া যায় সেখানে এই ভ্যাকসিনটি অ্যাভেলেবেল থাকবে, এটা ফ্রিতেই পাওয়া যাবে, অতএব চিন্তার কোনো কারণ নেই।
2: বেশ, অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি নিতে নাও পারেন তাহলেও ওই বছর, যেটা বারবার আজকের আমাদের দুই আলোচক বলছেন যে পনেরো বছরের আগে, পনেরো বছরের জন্মদিনের পূর্বে আপনার হাতে যতটা দিন আছে তার মধ্যে আপনি সরকারি যে কোনো জায়গায়, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা বা যেটা বারবার বলছেন যদি আপনার স্কুলে ক্যাম্প হয়, স্কুলের নিকটবর্তী কোনো জায়গায়, জেলা হাসপাতাল, সেখান থেকে আপনারা এই ভ্যাকসিনটা সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন। আরও একজন শ্রোতা বন্ধু আছেন। হ্যালো, হ্যালো,
5: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
5: আমি সাতগেছি, আমি মেমারি থেকে মাধব পাল কথা বলছি। বলছি যে আচ্ছা সরকারি ভাবে এটা কেন চোদ্দ থেকে পনেরোর মধ্যে এই দশটা বেছে নেওয়া হলো, এর পরে নয় কেন? যদি কেউ, যদি পরে কেউ এই পনেরো বছরের পর নিতে চায় আর কি, তাহলে তাকে ওই বেসরকারি হাসপাতাল থেকে কিনতে হবে তো?
2: আচ্ছা, বুঝতে পেরেছি।
1: হ্যাঁ, আসলে আপনাকে মানে আমরা আগে আলোচনার মাধ্যমে বলেছি যে এই ভ্যাকসিনটি খুবই ব্যয়বহুল, আপনারা বুঝতেই পারছেন, এটা এক একটি, এটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন এবং একটি ডোজের এখানে মূল্য হচ্ছে ৪,০০০ টাকা। সুতরাং আমাদের মানে রাজ্যে এখন প্রায় 7,65,000 এই ১৪ থেকে ১৫ বছর যে কিশোরীদের, তাদেরকে আমরা আমাদের টার্গেট। এবারে এটা নিশ্চয়ই আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, তবে এই মুহূর্তে কিন্তু আমরা এই মানে এই যে টার্গেট তার মধ্যেই আমরা আছি এই বয়সসীমায়। নিশ্চয়ই পরবর্তীকালে সরকার হয়তো নিশ্চয়ই চিন্তাভাবনা করে এই বয়সসীমা বাড়াবে বা হয়তো আরো আগেও দেওয়ার চিন্তা ভাবনা করবে, তবে এই সময় কিন্তু সব দিক বিবেচনা করে আমাদের এখন এই ১৪ থেকে ১৫ এই বয়সে কিশোরীদের কেই আমাদের মানে আমাদের টার্গেটটা করা হয়েছে, যাতে তাদেরকেই আমরা এখন এই ভ্যাকসিনটা দিতে পারি।
2: আজকের এই যে আমাদের আশার কথা অনুষ্ঠান, সেখানে অত্যন্ত ভালো লাগার একটা বিষয় যে আপনারা, সরকার যেমন চেষ্টা করছে, আপনাদের মধ্যেও একটা আলোড়ন তৈরি হয়েছে এই ভ্যাকসিনেশন নিয়ে। বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কথা আপনারা জানতে চাইছেন, আমাদের সময় প্রায় একেবারেই শেষের মুখে। আমি একজন স্টেট ভ্যাকসিন ম্যানেজার হিসেবে খুব সংক্ষেপে শেষ যদি বলি এই মুহূর্তে শ্রোতা বন্ধুদের বার্তা, আমাদের মধ্যে ত্রিপন দাস আছেন, তার কাছ থেকে
4: আমি একটাই কথা বলবো, এই ভ্যাকসিনেশন মানে আমাদের কাছে বহু মূল্যবান এই মুহূর্তে, এবং সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য যথেষ্ট জরুরি এবং আমাদের এটা দরকার, কারণ আমাদের কিশোরীকে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত করার জন্য এটা খুবই দরকার। এবং সমস্ত আমি শ্রোতাদেরকে অনুরোধ করব, আপনাদের পরিচিত বা আপনাদের যদি কেউ এই বয়সী কিশোরী থাকে অবশ্যই ওনাকে ভ্যাকসিন দিন, ওনাকে সুরক্ষিত করুন। এবং এখানে ছোট্ট করে বলবো, এই টোটাল ভ্যাকসিনেশনটা কিন্তু একটা ইউইন পোর্টাল বলে, সেই পোর্টালের থ্রুতে রেজিস্ট্রেশন হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে। একবার কেউ এই পোর্টালে রেজিস্টার করে ভ্যাকসিন পেলে ওনার রেকর্ড সারা জীবন ওই পোর্টালে থাকবে, এবং উনি যখন ইচ্ছা একটা সার্টিফিকেটও উনি ডাউনলোড করে যখন যদি যে কোনো রেফারেন্সের জন্য কাজে লাগে উনি ইউজ করতে পারবেন।
2: বেশ, অনেক ধন্যবাদ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কথা শুনলাম। আমাদের আশার কথার আজকের আলোচনার বিষয় ছিল এইচপিভি টিকাকরণ ও আশা দিদিদের ভূমিকা। আমাদের স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইমিউনাইজেশন অফিসার চিকিৎসক পাপড়ি নায়ক এবং স্টেট ভ্যাকসিন ম্যানেজার ত্রিপন দাস, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। এবং সরকারের যে পরিকল্পনা যেটা পৌঁছে দিতে আপনারা বদ্ধপরিকর, আমরাও চাই প্রত্যেকটি মানুষ সচেতন হন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সেই সঙ্গে আপনাদের আপনারা কান রাখুন আশার কথা অনুষ্ঠানে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়।
6: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৪২১.৯ মিটারে, অর্থাৎ ৭১১ কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গান শিল্পী আশা ভোঁসলে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আধুনিক গান শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক অনুষ্ঠান বিজ্ঞান ঘরে ও বাইরে। এ অনুষ্ঠানে আজকের প্রথম কথিকা উত্তরবঙ্গে বায়ু দূষণ ও তার প্রতিকার, এ বিষয়ে বলছেন ঈশানী রায়।
1: উত্তরবঙ্গ বলতেই আমাদের চোখে ভাসে কাঞ্চনজঙ্ঘার নীল রেখা, চা বাগানের সবুজ গালিচা, তিস্তাতর্ষার স্বচ্ছ জল আর বুক ভরে নেওয়া নির্মল হাওয়া। দিল্লি, কানপুর, পাটনার বিষাক্ত ধোঁয়াশার ছবি দেখে আমরা ভাবি, ভাগ্যিস উত্তরবঙ্গে থাকি। কিন্তু 2024 সালে শীতকালে শিলিগুড়ির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স টানা 21 দিন খুব খারাপ ক্যাটাগরিতে 300 ছাড়ালো। জলপাইগুড়ি, মালদা, কোচবিহারেও PM2.5 মাত্রা হুয়ের নিরাপদ সীমার 8-10 গুণ। সেবক রোডে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘা ঝাপসা, ডুয়ার্সের জঙ্গলে সকালে কুয়াশা নয় ধোঁয়াশা। বিজ্ঞান বলছে বায়ু দূষণ আর মেট্রো শহরের সমস্যা নয়, ব্রহ্মপুত্র উপত্যকার ধোয়া, বিহারের খড় পোড়ানো, স্থানীয় ইট ভাটা, ডিজেল গাড়ি, চা ফ্যাক্টরির চিমনি সব মিলে উত্তরবঙ্গের ফুসফুসে জমেছে PM2.5, PM10, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওজন। ভারতে প্রতি বছর 16.7 লক্ষ মৃত্যু বায়ু দূষণের জন্য, পশ্চিমবঙ্গে 1.2 লক্ষ। উত্তরবঙ্গের 8 জেলায় আনুমানিক 18,000 অকাল মৃত্যু। COPD, স্ট্রোক, হার্ট অ্যাট্যাক, লো বার্থ ওয়েট, শিশু নিউমোনিয়া সবের পিছনে এই অদৃশ্য ঘাতক। এই আলোচনায় আমরা দেখব উত্তরবঙ্গে বায়ু দূষণের উৎস কী, মাত্রা কত, স্বাস্থ্য কৃষি পর্যটনে প্রভাব কী, আর বিজ্ঞান ও নীতি দিয়ে কীভাবে এই বিষ বাতাসকে আবার নির্মল করা যায়। কারণ উত্তরবঙ্গের ফুসফুস ভালো থাকলে গোটা ভারত শ্বাস নেবে। উত্তরবঙ্গের শীতকাল হলো নভেম্বর ফেব্রুয়ারি মাস, সবচেয়ে খারাপ। তাপমাত্রা উল্টো, ওপরে গরম নিচে ঠান্ডা, ধোয়া ওপরে উঠতে পারে না, প্রাক বর্ষা মার্চ থেকে মে, খড় পোড়ানো, জঙ্গলের আগুন, AQI 200-300, বর্ষা জুন থেকে সেপ্টেম্বর, বৃষ্টি ধুয়ে দেয়, AQI 50-80, সন্তোষজনক। শরৎ, অক্টোবর, কালীপুজো দীপাবলির বাজি এবং খড় পোড়া শুরু, AQI লাফিয়ে 250। এবারে প্রশ্ন, উত্তরবঙ্গের বাতাস বিষাক্ত হচ্ছে কিভাবে? শীতকালে উত্তর পশ্চিমা বাতাস পাঞ্জাবে হরিয়ানার খড় পোড়া ধোয়া, দিল্লির ধোয়া, বিহারের ইনভার্টার ধোয়া টেনে আনে। হিমালয়ে ধাক্কা খেয়ে উত্তরবঙ্গে সেকেন্ডারি অ্যারোসল তৈরি করে। IIT দিল্লি স্টাডি শিলিগুড়ির PM2.5 35%, রিজিওনাল ট্রান্সপোর্ট মালদায় 45%। শিলিগুড়ি গেটওয়ে টু নর্থ ইস্ট দিনে 70,000 ট্রাক, লরি, NH-27, NH-10 দিয়ে যায়। 80% ডিজেল, 15 বছরের পুরনো। অটো টোটো বাড়ছে, কিন্তু ব্যাটারি চার্জিং কয়লা বিদ্যুৎ থেকে। উত্তরবঙ্গে প্রচুর ইট ভাটা, জলপাইগুড়ি, মালদা ও 2 দিনাজপুর। 90% ফিক্সড চিমনি বুলটেঞ্জ, অর্থাৎ পুরনো প্রযুক্তি, কয়লা, টায়ার, প্লাস্টিক পোড়ায়। 1 ভাটা দিনে 25 টন কয়লা, মানে 5 টন PM, 60 কেজি সালফার ডাইঅক্সাইড। আমন ধান কাটার পর নভেম্বর ডিসেম্বর, মালদা, দিনাজপুরের 2 লক্ষ হেক্টর জমিতে খড় পড়ে, 1 টন খড় মানে 3 কেজি PM, 1460 কেজি কার্বন ডাইঅক্সাইড। স্যাটেলাইটে অক্টোবর নভেম্বরে উত্তরবঙ্গে 4,500 বেশি ফায়ার কাউন্ট, ডুয়ার্সের জঙ্গলের পাতা পোড়ানো, চা বাগানের ছাটাই ডাল পোড়ানো যোগ হয়। গ্রামের প্রচুর পরিবার এখনও কাঠ, কয়লা, গোবর চুলায় রান্না করে। মহিলা, শিশুর COPD, নিউমোনিয়া আক্রান্ত হয়। দীপাবলি, কালীপুজোয় শিলিগুড়িতে 24 ঘন্টায় PM2.5 60-600 লাফায়। নির্মাণ ধুলো, রাস্তার ধুলো PM10 50%। শিলিগুড়ি পুরসভা থেকে 300 টন C&D ওয়েস্ট খোলা ফেলে। চোখ জ্বালা, কাশি, শ্বাসকষ্ট, অ্যাজমা অ্যাট্যাক, শিলিগুড়ি জেলা হাসপাতালে চিতে ওপিডি 30% বাড়ে, শিশু ওয়ার্ডে নিউমোনিয়ায় 40%, PM2.5 রক্তে ঢোকে, হার্ট অ্যাট্যাক, স্ট্রোক, ফুসফুস ক্যান্সার, গর্ভবতী মায়ের সমস্যা, লো বার্থ ওয়েট, অটিজম ঝুঁকি, শিশুর ফুসফুসের বৃদ্ধি 10% কমে। ওজন 40 PPB হলে ধান ফলন 15% কমে। উত্তরবঙ্গে শীতে ওজন 55 PPB। চা গাছ PM ডিপোজিশন পাতার স্টোমাটা বন্ধ করে, শালক সংশ্লেষ 20% কমে। ডুয়ার্সে 5 বছরে উৎপাদন 8% কমেছে। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টিতে মিশে pH 4.5 মাটি অ্যাসেটিক চা গাছের শিকড় পচে। ব্ল্যাক কার্বন ডিজেল, কয়লা, খড়পোড়া থেকে হিমালয়ে বরফ জমে, সাদা বরফ কালো হয়, সূর্য শোষণ 50% বাড়ে, গ্লেসিয়ার গলন ত্বরান্বিত। তিস্তার উৎস জেমু গ্লেসিয়ার 2000 থেকে 2020 27 মিটার পিছিয়েছে। সমাধান হতে পারে কিভাবে? 1. উত্তরবঙ্গে যত বেশি সম্ভব ই বাস চালু করতে হবে। 2. NGT নিয়ম কড়া করো, অটো CNG বা ই রূপান্তর, টোটো লাইসেন্স, রুট পারমিট। 3. ইনহাই গ্রিন করিডোর, NH27 100 মিটার সবুজ বেল্ট, গাছ PM 20% শোষে। 4. জিগজ্যাগ প্রযুক্তি বাধ্যতামূলক, কয়লা 30% কম, PM 70% কম, 2 বছরে সব ভাটা রূপান্তর। 5. চা ফ্যাক্টরি গ্যাসিফিকেশন, কয়লা থেকে LPG বা বায়োগ্যাস, 1 কেজি চায়ে 800 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কমবে। 6. অনলাইন এমিশন মনিটরিং, চিমনিতে CEMS লাগাও, CPCB সার্ভারে লাইভ ডেটা, সীমা ছাড়ালে অটো নোটিস। 7. ফরেস্ট ফায়ার কন্ট্রোল, ডুয়ার্সে স্যাটেলাইট অ্যালার্ট এবং স্থানীয় ফায়ার ওয়াচার, পাতা সংগ্রহ করে বিক্রেট বানাও। উজ্জ্বলা 2.0, LPG সিলিন্ডার চুলা ফ্রি, লক্ষ্য 100% পরিবার। বাজি নিয়ন্ত্রণ, শুধু গ্রিন ক্র্যাকার রাত 8টা থেকে 10টা, 2 ঘন্টা, পুলিশ ক্লাব মনিটরিং, শব্দ এবং বায়ু 2ই বাজবে। আন্তরাজ্য সমন্বয়, বিহার, ঝাড়খণ্ড, নেপাল, ভুটানের সঙ্গে এয়ারসেট কাউন্সিল, খড়পোড়া ইনভার্টার ডেটা শেয়ার, যৌথ অ্যাকশন, কারণ বাতাস সীমান্ত মানে না। কঠোর জরিমানা, নির্মাণ সাইটে গ্রিন নেট না থাকলে অথবা খোলা ময়লা পোড়ালে জরিমানা, সপ্তাহে 2 দিন সাইকেল হাঁটা পাবলিক বাস, বাড়িতে গাছ, তুলসী, অ্যালোভেরা, স্পাইডার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট ইনডোর, PM 20% শোষে। বাড়ির সামনে নিম, অশ্বত্থ, বট, 1 গাছ বছরে 20 কেজি কার্বন ডাইঅক্সাইড টানে, রিপোর্ট করুন। খোলা পোড়ানো কালো ধোয়া গাড়ি, CPCB 1906 হেল্পলাইন, গ্রিন দিল্লি অ্যাপে ছবি তুলুন, মনে রাখবেন বাতাস কোনো পাসওয়ার্ড নেই। শিলিগুড়ির ধোয়া দার্জিলিং যায়, দার্জিলিংয়ের ধোয়া সিকিম যায়, সিকিমের ধোয়া তিব্বত যায়। আপনি মাস্ক পরলেন, পাশের জন পোড়ালো, আপনার ফুসফুসে ঢুকবে, তাই লড়াইটা একার নয়, সমষ্টির। সংবিধানের 21 নম্বর ধারার জীবনের অধিকার, সুপ্রিম কোর্ট বলেছে নির্মল বায়ুতে শ্বাস নেওয়া এই অধিকারের অংশ। এটা ভিক্ষা নয়, অধিকার, আর অধিকার আদায় করতে হয়। আসুন আজই শপথ নিই, গাড়ি কমাবো, গাছ লাগাবো, খড়পোড়াতে দেব না, AQI দেখব, রিপোর্ট করব, কারণ কাঞ্চনজঙ্ঘা শুধু পোস্টকার্ডে নয়, জানালায় দেখতে চাই। হু বলছে উত্তরবঙ্গে প্রতি বছর 18,000 মানুষ শুধু বাতাসের বিষে মারা যায়। এই নিবন্ধ সেই মায়ের কান্না যে কালীপুজোর রাতে ধোয়ায় ছেড়ে অ্যাজমা অ্যাটাক দেখে ঠাকুরকে বলেছিল, এবার আলো নিও মা, বাতাস দিও, কারণ বাতাস না থাকলে আলো দিয়ে কি হবে? বাতাস কিনতে পাওয়া যায় না, ভিক্ষা করেও না, বাতাস ছিনিয়ে আনতে হয়, গাছ লাগিয়ে, গাড়ি কমিয়ে, খড় না পুড়িয়ে, ভাটা পাল্টে, নীতি বদলে। বেইজিং পেরেছে, লন্ডন পেরেছে, আমরা কেন পারবো না? আমাদের তো পাহাড় আছে, নদী আছে, জঙ্গল আছে, শুধু সদিচ্ছাটাই নেই। মনে রাখবেন, আপনার নাতি একদিন জিজ্ঞেস করবে, তোমরা যখন শ্বাস নিতে তখন আকাশটা কেমন ছিল, নীল ছিল? আমরা যেন বলতে পারি, হ্যাঁ রে, আমরা ভুল করেছিলাম। তারপর সবাই মিলে আকাশটাকে আবার নীল করেছে, তোর জন্য, তোর ছেলের জন্য। উত্তরবঙ্গের আকাশে আবার কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করবে, শিশুরা ইনহেলার নয়, ঘুড়ি হাতে দৌড়বে, বৃদ্ধরা পোড়া গন্ধ নয়, শিউলির গন্ধ পাবে, কারণ হাওয়া আমাদের মায়ের মতো। মা অসুস্থ হলে আমরা কি মুখ ঘুরিয়ে থাকি? না, রাত জাগি, সেবা করি, পথ্য দিই। আজ আমাদের আকাশ মা অসুস্থ, তার পথ্য হলো আপনার সাইকেল, আপনার লাগানো গাছ, আপনার না পোড়ানো খড়, আপনার ভোট, আপনার চিৎকার। দিয়ে দিন, মা সেরে উঠবে, মা সেরে উঠলেই আমরা বাঁচব। নইলে একদিন এই পাহাড়, এই নদী, এই চা বাগান সব থাকবে, থাকবো না শুধু আমরা, মানুষ। শ্বাস নিন আর শপথ নিন, আমার মরার আগে এই আকাশকে আমি নীল দেখে মরব।
0: উত্তরবঙ্গে বায়ু দূষণ ও তার প্রতিকার, বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানে এতক্ষণ এ বিষয়ে বললেন ঈশানী রায়। এবারের কথিকা অ্যালার্জির কথা, এ নিয়ে বলছেন মৌসুমি দাস।
2: ভাবুন, এমন একটা সকালের কথা, বসন্ত এসেছে, শিলিগুড়ির রাস্তায় কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, জানালা খুলে দিলেন, এক ঝলক মিষ্টি হাওয়া, কিন্তু আপনার ছেলের চোখ লাল, নাক দিয়ে অনবরত জল, হাঁচি থামছে না, 100টা হাঁচি, খেলতে যেতে পারল না, স্কুলে যেতে পারল না। আপনার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, তাই না? আমার বোন তুলি, বয়স 7, কে হাসপাতাল, ডাক্তার বললেন অ্যানাফাইল্যাক্সিস, আর 5 মিনিট দেরি হলে। সেই রাত থেকে আমাদের বাড়িতে চিংড়ি ঢোকে না, তুলির ছবি দেখলেই মনে হয় একটা সামান্য খাবার, একটা ফুলের রেণু, একটু ধুলো কিভাবে জীবন মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে পৃথিবীর 30% মানুষ কোনো না কোনো অ্যালার্জিতে ভোগে। শিলিগুড়ি জলপাইগুড়ির মতো শহরে যেখানে চা বাগান, ধুলো, পরাগ, আর্দ্রতা, সেখানে 40% ছাড়িয়ে গেছে। অ্যালার্জি মানে অবহেলার অসুখ না, ওটা শরীরের ভেতরের গৃহযুদ্ধ। আজকের আলেখ্যে আমরা ঢুকব সেই যুদ্ধক্ষেত্রে, জানব কেন হয় অ্যালার্জি, কেন কারো হয়, কারো হয় না, আর সবচেয়ে জরুরি, এই অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচার বিজ্ঞানসম্মত পথ কি। চলুন শুরু করি। অ্যালার্জি কি? রোগ প্রতিরোধ না অতি প্রতিরোধ? আমাদের শরীরে আছে ইমিউনো সিস্টেম, সেনাবাহিনী। ভাইরাস, ব্যাকটেরিয়া ঢুকলে IgG, IgM অ্যান্টিবডি বানিয়ে মেরে ফেলে। কিন্তু অ্যালার্জিতে শরীর একটা নিরীহ জিনিসকে শত্রু ভেবে বসে, ফুলের রেণু, বাদাম, ধুলোর মাইট, পেনিসিলিন, এগুলো মারার দরকার নেই, তবু শরীর IgE নামে বিশেষ অ্যান্টিবডি বানায়। এই IgE গিয়ে মাস্ট সেলের গায়ে বসে থাকে। মাস্ট সেল হলো বোমা। অ্যালার্জেন দ্বিতীয়বার ঢুকলেই IgE চিৎকার করে, শত্রু এসেছে। মাস্ট সেল ফেটে গিয়ে হিস্টামিন, লিউকোট্রিন ঢেলে দেয়। ফল, নাক দিয়ে জল, চোখ লাল, চুলকানি, শ্বাসনালী সরু, রক্তচাপ, একেই বলে অ্যালার্জিক রিয়াকশন। এবারে প্রশ্ন, অ্যালার্জি কত রকম? শ্বাসের অ্যালার্জি, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাজমা, ত্রিগার, ধুলোর মাইট, শিলিগুড়িতে মার্চ এপ্রিলে পার্থেনিয়াম ও চা বাগানের পরাগে বাড়ে। খাবারের অ্যালার্জি, চিংড়ি, কাঁকড়া, ডিম, দুধ, বাদাম, সাবান, ডিটারজেন্ট, ল্যাকটেস, কসমেটিক্স থেকে। ওষুধের অ্যালার্জি, পেনিসিলিন, সালফা ড্রাগ, পেইন কিলার। পোকার কামড়, মৌমাছি, বোলতা। অ্যানাফাইল্যাক্সিস, সবচেয়ে ভয়ঙ্কর, গলা ফোলা, বিপি ফল, জ্ঞান হারানো, 5 থেকে 15 মিনিটে মৃত্যু হতে পারে। অ্যালার্জি কেন হয়? প্রথমত, জিন বনাম পরিবেশ। বাবা মায়ের একজনের অ্যালার্জি থাকলে সন্তানের সম্ভাবনা 30%, দুজনের থাকলে 70%।

0: অংশ। ফিলাগ্রিন জিন খারাপ থাকলে চামড়ার বেড়া দুর্বল হয়, অ্যালার্জেন সহজে ঢোকে। কিন্তু জিনই শেষ কথা নয়, 1989 সালে হাইজিন হাইপোথেসিস এলো, বলেছে আমরা এখন বেশি পরিষ্কার, মাটি ঘাঁটি না, পুকুরে চান করি না, অ্যান্টিবায়োটিক খাই, ফলে শৈশবে জীবাণুর সাথে ইমিউনো সিস্টেমের ট্রেনিং হয় না, তখন ওটা নিরীহ রেণুকেই শত্রু ভাবে। গ্রামের বাচ্চার অ্যালার্জি শহরের চেয়ে কম, এটাই প্রমাণ। দ্বিতীয়ত, উত্তরবঙ্গে বিশেষ কারণ, পরাগ। চৈত্র বৈশাখে শিমুল, কৃষ্ণচূড়া, পার্থেনিয়াম, বাতাসে রেণু 2000 ঘনমিটার, ধুলোর মাইট, গরম এবং আর্দ্রতা 70%, বিছানা, বালিশ, কার্পেটে কোটি কোটি মাইট, ওদের মলই অ্যালার্জেন। ছত্রাক, বর্ষায় দেওয়ালের ড্যাম্প, এসির ফিল্টার, অ্যাসপারজিলাস স্পোর ঢুকে অ্যাজমা বাড়ায়। দূষণ, ডিজেল গাড়ির PM2.5 রেণুকে আঠা বানিয়ে দেয়, ফুসফুসে গভীরে ঢোকে। তৃতীয়ত, টোটাল লোড থিওরি। অ্যালার্জি মগের মতো, স্ট্রেস, দূষণ, পেট খারাপ, ঘুম কম, সব জল ঢালছে। মগ ভরে গেলেই উপচে পড়ে, মানে সিম্পটম শুরু, তাই পরীক্ষার সময় অ্যাজমা বাড়ে। এবারে রোগ নির্ণয় করব কিভাবে? আমার তো ধুলোয় অ্যালার্জি, নিজে বললে হবে না, ডাক্তার দেখান। স্কিন প্রিক টেস্ট, হাতে 20 থেকে 30টা অ্যালার্জেন ফোঁটা দিয়ে হালকা খোঁচা, 15 মিনিটে লাল চাকা মানে পজিটিভ। ব্লাড টেস্ট, স্পেসিফিক IgE টেস্ট, বাদাম, দুধ, মাইট আলাদা করে মাপা যায়। প্যাচ টেস্ট, চামড়ার অ্যালার্জির জন্য 48 ঘন্টা পিঠে লাগিয়ে রাখা হয়। চ্যালেঞ্জ টেস্ট, হাসপাতালে ডাক্তারের সামনে অল্প খাবার খাইয়ে দেখো, বিপজ্জনক কিন্তু 100% নিশ্চিত। মনে রাখবেন, ফুড ইনটলারেন্স আর ফুড অ্যালার্জি এক নয়। দুধ খেলে পেট গুড়গুড়, অর্থাৎ ল্যাকটোজ ইনটলারেন্স, আর দুধ খেয়ে শ্বাসকষ্ট, অর্থাৎ অ্যালার্জি। দ্বিতীয়টা, প্রাণঘাতী। এর প্রতিকার কিভাবে সম্ভব? প্রথমত, এড়িয়ে চলা সবচেয়ে ভালো ওষুধ। ধুলোর মাইট, সপ্তাহে একবার বিছানার চাদর 60 ডিগ্রি সেলসিয়াস গরম জলে কাচুন, বালিশে মাইট প্রুফ কভার, কার্পেট তুলে দিন, এসি ফিল্টার মাসে একবার পরিষ্কার। পরাগ, AQI দেখুন, বেশি থাকলে সকাল 5টা থেকে 10টা ঘরে থাকুন, বাইরে গেলে N95 মাস্ক, চশমা, বাড়ি ফিরে চুল ধুয়ে জামা পাল্টান। খাবার, লেবেল পড়ুন, মে কন্টেইন নাটস, লেখা থাকলে তুলির মতো রোগী খাবেন না, রেস্টুরেন্টে বলুন আমার ফুড অ্যালার্জি আছে। পোষা প্রাণী, ঘরে ঢোকাবেন না, অন্তত শোবার ঘরে না। ইমিউনোথেরাপি, শত্রুকে বন্ধু বানানো। অ্যালার্জি ভ্যাকসিন, 3 থেকে 5 বছর ধরে অল্প অল্প অ্যালার্জেন ইঞ্জেকশন বা জিভের তলায় ড্রপ। পেট ঠিক রাখুন, 70% ইমিউনিটি পেটে, দই, প্রোবায়োটিক খান, জাঙ্ক ফুড কমান, স্ট্রেস কমান, প্রাণায়াম, অনুলোম বিলোম, স্ট্রেস হরমোন কর্টিসল অ্যালার্জি বাড়ায়। ভিটামিন ডি, রোদ লাগান 15 মিনিট, ডি এর অভাবে অ্যালার্জি বাড়ে। ধূমপান না, নিজে না, প্যাসিভও না, শিশুর সামনে ধোয়া মানে অ্যাজমা গ্যারেন্টি। কখন হাসপাতাল ছুটবেন? কথা বলতে কষ্ট, ঠোঁট নীল, গলায় বাঁশির মতো আওয়াজ, ঢোক গিলতে পারছেন না, গা ভরা চাকা চাকা, সাথে বমি, পেট ব্যথা, বিপি ফল, মাথা ঘোরা। দেরি নয়, অ্যাড্রিনালিন দিন, 108-এ ফোন করুন। শ্রোতা বন্ধুরা, আমার বোন তুলি এখন 15 বছরের, স্কুলের ফার্স্ট গার্ল, গান গায়, কিন্তু আজও জন্মদিনে বন্ধুরা চিংড়ি খেলে ও দূরে সরে যায়, চোখে একটা ভয়। সেদিন আমাকে জিজ্ঞেস করল, দিদি আমি কি কখনো নিশ্চিন্তে খেতে পারবো না? আমি ওর মাথায় হাত রেখে বলেছিলাম, পারবি বোন, বিজ্ঞান রোজ এগোচ্ছে, ইমিউনোথেরাপি আসছে, বায়োলজিক্স আসছে, আর সবার আগে আমরা আছি তোর পাশে। অ্যালার্জি অভিশাপ না, ওটা শরীরের একটা অতি সতর্ক সিগন্যাল, ওকে বুঝতে হবে, শুনতে হবে। আপনার বাচ্চা যদি রাতভর কাশে, দয়া করে ঠান্ডা লেগেছে বলে ক্যালপল দিয়ে ঘুম পাড়াবেন না, ডাক্তার দেখান, টেস্ট করুন, কারণ আজকের হাঁচি কালকের অ্যাজমা হতে পারে, আর অ্যাজমা থেকে শিশুর ফুসফুসের 30% ক্ষমতা চিরকালের জন্য কমে যেতে পারে। শিলিগুড়ির বাতাসে ফুলের রেণু থাকবে, চা বাগানের ধুলো থাকবে, আমরা ওদের তাড়াতে পারবো না, কিন্তু নিজেদের ঘর, নিজেদের শরীরকে আমরা তৈরি করতে পারি। মনে রাখবেন, অ্যালার্জি আপনাকে বন্দি করতে আসে না, ও আসে আপনাকে সচেতন করতে। খাবারের লেবেল পড়া শেখায়, ঘর পরিষ্কার রাখা শেখায়, নিজের শরীরের কথা শোনা শেখায়। আসুন প্রতিজ্ঞা করি, অদৃশ্য শত্রুকে আর অবহেলা নয়, হাঁচিকে ধুলো পড়েছে বলে উড়িয়ে দেব না, চুলকানিকে গরমে হয়েছে বলে সাবান পাল্টাব না।
1: শুনলেন কথিকা অ্যালার্জির কথা, এ বিষয়ে বললেন মৌসুমী দাস। বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রাগাশ্রয়ী গান, শিল্পী মন্দিরা লাহিড়ী।

এতক্ষণ রাগাশ্রয়ী গান শুনলেন মন্দিরা লাহিড়ীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: রেখে সংস্কারমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং তরুণদের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগের রূপায়নে এক যৌথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন তিনি। শ্রী মোদী বলেন, দেশে ক্রীড়া পর্যটনের বিকাশে একটি আন্তর্জাতিক স্পোর্টস হাব হিসেবে ভারতকে তুলে ধরতে হবে। তিনি কৃষিক্ষেত্রে পিএম কুসুম যোজনার ব্যাপক প্রয়োগের উপরেও জোর দিয়েছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতুবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিতে থাকেন। হই হট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাশ হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণ প্রসাদ ট্রেনেটি বলেন, কল্যাণ ব্যানার্জি মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় ও আপত্তিকর মন্তব্য করেছেন, তা সভার পক্ষে মর্যাদাহানিকর বলে উল্লেখ করেন শ্রী টেনেটি। সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রস্তাবটি উত্থাপন করেন, তারপর তা পাশ হয় ধ্বনিভোটে। এরই মধ্যে তুমুল হই হট্টগোল চলতে থাকায় প্রিসাইডিং অফিসার আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে একই ইস্যুতে প্রথমে বেলা ১২টা এবং পরে ২টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও দেখা যায় একই চিত্র। তৃতীয়বার মুলতবির পর বেলা ৩টের সময় সভার অধিবেশন আবার বসলে নিট সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। উপাধ্যক্ষ হরিবংশ বলেন, নিট ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার আবেদন জানান তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও বলেন, সরকার আলোচনার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, কিন্তু কংগ্রেস নতুন নতুন শর্ত আরোপ করে আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে।
1: सरकार नी पेपर लीक का चर्चा के लिए पूरी तरह से तैयार है और हमने पहले दिन से कहा है। मैं अनुरोध करता हूं कि चर्चा कब होना है, चर्चा का ड्यूरेशन और किस नियम के तहत होना है। माननीय स्पीकर महोदय, सारे पार्टी के फ्लोर लीडर से बातचीत करके इसका निर्णय किया जाए और इस देश के युवाओं का भविष्य के लिए हम सब मिलकर के एक सार्थक चर्चा हो, ये सरकार चाहती है।
0: বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকেন।
2: শিক্ষা মন্ত্রী পহলে রাজিনামা দেওয়া চাই, জব রাজিনামা নাই দেঙ্গে চর্চা ইয়া নাই হোগি। মাই রিকোয়েস্ট করতা হুঁ গভর্নমেন্ট কো, ও রেজিগনেশন দিলাও।
0: হট্টগোলের মধ্যে উপাধ্যক্ষ আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা ১২টা এবং পরে ২টো এবং ৩টে পর্যন্ত মুলতবি করে দিতে হয়। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁসির বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটি একটি তদন্তাধীন বিষয় এবং এর জন্য বিস্তারিত আলোচনা প্রয়োজন।
3: देश के भविष्य की चिंता करना हमारी जिम्मेवारी है और हमारी जिम्मेवारी में सरकार के साथ साथ विपक्ष की जिम्मेवारी भी है। हम सब साथ मिलकर इसका समाधान करें और कोई स्थायी समाधान की दिशा में हम आगे बढ़ें, ऐसा मैं निवेदन करना चाहता हूँ।
0: সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ দিল্লি পুলিশ ও প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ সেপ্টেম্বর। ২০৪৭ সালের মধ্যে দেশে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত জবাবে পরমাণু শক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই তথ্য জানান। তিনি বলেন, পারমাণবিক শক্তি মিশনের আওতায় তৈরি এই পরিকল্পনা অনুযায়ী দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ৮.৭৮ গিগাওয়াট থেকে বাড়িয়ে ২০৩১-৩২ সালের মধ্যে প্রায় ২২ গিগাওয়াটে পৌঁছবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী হাভিয়ার এদুয়ার্দো মার্টিনেজ আচাভাস্কাসের সঙ্গে বৈঠক করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী গোয়েল জানান, তাদের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, লজিস্টিক, ডিজিটাল সহযোগিতা এবং দুদেশের ব্যবসায়ী মহলের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উত্তর মেসিডোনিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধী ভারতের সন্তান হলেও তার সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানবজাতির জন্য সমান প্রাসঙ্গিক। প্রতিরক্ষা

0: গৃহমন্ত্রী রাজনাথ সিং আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বপ্রথম তিন বাহিনীর বিশ্ব সমুদ্র অভিযান সমুদ্র প্রদক্ষিণার সূচনা করেন। নয়জন মহিলা কর্মকর্তা চার দিয়ে 314 দিনের সমুদ্রযাত্রা শেষে ইন্ডিয়ান আর্মি সেইলিং ভেসেল ত্রিবেণীতে চড়ে মুম্বাই ফিরে এসেছেন। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী এই অভিযানের সমাপ্তিকে ভারতের নারীশক্তির এক উজ্জ্বল প্রমাণ এবং জাতির সংকল্পের প্রতীক হিসেবে বর্ণনা করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সরকার ও সরকার পোষিত সংস্থার কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন ভাতা বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী 6 মাসের মধ্যে কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবেন। কমিশনের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব ও অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র ফেলো সেন্টার ফর পলিসি রিসার্চ ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতা শাখা অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব দেবী প্রসাদ কর্ণম। এই সংক্রান্ত নির্দেশিকা এদিন অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয় বলে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি মাস থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহকদের 3 মাস অন্তর বিলের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুতের বিল দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে আগামী 27 জুলাই থেকে সকাল 6টা থেকেই পরিষেবা পাওয়া যাবে। মেট্রোর তরফে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10:30। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। রবিবার সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত এই মেট্রো পাওয়া যাবে। রাত 9:25 পর্যন্ত ব্লু এবং গ্রিন লাইন দুটিতেই প্রতিটি স্টেশনের টিকিট কাউন্টার খোলা থাকবে। অতিরিক্ত সময় পরিষেবা দেওয়ার জন্য বাড়ছে মেট্রোর সংখ্যাও। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানান, সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরকার লাগাতার এই ধরনের ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেই বৈঠক করবেন। লাভরভ জানান, গতকাল ম্যানিলায় একটি অনুষ্ঠানে তাদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয়, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামীকাল গুজরাট এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, কর্ণাটক, ওড়িশা এবং রাজস্থানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও একই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। চায়না ওপেন ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডাকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। খেলার ফলাফল 21-14, 9-21, 21-10। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে দুর্দান্ত জয় পেয়েছেন আয়ুষ শেটি। আজ শেষ 25-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি ইন্দোনেশিয়ার আলুই ফারহানকে 21-17, 5-21, 21-17 গেমে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসির বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। পশ্চিমবঙ্গ সরকার সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সন্ধ্যা 7:35 এবং 7:50 মন কি বাতের খবরে মন কি বাত 27 জুলাই রবিবার বলা হয়েছিল, এজন্য আমরা ক্ষমা প্রার্থী। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী সুচিত্রা মিত্র।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় রথযাত্রার একাল সেকাল। কিছুদিন আগেই গত বৃহস্পতিবারে আমরা উদযাপন করেছি রথযাত্রা। জগন্নাথ দেব সপরিবারে, অর্থাৎ বলভদ্র এবং দেবী সুভদ্রাকে নিয়ে বর্তমানে রয়েছেন তার মাসির বাড়িতে। উদযাপিত হচ্ছে চতুর্দিকে গুণ্ডিচা, অর্থাৎ তার মাসির বাড়ি এই যে তার গমন, এবং উল্টো রথে তার যে প্রত্যাবর্তন, এই আনন্দের মুহূর্তে শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের জানান এই রথযাত্রা উপলক্ষে আপনাদের প্রতিক্রিয়া। উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের ফোন করেন। আমাদের ফোন নাম্বার আপনাদের আবারও একবার জানাচ্ছি, 9434076705, 9434076705। আপনাদের যে অঞ্চল যেখানে আপনারা থাকেন, সেই অঞ্চলের এই যে রথযাত্রা এবং রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের যে আনন্দ,

0: বলতে বলতেই একটি ফোন চলে এসেছে। নমস্কার, কে বলছেন?
1: আমি ত্রিপুরা থেকে কৃষ্ণমোহন বড়া সিং বলছি স্যার।
0: একটু জোরে বলুন, আপনার কথাটা শোনা যাচ্ছে না।
1: ত্রিপুরা থেকে কৃষ্ণমোহন বড়া সিং।
0: ত্রিপুরা থেকে কৃষ্ণমোহন
1: বড়া সিং, বড়া সিং।
0: হ্যাঁ বলুন,
1: হ্যাঁ
0: আপনাদের ওখানে কি রথযাত্রা উদযাপিত হয়?
1: হ্যাঁ, আমাদের এখানে মেলাগড়, এটা তো উত্তর পূর্বাঞ্চলে, আপনাদের জানা আস্থা স্যার, উত্তর পূর্বাঞ্চলে বিখ্যাত রথ হলো আমাদের মেলাগড়।
0: মেলাগড় রথ? আচ্ছা,
1: হ্যাঁ।
0: কতদিনের পুরনো এই রথ?
1: এটা পূর্বপুরুষরা বললো কুমিল্লার থেকে আমাদের আসল রথ নাকি আমাদের ত্রিপুরাতে করে আসছে, মাতার বাড়ির মতো আছে।
0: আচ্ছা,
1: এটা উত্তর পূর্বাঞ্চলের বিখ্যাত রথ ত্রিপুরাতে।
0: আচ্ছা,
1: বহু করে আমাদের দেশের লোক থেকে বাংলাদেশ, তারপরে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে বিভিন্ন সনাতন ধর্ম যারা আছে, নেপাল টেপাল,
0: আচ্ছা,
1: লোকও সভা করে। আপনাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো প্রচুর ভক্ত আছে।
0: আচ্ছা,
1: আসাম, ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর ভক্ত এখানে সভা করে। মোটামুটি ত্রিপুরা রাজ্য না, এটা উত্তর পূর্বাঞ্চলের বিখ্যাত রথ হইলে আমাদের মেলাঘর।
0: আচ্ছা, তো সেই রথ কতদিন ধরে চলে? রথের যে মেলা, সেই মেলা কতদিন ধরে চলে?
1: 9 দিন ধরে চলে আর কি।
0: 10 দিন?
1: 9 দিন
0: মানে ওই সোজা রথ থেকে উল্টো রথ আর কি, প্রত্যাবর্তন টোটাল সময়টা জুড়ে।
1: আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ উদ্বোধন করলো।
0: আচ্ছা,
1: এইবার
0: এই রথকে কেন্দ্র করে ওখানে কি কি দোকানপাট কি কি বসেছে?
1: প্রচুর প্রচুর, আপনি ছেলেরা খেলনা হইতে, আপনি ফ্রাকচুরের হইতে, আপনি বেশিরভাগ হইলো আম আর কি। আমাদের আপনাদের ওয়েস্ট বেঙ্গলে মালদা আমটাই বেশি আর কি,
0: মালদার আম।
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো আপনারা, আপনি আম কিনেছেন?
1: আরে আম তো হইলো আমাদের প্রিয়, আমরা আদিবাসী, আমরা মুরাসী হইলে অন্তত আদিবাসী স্যার।
0: আচ্ছা,
1: তা আম আম আম কিনি, কাঁঠাল আম, এটা আমাদের।
0: তো আপনারা মালদার আম, মালদার আম আপনারা ওখানে কত টাকা কিলো কেনেন রথের মেলায়?
1: তো রথের মেলায় তো আপনার 50 টাকা কিনি, এমনি বাজারে এলে তো 60 টাকা বা 70 টাকা কি।
0: আচ্ছা, রথের মেলার দাম কম?
1: হ্যাঁ, রথের মেলা তো প্রচুর দোকানদার আছে, তখন দাম কম আর কি রথের মেলা।
0: আচ্ছা, তো আপনাদের ওই রথের বিশেষ বৈশিষ্ট্য কি?
1: বৈশিষ্ট্য মানে জাতি উপজাতি সবাই একটা মিলামিশিতে, আমাদের রাজ্যে তো শান্তি সম্প্রীতির বার্তা, এই কি সমস্ত অংশের জনগণ যেখানে মাইনরিটি হইতে আরম্ভ করে যা ধর্ম যার যার, আমাদের ত্রিপুরাতে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার জন্য,
0: সকলের জন্য। ঠিক, একেবারেই তাই, একেবারেই তাই। তা আপনারা, আপনারা তো তাহলে মহা আনন্দে আছেন।
1: আরে মহা আনন্দ কি, আবার ঘুমোতে হয়েছে আবার তো ত্রিপুরাতে, আবার সিপাহী জলা দিচ্ছে, সিপাহী জলা আছে আমার ত্রিপুরাতে,
0: জাতীয় উদ্যান। আচ্ছা, আর ত্রিপুরেশ্বরী মন্দির আপনাদের ওখান থেকে কত দূর?
1: হ্যাঁ,
0: ত্রিপুরেশ্বরী যে মন্দির, মায়ের যে মন্দির, আচ্ছা ঠিক আছে, খুব ভালো থাকবেন, আবারও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কৃষ্ণমোহন বাবু।
1: আমি পরপর আজকে 3-4 দিন আপনাদের কাছে লাইভে চাই স্যার, গতকাল করে প্রথম পাইছি, এর আগের দিন আমি সেকেন্ডে পাইছি।
0: আচ্ছা বাহ, আপনি এইভাবেই যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে, খুব ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ, গান অবশ্যই, গান শোনা হবে, গান শোনাও হবে, কথা শোনাও হবে, সকলের সঙ্গে একটু কথা বলবো, তারপরে গানও শোনা হবে, খুব ভালো থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আজকের যে অনুষ্ঠান মনের জানালা, আপনারা আমাদের সঙ্গে মন খুলে কথা বলতে পারেন। আপনাদের যে অঞ্চল, সেখানকার যে রথ

0: যাত্রা সে বিষয়ে। ত্রিপুরা থেকে ইতিমধ্যেই আমরা কথা বললাম কৃষ্ণমোহন বাবুর সঙ্গে, দেখা যাক আরেকজন কে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি। হ্যালো,
0: অম্বিকাদি, অম্বিকাদি বলুন।
1: হ্যাঁ, ভালো আছেন দাদাভাই?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনার সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হয়েছিল একবার,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5:30টার সময় কথা
0: কথা
1: হয়েছিল।
0: হয়েছিল। তো আমাদের আমাদের এখন যে
1: হ্যাঁ,
0: আপনি খুব ভালো ফোনটা খুব ভালো সময় করেছেন, আমাদের আজকের যে অনুষ্ঠানের বিষয় রথযাত্রার একাল ও সেকাল, আপনাদের যে এক আমরা যেমন জগন্নাথ দেবকে নিয়ে রথযাত্রা প্রত্যক্ষ করি সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে এবং এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে হচ্ছে, আপনাদের ওখানে তো তারাপীঠে মা তারাকে নিয়ে একটা রথ, একটা এরকম রথ বের হয়, তাই না? তো সেই রথ নিয়ে যদি কিছু বলেন।
1: হ্যাঁ, আমাদের এখানে বিভিন্ন জায়গায় আমাদের বোলপুর ইস্কনেও বিশাল বড় রথ বেরোয়। হ্যাঁ,
0: ঠিক,
1: ইস্কন মন্দির থেকে বেরোয়, তারপর এমনি আমাদের বোলপুর নিচুপতিতে একটা রথতলা আছে, এখানে রথটা আমরা রাস্তায় গেলেই 12 মাস দেখতে পাই, ওখানে দাঁড়িয়ে থাকে। তো
0: আচ্ছা,
1: ওই রথটাও ভীষণ ধুমধাম করে মানে বেরোয়। হ্যাঁ, আর এছাড়াও আরো পারিবারিক অনেক রথ আছে, এগুলো বেরোয়। হ্যাঁ, আর ছোট বাচ্চাদের তো প্রচুর রথ রয়েছে, ওগুলো তো সারাদিন মানে দিনে শেষ করা যাবে না।
0: না সেগুলো তো রয়েইছে। আমি স্পেশাল,
1: হ্যাঁ
0: আমি আপনাকে বিশেষত জানতে চাচ্ছি, যেটা আমরা সব জায়গা থেকে শুনতে পারবো না, কোনোভাবেই পারবো না, সেই জন্যই জানতে চাচ্ছি, এই যে তারাপীঠে মা তারাকে নিয়ে, মানে শক্তিপীঠ, তাই না? তো সেখানে মা তারাকে নিয়ে একটা রথযাত্রা হয়, সে বিষয়ে কি আপনি কিছু আলোকপাত করতে পারবেন?
1: হ্যাঁ, দেখুন, হ্যাঁ সেটা আমি ধরুন অতটা বিশেষ সেরকম কিছু জানি না, তবে হ্যাঁ রিসেন্ট এইটা হয়েছে, আগে এটা কিছুদিন মানে কিছু কয়েক বছর আগেও এটা ছিল না, জাস্ট এইটা কয়েক বছর ধরে হলো,
0: আচ্ছা,
1: এটা মানে আরম্ভ হয়েছে, শুরু হয়েছে। আমাদের এখানকার কয়েকজন পূজারি ওখানে থাকেন এবং ওনারা এসে বলছিলেন যে এত ভক্তের ভিড়, এত মানে মানুষের জনসমাগমটা এত হয়। হ্যাঁ, তো সেটা মানে আমি এরকম তথ্য আমি কিছু দিতে পারবো না দাদাভাই,
0: না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নয়।
1: এরকম তথ্য
0: হ্যাঁ
1: মানে,
0: হ্যাঁ,
1: কিন্তু রথটা বেরোয় এবং প্রচুর মানুষের ঢল নামে, আর এইটা এমনিতে তো 12 মাস ওখানে মেলা বসেই, আর
0: ঠিক,
1: এইটাকে কেন্দ্র করেও একটা বড় মেলা হয়, আর এছাড়াও কিছু ব্যবসায়ীদের অনেকটাই সুযোগ সুবিধা মানে অনেকটাই তাদের বিক্রি বাটা মানে ভালো হয় এই সময়টা, ব্যবসায়ীরা একটু সুখের মুখ দেখতে পায়।
0: একেবারেই
1: হ্যাঁ
0: একেবারেই একেবারেই
1: হ্যাঁ,
0: একেবারেই।
1: আমি
0: অম্বিকাদি খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে
1: ভালো
0: এভাবেই যোগাযোগ রাখবেন। নমস্কার
1: হ্যাঁ
0: নমস্কার
1: নমস্কার, ভালো
0: নমস্কার।
1: থাকবেন।
0: হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আপনাদের যে অঞ্চল সেই অঞ্চলে যে রথ এবং রথযাত্রার বিবরণ জানানোর জন্য বলতে বলতে ফোন। নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
0: প্রবীর বাবু, প্রবীর বাবুকে আজকে বিকেলে পেলাম না, কি ব্যাপার?
2: না দাদা ভাই, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে আপনার সাথে কথা হয় নাই দাদা ভাই, তো
0: ঠিক,
2: এখন রাত্রেবেলায় আপনার সাথে না বলতে পারলে মানে ঘুম আর
0: না
2: হতো
0: না
2: না
0: না,
1: দাদা ভাই।
0: একেবারেই না, একদম কথা বলবো আজ, কিন্তু অন্য কোনো কথা নয়, আপনাদের যে অঞ্চল সেখানকার
1: হ্যাঁ
0: যে রথ, এই
1: হ্যাঁ
0: রথ নিয়ে কিছু কথা শুনতে চাই। রথযাত্রা কেমন হলো, উদযাপিত হলো, বা রথযাত্রা নিয়ে কোনো বিশেষ ইতিহাস বা কিছু যদি আপনার ওই অঞ্চলের যদি কিছু থাকে, বর্ধমান জেলার।
2: হ্যাঁ দাদাভাই, দাদাভাই দেখুন, আমাদের এই অঞ্চলটাতে মানে আমাদের এই পাশে আশেপাশে রথ আমাদের খুব একটা বড় হয় না, কারণ এই ইস্কনের কিছু লোক আছে তারা ওই রথ বার করেছিল আর সেই রথটাই হয়, কিন্তু আমাদের এইখান থেকে রথের জন্য ভিড় আপনার ইয়ে ইস্কনের মন্দির যেটা হচ্ছে আপনার নবদ্বীপে,
0: হ্যাঁ,
2: সেইখানে
0: নদিয়া
2: রথ
0: জেলায়।
2: দেখতে যাই,
0: হুম,
2: আর হ্যাঁ সব থেকে ওইখানে বড় আর
0: নিশ্চয়ই,
2: আমাদের
0: সেখানে
2: এখানে
0: তো নিশ্চয়ই।
2: ছোটখাটো আর মহেশের রথ দাদা ভাই,
0: মাহেশের
2: আর
0: রথ, হ্যাঁ।
2: গুপ্তিপাড়ায় একটা রথ হয় সেটাও বিশাল
0: আচ্ছা,
2: ওদের,
0: সেই
2: ওইটার
0: সমস্ত
2: মধ্যে আবার
0: রথে কখনো
2: বাচ্চা।
0: গেছেন, সেই রথের কিছু?

0: কিছু আপনি কি কখনো
1: হ্যাঁ হ্যাঁ
0: গেছেন?
1: হ্যাঁ গেছি গুপ্তিপাড়ায়, যেটা আপনার ইয়েতে ভান্ডার লুট হয়, মানে
0: আচ্ছা,
1: উল্টো রথে ওদের ভান্ডার লুট হয়,
0: ভান্ডার লুট
1: ওইটা
0: মানে কেমন, কি সেটা কেমন অনুষ্ঠান?
1: ওইটা একটা ঘর আছে দাদা ভাই, মানে
0: আচ্ছা
1: জগন্নাথ দেব এই যে 8 দিন যে এসে মাসির বাড়িতে থাকে,
0: হ্যাঁ
1: ওনাকে বিদায় দেওয়ার জন্য ওই খাবারগুলো লুট করা হয়,
0: আচ্ছা
1: যাতে উনি না খাবার পেয়ে আবার বাড়ি ফিরে যান। এইটা হচ্ছে ওইখানকার মাহাত্ম্য দাদা ভাই।
0: আচ্ছা
1: এবং এই ঘরটায় চারদিকে 4টে দরজা আছে,
0: আচ্ছা
1: আর সেই ঘরে আম কাঁঠাল, তারপরে আপনার চিড়ে ভোগ, এইসব নানা রকম মাল সাথে সাজানো থাকে দাদা ভাই।
0: আচ্ছা
1: মানে হ্যাঁ, ওটা মোটামুটি আপনার না হলেও গোটা 500 ভাঁড় সাজানো থাকে,
0: আচ্ছা
1: এবং ওই 4টে দরজা মানে হঠাৎ করে খুলে দেওয়া হবে। এবারে আপনার যদি গায়ের শরীরে শক্তি থাকে, তাহলে আপনি জটা ভাঁড় আনতে পারবেন, তার উপরে আবার প্রাইজ আছে দাদা ভাই।
0: আচ্ছা
1: হ্যাঁ
0: সেই সেই
1: মানে
0: সেই পুরস্কারটা কি জগন্নাথ দেবী দেন?
1: না, ওই ট্রাস্টি থেকে দেওয়া হয় আর কি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা,
1: ও ওদের একটা ট্রাস্টি আছে,
0: মানে সেটা
1: ওই
0: সেটা
1: ট্রাস্ট
0: সেই সেটাকে মহাপ্রসাদ রূপে বিবেচনা করে নিশ্চয়ই সেটাকে গ্রহণ করা হয়।
1: না না, সেটা যার যে লুট করবে দাদা ভাই, তার সে সেটা নিয়ে যাবে, তার জন্য তার থেকে নিয়ে নেওয়া হবে না।
0: আচ্ছা
1: এবং মনে করুন আপনি 4টে ভান নিয়ে এসছেন, কেউ দুটো কেউ একটা, এবারে চিড়ে চ্যাপ্টা ওইখানে আপনি ঢুকলে না, সেই টিকিট কাউন্টারে দেখবেন একসাথে একটা ছোট্ট ফুটো আর 100 জন হাত ভরে দিয়েছে, তাহলে আপনার হাতটা কি হবে সেটা আপনি বুঝতে পারছেন তো?
0: সেটাই সেটাই সেটাই না,
1: হ্যাঁ
0: আমাদের যেমন আনন্দ উৎসব মানেই তো আনন্দ,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আনন্দ বা আমাদের যেমন আধ্যাত্মিক বিষয় এবং ধর্মীয় বিষয়টাকেও যেমন বজায় রাখতে হবে, তার সঙ্গে
1: হ্যাঁ,
0: কিন্তু নিরাপত্তার বিষয়টাও আমাদের মনে রাখা উচিত, তাই না?
1: আবার কেউ কেউ তেল মেখে ঢোকে আর কি, স্লিপ মারবে
0: আচ্ছা আচ্ছা,
1: তো সেই তেল মেখে ঢোকার জন্য সেই বাপরে, মানে
0: মানে
1: কি
0: মানে
1: বলবো।
0: গুপ্তিপাড়ার গুপ্তভাবে প্রসাদ সংগ্রহ আর কি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ভান্ডার লুট বলে, ভান্ডার লুট।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক ঠিক, এর মধ্যে প্রতিটা যে ঘটনা বা প্রতিটা যে অনুষ্ঠান তার কিছু
1: হ্যাঁ
0: নির্দিষ্ট কিছু মাহাত্ম্য নিশ্চয়ই থাকে, কিন্তু
1: হ্যাঁ
0: মাহাত্ম্যর
1: হ্যাঁ হ্যাঁ
0: সঙ্গে সঙ্গে শ্রোতা বন্ধুরা আমাদের কিন্তু এটাও কিন্তু মনে রাখা উচিত যে আমাদের এই সতর্কতা, যে অনেক সময় দেখা যায় যে ধর্মীয় উন্মাদনা, সে উন্মাদনার বশে কিন্তু অনেক সময় প্রাণহানি পর্যন্ত হয়, বিভিন্ন জায়গায় আমরা সেসব দেখেছি ইতিহাসে।
1: এইখানে সেই জায়গাটা কিছু হয় না।
0: হুম
1: হ্যাঁ, এখানে পুলিশ থাকে প্রচুর, এবং ওদের নিজেদের মধ্যে ওটাকে ওটা ম্যানেজ করে,
0: ঠিক
1: খুব
0: ঠিক
1: আনন্দ। এইটুকু বললাম দাদা ভাই, ভালো
0: ঠিক ঠিক
1: থাকবেন,
0: ঠিক
1: সুস্থ
0: ঠিক,
1: থাকবেন।
0: আপনিও খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে
1: হ্যাঁ
0: যোগাযোগ রাখবেন। শ্রোতা বন্ধুরা, পূর্ব বর্ধমান জেলা থেকে প্রবীরবাবু আমাদের জানালেন যে প্রাচীন ঐতিহ্যশালী গুপ্তিপাড়া রথ, তার বর্ণনা। আরেকজন শ্রোতা বন্ধু কে আছেন? নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
2: হ্যাঁ, আমি বিশ্বজিৎ বলছিলাম।
0: বিশ্বজিৎ বাবু কেমন আছেন বলুন?
2: হ্যাঁ দাদা ভাই, আপনি কেমন আছেন? আমি তো
0: এই চলছে, আছি ভালোই আছি। এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে নাজেহাল অবস্থা। ভীষণই বৃষ্টি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে, ভীষণ বৃষ্টি। হ্যাঁ, তো তখন জানতে পারলাম এই বিকেল 5টা সাড়ে 5টার সময় আমাদের লাইভ ফোন ইনে যে আপনাদের ওখানেও বর্ষণ হচ্ছে। আপনারা কয়েকদিন আগে বেশ চিন্তিত ছিলেন, বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না, কিন্তু জানতে পারলাম যে বৃষ্টি হচ্ছে এখন, তাই তো?
2: এখন বেশ ভালোই বৃষ্টি।
0: ঠিক, বিশ্বজিৎ বাবু, আপনি কি তারাপীঠে যে মা তারার যে রথ বের হয় তার কি কোনো বর্ণনা দিতে পারবেন?
2: তারাপীঠের সত্যি কথা বলতে কি দাদা ভাই জানেন, মানে তারাপীঠের তারাপীঠ মানে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে, কিন্তু আমাদের বাড়িতে মানে ডিফারেন্স
0: ও
2: সব
0: অনেকটা
2: থেকে,
0: দূরে, অনেকটা দূরে।
2: হ্যাঁ অনেক ডিস্টেন্স হওয়ার জন্য মানে আমরা যাই
0: সেরকম ভাবে যাওয়া হয় না। তো আপনাদের ওই অঞ্চলে যে রথ বেরিয়ে বের হয় সেই রথ নিয়ে যদি দু চার কথা বলেন।
2: হ্যাঁ, আমাদের এদিকে আপনার বোলপুর যে এই রথটা কিন্তু আমরা বেশ ধুমধাম করে, এবং অনেকে সেই আপনার মশ লাগিয়ে নানা রকম বহুরূপী মতো সেজে, হ্যাঁ, যখন ওই নাচ করে তখন কিন্তু সেই জায়গায় দেখতে খুব ভালো লাগে, আর প্রত্যেক মানুষ সেই জায়গায় মানে ভিড় জমা, রাস্তার দু সাইডে জিলিপির পাহাড়, হ্যাঁ,
0: আচ্ছা,
2: জিলিপির পাহাড় মানে জিলিপি এত তৈরি করে রেখে দেয় মানে মনে হয় যেন আমরা পর্বত মতো থাকি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সেই জিলিপি কি কিনে খেতে হয় নাকি সবার জন্য মানে বিনামূল্যে দেওয়া হয়? আচ্ছা,
2: ওখানে কিন্তু আলাদা কথা, ওখানে ধরুন ব্যবসা দামটা আপনার বেশি থাকে, মানে রথের দিন বা উল্টো রথের দিন মানে জিলিপির দামটা অনেক বেশি থাকে,
0: বেশি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো স্বাভাবিকভাবেই তাহলে মানুষের, সাধারণ মানুষের কিনতে একটু অসুবিধে হয়, বিষয়
2: হ্যাঁ,
0: বিষয় কিনতে সাধারণ মানুষের একটু অসুবিধা হয় সেক্ষেত্রে নিশ্চয়ই।
2: না কিনতে অসুবিধা হয় না, কারণ এই কারণে যেদিন যা উপকরণ থাকবে সেই ওকে প্রত্যেকটা মানুষই কিন্তু সেই জায়গায় কি গরিব কি বড়লোক, হ্যাঁ, মানে
0: হ্যাঁ, নিজে সর্বস্ব দিয়ে চেষ্টা করে আর কি।
2: হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিশ্বজিৎ বাবু, আপনার সাথে কথা হলো, একটু অন্য বিষয়ে একটা কথা আপনাকে বলি। এর আগের বার কথা হচ্ছিল ফুটবল নিয়ে, সেই আমাদের কিন্তু ফেভারিট আর্জেন্টিনা কিন্তু বিদায় নিল, শেষমেশ কিন্তু স্পেনই জিতে গেল, কি বলেন?
2: এই ফুটবল বিদায় যেটা নিল
0: বিশ্বকাপ, বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ফাইনাল ফিফা,
2: হ্যাঁ, সেটা
0: আপনার সঙ্গে, আপনার সঙ্গে কথা হয়েছিল এর আগে ফুটবল বিশ্বকাপ নিয়ে,
2: হ্যাঁ
0: মনে পড়ে?
2: হয়েছিল,
0: গত গত
2: হ্যাঁ
0: বুধবারই সম্ভবত কথা হয়েছিল।
2: কথা হয়েছিল, কথা হয়েছিল,
0: তো সেই আর্জেন্টিনা শেষে বিদায় নিলই এবং স্পেন জিতে গেল এবারে বিশ্বকাপ, কি বলেন?
2: হ্যাঁ, সে তো ঠিক কথা, আর এটা তো এমনি ধারণাও ছিল আমাদের কিছুটা, বললাম যে হ্যাঁ এইটা জিতবে, হ্যাঁ, এরকম ব্যাপারটা আমাদের।
0: বিশ্বজিৎ বাবু, আপনার কথা ভীষণ, হয়তো নেটওয়ার্কের একটা সমস্যা হচ্ছে, আমাদের এখানকার ওয়েদারও খুব খারাপ, আপনার কথা শুনতে পাচ্ছি না। যা হোক, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনি আবারও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, একদম কিছুই শোনা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে বিশ্বজিৎ বাবু আপনার সঙ্গে আবারও কথা হবে, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের যে অনুষ্ঠান আপনারা ইতিমধ্যেই জানেন, আমাদের বিষয় রথযাত্রার একাল ও সেকাল। আমরা ত্রিপুরা থেকে ফোন পেলাম, বোলপুর বীরভূম থেকে আমরা ফোন, আমরা কথা বললাম, পূর্ব বর্ধমান জেলা থেকেও কিন্তু আমাদের ফোন এসেছে, উত্তরবঙ্গের কোনো জায়গা থেকে ফোন এখনো পর্যন্ত পাচ্ছি না, হয়তোবা এতটাই আমাদের এখানকার আবহাওয়া এতটাই দুর্যোগপূর্ণ, হয়তো সকলের পক্ষে আজকের এই অনুষ্ঠান শোনা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় কিন্তু রথযাত্রার একাল ও সেকাল, আপনাদের যে রথের বিভিন্ন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বা রথযাত্রা নিয়ে আপনাদের যে অঞ্চলের যে রথ, সেই তা নিয়ে কিন্তু আপনারা আজ আমাদের মনের জানালা অনুষ্ঠানে কথা বলতে পারেন। আমাদের অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের দিকে, আর অল্প কিছুক্ষণ সময় রয়েছে, আমরা একটা গান শুনব, ছবির নাম হৃৎপিণ্ড, শিল্পী মেঘলা দাশগুপ্ত, গানটিতে সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শিলিগুড়ি পড়াশোনাগর থেকে শুভ্রা মিত্র বলছি।
0: শুভ্রাদি, কেমন আছেন বলুন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: এই চলে যাচ্ছে। আচ্ছা, আপনার কাছ থেকে রথযাত্রার কাহিনী শুনবো, শিলিগুড়ি রথযাত্রা নিয়ে আপনি বলুন।
1: শিলিগুড়ি রথযাত্রা তো আগে তো প্রচুর ভিড় হতো, মার্কেটে ঢোকাই যেত না, তখন আর পাড়ায় পাড়ায় রথ আসতো না, তো সেই জন্য মার্কেটে বা যেখানে যেখানে রথ খোলা প্রচুর ভিড় হতো।
0: ঠিক।
1: কিন্তু এখন পাড়ায় পাড়ায় ছোট ছোট রথ চলে আসছে, সেই জন্য এখন আর মার্কেটে অতটা ভিড় হয় না।
0: আচ্ছা, আপনি রথের এবার কোন রথ দেখলেন?
1: আমি বিধান মার্কেটে রথ দেখছি, তাছাড়া পাড়ার মধ্যে 5-6টা রথের দড়ি টানছি,
0: আচ্ছা
1: সেই জন্যই বলছি।
0: আচ্ছা, ইস্কনের রথ দেখলেন? শিলিগুড়ি ইস্কনের রথ?
1: না, ইস্কনের রথটা 4টার সময় যাই তো, তখন দেখা হয়নি,
0: আচ্ছা,
1: কিন্তু পাড়ার মধ্যে অনেক ছোট বড় মানে প্রায় 5-6টা রথ আসছে, সেগুলো দড়ি টানছি। আর মার্কেটে প্রতিবার যাই বিধান
0: আর
1: মার্কেটে।
0: দোকানপাট বাজার হাট কেমন দেখলেন রথ নিয়ে? মানুষের উন্মাদনা
1: দোকানপাট
0: কেমন দেখলেন?
1: না সেরকম উন্মাদনা নেই, আগে যেমন মার্কেট ছোটবেলায় ছেলেদের জন্য গাড়ি ঘোড়া কিনতে যেতাম, তখন মার্কেটে ঢুকতে পারতাম না, এখন
0: আচ্ছা,
1: দেখি মার্কেট ফাঁকাই থাকে, সেরকম ভিড় নাই।
0: মানে রথযাত্রা উপলক্ষে সেরকম বিশেষ কিছু নেই?
1: না,
0: আচ্ছা, তো
1: এই রথযাত্রা নিয়ে আমার শৈশবে একটা গল্প আছে।
0: আচ্ছা,
1: শৈশবে একটা গল্প হচ্ছে, ইয়ে রথ খোলা রথযাত্রাতে, তখন আমরা ওদিকে ছোটবেলায় ভাড়া থাকতাম,
0: শিলিগুড়ি, হ্যাঁ,
1: সেই সময় সবাই রথে নানা রকম জিনিস বিক্রি করে, তা আমারও খুব ইচ্ছা হচ্ছিল বিক্রি করার, তো
0: আচ্ছা,
1: বাড়িতে এসে মাকে বললাম আমাকে ঘুগনি বানায় দাও, আমি বিক্রি করব।
0: হুম,
1: তখন মা বানায় দিল, আমি আর দাদা খুব বেশি ছোট বড় না, দুজনেই ছোট, আমি ক্লাস

0: পড়ি।
1: আচ্ছা
0: তখন দুজনে মিলে রথখোলা রথে মিলে ঘুগনি বিক্রি করলাম,
1: বাহ বাহ বাহ,
0: সেই
1: এটা
0: প্রথম
1: দারুণ
0: আর কি আর
1: অভিজ্ঞতা।
0: শেষ।
1: হুম হুম,
0: হ্যাঁ
1: খুব ভালো, দারুণ অভিজ্ঞতা। ঠিক আছে
0: হ্যাঁ
1: শুভ্রাদি, খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সময় কিন্তু আমাদের একেবারেই শেষ, আর কিন্তু ফোন আমরা নিতে পারবো না। আমাদের আজকের মনের জানালা অনুষ্ঠানের শেষ ছবি খাদান, শিল্পী রথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্র।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হলো আজকের মনের জানালা অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।

0: of the youth and is ready to listen and address every concern raised by students. Mr. Singh was talking to media in New Delhi. The minister alleged that some individuals are attempting to use the students and youth as political tool to serve their own political interests.
1: It is deeply unfortunate that some people are trying to use the students and youth of our country as political tools to serve their own political interest. Under the leadership of Prime Minister Narendra Modi, our government is fully committed to fulfilling the aspirations of students and young people and ensuring their welfare. Listening to every concern of students and addressing them is the responsibility of all of us.
0: The Delhi High Court today sought responses from the Centre and Delhi Police on pleas alleging use of excessive force against protesters marching to Parliament on Monday. The court directed the authorities to preserve all relevant records in relation to the police action, including CCTV camera footage and videography. The court gave 4 weeks to the authorities to file their replies. Union Coal and Mines Minister G. Kishan Reddy today said the government has earmarked nearly 40,000 crore rupees for the scientific closure of abandoned coal mines, with a target of closing over 147 identified coal mines by 2027-28. Addressing the release of India's first annual report on scientific mine closure titled Aroh in New Delhi, Mr. Reddy said the government no longer views mine closure as the end of mining activity, but sees it as the beginning of new opportunities for communities and the environment. External Affairs Minister Dr. S. Jaishankar today met his Canadian counterpart Anita Anand this afternoon on the sidelines of Quad Foreign Ministers meeting in Manila, Philippines. In a social media post, Dr. Jaishankar said India-Canada cooperation has been steadily growing. He said the conversation focused on achieving the goals for the relationship set by the Prime Ministers of both the nations. Dr. Jaishankar also met with his New Zealand counterpart Winston Peters and shared perspectives on the Indo-Pacific security situation. In China Open Badminton, PV Sindhu, Ayush Shetty and Lakshya Sen have entered singles pre-quarterfinals in Changzhou. Double Olympic medalist PV Sindhu advanced to the women's singles second round after defeating fellow Indian player Unnati Huda by 21-14, 9-21, 21-10 in a round of 32 clash this afternoon. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 27 জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন এবারে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 অমৃতবাণী এবং তারপর ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, 6:25 কৃষি পরামর্শ এবং তারপর চাষবাসের টুকিটাকি, 6:30 আরোগ্য, শিশুর মানসিক বিকাশ এ বিষয়ে বলবেন ডক্টর হেনা রায়। ভাওয়াইয়া 6:35 শিল্পী বাসন্তী সিংহ, 6:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাশা ঘোষাল, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতি শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র, 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:00 আধুনিক গান শিল্পী অমিত কুমার, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন খেয়াল শিল্পী পণ্ডিত এ কানন, 10:00 আমার গ্রাম আমার দেশ, 10:20 অতুল প্রসাদের গান শিল্পী শিখা বসু, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি 10:30, কিছু কথা কিছু গান সকাল 11:00, 11:30 বিদ্যার্থীদের জন্য, আগামীকালের বিষয় দশম শ্রেণীর জীববিদ্যা, বেলা 12:00 কথায় সুরে 1:00 মহিলা মজলিশ, দুপুর 3:00 শুনতে পাবেন গান পরম্পরা, 3:30 যুব অনুষ্ঠান, বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 5:30 আনন্দধারা মেঠোসুর, সন্ধ্যা 6:05, 6:40 লোকগীতি শিল্পী সাবিনা ইয়াসমিন, রাত 8:00 লাইভ ফোন ইন ছায়াছবির গান, 8:15।

এই শুনতে পাবেন সংসদ সমীক্ষা। অঞ্জন দত্তের কণ্ঠে আধুনিক গান 8টা 30 মিনিটে, 9টা বেজে 30 মিনিটে লাইভ ফোন ইন গানে গানে, 10টা 10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, 10টা বেজে 30 মিনিটে লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, এতক্ষণ অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে। ঘড়িতে সময় রাত 11টা বেজে 13 মিনিট। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।